বাড়িতে দেখা যায় যে বাবা এক একজন এত ঠান্ডায় অভ্যস্ত যে মানে এসিটা এতই কম করে রাখা রয়েছে যে বাপরে প্রচণ্ড ঠান্ডা, আর কেউ হয়তো ততটা অভ্যস্ত না। এটা এক একজনের এক এক রকম ধরন। কিন্তু এই যে বেড়াতে বেড়াতে আজ এখানে কালোখানে এরকম করে বিশ্বরূপ ঘুরে বেড়াচ্ছে, আপনারাও এরকম বেড়ান নাকি? কারো কারো তো বেড়ানোর ইচ্ছে আছে নিশ্চয়ই, সেটা আমি যখন আপনাদের বক্তব্য জানব তখন নিশ্চয়ই জানতে পারবো। চলুন চট করে ছোট্ট করে একটা গান শুনে নিই, হ্যাঁ, তারপরেই আবার আরেকটা জায়গায় ঘোরা যায় কি না ঘড়ি দেখে ঠিক করছি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুতপা ভট্টাচার্যের গলায় এই গানটি, চলো যাই ঘুরে আসি। এইরকম করে ডাক দিলে না বেরিয়ে পারা যায়, কিন্তু ঘড়ি বলছে খুব বেশিক্ষণ আর ঘোরা যাবে না। আজকে বিশ্বরূপের সঙ্গে বেশ আরও অনেকগুলো জায়গা ঘুরবো বলে ভাবছিলাম, আপনাদেরও জানাবো ভাবছিলাম, কিন্তু কি করা যাবে, সময় কিন্তু একদম কম। অনেকগুলো জায়গার কথাই রয়ে গেল, কিন্তু না ঘড়ি কিন্তু একদম অ্যালাউ করছে না, মনে হচ্ছে ঠিক হবে না এখন আর এই কোনো প্রসঙ্গ তোলা। তবে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই কম বেশি সবাই বেড়াতে ভালোবাসি, যেখানেই বেড়াতে যাওয়া হোক না কেন সেই জায়গাটা সম্বন্ধে ছোট্ট করে যদি একটু জেনে জেনে নেওয়া হয়। এখন তো সোশ্যাল মিডিয়াতে সত্যি প্রচুর কিছু জানতে পারা যায় মুহূর্তের মধ্যে, এবং ইনফরমেশনের কোথাও কোনো কমতি নেই। কিন্তু ওই আর কি, যেখানে যাওয়া হোক আমার মনে হয় দু তিনটে জিনিস খুব জরুরি। এক হচ্ছে যতটুকুনি জানতে পারা যায় সেটা একটা জেনে যাওয়া, দ্বিতীয়ত সেখানে গিয়ে সেখানকার একদম সাধারণ মানুষজন দোকানপাট এগুলো সঙ্গে পরিচিত হওয়া, সেখানে যাওয়া, সেখানকার লোকাল খাবার খাওয়া, লোকাল লোকদের কথা শোনা, তারা মানে কোন কীভাবে কথা বলে, কোন ভাষায় কথা বলছে, সবাই যে খুব বাংলা হিন্দি ইংরেজি তা নয়, একেবারে সেইখানকার নিজস্ব একরকম ধরন আছে এবং কথার টান, সেটাও কিন্তু একটা দারুণ মজার। মানে সেটা শুনলে মনে হয় বাহ কি সুন্দর, না প্রায় গান গাওয়ার মতন যেন মনে হয় কখনো কখনো। হোয়াটএভার মেবি, আজকে ঘড়ি বলছে খুব বেশি সময় আর দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কি জানি কেমন লেগেছে, আর আপনারা কে কে ঘুরতে ভালোবাসেন ইত্যাদি প্রভৃতি নিশ্চয়ই সেসব কথা নিয়ে চলে এসেছেন 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজে আপনার বক্তব্য। এবার আমরা জানতে শুরু করব, কে বলছেন দেখি প্রথমে। অনেকে লিখেছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। কখন থেকে লিখতে শুরু করছেন একটু টাইমটা দেখে নি, 5:01। আচ্ছা দেখি 5:01 কে কে পাঠিয়েছেন। শুভ সকাল দিদি ভাই, অপেক্ষা করে আছি চিরন্তনীর গল্প গান শুনবো বলে, মাসের শেষ রবিবার, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল। কিছু কিছু জায়গার কথা বলা গেল, কিন্তু অনেক বাকি রয়ে গেল, অনেক জায়গার একদম সেখানকার নিজস্বতা বলতে যা যা বোঝায় না, এগুলো রিয়েলি এগুলো জানতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। যাই হোক, শর্মিষ্ঠার পরে ঠিক 5:01 লিখেছেন আরও একজন, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, শিউলির আলপনা আঁকা, পথে মা আসছেন নিজের ঘরে, চিরন্তনী সোনার সাথে মহামায়া মাকে ডাকি আমি ভক্তি ভরে, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী, সুপ্রভাত। তারপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আমিও শোনা শুরু করলাম দিদি, গল্প গান নিয়ে এগিয়ে চলুন, সাথে আছি, সুন্দর উপস্থাপনা হবে, মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল, সুপ্রভাত। একদম ফোকাসড করে দিয়েছেন, থ্যাংক ইউ সুপ্রভাত দিদি। সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্প থেকে কিছু শিখতে আসলাম, সৌভিক ডাকুরিয়া থেকে লিখেছে 5:04। সত্যি আপনাদের কি অসীম ধৈর্য, কি ভালো লাগে বিশ্বাস করুন, যখন দেখি যে আমি তো রয়েছি স্টুডিওর মধ্যে বা আমরা যারা চিরন্তনীতে আসি, আপনারা নিজের নিজের ঘরে বসে কি সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকেন, এবং সত্যি তাই মাইক্রোফোনের সামনে বসে একবারও মনে হয় না আমরা স্টুডিওতে একা আছি, মানে আমরা সবাই মিলে হই হই করে গল্প বলছি, গল্প শুনছি। আচ্ছা কে লিখেছিলেন, এটা কে লিখেছেন, 19 সেপ্টেম্বর লিখেছিলাম আমি, হলো স্মৃতি জাগরিত শোনার পর রূপমঞ্জরী সম্পর্কিত, শুনতে চাই স্মরণীয় লেখকের বরণীয় সাহিত্য, যা হবে ইন্দ্রাণীর সুরেলা কণ্ঠ নিঃসৃত, চিরন্তনী দুদিন তার

মুখে শুনে মন ভরল শ্রীজীব গোস্বামী ও দাস কাশিরাম কালের প্রবাহে অতীতের বহু সাহিত্য ও লেখকের স্মৃতি আমরা প্রায় হারাচ্ছিলাম। সম্ভব হলে বৈভত্ত পুরাণ আর পদ্মপুরাণের গল্প বিদর্ভ পুরাণ সম্ভবত পদ্মপুরাণের গল্প লেখকের কাহিনী শোনান, সঙ্গে তো থাকবেই ইন্দ্রাণীর মিষ্টি উপস্থাপনা ও প্রাণ ভরানো গান। একদম আমি খুব খুব চেষ্টা করব, কেমন আমি জেনে রাখলাম একদম, মানে এটা আমারও খুব ইচ্ছা জানেন তো। এই প্রসঙ্গে ছোট্ট করে একটু বলে দিই, যদিও ঘড়ি ছুটছে, অ্যাকচুয়ালি এই যে যাদের যাদের গল্প শোনাচ্ছি না, এদের যা বইপত্র আছে এদের সম্বন্ধে না একটু গল্পগুলো আবার পড়তে শুরু করুন, দেখবেন আপনার শৈশব মুহূর্তের মধ্যে আপনার কাছে চলে আসবে। আমরা তো প্র্যাকটিক্যালি ছোটোবেলায় স্কুলে এদের বই একটু একটু হয়তো মানে এক পাতা আধ পাতা এরকম পড়ে পড়েই তো ইন্টারেস্টটা তৈরি হয়েছিল। আমি এই জন্যেই কিন্তু এই মানে অতীতের সমস্ত মানুষদের গল্প নিয়ে বলছি, জীবনের গল্প, তাদের কর্মকাণ্ডের কথা ইত্যাদি প্রভৃতি। যাই হোক, এবার পড়ি। সুপ্রভাত বসন্ত মুখার্জির আগে সুধাকণ্ঠী ইন্দ্রাণীর আওয়াজ পেলাম, ও তখন আপনি তার মানে উঠে পড়েছেন ঘুম থেকে, নতুন আলোয় জেগে ওঠার কথা শুনবো সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ্য প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। সেদিন আমি হঠাৎ দেখছি ভোরে একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে ভীষণ জোরে, যাকে বলে হন্ততন্ত, ধরবে বুঝি ট্রেন। প্রশ্ন করব, সে সময় কি দেন? বাইক নিয়ে একটু দাঁড়াই, বলি ট্রেন ধরবে, উঠে পড়ো, সময় বেশি নাই। তৎক্ষণাৎ সে সটান উঠে পড়ে মেরুদণ্ড সোজা রেখে দৃপ্তস্বরে বলে, চলান একটু জোরে। স্টেশনে আজ ভালো রকম ভিড়, ভিড়টা কিন্তু মেয়েদেরই বেশি। চাকরির এক পরীক্ষা আজ আছে, সবাই যাচ্ছে নিজের যোগ্যতাতে। মেয়েদের এই কাজের পরিসর দিনে দিনে বাড়ছে চারিদিকে, যে প্রদীপ জ্বালিয়েছিলে তুমি সেই আলোকে মাতায় বিশ্বটাকে। নারী শিক্ষার জনক তুমি জানি, বিধবার বিয়ে তোমার অবদান, দয়ার তুমি সত্যি অতুলনীয়, মাতৃভক্ত বিদ্যাসাগর তুমি, প্রতি প্রাতে তুমি স্মরণীয়। একদম সত্যি কথা, একেবারে প্রতিদিন স্মরণ করার মতন কাজ তিনি করে গিয়েছেন, এবং প্রতিদিন স্মরণ করলেও বোধহয় তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্পূর্ণভাবে জানানোর, আমাদের কৃতজ্ঞতা সম্পূর্ণ জানানোর যতটা জানিয়ে ওঠা দরকার আমরা পারবো না। কিছু কিছু মানুষ তাদের সারা জীবন ভর এত এমন কিছু দিয়ে যান যা অপূরণীয়। যাই হোক, লিখেছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া থেকে জলপাইগুড়ি, খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছেন। হাওড়া থেকে রীতা লিখছেন, আপকে লিয়ের গান শেষে প্রভাতীর সুরে ভেসে এলাম চিরন্তনীর দেশে। বাবা তাই? এবার ইন্দ্রাণী গল্প বলবে হেসে হেসে। এ মাসে রাজি শেষ চিরন্তনী, আবার হবে অক্টোবর মাসে। একেবারে আমাদের কথাগুলো যখন আপনারা বলে দেন সব থেকে ভালো লাগে, কি বলুন তো, রিপিট করতে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রভাত। এবার সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে বিশ্ব পর্যটন দিবস, গল্পের অপেক্ষায় রইলাম, শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন কে, আমি না পড়ি আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাই, সময় আছে তো। হ্যাঁ, অরিজিতা সধিকারী সেঞ্জ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, পায়ের তলায় সর্ষে নিয়ে রবিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দৌড়ে, বিশ্ব পর্যটন দিবস ঘুরে ঘুরে বেড়ানো, কল্পকথার গল্প দিয়ে মধুর আসর ভরানো, আমার ভ্রমণ মনে মনে ট্যাঁকের কড়িতে টান, ধানের শীষে শিশির দেখে কবি রেখেছেন মান, আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি সব দিন সবসময় বেতার মাতি, দেশ বিদেশের কথন চিরন্তনী আজ, সুধাকণ্ঠীর বাণী সুধা থাকুক মদের মাঝ, অস্থিরতায় সঠিক পথ দেখাও তুমি জানি চিরন্তনী, তোমা পরে তাই তো ভীষণ ঋণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। বাহ, কিছু বলার নেই, আপনি প্রত্যেকদিন খুব সুন্দর করে বলেন, লেখেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এবার লিখেছেন কে, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে। সুপ্রভাত তপতিদি লিখেছেন, আপনি আজ রবিবারের চিরন্তনীতে ভ্রমণ দিবসে গল্প শুনবো আর মন ভরা গান, সবাই শুনতে থাকুন চিরন্তনী। থ্যাংক ইউ।
এরপরে কি লিখছেন, হাই ইন্দ্রাণীদি, আজ বিশ্ব পর্যটন দিবস, চিরন্তনীতি শুনছি, পর্যটন

এই অনুষ্ঠানের সাথে বিশ্বরূপ বাবুর গল্প আর আছে প্রিয়। আর যে ইন্দ্রাণী দি, তুমি গল্প শুরু করো, তোমার গল্প শুনতে শুনতে ওয়ার্কআউটটাও করতে থাকি। বাহ, গেট ওয়ান, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। সঙ্গে আছে রাধে রাধে উৎপল মাইতে বেহালা। রাধে রাধে, সুপ্রভাত। এবার কি লিখছেন নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণী দি। আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। বেড়াতে সত্যি খুব ভালো লাগে। আমি প্রথম বেড়াতে যাই স্কুল থেকে পুরী, সে এক কি আনন্দ। সমুদ্রে সব বন্ধু দিদিদের সঙ্গে, তারপর বাবার সঙ্গে হরিদ্বার। এখন চাকরি করি আর আমাদের একটা দল আছে ঘুরে বেড়ানোর, তবে কাছে পিঠে, যেমন দীঘা আরও নানা জায়গা। সত্যি বেড়ানোর আনন্দই আলাদা। আজ শুনছি আপনার বেড়ানোর গল্প। একদম কাছে হোক পিঠে হোক, একটু আগে লেখার মধ্যে দেখলেন না, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির পরে একটি শিশির বিন্দু। সেই আর তখনই মনে হয় এবার বেরিয়ে পড়ি, অনেকটা বেরিয়ে পড়ি। যাই হোক, খুব ভালো থাকবেন নিবেদিতাদি। লিখছেন এবার সুপ্রভাত দিদিভাই, বিশ্ব পর্যটন দিবসে বিশ্বরূপের সঙ্গে কানে কানে ছোট্ট সফরে ঘুরে এলাম কিছু দেশ। শুধু অন্য দেশের বিভিন্ন ভাষা কেন, আমাদের দেশে অন্যান্য প্রদেশগুলোতে এমন কিছু তাদের মাতৃভাষা আছে বোঝা কঠিন। তামিল তেলুগু মালায়ালাম ভাষা এমন কিছু শব্দ আছে যেগুলো, সেগুলো যখন আমি শুনি তখন আমার কাছে এই রে না, মানে আপনি যেটা লিখেছেন আমি বলছি না, অচেনা ল্যাঙ্গুয়েজ মনে হলো। এটা তাদের কাছে মাতৃভাষার অন্য একটি শুদ্ধ শব্দ। অদ্ভুত আমাদের দেশ, তার ভাষা। অর্জুন সিং এখন তামিলনাড়ু। যা যা শুনছেন তাই তাই শিখে ফেলুন, এই চান্স পাবেন না, আমরা সবাই পাই না এটা। এরপর কি লিখছেন, শরতের আকাশে মেঘের খেলা, ইন্দ্রাণী দিদিভাইয়ের গল্পের রথে চড়ে বিশ্ব পরিক্রমা করছি। কি বিচিত্র দেশ, কি বিচিত্র পরিবেশ, পরিস্থিতি নিজেকে ভাসিয়ে দিই। আমার বাউল মন বিদেশ নয়, দেশময় ঘুরে বেরিয়েছি। পাহাড়, মরু, সমুদ্র, বন, ঝর্ণা, প্রকৃতিকে নিবিড়ভাবে চোখ ভরে দেখেছি। বিশ্বরূপের মতো আমি মনোরূপ। কন্যাকুমারীর সেতুর উপর বিবেকানন্দ রক, পাম্বান সেতু, রামেশ্বরমের সেতু, বৈষ্ণদেবীর মন্দির থেকে মুগ্ধ চোখে পর্বত শ্রেণী, মসৌরি, দেরাদুন থেকে প্রকৃতির সঙ্গে মানুষের বিচিত্র সহজ সরল কঠিন জীবনের মনের খোরাক শুধু মেটায় না, আমার মন ভুলায়, সব ভুলিয়ে দেয় মনের দুঃখ হারি। ইন্দ্রাণী দিদিভাই অপূর্ব বাচনভঙ্গি উপস্থাপনা, চলুন কান পেতে শুনি। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। একদম চান্স পেয়েছেন যখন ঘুরে এসেছেন, আরও ঘুরে বেড়ান। লিখছেন এবার নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী। ভোর চারটে উঠে নদীর পাড়ে খেয়াঘাটে হাটের ধারে বসে আছি তোমার পথপানে চেয়ে। তুমি এলে চারদিক আলো করে, সঙ্গে তোমার ভ্রমণের ঝোলা। আসুন না সবাই মিলে গরিবের পান্থ নিবাসে, নদী দিয়ে ঘেরা, গাছগাছালিতে ভরা, অবশ্যই ভালো লাগবে, আহারের ব্যবস্থাও ভালো হবে। লোভ দেখাচ্ছেন, আমি না থাকতে পারি না, বেড়ানো শুনলেই না পা যত না এগোয় মন মুহূর্তে সেখানে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, দেখা যাক সেই সুযোগ হয় কিনা। চিরন্তন সুরে মনের কথা ভরে নরম আলো, চারপাশে নিস্তব্ধতা, এফএম রেনবোতে ভেসে আসছে চিরন্তনী সেই চেনা সুর। কখন যে গানটা কানের পথ পেরিয়ে মনের একেবারে গভীরে পৌঁছে যায় বুঝতেই পারি না, মনে হয় সুরের সঙ্গে সঙ্গে ফিরে আসছে ফেলে আসা কিছু দিন, কিছু স্মৃতি, আপন মানুষ, যাদের কথা মনে পড়লে বুকের ভেতরটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। লিখেছেন মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে। খুব ভালো থাকুন, সুপ্রভাত। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, পর্যটন আমাদের ক্লান্তি ও দৈনন্দিন জীবনের খোরাক, মন নামক দ্রুততম যানে সারা ভুবন চক্কর দিয়ে এলাম। সকাল সকাল মিষ্টি দিদিমণি বিশ্বরূপের সাথে দারুণ এনজয় করলাম। সত্যি আজকে চিরন্তনী নতুন পথের দিশারে লিখেছেন, ঘুরে বেড়ানোর নেশা তো আছেই রক্তে, সময় সুযোগে বেরিয়ে পড়ি অচেনা অজানার উদ্দেশ্যে, শিপ্রা সাঁত লিখেছেন। বাহ সুপ্রভাত, একবার উত্তরবঙ্গে আসিয়া যাও, আমার জায়গা খান দেখিয়া যাও, মনের কথা কইয়া যাও রে বন্ধু, মনের কথা কইয়া যাও রে। আজ বিশ্ব পর্যটন দিবসে ওকে গল্প অনুযায়ী পাঠিয়ে দেবেন তোমার শ্রোতা বন্ধুদের। ইন্দ্রাণী দিদিভাই আমার তরাই বুডুয়ার্সে দুয়ার খুলে রাখিছি, আটুশু আবদার থাকিল, হিয়া ভরা দণ্ডবাদ, বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজিৎ, রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং। একদম শুনেই বুঝেছি, খুব ভালো থাকুন, থ্যাংক ইউ, দেখা যাক কবে যেতে পারি।
এই রে 5:53, একদম সময় নেই। শুধু নামগুলো একটু পড়ে প্লিজ, কিছু মনে করবেন না। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ লিখেছেন, অনেক ধন্যবাদ। অনিতা মল্লিক মানিকতলা থেকে, নতুন বন্ধু, আজকে পড়তে পারলাম না, পরের দিন নিশ্চয়ই পড়ব, সব দিন সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর তারপর লিখেছেন সোমেন যাদবপুর, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন। ও, আর একটা বেড়ানোর সকাল ইন্দ্রাণীর সাথে সংযুক্ত ভাদুরি, সংযুক্তাদি, থ্যাংক ইউ, গুড মর্নিং। ফলতা বকুলতলা থেকে শম্ভু, ছুটির দিনটা ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক। আর কি লিখেছেন, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, একদম আপনাকেও সুপ্রভাত, শুভেচ্ছা। শুভজিৎ চন্দ্র, শুভজিৎ চন্দ্র পার্ক মার্কেট হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে লিখেছেন যে সময় সুযোগ পেলে গ্রুপে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, লাকি লাকি, আপনি খুব লাকি। আর লিখেছেন শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, যে শিউলি মাখানো আগাম শুভেচ্ছা, বিশ্বভ্রমণের শুভেচ্ছা। শুভেচ্ছা দিলেই তো মনে হয় বেরিয়ে পড়ি, আজকেই বেরিয়ে পড়ি। সবাই খুব ভালো থাকবেন। আর দেখি কে লিখেছেন চট করে, আচ্ছা ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, গুড মর্নিং আপনাকেও, গুড মর্নিং। লিখেছেন অসীম কুমার মিত্র আগরপাড়া থেকে, আপনাকেও গুড মর্নিং জানালাম। সরসোনা রাজবন্ধু থেকে, এই রাজবন্ধু জানিয়েছেন সরসোনা থেকে, আপনাকেও গুড মর্নিং। আর কে লিখেছেন, ও হো না, এইটা একদম বোঝা গেল না কে লিখেছেন। আর আর আর আর হ্যাঁ, সবারটা পড়ে ফেলেছি, এই এখনও আসছি, এখন আর এলে কী করে পড়বো। কেউ লিখছেন, আর কেউ লিখবেন না, আবার সামনের সপ্তাহে কথা হবে। একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন মহুয়া, আর আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই খুব ভালো থাকবেন, আর প্রত্যেক দিন চিরন্তনীর সঙ্গে থাকবেন, কেমন? এই মুহূর্তে আমরা সবাই শুনতে শুরু করব বন্দে মাতরম, আর সারাটা দিন সুন্দর করে কাটুক, সবার খুব ভালো কাটুক। আর সামনে পুজো আসছে, ভালো কাটাতেই হবে, ভালো থাকতেই হবে। কেউ যদি বেড়াতে যান সে গল্পও পরে শুনবো, কেমন? আজকের মতো নমস্কার।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: আরও একটা ভীষণ সুন্দর দিনের সূচনা হচ্ছে এবং আরও একটা রবিবারের সূচনা হচ্ছে এবং আপনি শুনছেন আপনার ভীষণ প্রিয় ফ্রিকোয়েন্সি 107 FM রেইনবো এবং শুনছেন আপনার ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান যার নাম
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
0: একদম ঠিক তাই ভোরাই শুনছেন আপনি ভোরাই শুনছেন আর ঘড়ির কাটা বলে দিচ্ছে 6:05 হয়ে 42 সেকেন্ড মহুয়ার রয়েছি আপনার সঙ্গে আজকের ভোরাইয়ের এই যে যাত্রায় সকাল 6 থেকে 7 এটাই আমাদের ভোরাইয়ের সময় 1 ঘন্টার সময় আমরা ভোরাই নিয়ে থাকি আর তারপরে বিভিন্ন নানারকম অনুষ্ঠান সে কথায় তো পরে আসবই অবশ্যই কিন্তু ভোরাই ভোরাই আপনাদের ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান আমি জানি এবং আমরা প্রত্যেকেই সেটা জানি এবং সবথেকে তার বড় যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে আপনাদের পাঠানো সমস্ত চিঠি আজকে রবিবার রবিবারের ভোরাই মানেই হচ্ছে চিঠি পড়ার ভোরাই শনিবার রবিবার আমরা চিঠি পড়ি এবং প্রচুর চিঠি এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সেপ্টেম্বর মাসের আজকে 27 তারিখ আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সমস্ত চিঠি পড়ে ফেলবার একেবারে শেষ দিন এবং আমার হাতে অনেক অজস্র চিঠি সারা মাস জুড়ে চিঠি পড়ার পরেও এতখানি চিঠি এতখানি ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা সত্যিই আমরা ভীষণভাবে অভিভূত আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমি যেটা করব আমি সবার আগে যাদের চিঠি পেয়েছি সমস্ত নাম আমি পড়ে দিচ্ছি সমস্ত নাম আমি জানাচ্ছি এবং তারপর কয়েকটি চিঠি অবশ্যই আমি পড়বো কয়েকটি সুন্দর চিঠি পড়বো প্রত্যেকটা চিঠি ভীষণ সুন্দর এবং আজকে হয়তো সবকটা চিঠি পড়া সম্ভব হবে না আমি বলি সংখ্যাটা 54টা চিঠি রয়েছে আমার কাছে 54খানা চিঠি 1 ঘন্টায় পড়ে ফেলা সেটা আমার পক্ষে তো অবশ্য সম্ভব না কারোর পক্ষে সেইভাবে সম্ভব না 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি তার মধ্যে থেকে বেশ কয়েকটা বাছাই করা চিঠি পড়ব আর যেটা বলছিলাম সকলের নামটা আমি সবার আগে জানিয়ে দিই তো যেসব চিঠিগুলো আজ আমার কাছে রয়েছে তাদের মধ্যে সবার আগে আমার হাতে রয়েছে অজিত কুমার চৌধুরীর লেখা চিঠি লিখেছেন সাউথ উইন্ডস ঘোষালপাড়া মানিকপুর কলকাতা 148 থেকে অজিত কুমার দাদার ছাড়াও আরও যারা লিখেছেন গৌতমচন্দ্র সরখেল সুতপা সরখেল দুজনেই লিখছেন লস্করপুর পূর্বপাড়া কলকাতা 153 থেকে তারপর পেয়েছি শুভাশিস নাথের চিঠি শুভাশিস নাথ লিখেছেন ক্রিমেটোরিয়াম স্ট্রিট কলকাতা 14 থেকে পেয়েছি ওয়াসিম আকরাম মণ্ডলের চিঠি যিনি লিখেছেন নদিয়া থেকে পেয়েছি অনিল কুমার ঠাকুরের চিঠি অনিল দাদা আপনি কিন্তু আপনার বাড়ির ঠিকানাটা লিখে পাঠাননি বোঝা যাচ্ছে না সুতরাং অনিল কুমার ঠাকুরের চিঠিটাও আমার কাছে এসেছে কিন্তু অ্যাড্রেসবিহীন চিঠি আচ্ছা বেশ তারপরের চিঠি হচ্ছে পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে লিখেছেন চন্দনাঘাটি খসরবন পূর্ব মেদিনীপুর থেকে মোটামুটি যাদের নাম বলছি তারা প্রত্যেকেই আমাদের কাছে চিঠি পাঠান তো সেই নামগুলো আরও একবার পড়ছি বেশ আনন্দই লাগছে এরপরে চিঠি এসেছে মাধব হাজরার কাছ থেকে মাধবদা আপনি লিখেছেন অমূল্যচরণ পাল স্ট্রিট আরিয়াদহ থেকে পেয়েছি ভানুমতি মোদকের চিঠি বাঁকুড়া অযোধ্যা থেকে পেয়েছি শুভ্রা সামন্তের চিঠি লিখেছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে পেয়েছি শুভ্রাংশুদার চিঠি শুভ্রাংশুদা লিখেছেন যাদবপুর থেকে কলকাতা যাদবপুর থেকে ছোট্ট সুন্দর চিঠি আচ্ছা এরপরে পেয়েছি নারায়ণ চন্দ্র আপনি লিখেছেন চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে এছাড়াও আমার কাছে আছে তাপস প্রামাণিকের চিঠি যিনি লিখেছেন বনগার পাথুরিয়া থেকে সোমেশ সরকারের চিঠি আছে হুগলির শেওড়াফুলি থেকে লিখেছেন সোমেশ দা লিখেছেন মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে এরপর পেয়েছি সৌমিত্র ভৌমিকের চিঠি যিনি লিখছেন আনন্দপুর পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছি আমি সর্বাণী আদক দিদি ভাইয়ের লেখা চিঠি লিখেছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছি রণেশ কুমার দত্তের চিঠি কাটোয়া পূর্ব বর্ধমান থেকে পেয়েছি বিমল কুমার প্রধান আপনার চিঠিও পেয়েছি মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন জয়শ্রী মাইতি লিখেছেন জয়শ্রীপাড়া বেহালা কলকাতা আর কি তারপর বিভূতিভূষণ মাইতি চিঠিও পেয়েছি যিনি লিখেছেন কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা পেয়েছি সুতপা চক্রবর্তীর চিঠি গড়িয়া থেকে লিখেছেন কলকাতার গড়িয়া থেকে

0: সুতপাদির পর নাম আসছে অমিত কুমার রায়, লিখেছেন ঝিকিরা হাওড়া থেকে। তারপর পেয়েছি চৈতালি মণ্ডল, চৈতালি দিয়ে আপনি লিখছেন দয়াপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আপনার চিঠিও পেয়ে গিয়েছি। আমার কাছে রয়েছে মোহাম্মদ সফিকুল ইসলামের চিঠি, যিনি লিখেছেন পুটুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। দোলন চাপা তেওয়ারি দে, লিখেছেন গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে, আপনার চিঠিও রয়েছে আমার কাছে। পেয়েছি মিতা চৌধুরীর চিঠি, লিখছেন খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। এরপর আছে উর্মিলাদির চিঠি, উর্মিলা মান্না দাস নিউ টাউন থেকে লিখেছেন আমাদের কাছে। গৌতম পতি লিখেছেন কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে, আপনার চিঠিও রয়েছে। তাপস সাহা শেওড়াফুলি থেকে লিখেছেন, হুগলি শেওড়াফুলি থেকে তাপস দা। বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখেছেন। দীননাথ চক্রবর্তী, যার চিঠি আমি পেয়েছি হাওড়া দুলিয়া থেকে। এরপর পেয়েছি অচিন্ত চক্রবর্তীর চিঠি, যিনি চুয়ামসিনা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে লিখেছেন। এছাড়াও রয়েছে অনেক চিঠি, সেই নামগুলো বলছি। সজল কর্মকার আদিত্যপুর থেকে চিঠি লিখেছেন, বীরভূম আদিত্যপুর থেকে। সোমনাথ দাস সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন। দিলীপ কুমার দত্ত রাঙ্গামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। শঙ্করী নন্দন ব্যানার্জি বাঁকুড়া দিকপাড় থেকে লিখেছেন। দেবীদাস বন্দ্যোপাধ্যায়, তিনিও লিখেছেন বাঁকুড়া দিকপাড় থেকে। এরপর পুলক কুমার ত্রিপাঠীর চিঠি আছে আমার কাছে, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। লালু নে আপনি লিখেছেন হুগলি বৈদ্যবাটি থেকে। অলোক কুমার পাল লিখেছেন মেহতাবপুর পশ্চিম মেদিনীপুর থেকে। সর্বেশ্বর পাল লিখেছেন আপনি মাহেশ, হুগলির মাহেশ থেকে। এরপর লিখেছেন সুভাষ চক্রবর্তী, যিনি লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, লিখেছেন যশোদা নন্দন গোস্বামী বলাগড়, হুগলির বলাগড় থেকে লিখেছেন। তারপরে লিখেছেন অনুপ খাটোয়া, যিনি লিখেছেন তালদা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে, লিখেছেন বিজন মজুমদার চিঠি আমাদের কাছে। ইছাপুর রামনগর থেকে লিখেছেন বিজনদা, লিখেছেন মঞ্জুলি দাস চিঠি হুগলি মগরা থেকে। এছাড়াও আছে স্বপন কুমার কুণ্ডুর লেখা চিঠি, যিনি লিখেছেন বুলচন্দ্রপুর পাঁইটা পূর্ব বর্ধমান থেকে, লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার পাঁচাল থেকে। নাফিসা বেগম বুলু লিখেছেন পান্ডুয়া হুগলি জয়পুর রোড থেকে, লিখেছেন জগন্ময় চ্যাটার্জি শিবপুর বালিয়াতলা হাওড়া থেকে। এছাড়াও আছে অরিজিৎ দাস অধিকারীর চিঠি, যিনি লিখেছেন সবং পশ্চিম মেদিনীপুর থেকে। তো এই এতগুলো চিঠি, এত এত চিঠি, সবার আগে আপনাদের জানাই অজস্র অসংখ্য ধন্যবাদ, চিঠি লিখেছেন ধন্যবাদ সবাইকে, আপনারা এভাবে আমাদের পাশে সবসময় থাকবেন, তবেই তো আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যাব আপনাদের সবাইকে নিয়ে। আপনারা যে বিষয় চিঠি লিখেছেন সেপ্টেম্বর মাস জুড়ে, সেই বিষয় ছিল সময়ের দোকান, কিন্তু এবার তো পরের মাসের জন্য চিঠি লিখতে হবে, অক্টোবর মাসের জন্য চিঠি লিখতে হবে সেই বিষয়ে, এবং তারপরে একটা গান শুনব, শুনে ফিরে আসব, তারপর শুনব বেশ কয়েকটি চিঠি, সেই চিঠিগুলোই পড়ব। সবার চিঠি পড়া অবশ্যই সম্ভব না, কিন্তু সবার নাম বলে দিলাম, সবাই আশা করি বুঝবেন। যাই হোক, এবার যেটা শুনব, যেটা বলছিলাম, পরের মাসে কী নিয়ে লিখবেন আমাদের কাছে চিঠি, সেই বিষয়ে।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ কখনো আশঙ্কা কখনো বিরক্তি কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয়ে আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ঠিক 107 FM রেইনবোতে আপনি শুনছেন ভোরাই, আপনার প্রিয় অনুষ্ঠান। এবং ভোরাইয়ে আজ রয়েছে মহুয়া, হাতে রয়েছে অনেক চিঠি, যারা লিখে পাঠিয়েছেন তাদের নামগুলো ইতিমধ্যে আমি বলেছি। আর এবার চিঠি পড়ার পালা। সবার আগে আমি পড়ব ওয়াসিম আকরাম মণ্ডল যে চিঠি লিখেছেন নদিয়া থেকে, সেই চিঠি পড়ছি এবার হাতে লেখা চিঠি। এবং হাতে লেখা চিঠি পড়ার বিষয়টা অন্যরকম মজা আছে। যাই হোক, সন্ধে পেরিয়ে রাত্রি ঘনিয়ে আসছে। সন্ধে এসেই আমার মন বিষণ্ণতায় একবারে মুচড় দিয়ে ওঠে। রোজ দিন যে এমন হয় তা নয়, জীবনের নানান পাওয়া আর না পাওয়া নিয়ে হিসেব করতে করতে সোশ্যাল মিডিয়ায় ঢুকে এ মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ভোরাইয়ের বিষয়ে নজর কাড়ল। দুঃখ বিলাস ছেড়ে সময়ের দোকানে আমি হানা দিলাম। আমি নাকি ভীষণ স্মৃতিকাতর মানুষ, অতীতে ফেলে আসা নানান সময়ে হাতড়িয়ে চলি। তেমনি এক সময় বিকেল, সেটা ছিল 2018 সালের, আমার ইউনিভার্সিটিতে কাটানো মুহূর্তগুলি, সে সময় আমি বারবার সেই সময়টাতে চলে যাই। 2018 সাল, হ্যাঁ, বারবার সেই সময় আমি চলে যেতে চাই। সেই সময়টা পারলে আমি কিনে ফেলতে চাই। মানুষ সাধারণত সেই সময়গুলিকেই বেশি মনে রাখে যে সময় জীবনের একেবারে সমস্ত জরাজীর্ণতা উপেক্ষা করার ক্ষমতা সে রাখে। সেই সময় আমাকে দিয়েছিল এক মুক্ত আকাশ এবং অনাবিল আনন্দের হাতছানি, আর দিয়েছিল জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলিকে। তাদের নিয়ে আমি আবার এক বেঞ্চে বসতে চাই।

বেলার খাবার শেষে পায়চারি করতে চাই, আনন্দ আড্ডায় সামিল হতে চাই। আর যদি বলা হয় কোথায় পৌঁছতে চাই, দীর্ঘ 8 বছরের পরিশ্রমের পর স্বপ্নের চেয়ারটিতে বসতে, এমন মুহূর্ত খুব করে চাই যেদিন মাকে ফোন করে বলবো, মা তোমার ছেলে বিডিও হয়ে গিয়েছে। পরে যদি কোনো সময় আবারও সময় কেনার সুযোগ পাই, তাহলে মায়ের সামনে বিভিন্ন ঘোষণার মুহূর্তগুলো আমি এরকমভাবে কিনে নিতে চাই। বাহ, আপনি পড়াশোনা করছেন বুঝতে পারা গেল। আপনার পরীক্ষা ভালো হোক, পরীক্ষা তো পরপর চলছে, যাই হোক নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। আচ্ছা, এবার যার চিঠি, সেই চিঠিটা একটু অন্যরকম, ছোট চিঠি কিন্তু বেশ অন্যরকমভাবে লেখা। কে লিখেছেন? সুভাষিস নাথ। সুভাষিস নাথের চিঠি, ক্রিমেটোরিয়াম স্ট্রিট থেকে লিখেছেন। একটি লোক ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছেন, দাদা দানাপুর কটায়? 10:50। লোকটা 1 মিনিট পর আবার জিজ্ঞেস করলেন, দাদা রুড়কির ট্রেন? 11:45। মিনিট খানেক পর, দাদা মুড়ির গাড়ি? আরে এটা কি মুড়ি মুড়কির দোকান নাকি? আপনি যাবেন কোথায়? পাশের চার্ট আছে দেখে নিন। আরে চার্ট দেখেই তো বলতেছি, উপরে লেখা ট্রেন দেখে পার হন, তারপর ট্রেন নাম্বার, সময় নম্বর, মূল্য, সমস্ত কিছু কলম ওয়াইজ চার্টে লেখা আছে। কিন্তু এতগুলো ট্রেন পরপর, কতগুলো লাইন, এতগুলো লাইন হেঁটে পার হওয়া তো সময় সাপেক্ষ ব্যাপার, কম করে 5 মিনিট। এর মূল্য কত আমি বলে দিচ্ছি। 1 মিনিট কিনলে মূল্য 1টা বডি, 2 মিনিটে জোড়া, 3 মিনিটে ফাও, আবার 5 মিনিটে 5টা বডি, 1টা ফ্রি, আর ভাগ্য ভালো থাকলে আউট অফ স্টক। এটা একটা অদ্ভুত চিঠি, কিন্তু চিঠিটা পড়লাম, চিঠিটার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা টান রয়েছে। ট্রেনের লাইনে পার হওয়ার সময় অবশ্যই আপনি দেখে পার হবেন, সাবধানে পার হবেন, সাবধানে পার হওয়াটা খুব দরকার, এবং নিজের সময়টা বাঁচিয়ে চলা। অনেকেই করেন যেটা, যে আমাকে ট্রেনটা ধরতে হবে, আমি দৌড়ে দৌড়ে গেলাম। ইনফ্যাক্ট পরের মাসের জন্য, অক্টোবর মাসের জন্য যে বিষয় চিঠি লিখবেন আপনারা, সেটা হচ্ছে আপনার ভোরের ট্রেন যাত্রা, সেটা নিয়ে, আপনার ভোরবেলার ট্রেন বিষয়টাই এইটা, সেটা নিয়ে লিখবেন। এবং অফিস টাইমে কিন্তু প্রচুর মানুষকে দেখতে পাওয়া যায়, সামনে হয়তো ট্রেন চলে এসেছে, সমস্ত কিছু উপেক্ষা করে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন, কারণ একটা লাইন পেরিয়ে পরের লাইনে গেলে সেখান দিয়ে হয়তো তার নিজের ট্রেনটা পাওয়া যাবে, কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না। এবং সকাল সকাল সেই কথাটাই দাদা আমাদের মনে করিয়ে দিয়েছেন। যাই হোক, ভালো থাকবেন আপনারা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমরা কামনা করি। আচ্ছা, এবার আরেকটা চিঠি পড়ব, ছোট্ট সুন্দর চিঠি, যেটা লিখেছেন শুভ্রাংশুদা, লিখেছেন যাদবপুর থেকে। বিষয় ছিল সময়ের দোকান। তো এমন একটি সময়ের দোকান চাই যেখানে নানান রকম সময় কিনতে বা হয়তো কখনো ফ্রিতেও পাওয়া যাবে। যেমন আমি চাই সময় প্রবাহ বা স্ট্রিম অফ টাইম কিনতে, সময়ের তীর অ্যারো অফ টাইম কিনতে, সময়ের চক্র সাইকেল অফ টাইম, ফেলে আসার সময়, নিজের মতো করে থাকার, নিজের জন্য একটু আলাদা করে বাঁচার সময়, একসাথে ভালোবাসার সময়, এবং সব থেকে বড় কথা, সুন্দরকে উপলব্ধি বা অ্যাপ্রিসিয়েট করার সময়। শুভ্রাংশুদার চিঠি যাদবপুর থেকে, ছোট্ট সুন্দর ইম্প্যাক্টফুল চিঠি। আচ্ছা, এবার আরও একটা চিঠি পড়ব, কিন্তু তারপরে আমি কিন্তু একটা গান শোনাবো আপনাদের। কিন্তু তার আগে নারায়ণ চন্দ্র পাত্রের লেখা চিঠি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, দাদা লিখেছেন, দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে লিখছেন, সময়ের স্রোত বহিয়া যায়, ফিরিয়া আসে না, তবু যদি কোথাও থাকতো সময়ের দোকান, তবে সবার আগে সেখানে ছুটে যেতাম। সুখ, শান্তি, যশ, অর্থ কিছুই কিনতাম না, শুধু দুমুঠো সময় কিনতাম, কারণ সময়কে আপন করে নিতে পারলে হয়তো জীবনের হারানো সুখগুলো একদিন নিঃশব্দে ফিরে আসত। প্রযুক্তির করাল গ্রাস থেকে প্রকৃতির স্নিগ্ধ কোলে ফিরতে একটু সময় কিনতাম। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল ভিড় ছেড়ে সত্যিকারের মানুষের মুখোমুখি বসে হৃদয়ের কথা বলার সময়, স্বামী স্ত্রীর রিলের সাজানো হাসি পেরিয়ে বাস্তব জীবনের অভিমান, ভালোবাসা, স্বপ্ন নিয়ে কথা বলার সময়। অথচ এই সময়ের অভাবেই কত সংসার যে অদৃশ্য ফাটলে ভেঙে যাচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। সেই ভাঙনের ধ্বংসস্তূপে চাপা পড়ছে আগামী প্রজন্মের শৈশব। ব্যস্ততার অজুহাতে সন্তানকে সময় দিতে না পেরে যখন তার হাতে তুলে দিই মোবাইল, তখন অজান্তেই খুলে দিয়ে কচে না জগতের দরজা। বয়ঃসন্ধির জিজ্ঞাসু কৌতূহল উত্তর খুঁজতে গিয়ে যখন অপসংস্কৃতির অক্টোপাসে জড়িয়ে পড়ে,
তাই আধুনিক পিতামাতার জন্য কিনতাম সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে কথা বলার সময়, আর দাদু দিদার জন্য কিনতাম নাতি নাতনির পাশে বসে গল্প, স্মৃতি আর ভালোবাসা বিলিয়ে দেওয়ার সময়। কারণ সময় হারালে শুধু মুহূর্ত হারায় না, হারিয়ে যায় সম্পর্কের উষ্ণতা, কখনো কখনো হয়তোবা একটা গোটা প্রজন্ম। ভারী সুন্দর চিঠি, ভারী সুন্দর চিঠি। এবার যেটা কথা দিয়েছিলাম

সকালে ছুটে ছুটে অফিসের ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা। আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে 9903659992 আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata @gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি।

0: কাল ৬টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে আপনি শুনছেন ভোরাই। ঘড়ির কাঁটা টিক টিক টিক টিক করে গিয়ে চলেছে, আমাকে সময় বলছে 6:30 হয়ে 36 সেকেন্ড। আর ভোরাইয়ে এবার আমি পড়ব মৈত্রী দিদিভাইয়ের লেখা চিঠি, মৈত্রী ব্যানার্জি যিনি লিখেছেন দক্ষিণ কলকাতা থেকে। পড়ে ফেলি। তোমরা কি সময়ের দোকানে ঘোরাফেরা করো? এ এমন দোকান যেখানে যেতে না লাগে কোনো যানবাহন, না যানজটের আশঙ্কা, শুধু ইচ্ছে থাকুক প্রচুর। আমি মাঝে মাঝে এই সমস্ত মূল্যবান দোকানে ঘোরাঘুরি করি। এই তো কিছুদিন আগে খুঁজে পেলাম একটা দোকান যেখানে আমার বাবা তার কর্মস্থল থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে শুতে গিয়ে মেয়ের গল্প বলার আবদার রাখতেন। আবার কি, তাকে রূপকথার গল্প সবটা বলতেই হবে, বলতে বলতে ঘুমিয়ে পড়লে চলবেই না, কি অত্যাচার। এই দোকানে সারা জীবন ভীষণ মূল্যবান আমার কাছে। তারপর আরও একটা দোকান ঠিক তার পাশেই, সেখানে আমার ভাই বোনের অপেক্ষায় রয়েছে, আমরা খেলতে যাব সবাই মিলে বাড়ির পেছনের মাঠে। ভারী মজার খেলা, খালি বন বন করে ঘোরা আর ঘুরতে ঘুরতে শুয়ে পড়া, আকাশ দেখা, আকাশ তখন বাঁই বাঁই করে ঘুরছে, সে কি আনন্দ। এই দোকানেও না গেলেই নয়, আরেকটা সময়ের দোকানে যেতেই হবে। এই সময়ের দোকানটিতে রাতের বেলা আমরা, মানে বাবা মা, আমি, আমার বোন, সে যে যার নিজের কাজ পড়াশোনা সব সেরে রাতের খাবার পালা, তখন সারাদিনের ছোট্ট ছোট্ট মজার ঘটনা, নিজেদের মধ্যে হাসাহাসি, সে আবার কি বলবো আলাদা করে, এইসব দিন একদমই ভোলার নয়। সবচেয়ে বড় কথা, সময়ের দোকানে ভোরাইতে এই যে যাওয়ার দোকানে যাওয়ার দরজাটা ভোরাই যে আমাদের জন্য খুলে দিয়েছে, তাতেই আমি ভীষণ কৃতজ্ঞ। মৈত্রী দক্ষিণ কলকাতা থেকে লিখেছেন, সুন্দর লেখা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরকে আপনি থ্যাংক ইউ বলেছেন সেটার জন্য। এবার একটা চিঠি রয়েছে, সেই চিঠিটা লিখেছেন, হ্যাঁ, সৌমিত্র ভৌমিকের চিঠি এবার আমি পড়বো। আনন্দপুর পূর্ব মেদিনীপুর থেকে যিনি লিখেছেন, সত্যি যদি এমন হতো তাহলে খুব ভালো হতো। আর পাঁচটা দোকানের চেয়ে যা সম্পূর্ণ স্বতন্ত্র, সম্পূর্ণ আলাদা, যে দোকানে সময় কিনতে পাওয়া যায়, সময় বিক্রি করা হয়, নিত্যদিনের খাওয়া পড়া মাখার মনোরঞ্জনের দোকানের বাইরে সম্পূর্ণ আলাদা একটা উপকরণ দিয়ে সাজানো। ভুল বললাম, সময়কে তো কেউ আর ধরে রাখতে পারে না, ধরে রাখা যায়ও না নিজের মতো করে। নদীর স্রোতের মতো একদিন একদিন আরেকদিন, এরম করে প্রতিদিন নিত্যদিন সময় বয়ে চলে। সমাজকে, সংসারকে, মানুষকে কত কিছু শিখিয়ে বুঝিয়ে দিয়ে যায়। মানুষজন তার কাছে কিছু শিখলো কি না শিখলো তাতে তার বইই গেল। সময়ে চলে যায় নদীর স্রোতের প্রায়, যে যেন না বোঝে তারে ধিক শতধিক। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় কিনতে চাইবে, অতীত বর্তমান ভবিষ্যৎ, যার যে সময় পছন্দ সেই সময়টাই সে নেবে। কিন্তু অতীতের সোনালি দিনগুলোকে ফিরে দেখতে চাইবে অতীতের সময় কিনে নিয়ে। কেউ বা পরাধীন ভারত বা তার আগের চর্যাপদের যুগে যেতে চাইবে, হয়তো বই পড়ে মানুষের মুখে শুনে শুনে যা অভিজ্ঞতা হয়েছে তা নিজের চোখে দেখতে পেলে মন্দ হতো না, ভালোই তো হতো। কিন্তু আবার ভবিষ্যতের সময়ও আমি কিনে দেখতে চাই, আজ থেকে 50-60 বছর পর সমাজ, সংসার, পরিবেশ কেমন হবে সেটাও আমি দেখতে চাইব। উন্নতি হবে নাকি অবনতি হবে, নাকি এক স্থানে স্থির হয়ে থেকে যাবে, সে কে বলতে পারে? হয়তো বিজ্ঞান বলবে আমরা আমাদের সীমানার শেষ সীমা এসে গেছি, আমাদের আর কিছুই করার নেই, এরপর যা হবে পরম পুরুষ বিধাতার নিয়ন্ত্রণে আমাদের চলতে হবে। বিজ্ঞান সেখানে অসহায়, বা অন্য কিছু হতে পারে যা কেউ কখনো কল্পনাও করেননি, সেটাই হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু বর্তমানে সময় কিনতে কেউ কি চাইবে, যেখানে এত খুন, সন্ত্রাস, এত ধর্ষণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, মানুষের সকল সুকোমল বৃত্তিগুলির অবমূল্যায়ন ঘটছে, জানি না এর শেষ কোথায়। মানুষরা এর থেকে পরিত্রাণ চায়, তবে কে কোন সময় কিনবে তা অন্য কারো পক্ষে কিন্তু বলা সম্ভব না। আমি তো আমার ছোটবেলার সময় অবশ্যই কিনতে চাই, স্কুল জীবনে ফেরত পেতে চাই, বাবা মার সঙ্গে মজায় আনন্দের সময়গুলো ফিরে দেখতে চাই, যে যে ভুলগুলো করেছি এখন সেগুলো অনুধাবন করি, যা তাতে আর আমাদের না করতে হয়। যদি পৃথিবীতে আসার ভালো কাজের জন্য দাগ কেটে যেতে পারি তাহলে তো সোনায় সোহাগা ব্যাপার। অন্য অনেকের মতো আমিও ভারতের সোনালী দিনগুলোকে ফিরে দেখতে চাই, সোনার পরও সারা শরীরে মেখে জীবন ধন্য করতে চাই।

আবার যদি ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত হয় তাহলে সত্যিই খুব গর্বের হবে। কিন্তু যখন শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিল, শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবেতেই সারা বিশ্বের সকল দেশগুলির পথপ্রদর্শক ছিল, তা নিজের চোখে দেখে নিজের জীবনকে জন্মকে আমি সার্থক করতে চাই। আশা করি সময়ের দোকানে আসায় আমরা সবাই রয়েছি, আমি তো প্রতীক্ষায় রয়েছি, আর আপনি? বাহ, সুন্দর চিঠি। এই চিঠিটা আমি পড়ছিলাম সৌমিত্র ভৌমিকের লেখা। এবার আমি আর একটা চিঠি পড়ব, সেই চিঠিটা লিখেছেন, আচ্ছা পৌঁছাচ্ছি সেই চিঠির কাছে। সেই চিঠি আমাকে লিখে পাঠিয়েছেন, পাওয়া গিয়েছে, সুতপা চক্রবর্তীর চিঠি, গড়িয়া থেকে, মডেল টাউন গড়িয়া, কলকাতা থেকে লিখেছেন সুতপাদি। লিখছেন, মানব জীবনে বেশ কিছু সময়ের সমষ্টি, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কালের যাত্রাপথে সময় এসে নানাভাবে নানা রূপে জীবন প্রবাহকে রাঙিয়ে যায়, চট জলদি আবার চলেও যায়। জীবনকে সার্থক করে তুলতে হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে। বাস্তবে সময়ের কোনো দোকান নেই, তাই চাইলেই সময়কে যে কিনতে পারা যাবে তা হয়তো নয়। শৈশবে মানুষের জ্ঞান বুদ্ধি বিকাশ সেভাবে হয় না, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে তার বুদ্ধি হয়, হেসে খেলে সে সময় কাটায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত কিছুই বাড়তে থাকে, মানুষ তখন সময়ের সদ্ব্যবহার সম্পর্কে সচেতন হয়, আর সচেতন মানুষ সময়ের সদ্ব্যবহার করে, তার বর্তমান ভবিষ্যৎ পথ চলাকে সহজ এবং সার্থক করে তুলতে পারে। এই প্রসঙ্গে আমার স্কুলের এক সতীর্থ বান্ধবীর দূরদর্শিতার প্রশংসা না করে পারছি না। 78 বছর বয়সী অবিবাহিত অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষিকা এই বান্ধবী, সে একাই থাকতো ফ্ল্যাটে, কোনো কাজের লোক ছিল না তার, অত্যন্ত কর্মঠ এই বন্ধু ঘরে বাইরে সমস্ত কাজ নিজেই করত। সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে হাসপাতাল এবং পরে বৃদ্ধাশ্রমে 6 মাসব্যাপী শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে। সারা জীবনের কষ্টার্জিত অর্থের অপচয় করেনি বলেই ওর সঞ্চিত অর্থের চিকিৎসা এবং বৃদ্ধাশ্রমের খরচ সবই ভালোভাবে চলেছে। সময়ে থাকতেও বুঝেছিল যে সময়ের দোকান নেই, তাই ভবিষ্যতে সঞ্চয় করে না রাখতে পারলে নিজেকেই সমস্যায় পড়তে হবে। সুতপা চক্রবর্তী, সময়ের দোকান নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন, কিন্তু সুতপাদি একটা অন্য রকম অ্যাঙ্গেল থেকে কথা বললেন একেবারেই। হ্যাঁ, যাই হোক, চিঠি পড়লাম। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে আপনাদেরকে গান শোনানো। আর একটা গান শোনাবো, শুভমিতার গান, গানটা শুনে তারপরে চলে আসছি। চট করে কোথাও যাবেন না, শুনছেন আপনি ভোড়াই আমার সঙ্গে।

0: প্রেমের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: হ্যাঁ 107 FM রেনবোতে ভোরাই শুনছেন আপনি। ঘোরের কাঠা বলে দিচ্ছে, 6:41 হয়ে 52 সেকেন্ড। আচ্ছা, এবার কে লিখেছেন? এবার যিনি লিখেছেন সেই দিদি ভাইয়ের নাম হচ্ছে উর্মিলা মান্না দাস, নিউ টাউন থেকে আমাদের কাছে চিঠি লিখেছেন। উর্মিলাদি চিঠি পড়ব। উর্মিলাদি বলছেন, কল্পনা করি যদি কোথাও সময়ের দোকান থাকতো যেখানে ইচ্ছা মতো আমরা সময় কিনতে বা বিক্রি করতে পারতাম। জীবনের ব্যস্ততার মাঝে আমরা প্রায় বলি সময় নেই, একদম সময় নেই, অথচ এই অদৃশ্য সম্পদই আমাদের সব থেকে মূল্যবান সম্পদ। টাকার মতো সময় অবশ্য জমিয়ে রাখা যায় না, আবার একবার চলে গেলে সে তাকে ফিরেও আনা যায় না। এই কল্পনার দোকানে কেউ হয়তো অতীতের কিছু মুহূর্ত ফেরত কিনতে চাইতো বা ভুলগুলো ঠিক করবার জন্য সেই সময়ে যেতে চাইতো, কিন্তু কেউ চাইতো হয়তো ভবিষ্যতের একটু সময়, নিজের স্বপ্ন পূরণে সে এগিয়ে যেতে চাইতো। কিন্তু বাস্তবে এমন কোনো দোকান কি আছে? না, তা নেই। তাই আমাদের বর্তমান সময়টাকেই সঠিকভাবে ব্যবহার করা একমাত্র উপায়। সময়ের প্রতি যত্নশীল হওয়া মানে জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। প্রতিটি মুহূর্ত যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে জীবন নিজেই হয়ে উঠবে সুন্দর এবং অর্থবহ। সময় আমাদের শেখায় ধৈর্য, পরিশ্রম আর মূল্যবোধের পাঠ। তাই সময়ের দোকান না থাকলেও আমাদের হাতে থাকা প্রত্যেকটা মুহূর্ত এক একটা অমূল্য সম্পদ। সেটাকে সঠিকভাবে ব্যবহার করলে জীবনের আসল সার্থকতা পাওয়া যায়। উর্মিলাদির চিঠি পড়ছিলাম, নিউ টাউন থেকে লিখেছিলেন আমাদের কাছে এই চিঠি। এবার কে লিখেছেন? লিখেছেন শঙ্করী নন্দন ব্যানার্জি দিকপার, বাঁকুড়া থেকে। শঙ্করীদার চিঠি এবার পড়ব। প্রিয় ভোরাই, 2 ঘন্টা সময় কিনতে চাই, কত দাম? সেই কথা গৃহবধূ ডলি দোকানদারের কাছ থেকে জেনে 50 টাকা দিয়ে সে কিনলো। কিনে তার বান্ধবী মালার বাড়িতে গেল গল্প করতে। সময়ের দোকান করে বিবেকবাবু অনেক পয়সা আজকাল কামাচ্ছে, তো 1 ঘন্টা থেকে আপাতত 24 ঘন্টা পর্যন্ত সময় কিনতে পাওয়া যায় তার কাছ থেকে। সময়ের যে অভাব, আমি ভাবছি আমিও 2 ঘন্টা সময় কিনেই নেব। আমি কি সময় কিনবো আমার বউয়ের সঙ্গে চুটিয়ে গল্প করার জন্য? আমি শিওর যে আপনার সঙ্গে নিশ্চয়ই আমাদের দিদিভাইও শুনছেন এবং তিনি শুনে খুবই খুশি হবেন, এইটাই বুঝতে পারা যাচ্ছে। যাই হোক, তো ভালো লাগলো চিঠি। এবার কার চিঠি পড়বো? এবার পড়বো জগন্ময় চ্যাটার্জির লেখা চিঠি। জগন্ময় দা লিখেছেন, কি লিখেছেন সেবার একটু পড়ি। শিবপুর বেতাইতলা হাওড়া থেকে লিখেছেন। বলছেন যে সময়বাবুর দোকান এটা, কখন খোলে কখন খোলে? সময় হলে, সময় হলে কি দরকার, কি দরকার বলা যাবে কি, বলা যাবে কি না? মানে এই তো খুলেছে, এই তো যান তাড়াতাড়ি জানি তো দোকান খুলেছে। সময়বাবু, ও সময়বাবু, এখন এলেন আপনি? কে আপনি? দাঁড়ান দাঁড়ান, কী নিতে চান আপনি, কী নিতে চান? মানে আমার ছোটো হয়ে আসা বেলাতে

যদি আমার সেই ছোট্টবেলাটা কিনতে পারতাম তাহলে হয়তো একটু হারিয়ে যেতাম। সবাই শুধু সেটাই খুঁজে সেটাই খুঁজে, কজন বুঝে কজন বুঝে যে ও বড়ই দুষ্প্রাপ্য, বড্ড দামি বড্ড দামি। একটু বসুন, আসছি আমি আসছি আমি। বাহ, কি সুন্দর চিঠি জগন্ময় চ্যাটার্জি লিখেছেন শিবপুর বেতাইতলা হাওড়া থেকে। এই যে চিঠিগুলো পড়ছি, এই চিঠিগুলোর মধ্যে কিন্তু সেটা ব্যাপার রয়েছে। যাই হোক, এবার কে লিখেছেন, এবার আমি পড়বো তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি, যিনি লিখেছেন পাঁচাল বাঁকুড়া থেকে। বলছেন, ভোরের সাথে তোমায় জানি প্রাক পুজো সম্ভাষণ, নাতি নাতির আবদারে আমাকেও বেরোতে হয়েছে দোকানের খোঁজে, গেলাম বাঁকুড়া। তো ওদের চোখে যা ধরেছে আমি সেটাই নেব, ওদের পাল্লায় পড়ে কখন থামছি কখন হাঁটছি, চলতে চলতে তারাই গুনগুন করে আমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, দাদা তোমাকে যা কিনে দিতে বলেছিলাম মনে আছে? নাতি বলে, দিদির কথা শুনলেই হবে, আমার তো তোমার তো মনে আছে, আমারটাও দিতে হবে। তো দোটা নেয় পরে আমি দফা রফা হওয়ার আমার জোগাড় বলে গেছি, আমি শুনেছি মনোরঞ্জনের খাতায় সমস্তভাবেই আমি সায় দিয়েছি। তো এখন বিপদ যে ওরা সব স্মরণে রেখেছে, বড় ভরসায় জায়গা হচ্ছে সেটা ঠাকুমা। তো সাত পাঁচ ভাবতে ভাবতে একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি সব কিছু মেলে? তো উত্তর এলো, বাঘের দুধ পর্যন্ত মেলে। তো সময় মেলে আমি কিনতে পারবো সময়কে? তা আমাদের পরামর্শদাতা আছেন, তিনি আপনাকে সব বুঝিয়ে দেবেন, সেটাও আপনি পেয়ে যাবেন। তো ছেলে থেকে বুড়ো সবাই খুশি হয়ে একেবারে ঘরে ফিরে যাবে, আমাদের ট্র্যাক রেকর্ড এমনই। নাতি নাতনিকে নিয়ে সেই শপিং মলটায় এগিয়ে গেলাম। আমার কথা শুনে তিনি একটা চার বাটির টিফিন বক্স দেখালেন, ব্যাখ্যা করে দেখালেন, নিচের বাটিতে রাখুন মনের একাগ্রতা, তার ওপরেরটাতে রাখুন লক্ষ্যবস্তু, এবার তার ওপরে রাখুন সর্বাধিক পছন্দের চাহিদা, এবং প্রথম যে বাটি সেখানে আপনি রাখুন আপনার সামর্থ্য। তো তারপর দুপাশের টানা দিয়ে চেপে একবারে লক করে দিন, এক পাশেরটার নাম শৃঙ্খলা আর অন্যটার নাম নিয়মনবর্তিতা। ব্যাস, সময় আপনি পেয়ে যাবেন মশাই, সময় পেয়ে যাবেন, অফুরন্ত সময় পাবেন। বিভ্রান্ত হওয়া, সময় নষ্ট করার সময় থাকবে না মশাই। সময় খুচরো বিক্রি হয় না, একটা প্যাকেজে বিক্রি হয়। পুজোর চাহিদা একেবারে মস্ত, নাতি নাতনিদের নিয়ে বের হলাম, সঙ্গে তাদের চাহিদা মাফিক বেশ কিছু সামগ্রী। বাহ, সুন্দর চিঠি, তপন বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়ছিলাম এটা আমি। আচ্ছা, এবার কার চিঠি পড়বো? এবার পড়বো স্বপন কুমার কুণ্ডুর লেখা চিঠি। স্বপন কুমার কুণ্ডু, আপনি লিখেছেন বুলচন্দ্রপুর পয়টা পূর্ব বর্ধমান থেকে। স্বপনদা চিঠিটা একটু পড়ে ফেলি। দুপুরের খাওয়া সেরে খবরের কাগজটা নিয়ে বসলো স্বপ্নময়, কিন্তু সে সামান্য সময়ের জন্য, ঘুম আসতে দেরি হলো না। ঘুমের মধ্যেই একজন ফেরিওয়ালা গলা শুনে বিছানায় উঠে বসলো। সে ফেরিওয়ালা হাঁকছে, সময় কিনবে গো, সময় কিনবে, আমার কাছে সময় কিনতে পাবে, এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সময় আছে আমার কাছে। বিছানা ছেড়ে ধর ফর করে উঠে পড়ে স্বপ্ন ভাই, বাইরের দরজাটা খুলে হাঁক দেয় ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা ভাই এখানে এসো, কাছে এসো সময়ের ফেরিওয়ালা, বলো কিসের জন্য কি সময় কিনতে চাইছো? তো স্বপ্নময় বলে, তোমার সময়ের যে রেট চার্ট সেটা আমাকে বলো। ফেরিওয়ালা বলছে, তুমি কিসের জন্য সময় কিনতে চাইছো তার ওপর তো নির্ভর করবে সময়ের মূল্য। যেমন ধরো তোমার ছেলেবেলা ঘুরিয়ে নিয়ে আসবো, তার জন্য তোমাকে পাঁচ মিনিটে এক হাজার টাকা দিতে হবে। আবার স্কুলবেলা ঘুরতে চাইলে লাগবে পাঁচ মিনিটে পাঁচ হাজার টাকা, কলেজ জীবনের জন্য কিন্তু দশ হাজার টাকা, আর তোমার সারা জীবনটা তোমাকে আমি একবারে দেখিয়ে দেবো পাঁচ মিনিটে, সেটার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা। ওরে সর্বনাশ, সারা জীবন দেখিয়ে দেবে নাকি কুড়ি হাজার টাকায়? যাই হোক, যদি ভালোবাসার মানুষটির সঙ্গে সিনেমা দেখতে কিংবা নৌকা বিহারে যেতে চাও, তার রেট কিন্তু পাঁচ মিনিটে পঞ্চাশ হাজার টাকা, এইটা সব থেকে বেশি। তো স্বপ্নময় দু হাতে চোখ কচলে বলে, আমার কাছে তো একটা টাকাও নেই বাপু, তাহলে কি হবে? ফেরিওয়ালা বলছে, বিনা পয়সায় কেবল একটাই ট্রিপ আছে পাঁচ মিনিটের জন্য, ওটাতে তুমি শুধু তোমার বাবা মায়ের সঙ্গে একবার দেখা করতে পারবে। স্বপ্নময় বলে, আমি আমার মৃত বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, স্বপন কুমার কুণ্ডু বুলচন্দ্রপুর পয়টা পূর্ব বর্ধমান থেকে। এই যে অদ্ভুত অদ্ভুত সমস্ত চিঠিগুলো, এই চিঠিগুলো পড়ার না সত্যি একটা অন্যরকম মজা রয়েছে। যাই হোক, আপনাদের লেখা সমস্ত চিঠি আমাদের কাছে ভীষণই মূল্যবান, যারা প্রত্যেকে চিঠি লিখছেন সব কটা চিঠি আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু তার থেকেও তো কিছু কিছু চিঠি আমাদেরকে বেছে বেছে পড়তে হয়, এবং সেই কাজটাই আমি খানিকটা করছি আর কি। আচ্ছা, এবার
দোলন চাপা তেওয়ারি দে গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে।

লিখেছিলেন, আপনার চিঠিটা একটু পড়ে ফেলি। প্রিয় ভোরাই, সময় এক অদৃশ্য স্রোত যার কোনো শুরু আমাদের চোখে ধরা পড়ে না, আবার যার শেষও আমরা কেউ সবসময় জানি না, সে শুধু বয়ে চলে। একবার চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। অথচ যদি সত্যি এরকম একটা দোকান থাকতো যেখানে টাকা দিয়ে সময় কেনা যেত। একদিন স্বপ্নে দেখলাম শহরের এক নির্জন গলিতে একটা ছোট্ট দোকান, দরজার ওপরে লেখা রয়েছে সময়ের দোকান। অবাক হয়ে ভেতরে ঢুকতেই দেখি কাঁচের শিশুতে বন্দি হয়ে রয়েছে নানা রকম সময়, এক ঘন্টা, একদিন, এক মাস, এক বছরও। তো দোকানদার বলল, কী চাই? তা আমি বললাম, কিছু অতীত সময় কিনতে চাই, কিছু ভুল সুদ নিতে হবে। তিনি মৃদু হেসে বললেন, অতীতের সময় বিক্রি হয় না এখানে, শুধু ভবিষ্যতের সময় পাওয়া যায়। আমি তখন বুঝলাম জীবনে আমরা কত সময় অযথা নষ্ট করি। প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার সময় নেই, অথচ অর্থহীন কাজে ঘন্টার পর ঘন্টা আমাদের কেটে যায়। পড়াশোনার সময় আমরা অলসতা করি, স্বপ্ন দেখার সময় আমরা ভয় পাই, আর ভালোবাসার সময় অভিমান জমিয়ে রাখি। ভুল ভাঙার পর মনে হলো, সময়ের দোকান আসলে আমাদের চারপাশেই তো রয়েছে। প্রতিটি সকাল যেন নতুন একদিনের দোকান খুলে দেয়, কিন্তু সেখানে সময়ের দামে কিন্তু টাকার বিষয় হয় না। দাম হলো সচেতনতা, সময়ের সঠিক ব্যবহার। তাই সময়কে অবহেলা নয়, ভালোবাসতে শিখতে হবে। কারণ পৃথিবীর সব কিছু হারিয়ে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু একবার হারিয়ে যাওয়ার সময় কোনো দোকানেই আর পাওয়া যায় না। বেশ বেশ বেশ বেশ বেশ বেশ সুন্দর লাগলো চিঠি। আচ্ছা, এবার কে লিখেছেন? এবার লিখেছেন মিতা চৌধুরী। মিতাদির চিঠি এবার পড়বো আমি। মিতাদি লিখেছেন খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। দিদি বলছেন, এবার তোমার যে বিষয়টা সময়ের দোকান, সেই বিষয়ে আমি খুব অবাক হলাম। কারণ দোকান মানে বুঝি পণ্য সামগ্রী কেনার একটা কেন্দ্রস্থল, ক্রেতা বিক্রেতার সেখানে লেনদেন হয়। সময় তো প্রবাহমান, একটা না বয়ে চলে অতীত থেকে বর্তমানকে, ছুঁয়ে ছুঁয়ে চলে ভবিষ্যতের দিকে। তো সময় হলো অগ্রগতি বা অপ্রত্যাশিত। আমি জানি না আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে, কিন্তু বন্ধু তুমি বলো তো, সময়কে কীভাবে আমি কিনবো? সময় যে প্রচণ্ড মূল্যবান, কীভাবে সময় অতিবাহিত হয় তা তো বুঝতেই সত্যি পারা যায় না। শৈশবে পড়তে বসলে কিছুটা সময় হয়তো কাটানো হতো, ঘড়ি দেখতাম বারংবার, কিছুতেই সময় যাচ্ছে না। আবার বাবার বকুনি খেয়ে আবার বইতে মুখ। কিন্তু যদি এমন হতো প্রযুক্তির হাত ধরে সময়ের দোকান থেকে শৈশবে সেই বিকেলটাকে আমি কিনে নিতে পারতাম, আমার সব কিছু দিয়ে একমুঠো সময় নিয়ে নিতাম, ফেলে আসা ভুলগুলোকে একটু হয়তো শুধরে নিতাম, সময় কিনতে পারলে চলে যেতাম সেই অতীতের মধুমাখা স্বপ্নের দিনগুলিতে। কর্মজীবনের সময় মূল্য অনেক, অবসরের প্রাক্কালে বুঝিনি, তবে জানি সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তাই সময় থাকতে সব কাজ করা উচিত। অলসতাকে প্রশ্রয় দিলে কোনো কাজ কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। জীবনের পথে কার্য সম্পাদনের নামই হলো সাফল্য। সময়ের মূল্যের কথা স্মরণ রেখে সময় সদ্ব্যবহার করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমি পড়ছিলাম এটা মিতাদির চিঠি, লিখেছেন খড়গপুর থেকে। আচ্ছা, এবার আর একটা চিঠি কি পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই আমি পড়তে পারবো। তো এই যে চিঠিটা এবার আমি পড়ব, সেই চিঠিটা কে লিখেছেন? লিখেছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, যিনি লিখেছেন পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে। কি লিখছেন? আমি শুধু নই, আমরা সবাই সময়ের দোকানের এক একজন খরিদ্দার। সকালে টিফিন বানানোর সময় স্ত্রী বলে, অনেক কাজ পড়ে রয়েছে, হাতে একদম সময় নেই, তাড়াহুড়ো যা বানিয়ে দিচ্ছি খেয়ে নাও। বেরোনোর সময় বাবা বলে, সময় আমার তুই আমার সমস্ত ওষুধপত্রগুলো সময় করে নিয়ে আসিস। ব্যথায় নড়তে পারছি না। বাসে ওঠার মুখে রবিদা বলল, হাতে একদম সময় নেই, ঠিকমতো অফিসে পৌঁছতে না পারলে আজ নির্ঘাত বসের বকুনি খেতে হবে। আমার প্রমোশনের ফাইলটা সঞ্জয় তার টেবিলে কয়েক মাস আটকে রয়েছে, পাশ করে দিতে বললে প্রতিবাদ করে, আরে হাতে সময় নেই, অন্য একদিন আয়, দেখে সই করে দেব। ফেরার পথে ছেলের প্রাইভেট টিউটরের কাছে জানতে চাইলাম, বকুল পড়াশোনায় কেমন করছে, ভালো ফল হবে তো? উনি রাগত স্বরে বললেন, কী করে ভালো হবে, আপনি তো আর পেছনে সময় দিচ্ছেন না। তার এ হেন অভিযোগে আমি চুপ করে থাকি। অফিস, বাবা, সাংসারিক নানা চাপে সত্যিই সময় দিতে পারি না। ভাবনার উদয় হয়, আচ্ছা এমন কি কোনো দোকান আছে যেখানে অঢেল সময় কিনতে পাওয়া যায়? বাড়তি সময় হেসে খেলে, জনসেবা করে, দেশ বিদেশে ঘুরে, কবিতা লিখে, গল্প করে, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে, সকলের সঙ্গে দায় দায়িত্ব পালন করতে আমি পরিতৃপ্তি লাভ করতে চাই, কোথায় আছে সেই সময়ের দোকান? হ্যাঁ, এটাই তো প্রশ্ন, সেই সময়ের দোকান রয়েছে কোথায়? সেইটা
আমাদেরকে হয়তো একটু খুঁজে বের করে ফেলতে হবে। আচ্ছা, আরও একটা চিঠি পড়ব, প্রোবাবলি এইটা হচ্ছে আজকের পড়ার শেষ চিঠি, মানে পড়তে পারার মতন শেষ চিঠি, অন্যান্য চিঠির প্রাপ্তি স্বীকার আমি করে দিয়েছি ইতিমধ্যেই। আচ্ছা, চৈতালি মণ্ডলের চিঠি পড়ছি, দয়াপুর থেকে, যিনি লিখেছেন, লিখছেন, তোমার বিষয় ভাবনা আমার মতো ব্যস্ত বাগিশকে রীতিমতো ভাবুক করে তুলেছে, তাই আরামকে দ্বারা হেলান দিয়ে ভাবছিলাম কী লেখা যায় কী লেখা যায়। হঠাৎ ফেরিওয়ালার ডাক, সময় কিনবে গো, তড়াক করে লাফিয়ে উঠি। সময় তন্ত্র অর্থাৎ কিনা টাইম মেশিন বিক্রি হচ্ছে, নাটক চলচ্চিত্র অবশ্য শুনেছি, একটা ছুট্টে গিয়ে দেখি, কই দেখি দেখি কেমন তোমার সেই সময় যন্ত্র, কোথায় যন্ত্র, এ তো লুডোর ছক্কা পাঞ্জার মতো, চৌকা আকৃতির কাষ্ঠ নির্মিত খেলনা, এতে সময়ের বিভিন্ন রূপ খোদাই করা রয়েছে, যেমন অতীত, ভবিষ্যৎ, বর্তমান, ব্যস্ততা, দীর্ঘসূত্রিতা, সময়ের অপচয়, অসময়। ফেরিওয়ালা বলল এটা নিছক খেলনা নয়, এর আড়ালে গভীর চেতনা সংযোজিত। ভেবে দেখলাম কথাটা কিন্তু মন্দ বলেনি, তবু বললাম একটু বোঝাও দেখি। ফেরিওয়ালা বলল বর্তমানে সৃষ্টিকর্তা অতীত, তাই গত সূচনা নাস্তি বলে সব অতীতকে মুছে ফেলা একেবারে বোকামি, ভবিষ্যতের ধারক এবং বাহক হচ্ছে বর্তমান, তো বর্তমান ভালো তো ভবিষ্যৎ ভালোই হবে। বললাম ব্যস্ততা সম্পর্কে একটু বলো, বলল ব্যস্ততার সীমারেখা থাকা উচিত, অধিক ব্যস্ততা মানুষকে যন্ত্র করে তোলে, এর ফলে মনুষ্যত্বের মূল্যবোধের চরম অবক্ষয় সৃষ্টি হচ্ছে, বর্তমানে অজস্র উদাহরণ পরিলক্ষিত হচ্ছে, বাকি রইল দীর্ঘসূত্রিতা, দীর্ঘসূত্রিতা তো অলসতার পরিচায়ক, ওতে বুদ্ধির বিকাশ হয় না, কোনো কার্যে গভীর মনোসংযোগ, দীর্ঘকালীন মনোনিবেশ, কিন্তু সঠিক না, দীর্ঘসূত্রিতা অলসতার পরিচায়ক হলে ওতে বুদ্ধির বিকাশ হয়, কোনো কাজে গভীর মনোসংযোগ, দীর্ঘকালীন মনোনিবেশ করলে কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছানো যেতে পারা যায়, তো বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু এ তত্ত্ব প্রমাণিত, তো সেই কথা আমি শুনলাম, সুতরাং সময় সঠিক ব্যবহার এবং মূল্যায়ন করা উচিত। ফেরিওয়ালার সেই অগাধ পাণ্ডিত্য দেখে মুগ্ধ হলাম, হঠাৎ শরতের মেঘে গর্জন, তন্দ্রা তুটে গেল, সময়ের পশরার বিকিকিনি শেষে স্বপ্নের ফেরিওয়ালার হঠাৎ অন্তর্ধান, যদি সত্যি সত্যি এরকম কোনো সময় দেখতে পেতাম তাহলে কেমন হতো, আমি জানি না তাহলে কেমন হতো, তবে যদি সত্যি একটুখানি এদিক ওদিক চলে যাওয়া আছে তো তাহলে খারাপ কিছু হতো না। হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা শুনতে শুনতে বোড়াই থেকে আমি টাটা বাই বাই বলছি, কিন্তু খুব শীঘ্রই আমি চলে আসছি, নমস্কার কলকাতা, নিতাই কোথাও যাবেন না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি বলেন, যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে যুক্ত দেশগুলির সীমানার বাইরেও অনুভূত হয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ একদিনের কেরালা সফর করবেন। সকালে তিরুবনন্তপুরমে অমৃতনন্দময়ী মাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তিনি বলরামপুরম পরিদর্শন করবেন। এরপর উপরাষ্ট্রপতি এসইউটি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন। বিশ্ব পর্যটন দিবস আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এক বিশেষ দিনে তুলে ধরা হয়। এই বছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিকে ভারতের অর্থনীতিতে পর্যটন বর্তমানে অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান ও জীবিকার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক জানিয়েছে। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টিপল জেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ খুজুর। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Attention, national recognition for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in 3 categories. Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period, 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairying, Government of India.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: আজকে নমস্কার কলকাতা। আর এখন শুনবেন মেঘলা দাশগুপ্তের গান।

0: না, সকাল সকাল যখন অফিসে আসছিলাম তখন অবশ্য ভিজে ছিল না, রাতে কিন্তু বৃষ্টি দেখিনি, কিন্তু এবারে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি করে ঝেঁপে ঝেঁপে আসছে। সেই বৃষ্টি বৃষ্টি নিয়ে অবশ্য অনেকের অনেক রকম নস্টালজিক ব্যাপার স্যাপার রয়েছে, তবে হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হলে চারিদিকে যা অবস্থা সেটা তো একরকম হয়। আচ্ছা, এত যে কথা বলছি, কথা তো বলতেই থাকছি, কিন্তু যারা এখন টিউন করেছেন তারা তো জানেন যে এখন কিসের সময়, তাই সেই সময়টা একবার একটু মনে করিয়ে দিতে হবে। এখন আপনার ফেভারিট প্রোগ্রামের সময়, যার নাম
1: শুনছেন নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা,
0: ইয়েস কারেক্ট, নমস্কার কলকাতা। এবং আরও একটা সুন্দর নতুন দিন এবং আরও একটা ব্র্যান্ড নিউ নমস্কার কলকাতা নিয়ে হাজির হয়েছি, এবং একটা সানডে নমস্কার কলকাতা হাজির নিয়ে হয়েছি। ভাই, সানডে নমস্কার কলকাতা, সানডে নমস্কার কলকাতা মানে সেখানে তো আপনার একদম মানে ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, এরকম ব্যাপার। কারণ শনিবারও অনেকের অফিস থাকে, শুক্রবারও যদিও উইকেন্ড শুরু হয়ে যায়, কিন্তু সানডেটা একদম ছুটি। সুতরাং ছুটির মুডে সুন্দরভাবে জমিয়ে বসে যখন আপনি রেডিওটা খুলে নমস্কার কলকাতা শুনতে শুরু করেছেন, তখন আপনার সঙ্গী আমি, এবং এই যে এখন থেকে শুরু করলাম আমার এই যে জার্নিটা শুরু হলো, এটা চলবে আগামী 3 ঘন্টা একদম সকাল 10টা পর্যন্ত। একদম প্রমিস করছি আপনার পাশে চিপকে থাকবো, এবং সঙ্গে থাকবে আরও অনেক গান যেগুলো একেবারে চিপকে চিপকে আসবে। আচ্ছা, তার সাথে যেটা কথা সেটা হচ্ছে 9903653992 একদম খোলা রয়েছে, এবং আপনারা অনেকে

টুকি করেও গেছে আমাকে, সেটা আমি দেখেছি। আমার ফোন কিন্তু টুকটুক টুকটুক করে জ্বলছে, আলো জ্বলা নেবা জ্বলা নেবা করছে, অনেকেই বলছে প্রোগ্রামের কথা। যাই হোক, প্রোগ্রাম তো শুরু হয়ে গিয়েছে। প্রোগ্রামে আমরা একটা স্পেশাল সেগমেন্ট করি যেটা নাম হচ্ছে গান মিলান্তি। গান মিলান্তি মানে যেখানে আপনি আপনার পছন্দের গান শুনতে যদি চান সেটা আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন। এক ঘন্টায় আমি ম্যাক্সিমাম দুটো গান মিলান্তির গান বাজাতে পারি, আর সেই গানটা আপনি যখন শুনতে চাইবেন অবশ্যই সঙ্গে আপনার নাম এবং লোকেশানটা লিখবেন। নাম্বারটা তো আমি বলেই দিয়েছি, নাম্বারটা আপনার মুখস্থও আছে, বাট স্টিল 7903653992। বাট মনে রাখতে হবে এফএম রেনবোতে যেহেতু গান হচ্ছে তাই 90s আগের গান অবশ্যই শুনতে চাইবেন না, 1990 পর থেকে যে গান শুনতে চাইবেন সেই গান আমি অবশ্যই চেষ্টা করব বাজাতে। তবে হ্যাঁ, ওই যে বললাম ম্যাক্সিমাম দুটো গান, প্রচুর প্রচুর সংস রিকোয়েস্ট আছে, সেই সমস্ত গান সব কটা গান তো একসঙ্গে ধরে বাজানো সম্ভব নয়, বাট স্টিল যতটা সম্ভব আমি সবার ঘুরিয়ে ফিরিয়ে রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো এইটা গেল মোটামুটি একটা রুটিন। এবার রুটিন যেটা সেটা কি, সেটা হচ্ছে রুটিন মাফিক বেশ কিছু সেগমেন্টস রয়েছে, রয়েছে দিনের ডায়েরি, রয়েছে হাওয়া অফিসের হালচাল, এছাড়াও ট্রাফিকের খবর দেবো আপনাকে, আপনাকে শোনাবো আমাদের প্রিয় কলকাতা শহরের কথা, এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে সানডে, আজকে হচ্ছে একটা বিরাট বড় দিন, যেটা হচ্ছে শপিং করার একটা দারুণ সময়, কারণ ভাই দুর্গাপূজা এসে গেছে, দুর্গাপুজো এসে গেছে এক বছরের সেই সময়টা এসে গেছে যেটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, যে আসবে আসবে সেই মজাটাও এসে গেছে। যাই হোক, চারিদিকে যখন এইরকম একখানা হই হই হই রই রই ব্যাপার, তখন সূর্যমামা তো উঠে গেছে নিশ্চয়ই ভীষণ সুন্দরভাবে আশা করছি, কারণ স্টুডিওতে বসে তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু চারিপাশ আলোতে ভরে উঠুক, আপনার দিনটা আলোতে ভরে উঠুক, আপনি সেই একমুঠো রোদ্দুর সারা মুখের মধ্যে মেখে নিয়ে সুন্দরভাবে আপনার দিনটা এগিয়ে চলুন, সঙ্গে থাকুক আমাদের মানুষ এখানে ফ্যামিলি। আপাতত একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে দিনের ডায়েরিটা একদম টকাশ করে খুলে ফেলবো, তাই কোথাও যাবে না। শুনছেন মৌ আর সাথে আজকে, নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: দিনের ডায়েরি, একদম দিনের ডায়েরির পাতাটা ডিরেক্টলি খুলে আমি চলে এসেছি। হ্যালো, হাই, যারা এক্ষুনি এই মুহূর্তে টিউন করলেন তাদের জন্য আরও একবার মনে করিয়ে দিই, নমস্কার কলকাতার সময় সেটা অ্যাকচুয়ালি মনে করাতে হবে না, আমি জানি, কারণ 107 FM রেইনবো আপনি যখন টিউন করেছেন সকাল সকাল, তখন আপনি অবশ্যই নমস্কার কলকাতা শুনবার জন্যই টিউন করেছেন। আজকে মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে, হাই, হ্যালো। বেশ, গত মাসে আমি এসেছিলাম নমস্কার কলকাতার প্রোগ্রাম করতে, মানে বেশ এক মাস হয়ে গেল আর কি, তো আরও একবার চলে এসেছি নমস্কার কলকাতায় নিয়ে, নমস্কার কলকাতায় নিয়ে, আজকে সানডে নমস্কার কলকাতায় নিয়ে চলে এসেছি একেবারে ডায়েরির পাতা খুলে। আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর, 27th of September, এবং এই যে ডেটটা, এটা হচ্ছে আজকের গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী, গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলছে 27th of September 2026, বাংলা ক্যালেন্ডার কি বলছে, বাংলা তারিখ হচ্ছে আজকে 9 আশ্বিন 1433 বঙ্গাব্দ। কিন্তু যেটা সবথেকে বড় কথা, মজার কথা, সেটা হচ্ছে যে আজ থেকে কিন্তু পিতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আপনি যদি আকাশে গতকাল রাতে একটু তাকিয়ে থাকেন, আপনার নজরে নিশ্চয়ই পড়েছে, নিশ্চয়ই যখন আপনি বেরিয়েছেন বা বাড়ির ছাদে গিয়েছেন বা কখনো না কখনো রাস্তা দিয়ে আপনি হেঁটে এসেছেন, নিশ্চয়ই দেখেছেন বিরাট বড় থালার মতো সুন্দর চাঁদ উঠেছিল, গতকাল ছিল পূর্ণিমা। ইয়েস, তো আজকে হচ্ছে প্রতিপদ, প্রথম যে পূর্ণিমার পরের দিন বা অমাবস্যার প্রথম দিন, যেটা আর কি ওই 15 ডেজের যে ফার্স্ট ডে, প্রতিপদ তিথি, তো শুক্লা প্রতিপদ আজকে, এবং সেটা থাকবে হচ্ছে রাত্রি মোটামুটি অ্যারাউন্ড রাফলি 9টা অবধি থাকবে শুক্লা প্রতিপদ তিথিটা। আজ থেকে, মানে যেখানে গিয়ে আমি এতগুলো কথা আসলো, সেটা হচ্ছে আজ থেকে কিন্তু পিতৃপক্ষের সূচনা, যেটা মহালয়ার দিন, মানে আজ থেকে এক্স্যাক্টলি 15 দিন পর মহালয়া। আরে ভাই, পুজো এসে গেছে, পুজো এসে গেছে, তো ঠিক 15 দিন বাদে মহালয়া আসবে, এবং সেই মহালয়াতে আমরা বলি পিতৃপুরুষকে জল দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি অনেক রকম রিচুয়ালস রয়েছে। সেই পিতৃপক্ষের সূচনা কিন্তু আজ থেকে হচ্ছে, মহালয়া পর্বের সূচনা হচ্ছে কিন্তু আজ থেকে, সুতরাং কাউন্টডাউন চলে এসেছে। এবার আজকে কিন্তু আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট দিন, আজকে কিন্তু বেশ কিছু বিখ্যাত মানুষের আজকে জন্মদিন, এবং আজকে কিন্তু বেশ একটা ইম্পর্ট্যান্ট দিনও বটে। আজকে স্পেশালি যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে আজকে 27th of September, আজকে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস। বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে বেড়াতে ভালোবাসেন, বিশেষত বাঙালিদের পায়ের তলায় তো সর্ষে রয়েছে, আমি জানি, সুযোগ পেলে সময় পেলে আমরা সবাই ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি, এবং বেড়াতে যাওয়ার কথা ভাবলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। চারিদিকে কত রকমের ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও মানুষের যান, মানুষের যাচ্ছেন, মানুষের এই যে যাওয়ার যে ইচ্ছাটা, এটার জন্যেই কিন্তু পৃথিবীটা এক সময়ে জুড়তে জুড়তে জুড়তে, এখন তো অবশ্যই আমাদের হাতের মুঠোয় চলে এসছে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের যেতে চেয়েছিল, সেখান থেকেই কিন্তু সমস্ত কিছুর উৎপত্তি। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিনটা, আজকে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। ইয়েস, আজকে কিন্তু ইন্টারেস্টিং কিছু ঘটনাও রয়েছে এর মধ্যে, সেটা একটু বলি। আজকের দিনে আপনি জানেন কি, 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব এবং তার যুগান্তকারী শক্তি ভর যে সমীকরণ, E=mc² এই সম্পর্কিত গবেষণাপত্রটি ঠিক আজকের দিনে, মানে 27th of September 1905 প্রকাশ করেছিলেন। তিনি হচ্ছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তো থিওরি অফ রিলেটিভিটি যেটা আর কি, সেটা দিয়ে তো আরও কত রকম কত কিছু হয়েছে, তারপর থেকে অনেক অনেক অনেক রকম উন্নতির দিকেই আমরা এগিয়েছি শুধুমাত্র। এছাড়াও কিন্তু 1958 আজকের এই ডেটে আপনি কি জানেন, বাঙালি সাঁতারু মিহির সেন, তিনি প্রথম ভারতীয়, তিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন 1958, বাঙালি মিহির সেন। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিন অবশ্যই। মনে রাখার মতো দিন। এবং আরেকটু পিছিয়ে যদি আসি 1998-এ আমাদের ভীষণ জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেটা ইন্টারনেটে আমরা দেখতে পাই, আপনাদের সবার ফোনে রয়েছে, এখন তো আমাদের সবার ফোনটাই একটা ছোটোখাটো কম্পিউটার, ফোনে রয়েছে, মেশিনে রয়েছে, মানে আপনার পিসিতে রয়েছে, পার্সোনাল কম্পিউটার রয়েছে, যেখানেই যেভাবে খুলুন না কেন আপনি সেই বিখ্যাত সার্চ ইঞ্জিনটাই দেখতে পাবেন। তার কিন্তু আজকে বার্থডে, ইয়েস, তার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার যে দিনটা, এস্টাবলিশমেন্টের যে দিনটা, সেটা হচ্ছে 27th of December 1998। আপনি এটা একটু সার্চ করে চাইলে দেখেও নিতে পারেন, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আচ্ছা, এছাড়াও কিন্তু বেশ কয়েকজন মহান ব্যক্তিত্বের আজকে জন্মদিন। আজকে কিন্তু ভগত সিংয়ের জন্মদিন, এবং উনি জন্মেছিলেন 1907 সালে। তিনি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী, তার নাম আর আলাদা করে কি বলবো। আজকে কিন্তু আরও বেশ কয়েকজন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন। আজকে যশ চোপড়ার বার্থডে, এবং সালটা হচ্ছে 1932, 1932-এর 27th of September যশ চোপড়া জন্মগ্রহণ করেছিলেন। তাকেও আর আলাদা করে বলার কিছু নেই, তিনি একজন পরিচালক এবং প্রযোজক। এছাড়াও বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু এবং মানবতাবাদী, তিনি মাতা অমৃতনন্দাময়ী, তারও আজকে জন্ম, এবং জন্ম হয়েছিল 1953-তে। বিঠ্ঠলভাই পটেল, প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ, তারও কিন্তু আজকের ডেটে জন্মদিন। এবং রাহুল দেব, রাহুল দেবকে অনেকেই ভীষণ পছন্দ করতেন, রাহুল দেব, আমি অ্যাক্টর রাহুল দেবের কথা বলছি, তার জন্ম হচ্ছে 1968-এ 27th of September। ভারতের একজন ভীষণ মানে জানা, তার নাম আমরা জানি, শুনেছি, লক্ষ্মীপতি বালাজি, তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তারও কিন্তু আজকে বার্থডে, 1981 হচ্ছে সেই ডেটটা। অভিনব শুক্লা, অভিনব শুক্লা হচ্ছেন ইন্ডিয়ান একজন অভিনেতা, তার ডেট অফ বার্থ হচ্ছে 1984-এর আজকে ডেটটা 27th of September। সুতরাং দেখতেই পাওয়া যাচ্ছে আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডের পাশাপাশি আরও অনেক অনেক মানুষের জন্মদিন, এবং আরও অনেক অনেক স্পেশাল মানে বেশ বলার মতো স্পেশাল ঘটনা ঘটেছিল। সুতরাং আজকের দিনের ডায়েরি কিন্তু একদম ফুলফিল হয়ে গিয়েছে, সমস্ত লেখা একদম ভরে গিয়েছে। দিনের ডায়েরি নিয়ে অনেকখানি কথা বললাম, তাই গানও শুনবো, গান টান শুনে টুনে তারপরে ফিরে আসছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি যদি গান মিনান্তির রিকোয়েস্ট পাঠান, প্লিজ 1990-এর আগের গান পাঠাবেন না, 1990-এর পরে, 1990 সালের পর থেকে যা

গান, সেই গানে কিন্তু আমি বাজাতে পারবো। তার আগের বেশি পুরনো গান দিলে কিন্তু সেটা FM রেইনবোতে আমি আপাতত বাজাচ্ছি না। তো যেটা বলছিলাম, দিনের ডায়েরি আপাতত সেখানে ক্লোজ করছি, কিন্তু রেখে যাচ্ছি আপনার জন্য অন্বেষা দত্তগুপ্তকে, আরও গানকে রেখে যাচ্ছি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইয়েস, হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক। শুনছেন আপনি নমস্কার কলকাতা, ঘড়ির কাঁটা বলছে 7:31। মহুয়া রয়েছে আপনার সঙ্গে, আর নমস্কার কলকাতা মানে সকাল সকাল রেডিওটা চালিয়ে নানা রকম গল্প টল্প শোনা, এবং অবশ্যই গল্প করার একটা চান্স তো থাকেই, কারণ আমার সঙ্গে বা আমরা এখানে যারা এই হটসিটায় বসি, আমাদের সঙ্গে গল্প করার একটা দারুণ চান্স থাকে 9903652992। প্রত্যেক দিন কিছু না কিছু বিষয়ে আমরা কথা বলি, গল্প করি আপনার সঙ্গে। তো এবার গল্পের যেটা ভীষণ সঙ্গী সেটা কি, সেটা অনেকের কাছে অনেক রকম হতে পারে না। আজকের আজকে কিন্তু আমার এই প্রশ্নটা নয়, গল্প করা আড্ডা দেওয়ার সময় কিন্তু একটা চায়ের কাপ হলে বেশ ভালো হয়, মানে বেশ মানে একদম ওটা হাতে স্বর্গ পাওয়ার মতন। এবং সত্যি যখন মনে হয় যে চাটা নেই, একটু হয়তো বৃষ্টি হচ্ছে বাইরে, একটু হয়তো বেশি ঠান্ডা পড়েছে, একটু হয়তো বেশি রোদ উঠেছে, তাও মানুষে বলে না আরে এক কাপ চা না হলে চলছে না। তো চায়ের কোনো বিকল্প নেই, এবং বিশেষত সকাল সকাল যখন আপনি রেডিওটা চালিয়ে দিয়েছেন, আপনার হাতে রয়েছে আজকের নিউজ পেপারটা এবং এক কাপ গরম সুন্দর চা। তো চা ভার্সেস কফি এটা নিয়েও অনেক কথা টথা হয়, কিন্তু আজকে আমি সেই চা ভার্সেস চা বলবো, তার কারণ অনেক রকম চায়ের আমি শুল্ক সন্ধান আজকে আপনাকে দিতে পারি, এবং সেগুলো সবই কিন্তু হচ্ছে একেবারে ন্যাচারাল। সেটা চাইলে আপনি নিজেও বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, এবং শুধু তাই না, আপনাকে এর বেনিফিটসগুলোও আমি জানাবো। দেখুন, জবা ফুলের চায়ের কথা আমি আপনাকে বলতে পারি। জবার পাপড়ি আপনি গরম জলের মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে ছেঁকে নেবেন। জবার পাপড়িটা কিন্তু ফোটানো যাবে না, জবার পাপড়িটা শুধুমাত্র গ্যাসটা বন্ধ করবার পরেই দিতে হবে, এবং 5 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, তবেই সেই নির্যাসটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি জবা ফুল ভীষণভাবে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, মানে এই এই যে ব্যাপারটা আসবে, বিশেষত সেটা যদি একদম ফুটে যাওয়া ফুলের থেকে যদি একটু কুঁড়ি হয় বা কুঁড়ি থেকে ফুটছে এরকম কিছু হয়, সেটা আরও বেশি ভালো হয়। গোটা ফুলের থেকেও তার পাপড়িটা দিলে বেশি ভালো হবে। এক্ষেত্রে এটা আপনাকে যেভাবে হেল্প করবে, আপনার রক্তচাপ বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে বলা হচ্ছে, বিজ্ঞানীরা অন্তত বলছেন। অপরাজিতা ফুলের চা, অপরাজিতা ফুলের চা তো ভীষণভাবে দেখতে পাওয়া যায় চারিদিকে, এবং সুন্দর একটা কালারও আসে। জবা ফুলের চা যেরকম রেডিশ একটা টিন্ট দেবে, অপরাজিতা ফুলের চা দেবে ব্লুইশ টিন্ট, এবং বেশ মজা লাগবে আর কি। এরকম একখানা কিছু বেভারেজ যদি আপনি গরম গরম নিয়ে পান, ফুটন্ত জলে আপনাকে দিতে হবে 4-5টা পাপড়ি, এবং গ্যাসটা বন্ধ করে দিতে হবে, ইমিডিয়েটলি গ্যাসটা বন্ধ করতে হবে। মানে একটা হাত থাকবে নবে, এবং একটা হাত দিয়ে আপনি পাপড়িটা দিয়েই গ্যাস বন্ধ করে চাপা দেবেন, এবং সঙ্গে একটু লেবুর রস দিতে পারেন চাটা ছেঁকে নেওয়ার পর। আপনার মেন্টাল স্ট্রেস কমানো, আপনার স্কিন বা চুল ভালো রাখতে ভীষণভাবে সহায়ক বলে কিন্তু মনে করা হচ্ছে এই অপরাজিতা ফুলের চা। এছাড়াও জুঁইয়ের চা, জুঁই শুধুমাত্র আপনার ঘরকে সুবাসে ভরিয়ে দেবে তা না, আপনার মনটাকেও কিন্তু জুঁইয়ের নির্যাসের তৈরি চা যদি আপনি খান, মনকেও কিন্তু ভালো করে দেবে, কারণ হজমে সহায়ক, মন মেজাজ সতেজ রাখতে সাহায্য করে। এটাও কিন্তু আপনি গরম জলে দেবেন, গ্যাসটা বন্ধ করে দিতে হবে এই চায়ের পাতাটা, মানে চায়ের মানে ফুলের পাপড়িটা, যে চায়ের পাতা বলে বলে অভ্যেস হয়ে গেছে আর কি। যাই হোক, 3-4 মিনিট ওয়েট করলেই হবে, বেশিক্ষণ না, এবং তারপরেই আপনি পেয়ে যাবেন সুন্দর জুঁই ফুলের চা। বাড়িতে যদি কখনো এরকম জুঁই ফুলের মালা আসে, যদি কিছু ফুল খসে ঠসে পড়ে, আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে একটা দুটো ফুলে দিয়ে হবে না, কিন্তু বেশ কয়েকটা নিয়ে একটু বেশি করে চা একটা জায়গায় জল গরম করে বেশ কয়েকটা ফুল নিয়ে আপনি দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে গোটা ফুলটাই দেওয়া যাবে। গোলাপ ফুলের চা, ইয়েস, ইউ হার্ড মি রাইট, গোলাপ ফুলের চা। মাঝখানে একবার রিলস দেখছিলাম যে গোলাপ ফুলের পকোড়া করা হচ্ছে এবং সেটা খাওয়া

সেটা নাকি দারুণ টেস্টি। এটা নিয়ে আমি নতুন করে কোনো মন্তব্য করতে চাই না। গোলাপ ফুলকে যদি কুমড়ো ফুলের সমতুল্য মনে করে খেয়ে নেওয়া যায়, যাই হোক, যিনি খেয়েছেন তিনি ডেফিনেটলি তার ভালো লেগেছে। কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা, সেটা কিন্তু বেশ ভালো একটা কাজের জিনিস। গোলাপ ফুলের পাপড়ির জল, মানে ঠান্ডা জলে দিয়ে সেই জলটা মুখে দিলে রোজ ওয়াটার, সেটা তো উপকারী, সেটা আমরা জানি। এছাড়াও গোলাপ ফুলকে বিভিন্নভাবে মানে উপটান করবার জন্য সময়, মানে যেটা মানে আর কি বিভিন্ন রকম স্কিন প্যাচ যেগুলো, সেইগুলো ব্যবহারের সময় ব্যবহার করা হয়। তো এর উপকারী ক্ষমতা রয়েছে এটা আমরা জানি, এবং গোলাপ দিয়ে তো কত রকম রোম্যান্টিসিজম রয়েছে। কিন্তু গোলাপ ফুলের চা, হ্যাঁ, সেই পাপড়িটাকে আপনাকে কিন্তু জলে ফোটাতে হবে, খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ছাকতে হবে। সেটা নিতান্তই আপনি জলের মধ্যে পাপড়িটা দিয়ে দিলেন, গ্যাস অফ করে সেটা করলে হবে না, আপনাকে কিন্তু পাপড়িটাকে জলে ফোটাতে হবে। তো এই গোলাপ ফুলের যে চা, সেটা আপনাকে হজমে সহায়তা করবে, ঋতুস্রাবের সময় পেশির অস্বস্তি কমাতেও কিন্তু সাহায্য করে। সুতরাং মেয়েরা কিন্তু এটা ট্রাই করতে পারে, আমি একবার ট্রাই করে দেখবো। আচ্ছা, যাই হোক, ক্যামোমাইল চা এর কথা কিন্তু শোনা যায়। সুন্দর হলুদ রঙের একদম মাঝখানে হচ্ছে তার যে জায়গাটা, এবং তার চারপাশে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল, এটা হচ্ছে ক্যামোমাইল ফুল। ঘুম, দুশ্চিন্তায় পেশির টান কমাতে ভীষণভাবে সাহায্য করে। ক্যামোমাইলটি তো এমনি অ্যাভেলেবল, এবং ফুলের কুঁড়িটা স্পেশালি এই ক্ষেত্রে কাজে লাগে। ড্রায়েড কুঁড়ি পাওয়া যায়, যেটা আপনি দিয়ে দিলে ফুটন্ত জলে দিয়ে আপনাকে ঢেকে রাখতে হবে। এই কুঁড়িকে কিন্তু জলে ফোটানো যাবে না, বয়েল করা যাবে না, এটাকে দিয়ে জাস্ট ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট, এবং তারপরে খেয়ে নিতে হবে। এবং এর যে ভীষণ সুন্দর একটা ব্যাপার, ক্যামোমাইলটি কিন্তু আমি ট্রাই করেছি, তো এটা আপনার ভালো লাগবে। যাই হোক, আই হোপ এই যে ইনফরমেশনগুলো দিলাম, এটাতে একটু ভ্যারিয়েশন হবে, একটুখানি চেঞ্জ হবে, সানডে টি ব্রেকে একটুখানি চেঞ্জ হবে। আপাতত সুন্দর সুন্দর চায়ের গল্প যখন বললাম, সুন্দর একটা গান শোনানোর দায়িত্বটা অবশ্যই আমার উপর বর্তায়। অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গানটা শুনে নিয়ে ফেরত আসছি। কোথাও যাবেন না, শুনছেন আপনি নমস্কার কলকাতা, মহুয়ার সঙ্গে আজ।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গান মিলান্তি।
1: এই যে গানটা শুনবো, এই গানটা আমাদের কাছে শুনতে চেয়েছে ঢাকুরিয়া থেকে মৌলি। এই গানটা রইল দিদি তোমার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, পরপর শুনবো গান মিলান্তির গান। আর এবার যে গানটা শুনবো সেই গানটা শুনতে চেয়েছিল আমাদের কাছে উৎপলদা, বেহালা থেকে লিখে পাঠিয়েছিল উৎপলদা, আর সেই গানটা রয়েছে আপনার জন্য।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বেশ কয়েকজন মেয়েদের নাম দিয়ে দিয়ে একসময় নচিকেতা আমাদের অনেকগুলো গান গিয়েছিল। তো সেখানে নীলাঞ্জনা বলে আমার এক বন্ধু ছিল, এবং আমরা তখন অনেক ছোট, যখন এই গানটা রিলিজ হয়েছে তখন আমি স্কুলে একেবারেই ছোট, একেবারে যাকে বলে গেঁড়া। তো সেই ছোট্টবেলায় এরকম একটা গান, সেই গানের মধ্যে একটা বেশ মনে মোচড় দেওয়া ব্যাপার রয়েছে, সেইটা হালকা হালকা বুঝতে পারি, কি বুঝি জানি না, খুব একটা বুঝি না। তো নীলাঞ্জনা বান্ধবীটির কিন্তু বেশ এই গানটা শুনলে সে পালিয়ে যেত, এই গানটা কেন চালাচ্ছি। যাই হোক, নীলাঞ্জনার মানে নীল অঞ্জনের মতন চোখে মাঝে মাঝে আবার একটা অন্যরকম উদাসী ভাবও দেখতে পেতাম। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যখন এই গানটা শুনি তখন আবার এই কথাগুলো মনে পড়ে যায়। যাই হোক, শুনছেন আপনি নমস্কার কলকাতা মহুয়ার সঙ্গে, এবং এবার আমি আপনাকে দেব সেই মুখ্য মন্ত্র। মর্নিং মন্ত্র আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে আমার একটাই মন্ত্র, যেরকমভাবে ইচ্ছা হয় না কেন, যেভাবে ইচ্ছা হয় না কেন, যদি সুযোগ হয় অবশ্যই ঘুরতে যান, অবশ্যই ঘুরে ফিরে বেরিয়ে আসুন। জীবনটা একটাই ভাই, জীবনটাকে আনন্দ করে এনজয় করে কাটাতে হবে। অনেককেই আমি দেখেছি যে সারা জীবন অনেক কষ্ট করেছেন, মানে আমার মা বাবা বা আরও গুরুজনেদের দেখেছি, তারা বলছে সময় কোথায়, সময় তো পাইনি। কিন্তু এখন যদি কখনও যদি সময় সুযোগ পাওয়া যায় অবশ্যই ঘুরে আসুন, মনটা অবশ্যই রিফ্রেশ হবে। কারণ ঘুরতে বেড়াতে যাওয়া এবং বাড়ির থেকে বাইরে যাওয়া, বাড়ির পাশেই হয়তো ওই যে শিশির বিন্দুটা দেখা আপনার হয়নি, বা হয়তো আপনি দেখেছেন ঘাসের ওপরে সেই শিশির বিন্দু চকচক করছিল, কিন্তু আপনার মনের মধ্যে যে মুক্তটা রয়েছে সেটার কিন্তু প্রস্ফুটন হবে যদি আপনি চারপাশের পৃথিবীটাকে দেখেন। যাই হোক, ঘড়ির কাটা কিন্তু বলছে 7:59 হয়ে 43:44:45 করে টুকটুক করে সময় এগোচ্ছে, তার মানে ডিরেক্টলি চলে যাব ওই ঘন্টায়, তার আগে থাকবে খবর, খবরের পর চলে আসবো নমস্কার কলকাতা নিয়ে। কোথাও যাচ্ছেন না, সঙ্গে থাকবে মৌমার সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা। টাটা, ফিরে আসছি এক্ষুনি।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শ্রী জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে যুক্ত দেশগুলির সীমানার বাইরেও ছড়িয়ে পড়ে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের

0: সদর দপ্তরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ল্যাভরভ বলেন, রাশিয়া এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা তিন দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি সবরমতী লোকোশেডে নবনির্মিত ওয়াক 12 লোকোমোটিভ মেনটেন্যান্স শেডটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে শ্রী শাহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াক 12 বৈদ্যুতিক লোকোমোটিভের শুভ সূচনা করবেন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে অভয় সিং এবং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন। অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টেপল চেসে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল
2: হালচাল।
3: হ্যাঁ, নমস্কার কলকাতায় ডিরেক্টলি চলে এসেছি হাওয়া অফিসের হালচাল নিয়ে। ঘড়ির কাটা বলছে 8:07:47, মহুয়া রয়েছে নিয়ে আজকে নমস্কার কলকাতা। ইয়েস, যারা এখন এইমাত্র ফ্রি টিউন করলেন, মানে দেখুন আপনাদের কীরকম ভাগ্য, এই টিউন করেছেন আর এই খবরটা পেয়ে যাচ্ছেন, মানে একেবারে হাতে গরম ওয়েদার রিপোর্ট যাকে বলে। হ্যাঁ, তবে আপনি মিস করেছেন এক ঘন্টা নমস্কার কলকাতা যদি আপনি এখন টিউন করে থাকেন। কী সব বলছি, 9903652992 খোলা রয়েছে অবশ্য। এখানে অবশ্য আমাকে আর কিছু আলাদা করে বলতে আসবেন না, কারণ একটু বাদেই আমি যে বিষয়ে আপনার সঙ্গে আড্ডা দেবো সেই বিষয়টাও বলে দেবো। ওয়েল ওয়েল ওয়েল, যেটা ছিল কথা আমাদের হাওয়া অফিসের হালচাল, কি বলছে হাওয়া অফিসের হালচাল, যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টায়, মানে এই তো সবে 27 তারিখটা শুরু হলো, এই সকাল সকাল পেয়ে গেছি, মানে মোটামুটি আজকে সারাদিন যেটা থাকবে সেইটার যে আপডেটটা, মোটামুটি মেঘলা আকাশ, নতুন করে বলার কিছু নেই। দুপুরবেলার পর থেকে কিন্তু বেশ একখানা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, সুতরাং যারা যারা মনে করছেন বিকেলবেলাতে আজকেই হচ্ছে সেই মোক্ষম দিন যেদিন আপনি কেনাকাটা করতে যাবেন, ছাতাটা কিন্তু রাখবেন, পারলে রেনকোটটাও রাখবেন, আদৌ কিনতে যাবেন কিনা ভেবে দেখুন, কারণ বৃষ্টিতে ভিজে কিন্তু অবস্থা কি হবে। সেটা যাই হোক, আপনি সাবধানে কিনবেন, কেনাকাটা করবেন নিশ্চয়ই, ডেফিনেটলি আপনার কেনাকাটায় কোনো রকম বাদ সাধতে আমি চাইছি না, কিন্তু হ্যাঁ বৃষ্টির কথাটা মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আজকে সারাদিন কিন্তু টেম্পারেচারটা মোটামুটি মডারেট থাকবে, যেটা কিনা 32 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম আর 26 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি গতকালের দিকে তাকাই তাহলেও কিন্তু এই যে খুব হেলদোল হয়েছিল তা নয়, রাদার গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু কম ছিল, 30.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, আমি গত 24 ঘন্টার কথা বলছি কিন্তু। হ্যাঁ, আর গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার, সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু আবার স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল। আর রিলেটিভ হিউমিডিটি, সেটা নিয়ে আর তো কিছু প্রশ্নই নেই, আমাদের RH দাদা ভীষণভাবে আমাদের ঝরঝর করে ঝমঝম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কায়দায় তিনি একদম আবির্ভূত হচ্ছেন। 99% রিলেটিভ হিউমিডিটি ছিল গতকাল ম্যাক্সিমাম, আর মিনিমাম আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি যেটা ছিল সেটা হচ্ছে 77%, বুঝতেই পারা যাচ্ছে। এবং তার ফলে যেটা হয়েছে 0.16, মানে 16.7, 16.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। এবার আপনার বাড়ির সামনের রাস্তাটা যদি একখানা ছোট খাল বা একটা ছোট নদী বা কোনো কিছুর একটা চেহারা নিয়ে থাকে, তাহলে আপনি কার কথা ভাববেন সেটা অবশ্য আপনিই জানবেন। অনেকেই বৃষ্টি নিয়ে নস্টালজিয়া করেন, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি আমি ভালোবাসি, আমার একটা, ইনফ্যাক্ট আমার একটা ডাকনাম আছে জানেন তো, সেটা হচ্ছে বৃষ্টি। একটা চুপি চুপি অন্যরকম কথা বলে দিলাম, আমার একটা ডাকনাম বৃষ্টি, সেটা অবশ্য ছোটোবেলায় আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ইউজ করতো, আমাকে ওই বলে ডাকতো, কিন্তু এখন না, এখন অবশ্য মৌয়াটাই হয়ে গিয়েছে, চারিপাশে শুধুমাত্র ওটাই শুনতে হয় এবং প্রচুর মেসেজ আসে আপনাদের মৌয়া দিদিভাই মৌয়া দিদিভাই বলে, সেটাও আমার পছন্দের নাম। কিন্তু বৃষ্টি অতিরিক্ত হয়ে গেলে না ঠিক হচ্ছে না ব্যাপারটা, মানে ওই যে কেনাকাটা করা বা এদিক ওদিক যাওয়া,

সেই ব্যাপারগুলোর মধ্যে একটুখানি ছেদ যেন না পড়ে যায়। হ্যাঁ, বৃষ্টি পড়লে যেটা করতে হবে, আপনাকে ঠিকঠাক ছাতা নিতে হবে এবং সঠিক জুতো, জুতোটা না অনেকেই মানে জুতোর ব্যাপারটা মনে রাখেন না, সেটা অবশ্যই মনে রাখবেন। এবং যখন আপনি এর উপকারটা পাবেন তখন আপনি অবশ্যই মহুয়াকে মনে করবেন যে মহুয়া কিরকম চাকাচাক একখানা আইডিয়া দিয়েছিল। রবিবার সকাল সকালের আইডিয়া তো মনে রাখবেন, ভালো লাগবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। ফেরত আসলাম কারণ এবার আপনাকে আমি জানাবো যে কোন বিষয়ে এবার আপনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় কত রকম জিনিস শিখি, কত রকম হ্যাবিটস তৈরি হয় আমাদের, সেটা যেরকমই হোক। আমি আজকে অবশ্য বলবো সেই ব্যাড হ্যাবিটগুলো নিয়ে, যেটা আপনার মনে হয় যে সেটা আনলার্ন করে দেওয়া যেতে পারে। মানে আমি শিখেছিলাম কিন্তু এখন আর জানার দরকার নেই, আমি সেটা আর মনে রাখতে চাই না। যেটা আমি আনলার্ন করে দিতে চাই, যেটা আমি মনে রেখেছিলাম, যেটা আমি শিখেছিলাম, সেটা আমি এখন ভুলে যেতে চাইছি। তো সেটা কী হতো? আপনার কোনো ব্যাড হ্যাবিট, কোনো হয়তো ছোটোবেলার ভয় ছিল, যেটা হয়তো আপনাকে বলা হতো এই জানিস তো ওখানে ওই জিনিসটা রয়েছে, পরে দেখলেন না সেটা তো কিছুই না, এবং সেই ভয়টাকে আপনি কাটিয়ে উঠতে চাইছেন, সেটা আনলার্ন করতে চাইছেন। কোনো সামাজিক বদ্ধ ধারণা বা কোনো বাচ্চাবেলার বিশ্বাস, চাইল্ডহুড বিলিফ, এমন কোনো জিনিস বা এমন কোনো বিষয়ে যেটার এখন আর দরকার নেই। তো এখন আপনার জীবনে যে জিনিসটার এখন কোনো দরকার নেই, যে ভাবনাটা, যে ধারণাটা, যে ভয়টা, যে বিশ্বাসটা, যেটা যেরকমভাবেই হোক না কেন, যেটা হয়তো আপনি বহুদিন ভেবেছেন, মনে করেছেন, তো সেটা এখন আর মনে করতে চাইছেন না, সেটা আপনি ভুলে যেতে চাইছেন, আনলার্ন করতে চাইছেন, সেটা আমি আজকে জানতে চাইছি আপনার কাছে। 9903655992 কিন্তু খোলা রয়েছে, চলে আসুন আমাকে জানাতে সেই জিনিসটা যেটা এখন আপনি আর ভাবতে চাইছেন না। আর আপাতত আপনার জন্য রইল একটা বিশেষ ঘোষণা। ঘোষণাটা কি? ঘোষণাটা হচ্ছে শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, এবং DTH বাংলা পরিষেবায় 9 September 2026 থেকে অনুষ্ঠান চলবে, এবং সেই চলবে সেটা 25th August 2027 পর্যন্ত, এক বছর ব্যাপী অনুষ্ঠান চলবে। শুনতে একদম ভুলবেন না, প্রত্যেক বুধবার রাত্রির 9:30 গীতাঞ্জলিতে শুনবেন আপনি, এছাড়াও শুনতে পাবেন DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে, মানে আকাশবাণী আর্কাইভ থেকে স্পেশাল প্রোগ্রাম।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 27 September ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 September রবিবার ঠিক সকাল 11:00।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: আচ্ছা, এবার যে গানটা শুনবো সেই গানটা শুনতে চেয়েছেন তন্ময় মণ্ডল দমজুর থেকে। ব্যাস শুনে নিন আপনার পছন্দের গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই যে গানটা এক্ষুনি শুনছিলাম, এই গানটা অনেকেরই ধারণা ছিল যে এটা 90s একটা গান। না, 90s গান কিন্তু এটা নয়, এটা দম লাগাকে হেসা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে একটা গান। যদিও গানটা আমি গান মিলান্তি সেগমেন্টে বাজিয়েছি, কিন্তু গানটা বেশ মজার গান, আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, আমি একটা প্রশ্ন করেছিলাম, এই যে এত রকম কথাবার্তা, তার আগে একটা কোয়েশ্চেন করেছিলাম যে কোনো একটা ব্যাড হ্যাবিট বা কোনো একটা ধারণা, কোনো কিছু যেটা আপনি ছোটোবেলায় করতেন সেটা আপনি আনলার্ন করে দিতে চান, যেটা আপনি আর মনে রাখতে চাইছেন না, সেটা কী? তো বেশ কিছু হোয়াটসঅ্যাপ এসে জমা পড়েছে আমার কাছে, সে এবার এগুলো পড়ে ফেলি। সৌভিক সরকার প্রথমেই বলেছেন কসবা হালতু থেকে, সুপ্রভাত দিদি, আমি কাটিয়ে উঠেছি, সেটা হচ্ছে জুজুবুড়ির ভয়। সেটা আমাকে ভীষণ, আমার কাছে একটা আতঙ্ক ছিল, বড়রা এইসব বলে নানা কাজ করিও নি, তো অনেক সময় চুপও করে দিত, কিন্তু বুঝলাম যে এইটা জানার দরকার নেই, আমি এই ভয়টা কাটিয়ে উঠেছি। হ্যাঁ, যে ভয়টাকে আপনি জয় করে ফেলেছেন বা আপনি করে ফেলতে চাইছেন, যেটা আপনি আনলার্ন করে দিতে চাইছেন বা করে ফেলেছেন, সেই জিনিসটাই জানতে চেয়েছিলাম। আর থ্যাংকস টু জুজুবুড়ি, আপাতত সে টাটা বাই বাই বলেছে। তাকেও কিন্তু ছোটোবেলায় একরকমভাবে আপনাকে বলা হতো যে আপনি ওই জায়গাটা যাবেন না, ওই কাজটা করবেন না, ওখানে গেলে হয়তো আপনি পড়ে যেতে পারেন, সেইটা আটকানোর জন্য বলা হতো। সেই জন্য ওইটুকু কাজ করবার জন্য জুজুবুড়ি আপনার জীবনে একটা বড় জায়গা নিয়েছিল, সেই ভয়টা আপনি কাটিয়ে দিয়েছেন। যাই হোক, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াল থেকে বলছে, দাঁত দিয়ে নখ কাটা, এইটা আমি একদম পছন্দ করি না। দাঁত দিয়ে নখ কাটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, আজকে আমাকে যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার থেকে লিখেছে, সুপ্রভাত মহুয়া দিদি, নমস্কার, প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার কিন্তু ছোটোবেলায় খুবই ভূতের ভয় ছিল, কিন্তু ভূতের বই আমি এখন পড়ি, এখন আর ভয় পাই না। আমার মর্নিং মন্ত্রা ভীষণ ভালো লেগেছে, ভোরাইতে সুমিষ্ঠ গলাতে অসাধারণ সময়ের দোকানের বার্তা পাঠ, মন ছুঁয়ে যাওয়া গান শুনলাম, ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত মিষ্টি করে যখন আপনারা লেখেন তাহলে এটা এটা বিরাট বড় একটা প্রাপ্তি, এটা না ঠিক বলে বোঝানো যাবে না। ওকে, এরপর একটা বড় সড়ো এসেছে আমার কাছে মেসেজ, সেইটা বলবো। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছে, ছোটোবেলায় একটা খারাপ অভিজ্ঞতা আছে যেটা আমি বলতে চাই। আমার মামার বাড়ি, আমার বাড়ি থেকে যেতে গেলে একটা লঞ্চ পেরিয়ে যেতে হয়। তো একদিন লঞ্চে করে মামার বাড়ি যাচ্ছিলাম মায়ের সঙ্গে সঙ্গে, দিদি ছিল, হঠাৎই লঞ্চ মাঝ নদীতে এগোচ্ছিল না, জলের ভেতরে যেন ঢুকে যাচ্ছিলো মনে হচ্ছিলো, এত ঢেউ হচ্ছিলো। তো লঞ্চ মাঝ নদীতে দাঁড় করিয়ে লঞ্চের মাঝি ভাই, কিন্তু ঢেউয়ের দোলায় আমরা সবাই দুলছি, ঠাকুর দেবতার নাম করছি, এমনভাবে লঞ্চ দুলছিল ঢেউয়ে যে মনে হচ্ছিলো বোধ হয় আমরা আর ফিরতে পারবো না। কিন্তু তারপর ঝড় থামলো, আমরা ফিরেও আসলাম, মা ঠাকুরকে পুজো দিয়েছিল এবং আমাদের ভালো ভালো ভালোভাবে ফেরানোর জন্য। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, এই কথাটা বুকের ভেতর বহু দিন ছিল, এই কথাটা এখনও বুকে দূর দূর করে, কিন্তু এই ঘটনাটা আমি ভুলে যেতে চাই। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। অনেক স্মৃতি থাকে যেগুলো সত্যিই মনে হয় ভুলে যাই ভুলে যাই, কিন্তু সব কিছুকে সত্যিই ভুলে যাওয়া যায় না, আবার অনেক সময় অনেক কিছু মনে রেখে দিতে হয়, শুধু ওই শিক্ষাটুকু, মানে ওই যে ছোটোবেলায় হতো না মরাল স্টোরিজ, যে গল্পটার শেষে আবার একটা লাইন থাকতো যেটা আর কি বলা হতো যে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কী শিখলাম বাচ্চারা, যেটা শিখলাম সেটা হচ্ছে ওই শেখার জিনিসটাই মনে রাখতে হবে, খারাপ অভিজ্ঞতাটুকু আমি না মনে রাখলেও আমার চলবে। যাই হোক, আপনারা লিখুন, আমি জানতে চাইছিলাম এমন কোনো একটা ছোটোবেলার ব্যাড হ্যাবিট বা কোনো ভয় বা কোনো কিছু যেটা আপনি আর মনে রাখতে চাইছেন না, যেটা আপনি আনলার্ন করতে চাইছেন, যেটা আপনি করতেন রেগুলারলি কিন্তু সেটা এখন আর আপনার শেখার, মানে সেটা শিখে থাকার কোনো প্রয়োজন নেই। এনিওয়েজ, গান মিলান্তির আরও একটা রিকোয়েস্ট এবার আমি বাজাবো, সেটা পাঠিয়েছে অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সেই গানটা শুনে ফিরে আসছি, কোথাও যাচ্ছে না, স্টে টিউনড, নমস্কার কলকাতাকে শুনছেন মহুয়ার সঙ্গে।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ও ইয়েস, নমস্কার কলকাতা শুনছেন আপনি। ঘড়ির কাটা বলছে 8:41 হলো, জাস্ট একচল্লিশ, এবং সময় কিন্তু এগিয়ে চলেছে। এই কিছুক্ষণ আগেই যেন মনে হচ্ছে বলেছিলাম এই তো শুরু করলাম আজকে নমস্কার কলকাতা জার্নি, এবং দেখুন মোটামুটি কতটা এগিয়ে চলে এসেছি। যেরকমভাবে এগিয়ে চলেছে, ঝাড়গ্রামের ডুলুং নদীর ধারে জঙ্গলে ঘেরা একটা মন্দিরের দুর্গাপুজো, এবং এই পুজোটা কতদিনের জানেন? এটা হচ্ছে 500 বছর পুরনো পুজো। তো আজকে এখন আমি আপনাকে চিল্কি ঘরের কনক দুর্গার গল্প বলবো, যেখানে বলা হয় কিনা মা নিজে আসেন মন্দিরে তার ভোগ রান্না করতে। এবং এখানকার যে মা দুর্গার মূর্তি সেটাও ব্যতিক্রমী, তিনি চতুর্ভুজা এবং তিনি অশ্বারোহিণী, ঘোড়ার পিঠে তিনি বসে আছেন চার হাত মায়ের, তিনি হচ্ছেন কনক দুর্গা। তো কীরকম আশ্চর্য ঘটনা, সেটা হচ্ছে যে বিশেষ একটা নিশি পুজো করা হয়, অষ্টমীর রাতে এটা করা হয়, এবং সেই নিশি পুজোর পর যেটা করা হয়, নতুন একটা মাটির হাঁড়িতে ভোগের সমস্ত উপকরণ দেওয়া হয়, ঠিক যেরকমভাবে বলা হয় পুরীর মন্দিরে কিনা ওই মাটির হাঁড়ির মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস, সমস্ত রকম উপকরণ ঢুকিয়ে দেওয়া হয়, এবং তারপরে শুধুমাত্র নিচে আগুনটা দেওয়া হয়, ওপরে বসিয়ে দেওয়া হয়। এই একই রকমভাবে উপকরণ দিয়ে হাঁড়ির মুখটা শাল পাতা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং উনুনের ওপর বসিয়ে দেওয়া হয়, এবং তারপর কিন্তু ঘরের দরজায় তালা চাবি দিয়ে দেওয়া হয়। তারপর কী হয় জানেন? ঘরের ভেতরে কেউ থাকেন না, আগুন জ্বলতে থাকে তিনটে কাঠে, এবং বাইরে অপেক্ষা করেন পুরোহিতরা। বলা হয় নাকি এই সময় মা দুর্গা নিজে আসেন ভোগ রান্না করেন, এবং এরকমটাই স্থানীয় বিশ্বাস। দরজা খোলা হয় পরের দিন সকালবেলা, মানে ভোর সকাল, মানে ভোরবেলা আর কি। সেই সময় দরজা খুললে পাওয়া যায় রান্না করা ভোগ, এবং এটাকে বলা হয় বিরাম ভোগ। সেই ভোগ দেবীকে নিবেদন করা হয়, তবেই সেই ভোগ হয় প্রসাদ। চিল্কি ঘরের মানুষের আজও বিশ্বাস অষ্টমীর রাতে এই ভোগ রান্না করেন স্বয়ং কনক দুর্গা। তো এইরকম প্রচুর প্রচুর ঘটনা রয়েছে আমাদের চারিপাশে, আমাদের বাংলার চারিপাশে, কোথাও 500 বছর, কোথাও বা হয়তো জানা যাচ্ছে যে হাজার হাজার বছর ধরে হয়তো পুজো হচ্ছে। তখন কার যে দেবী দুর্গার যেরকম ম্যানিফেস্টেশন, সেটা 2026-এর সঙ্গে মিল খুঁজলে অবশ্যই পাওয়া যাবে না। যেরকমভাবে বললাম এই 500 বছর পুরনো যে মায়ের কথা বা মা দেবী মূর্তির কথা বলা হচ্ছে, দুর্গামূর্তি, সেটা কিন্তু একদমই আলাদা, এবং এখানকার রিচুয়ালসগুলোও আলাদা। তো এই সমস্ত অন্যরকম ঘটনা, এইগুলো যখন আমরা জানি না, তখন সত্যিই মনে হয় যে একটা অনেক পুরনো, একটা অনেক পুরনো প্রাচীন একটা ঐতিহ্যের মধ্যে গেঁথে রয়েছি আমরা, আমরা সবাই, যারা কিনা আমরা এইখানে এই দেশে বসবাস করি, এবং এই উৎসবটাকে নিয়ে আমরা এতভাবে মেতে থাকি। মা দুর্গা আমাদের সকলের মনের মধ্যে রয়েছেন, আমাদের সকলের যার যার ইষ্ট দেবতা তাদের মনের মধ্যে রয়েছেন, এবং এইভাবেই কিন্তু আমরা শিকড়ের সঙ্গে একদম গেঁথে রয়েছি। যাই হোক, নমস্কার কলকাতা বলতে বলতে কিন্তু একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিল, তবে হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা আমার মনে রয়েছে, একদম ভুলে যাইনি। আমি জিজ্ঞেস করেছিলাম ছোটবেলার কোন ব্যাড হ্যাবিটটা বা কোন খারাপ জিনিসটা বা কোন খারাপ ব্যাপারটা যেটা কিনা আপনি আনলার্ন করে দিতে চাইছেন, আপনার মনে রাখার দরকার নেই, আপনি ভুলে যেতে চাইছেন, সেটা কি? তো দুটো মেসেজ এবার পড়ি, কারণ প্রচুর প্রচুর মেসেজ তো জমা হয়ে গেছে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে বলছেন, গুড মর্নিং মহুয়া, আজ চিঠির নানা বিষয় শুনলাম, অসাধারণ কত অভিজ্ঞতা, সত্যি এই দুদিন চিঠি শোনার জন্য বসে থাকি। যাই হোক, ফুল দিয়ে স্নান করছি, আমি ফুল দিয়ে চা খাওয়ার কথা বলেছিলাম, নিবেদিতা দিয়ে ফুল দিয়ে স্নান করেছে, বৃষ্টি কিন্তু চা খায়নি, কিন্তু আমি ট্রাই করব। কি বলো টপিকে আমি বলি? ভোরবেলা আমি হাঁটতে চাই, আবার এখন বিকেলে যাই, কারণ আমি ভোরাই শুনতে চাই, তোমাদের ছাড়া আমার চলে না। তো টপিকটা আমি যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা কিছুই না, সেটা বলেছিলাম যেটা আনলার্ন করতে চাই, যে বোধ হয় নিবেদিতা দিদি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একসঙ্গে লিখেছে। যাই হোক দিদি, মিষ্টি করে লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, প্রিয় মহুয়া দিদি, শরতের ছোঁয়ায় বসুন্ধরায় সদ্য প্রস্ফুটিত শিউলিকাশের সুঘ্রাণ ধরা অফুরন্ত ভালোবাসা জানালাম, শুনছি নমস্কার কলকাতা। কি সুন্দর একখানে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমি আরেকবার বলি লাইনটা, শরতের ছোঁয়ায় বসুন্ধরায় সদ্য প্রস্ফুটিত শিউলিকাশের সুঘ্রাণ ভরা অফুরন্ত ভালোবাসা। ওকে, খুব ভালো লাগছে আমার বিষয়ে বলি, জ্ঞান হওয়ার পর থেকে শিখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করতে। তো এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে এটা ভুলে যাওয়া দরকার, কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দেখেছি পাশে কেউ থাকে না, যাদের বিরুদ্ধে প্রতিবাদ করলাম শুধু আমি তাদের কাছে অপ্রিয়। মাথায় তাস বহুরু ঘোষপাড়া, এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিলেন দাদা। কথা বলে কি সত্যি অন্যায় প্রতিবাদ করব না? এটা অবশ্য বিষয়ের ওপর নির্ভর করে। অবশ্যই, যাই হোক, ভালো থাকবেন, ভালো লাগলো আপনি লিখলেন বলে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে, ছোটবেলা থেকে কোনো একটা বিষয় নিয়ে একটু বেশি ভেবে ফেলি, মানে বেশি মাথা ঘামাই, তো ছোট বড় ব্যাপারকেও মাথার মধ্যে একবারে বড় করে বসিয়ে ফেলি। এই অভ্যেসটা আমি কমাতে চাই। ঠিক আছে, আর কি কি আছে যেগুলো তুমি আনলার্ন করে ফেলতে চাও সেটা চটপট আমার কাছে লিখে জানিয়ে দাও। ঘড়ির কাঁটা বলছে 8:46। আর এবার শুনবো একটা গান, সেই গানটা কি গান? এই যে এই গানটা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: Yes, welcome back to Namaskar Kolkata. চলছে নমস্কার কলকাতা, শুনছেন আপনি 107 FM রেইনবো, রয়েছি আপনার সঙ্গে মহুয়া। আর আপনার জন্য এবার একটা যাকে বলে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ একটা ঘোষণা রয়েছে, অ্যানাউন্সমেন্ট রয়েছে। কি সেই ঘোষণা? মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36CR Avenue, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে, গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তো কি হবে, এটা হচ্ছে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত, 28/10/2026, এটা হচ্ছে ডেট। কটায় হবে? 12:30। কোথায় হবে? গুগল মিট ভিডিও কনফারেন্সে। এবার এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমূহের ডাক পরিষেবা এবং ডাকঘরের পেনশন, উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা

আ অভিযোগের সুরাহা করা হবে, কোথায় হবে, কখন হবে জানলেন, কি হবে সেটাও বললাম। আপনার কাছে যদি কোনো মানে আপনি যদি পেনশন উপভোক্তা হন, আপনার যদি পেনশন সংক্রান্ত কোনো সমস্যা হয়, কোনো অভিযোগ থাকে, সেটার কিন্তু সলিউশন এখানে হবে। তো যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। তো অভিযোগকারীদের অবশ্যই তাদের ফোন নাম্বার উল্লেখ করতেই হবে, মানে এটা মাস্ট। অভিযোগপত্রটি অভিযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। আজকে হচ্ছে 27/9, আপনি পাঠাবেন শ্রী এস সি দাস ADPS ব্র্যাকেটে CS, শ্রী এস সি দাস ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36CR Avenue, কলকাতা 700012। এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। আপনি ইমেলও করতে পারেন অভিযোগ জমা দেওয়ার জন্য। ইমেল করবেন কোথায়? cpmg_wb@indiapost.gov.in। আরও একবার বলছি, cpmg_wb@indiapost.gov.in, এটা হচ্ছে ইমেল আইডি। এছাড়াও আপনি আরও একটা জায়গাতেও করতে পারেন মেল, সেটা হচ্ছে ADPG, আপনি সিসি করতে পারেন আর কি, সিসি মার্ক করে দিতে পারেন বা টুতেও রাখতে পারেন, adpgcowb@gmail.com, এটা হচ্ছে আরও একটা, দু নম্বর মেল আইডি। অথবা 3 নম্বর মেল আইডিও দিচ্ছি, pg.wb@indiapost.gov.in। তো এই তিনটে মেল আইডি, এখানেও আপনি ইমেল করে পাঠাতে পারেন, অ্যাড্রেস আপনাকে আমি বলে দিয়েছি। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে, এবং যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বারটি এবার আমি বলে দিচ্ছি, 0332210250 অথবা 0332210612, অথবা আরও একটা টেলিফোন নাম্বার আছে, 0332210500। তো এই তিনটে ফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে, 2210250, 0612 এবং 0500, এই হচ্ছে নাম্বার। তার আগে অবশ্যই 0332210 আপনি বসিয়ে নিচ্ছেন। তো ওই ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রত্যেকটি অভিযোগ ইমেলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি আপনাকে উল্লেখ করতে হবে সাবজেক্ট হিসাবে। এখানে দ্রষ্টব্য বিষয় কি? আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকারী ইত্যাদি। নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে কিন্তু নেওয়া হবে না। লিগ্যাল ইস্যুজের একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আদারওয়াইজ যদি আপনার কোনো অভিযোগ থাকে, আপনি ডেফিনেটলি মেল করতে পারবেন। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো এই মোদ্দা কথার পরে এবার যেটা আমার কাছে চলে আসে, সেটা হচ্ছে গান শোনানো, কারণ গান শোনানোটা ইজ মাই ডিউটি টু ইউ। তো সেই গানটা এবার আমি শোনাবো আপনাদেরকে, কিন্তু আমি ভাবছি যে কোন গানটা শোনাবো, এই গানটা না এই গানটা। ওকে ফাইনালি যে গানটা আপনাকে শোনাচ্ছি সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির এই গানটা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাঙ্গু জাগরণ মঞ্চের আয়োজনে আধ্যাত্মিক আলোচনায় অংশ নেবেন জ্ঞানানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, নির্গুণানন্দ ব্রহ্মচারী প্রমুখ। দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে চিঠি দিয়েছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেও এই মর্মে একটি চিঠি দিয়েছেন। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় সনাতনী সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন। গত সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ সেই আদর্শকে সমর্থন করেছেন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সকালে কলকাতায় পৌঁছে তিনি নিউ টাউনে কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আজ সকাল 11:00 আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি শোনা যাবে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ল্যাভরভ বলেন, রাশিয়া এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন প্রাণ হারিয়েছেন, আহত 35 জন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: জ্যাম

0: এখন অব্দি শহর কলকাতা যান চলাচল স্বাভাবিকই আছে। আজকে বড় রকমের মিটিং মিছিল কোনো খবর খবর আমাদের কাছে নেই। আজকে ওই নেতাজি ইনডোর স্টেডিয়াম ওখানে একটা প্রোগ্রাম আছে, এছাড়া আর বড় রকমের মিটিং মিছিল কোনো খবর খবর আমাদের কাছে নেই। আশা করছি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে।
1: শুনছো 107 FM, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন FM রেনবোতে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: যে পরপর গানগুলো শুনছিলাম না, এত অসাধারণ গান, সেই গানগুলো শুনবার পর এখন আমার নিজেরই মনে হচ্ছে আমি কী বলবো কী বলবো। কিন্তু মাইকের সামনে যখন এসেছি বলবো তো অবশ্যই। এক্ষুনি যে গানটা শুনছিলাম যেটা কিনা একটা ক্লাসিক গান, সেটা রোজা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে, এসপি বালা সুব্রমণিয়াম আর কে এস চিত্রা গাইছিলেন কে হাসি ফাদিয়া। এবং এই গানটা শুনে কিন্তু মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষজন বুঝে গিয়েছিলেন যে যখন ভালোবাসার কথা বলতে হয় তখন কিভাবে বলতে হয় এবং কি রকম দেখতে হয় জিনিসটা, সেটার ম্যানিফেস্টেশনটা দেখতে পাওয়া গিয়েছিল। এবং সেটা করেছিলেন দা ওয়ান অ্যান্ড ওনলি এ আর রহমান। তার আগে যে গানটা শুনছিলাম সেটাও কিন্তু ভীষণ ক্লাসিক একটা গান হবে বলে আমার মনে হচ্ছে, বা আমার পার্সোনালি গানটা ভীষণ ভালো লাগে, যদিও গানটা খুব পুরনো নয়। সিনেমাটার নাম হচ্ছে তেরে ইশক মে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে কৃতি স্যাননকে। তো সেই তেরিস ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে গানটা এ আর রহমান নিজেই গেয়েছেন, দিওয়ানা দিওয়ানা। ভীষণ সুন্দর একটা গান, আমার ভীষণ ফেভারিট। এবং তার আগে আরও একটা ভীষণ স্পিরিচুয়াল একটা গান যোধা আকবর ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম, আগেন ওয়ান্স আগেন এ আর রহমান, খোয়াজা মেরে খোয়াজা। তো এই তিনটে অসাধারণ অসাধারণ গান শুনবার পর মনে হচ্ছে যে আমি কোথায় একটা পৌঁছে গিয়েছি। যাই হোক, আমার বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে শুনছে। তো অনেকক্ষণ আগে বন্ধুদেরকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে কোন ব্যাড হ্যাবিটটা বা কোন বাজে জিনিসটা বা কোন বাজে ডিসবিলিভ বা যেটা মনে হচ্ছে যেটা এখন দরকার নেই, ছোটোবেলার কোনো একটা জিনিস যেটা তুমি আনলার্ন করে দিতে চাও, তোমার মনে রাখার দরকার নেই, শেখার দরকার নেই, মানে শিখে ফেলেছিলে সেটাকে মনে রাখতে চাইছো না। তো সুভাষ চক্রবর্তী বলেছে, আমি আগে ঘুম কাতরেছিলাম, অনেক ক্ষতি হচ্ছিলো, কিন্তু এখন সেই অভ্যেসটা আমি ত্যাগ করেছি। বাহ, মানে আনলার্ন করে দিয়েছে আমাদের দাদা, খুব ভালো। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছে, গুড মর্নিং, ভেরি নাইস টপিক। আমি আগে 13 তারিখটাকে আনলাকি মনে করতাম, কিন্তু আমার লাইফে যত শুভ কাজ কিন্তু ওই 13 তারিখে হচ্ছে। এই হচ্ছে কথা, তাহলে ব্যাপারটাকে আর কি একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে। দাঁত দিয়ে খুব নখ কাটতাম, এখনও অল্প বিস্তর কাটি, বন্ধ করেছি। টেনশন যখন হয় তখন কাটি, আগের মতো অবশ্য করি না, উৎপল মাইতি বেহালা থেকে বলেছিল। ওকে, গুড মর্নিং, শুভ সকাল দিদি ভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, ছোটোবেলা থেকে অভ্যেস ছিল, যখন পড়তে বসতাম হালকা করে রেডিও চালিয়ে পড়তে বসতাম, এখন আমার মনে হতো পড়া ভালো হয়, কিন্তু বাড়ির লোক বিশ্বাস করে আমার মা ঠাকুমা আমাকে বকা দিত, অভ্যেসটা নাকি রয়ে গিয়েছে। পড়াশোনার সময় নয়, বাড়িতে যে কোনো কাজ করছি, যখন যা করছি রেডিওটা চালিয়ে দিই। হ্যাঁ, আমি জানি তো, আমি জানি তো, সেই জন্যই তো 107 FM রেইনবোতে তুমি চলে এসছো। এটা ব্যাড হ্যাবিট অবশ্য নয়, এই অভ্যেসটা আমি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার ভালো না। তুমি রেডিও শোনো, অবশ্যই শোনো, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে আমার কাছে চলে এসেছিল। যে ভয় ধারণা এখন আর বয়ে বেড়ানোর দরকার আছে বলে মনে হয় না, যদি কেউ সবার কাছে আমার নামে খারাপ কথা রটিয়ে বেড়ায় তাহলে নাকি আমার কোথাও মুখ দেখানোর উপায় থাকবে না, কোট আনকোট। যাদবপুর থেকে শুভ্রাংশু এই কথাটা আমাকে বলেছেন। এই ভয়ে একসময় অনেকের মন জুগিয়ে চলেছি আমার প্রতি তাদের অনেক রকম অন্যায্য, অ্যাবিউসিভ বা এক্সপ্লয়েটেটিভ ব্যবহার সত্ত্বেও। ভালো থাকবেন সুপ্রভাত, একদম ঠিক, এটা তো আমি ভীষণভাবে সাপোর্ট করি। এবং এত সুন্দরভাবে লেখবার জন্য, মানে এইটা যে আপনি বলেছেন আপনি সেটা স্বীকার করছেন, এটার জন্য আপনাকে দাদা আজকে কিন্তু আমি এই জাস্ট একটা হাততালি বাজালাম, আমার ভালো লাগলো মেসেজটা।
4: এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া।
5: स्वागत है आप सबका एशियन गेम्स 2026 की ताज़ा अपडेट में। मैं हूं मोहम्मद शाहिद आजमी और मेरे साथ है विदुषी वत्स से। तो चलिए आज के दिन की शुरुआत करते हैं और पहली अपडेट में जब बताएंगे आपको आर्चरी से, जहां कई अच्छी खबरें आई हैं। भारत की कंपाउंड महिला और पुरुष टीमों के साथ साथ मिश्रित टीम ने भी सेमीफाइनल में जगह बना ली है। ज्योति सुरेखा वेनम, चिकिता तनिपार्थी और प्रीतिका प्रदीप की भारतीय कंपाउंड महिला टीम ने राउंड ऑफ 16 में मंगोलिया को 238-223 से हराया। फिर क्वार्टर क्वार्टरफाइनल में कजाकिस्तान को 233-230 से हराकर सेमीफाइनल का टिकट हासिल कर लिया। वहीं कुशल दलाल, साहिल जाधव और गणेश मणिरत्नम की पुरुष टीम ने कंपाउंड जो राउंड ऑफ 16 का मुकाबला था यूएई को 235-215 और क्वार्टर फाइनल में भूटान को 235-232 से हराकर अंतिम चार में जगह बना ली है। आपको बता दें मेडल राउंड 30 सितंबर को खेले जाएंगे।
6: Absolutely, there are really encouraging updates for India from archery, where both our recurve and compound mixed teams have booked their places in the semi-final. To talk about the recurve mixed team, where Dheeraj and Anil were clinical right from the knockout stage. They began by defeating the United Arab Emirates 6-0 in the round of 16 and then produced another commanding performance in the quarter-final, beating Vietnam by 6-0. So four set points won and not a single set dropped. It was a very controlled performance from the Indian pair, who now move into the semi-finals with a real opportunity to fight for the medal.

0: ইয়েস, গাছে গাছে রোদ ঝিলমিল ইতিমধ্যে লেগে গেছে আই গেস, কারণ একেবারে ঝলমলে রোদ আশা করছি উঠেছে, কারণ বৃষ্টির খবর আমাকে কোনো বন্ধু এখনো পর্যন্ত পাঠায়নি। তো আই গেস বাইরে, স্টুডিওর বাইরে যখন আমি যাব তখন অবশ্যই ওই ঝিলমিলটাই দেখতে পাবো। ওকে, যারা আরেকবার মনে করে নিতে চাইছেন কি চলছে, কোথায় চলছে, এই যে এখানে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ও ইয়েস, কারেক্ট, নমস্কার কলকাতা চলছে। এশিয়ান গেমসের এর মাঝখানে একটা ছোট্ট আপডেট ছিল, সেই আপডেটে আমরা একটুখানি টুক করে চলে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা ফেরত চলে এসেছি। ওকে, 20th এশিয়ান গেমস যেটা চলছে 2026-এর সেখানে। এনিওয়েজ, আমি পড়ছিলাম মেসেজ, তো মেসেজ একটু ফেরত চলে যাই। আর শাউন বারাসাত থেকে একটা মেসেজ লিখেছিল যে আমার সামনে দিয়ে যদি বিড়াল রাস্তা পারাপার করে তাহলে নাকি দাঁড়িয়ে যেতে হয়, নাহলে দুর্ঘটনা ঘটে। তো সেটাতে কিছুই হয় না যদি নিজে ঠিকঠাকভাবে চলাফেরা করা যায়। তো শাউন যেটা করে, বিড়াল রাস্তা পার করুক বা না করুক, আমি রাস্তায় বেরোলে সারাক্ষণ চোখখান খোলা রেখে চলি, কারণ সেটাই দর করা উচিত এবং দুর্ঘটনাও কোনো ঘটেনি। একদম কারেক্ট, অ্যাবসলিউটলি। আচ্ছা, বন্ধু একজন লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং আর জে জি। ওকে, এছাড়া লিখেছে মহুয়া, প্রথমে তোমাকে জানাই রৌদ্রোজ্জ্বল শুভ সকাল। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি জানতে পারলাম, রোদ ঝলমল করছে, এখনও রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে, তার মধ্যে পুজো আসছে। যাই হোক, টপিকে বলি, ছোটোবেলায় আমার একটা বাজে অভ্যেস ছিল মিথ্যে বলা। সেই ছোটো ছোটো বিষয়ে মিথ্যে বলা, স্কুলের হোমওয়ার্ক করে নিই, বললাম খাতিয়া হারিয়ে গেছে, মার কৌটো রাখায় বিস্কুট চুরি করে খেয়ে, বললাম বিস্কুট তো আমি খাইনি, খেলতে গিয়ে পাশের বাড়ির জানলার কাজ ভেঙে, বললাম না না আমি করিনি। তো একদিন বাবা আমাকে ডেকে বললো, একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়, আর সত্যি তো একটাই, তাতেই শান্তি, হাজারটা মিথ্যে বলতে হয় না। তো সেই বাবার কথাটা বুকে ভীষণভাবে গেঁথে গেছিলো, বড় হয়ে বুঝি সেই মিথ্যাগুলো কত ছোট ছিল কিন্তু অভ্যেসটা কত বড় বোঝা হয়ে যাচ্ছিল, তাই সেই অভ্যাস অনেক ছোটোবেলায় মন থেকে নিষ্ক্রিয় করে দিতে চাই। সোমেন যাদবপুর থেকে লিখেছে, ওকে, এটা তো একটা ভালো স্বভাব। মফিজুল খান নন্দীগ্রাম থেকে বলছে, ছোটোবেলায় বাচ্চারা পড়াশোনা ছাড়া যা কিছু করে সবটাই নাকি বদ অভ্যেস, বড়

0: মা তাই মনে করে। তো বাচ্চারা তাদের মাকে ম্যানেজ করার জন্য স্পেশাল ট্যালেন্ট থাকতো, আমি কিছু শিখতাম, কিছু কাজে লাগতো। যাই হোক, সেই বিদ্যার এখন যে আর প্রয়োজন আছে সেটা মনে হয় না। দুঃখের বিষয়, অফিসে একজন কলিগ আছে, বউ ম্যানেজ করার বিদ্যা কারোর কাছে পেলাম না। এটা নিয়ে আমার কিছু বলার নেই। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাঢাঙ্গা থেকে বলছে, দিদি মিষ্টি কণ্ঠে ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে। স্মৃতি সর্বদা সত্যি কথাই বলে, মনে রাখার স্মৃতি মনে থাক না, ভুলে যাব কেন। যাই হোক, সমস্ত কিছু থেকেই শিক্ষা নিচ্ছি। ওকে, ঠিক আছে। গুড মর্নিং মৌমা দিদি ভাই, বেশ কয়েক বছর আগে একটা ভারতীয় সংস্থার কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেছিলাম। নিয়োগ হবে দুজন, পরীক্ষা দিচ্ছে 20 লাখ, মেলার মতো লোক। তো সেই দিনের সেই স্মৃতিচারণ ভুলে দিতে চাই। আমি পরীক্ষায় আর না বসে, মানে পরীক্ষায় আর না বসে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের চেষ্টায়। দীপক কুমার তুং তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছে। ওকে, সুপ্রভাত মহুয়া, বিড়াল আমাদের পোষ্য প্রাণী, বিড়ালের রাস্তা কাটলে বিপদ হয় কি অদ্ভুত। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া, হ্যাঁ বিড়ালের কথাটা কিন্তু লিখেছেন। গোপাল সিনহা SMS করে মেসেজটা পাঠিয়েছি, সেটা পড়বেন। আচ্ছা, SMS পাঠিয়েছি, সেটা লিখেছে। শুভ সকাল, প্রথমে বলি আরজে ফ্রেন্ড মৌমাদি, আপনাকে বলছিলাম প্রকৃতির দানি রিমঝিম ধারার বৃষ্টিতে সময় পর্যন্ত একটা ভীষণ মূর্ছনা রয়েছে। তারপর যখন নিত্যদিন রাত দামাল দুরন্ত হয়ে অবরাম শুধু ঝরেই যায়, তখন সুর থাকে না, অসুরে পরিণত হয়। এবার আজকের বিষয়ে বলি, আজকের দুনিয়াতে টেনশন চিন্তা প্রত্যেকটা মানুষের আছে, কোন মানুষের কম কারোর বেশি। আমার ছোটোবেলা থেকে মনের মধ্যে টেনশনের পরিমাণ বেশি, ছোট থেকে বড় অকারণ কারণে আমি অনেক কথা বলতাম, সেটার থেকে আমি দূরে থাকতে চাই। রবিবারের উজ্জ্বল আলোকস্নাত প্রভাত শুভেচ্ছা আপন অর্পণ সহ বলি, ছোটোবেলার খুব খারাপ স্মৃতি, অর্থাৎ স্কুলের আপার প্রাইমারি লেভেলের সেকেন্ডারি লেভেলে সেই সময়টা বেশিরভাগ শিক্ষকের ক্লাসে কোনো মতে যা হোক করে পড়িয়ে এটা অপার বিদে সেই সব দিন মুহূর্তগুলো চিরতরে বিস্মৃত করতে চাই বাকি জীবন থেকে। অভিজিৎ সেনহাটি থেকে বলেছে, কুসংস্কারের বেড়াজাল কেটে বেরোতে চাই, ভুল কিছু ধারণা ভরে গেছে আমাদের চারপাশ, সেগুলো যেন চলে যায়। পায়াল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। অনেক অনেক মেসেজ পরপর ঝরঝর করে পড়লাম, এবার একটা গান শুনতে হবে, এবং সেই গানটা আপনি শুনতে চেয়েছেন, কে? রিম্পা বসু মধ্যমগ্রাম থেকে। তো গান মিলান্তির গান, হিয়ার ইট কামস।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কেকে আর শিল্পারাও ভীষণ ভাবে গান গাইছেন, একেবারে রোমান্টিক গান, এবং সেই গান শুনতে শুনতে কিন্তু মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, ঘড়ির কাঁটা টিক টিক টিক টিক করে চলে জানিয়ে দিয়েছে যে 9:49 বাজে, কোথায় রয়েছি? এখানে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: Yes, absolutely correct. নমস্কার কলকাতা শুনছেন, আপনি মহুয়া রয়েছি আপনার সঙ্গে। আর যেরকম বলছিলাম, 9:49 হয়ে 9:50 দিকে এগিয়ে চলেছি। এবার একটা আজগুবি খবর আপনাকে দিই। আচ্ছা, আর শোলা আমরা সবাই দেখেছি, মোটামুটি কারোর কারোর বাড়িতে থাকে, আমরা চেষ্টা করি সেটাকে তাড়িয়ে দিতে বাড়িতে থাকলেও। তো আরশোলা ডিম পারে বা আরশোলা কীরকমভাবে কী করে, আরশোলার বংশবিস্তার সম্পর্কেও একটা মোটামুটি একটা হালকা ধারণা, বা যারা অনেকে আরশোলা কেটেছেন ল্যাবে তারাও হয়তো বলতে পারবেন। কিন্তু এক ধরনের আরশোলা রয়েছে, আমি তার নামটা বলছি, তার নাম হচ্ছে প্যাসিফিক বিটল ককরোচ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডিপ্লোটেরা প্লাঙ্কটেটা। এবার আরশোলাকে নিয়ে কেন পড়লাম, কথাটা হচ্ছে এই আরশোলা সরাসরি প্রসব করে এবং এই আরশোলার দুধ হয়, মানে এক ধরনের সিক্রেশন হয়। সেই সিক্রেশনে যা প্রোটিন থাকে সেটা নাকি গরুর দুধের থেকেও নাকি 3 গুণ বেশি শক্তিশালী, এবং এইটা নিয়ে নাকি রীতিমতো রিসার্চ হচ্ছে। হ্যাঁ, আমার আপনার বাড়ির আরশোলা নয় অবশ্য, একেবারে জাতের আরশোলা, মানে আরশোলার কোনো এক জাত ভাই যে কিনা বিরাট বড় জাতে উঠে গেছে আর কি। তো সেই আরশোলার যে সিক্রেশন, যে ওর গা থেকে যেটা ক্ষরণ হচ্ছে, সেই জিনিসটা নাকি সুপার ফুড, সম্ভাব্য সুপার ফুড, এবং এরকমই একটা মানে সায়েন্টিফিক রিসার্চ, সেটা একটা সায়েন্টিফিক জার্নালে বলা হয়েছে। 2018 প্রথম প্রকাশিত হয় এবং তারপর থেকে এখনও এটা নিয়ে কাজ চলছে। যদিও এটা কতটা হেল্প করবে এটা এটা তবে এর মোড়টা যেদিকে ঘুরে গেছে, যে এটা হয়তো মানুষের ক্ষেত্রেও থেকেও এটা কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে অনেক পশু পালন করতে হয়, তো কোন কোন পশুর ক্ষেত্রে এটা ভীষণভাবে সুপার ফুড হিসাবে কাজে লাগতে পারে, বা রাদার মানুষ কতটা সেটা ব্যবহার করতে পারে, সেটা কীরকমভাবে নেওয়া হবে, কারণ সেটার পরিমাণটা খুবই কম, তো সেইগুলো নিয়ে এখন চলছে গবেষণা। কী অদ্ভুত, মানে আরশোলার থেকে যে সিক্রেশন সেটাও নাকি হবে সুপার ফুড। এনিওয়েজ, পৃথিবীতে কত রকমের ঘটনাই তো রয়েছে, সেই ঘটনার কতটাই আমরা জানি, এবং সেই ঘটনার কিছু কিছু অদ্ভুত ঘটনা মাঝে মাঝে নমস্কার কলকাতাতে অবশ্য আমরা শুনিয়ে দিই আপনাদেরকে। আপাতত একটা গান শোনাবার অপেক্ষায় রয়েছি, সেই গানটা শুনবো, শুনে বেশিক্ষণ সময় থাকবে না, কিন্তু ফিরে এসে একটুখানি গল্প করতেই পারবো। তো আপাতত সেই গান আপনার জন্য, মিনার রহমান, ডুবে আছি।

মাঝে আমরা কত রকম কথা দিই আর সেই তারপরে সেই কথাগুলো রাখবারও চেষ্টা করি, কিন্তু যদি এরকম হয় যে কথা দিও সেই কথাটা রাখা হলো না, না সেটা বড় খারাপ শোনায়। যাই হোক, 9:55 আর আমার কাছে এসছে আরেকটা মেসেজ। এবার সেই মেসেজটা আমি পড়ে দেব, কারণ এই মেসেজটা আমার যিনি পাঠিয়েছেন তার লেখা আমার ভীষণ ভালো লাগে, শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে। মোটামুটি আজকে সবকটা মেসেজই আমি পড়ে ফেলেছি, শঙ্করদার মেসেজটা এখনই পেলাম। চোখ বুঝে চুপ করে ঘুমা বলতো ডেকে পিসি, ঘর থেকে ডাক দিয়ে তোকে নিয়ে যাবে নিশি, রাত্রি যখন গভীর হবে শুনবে নিশির ডাক, ভুল করে হবি না বাহির ঘরের মাঝে থাক। ছেলেবেলায় ভয় ধরানো নিশির ডাকের দাওয়াই প্রতিদিন তো আসে নিশি, ভয়ের ডাক্তার নাই। শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে। থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা সহ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি আজকে সবার মেসেজই পড়ে ফেলেছি, টাটা বাই বাই সি ইউ বলবার টাইমটাও হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা কিছুই না, সেটা হচ্ছে টাটা বাই বাই সি ইউ এর গানটা তো বাজাতে হবে। এই গানটা হচ্ছে মনের চাবিরে সুদীপ্ত চক্রবর্তী গাইছেন, গানটা শুনতে শুনতে এবার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবে, নমস্কার কলকাতায়, দেখা হবে আবার কোনো এক সময় কোনো একটা ভোরে কথা হবে। ভালো থাকবে, টেক কেয়ার, মহুয়ার তরফ থেকে টাটা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শ্রী জয়শঙ্কর বলেন, যুদ্ধে লিপ্ত দেশগুলির সীমানার বাইরেও এর আঁচ ছড়িয়ে পড়ে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। পাশাপাশি পর্তুগাল ও মরিশাসও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে চিঠি পাঠিয়েছে CPIM। গতকাল CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন তিনি। এশিয়ান গেমসে আজ স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টেপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 138তম পর্ব।

0: এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও

দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনি প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনির দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব।

বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনিই মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য

সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে, যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে, তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়, প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা #নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার

0: করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকিভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থোন থিরখানন্জির কথাই ধরা যাক। তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াং মাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে ১০,০০০-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল ১০টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान। पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2020 तक, तो देर किस बात की। आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दरिया 107 FM रेनबो ते। गान दरिया, गान दरिया छुए जाक मन, छुए जाक मन।
3: আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে গান্দরিয়ায়। গান্দরিয়ায় আজ কিন্তু বেশ একই নামে দুজন থাকতেই পারে, তাই না? এবং যখন দুজন আমরা একসাথে বসি তখন
4: যেটা হয় সেটা একটা সানডে হয় মূলত, এবং আরও যেটা হয় সেটা হচ্ছে একটা দুর্ধর্ষ ফান হয়, কারণ আমরা দুজনেই একই নামের মানুষ। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা রয়েছি দুই জয়শ্রী, কিন্তু একজন মুখার্জি একজন রয়।
3: তার মানে আমরা, আমি তোমাকে রয় বলবো,
4: রায় মুখুজি বলবো।
3: হ্যাঁ, রায় আর তুমি মুখুজি,
4: একদম মুখুজিও বলতে পারি।
3: আচ্ছা, আজকে ধরো আর রবির দিন, তাই তো? রবিবার আমাদের রবীন্দ্রনাথ। আরে এই যে ধরো, এই যে মুখুজি রায়, একটু যদি আমরা কায়দা করি, কোথাও যেন আমাদের একটা স্টাইল, একটা ফ্যাশন, একটা আধুনিকতার কথা কেউ কেউ বলেন যে কথাটা কত পারফেক্টলি বলছো না, তো সেই রকমই রবীন্দ্রনাথও কিন্তু একজন অনন্য সাধারণ মানুষ, যার পোশাক, তার ফ্যাশন, তার স্টাইল সব কিছু কম কিছু ছিল না সাহিত্য চর্চার পাশাপাশি, তাই না?
4: একেবারেই তাই।
3: এই ফ্যাশনটা ছিল অ্যাকচুয়ালি তার নিজের তৈরি, সেই পোশাক তিনি একাই পরতেন, এবং অন্য কোনো কবি বা সাহিত্যিককে অবশ্য আমরা সেই ফ্যাশনে দেখতে পেতাম না, এইটাই তার বিশেষত্ব।
4: একেবারে।
3: তো এই যে ফ্যাশন, এই ফ্যাশন সৃষ্টি করেছেন যারা ফ্যাশন বোদ্ধা, ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর লেখাপড়া করেছেন, লিখেছেন জার্নি থ্রু লেন্সেস রবীন্দ্রনাথ ঠাকুর, এটাতে বোঝা যায় যে তিনি পোশাকের ব্যাপারে কতটা ডিজাইন সচেতন ছিলেন।
4: একদমই তাই।
3: আর ফ্যাশন নিয়ে নিজের ভাবনার কথা কবিগুরুত্ব নিজেই তুলে ধরেছেন শেষের কবিতাতে, বলেছেন ফ্যাশন হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, ঠিক কিনা বল?
4: একেবারে সত্যি কথা। সেখানে রবীন্দ্রনাথ যখন নিজের কলমে নিজের চেতনায় লিখছেন, এবং শুধু লেখা নয়, তিনি তার সম্পূর্ণ

0: স্টাইলের যে বিভিন্ন রকম পোশাকের কথা, এগুলো তো আমরা বলবো, কিন্তু সবকিছুর মূলে তাকে কখনো আলাদা মানে আলাদা করে মনেই হতো, কিন্তু মনে হতো না যে, যেটা হয় না আমরা অনেক সময় বলি বাবা একটু বেশি ক্যারি করতে পারছি না, এগুলো বলি না
1: একদমই,
0: কিন্তু রবীন্দ্রনাথ নিজে যে কিভাবে ক্যারি করতেন জিনিসটা
1: সত্যি তাই,
0: এবং এত সুন্দর লাগতো তাকে প্রত্যেকটা পোশাকের সঙ্গে। তো আমাদের এই সুন্দর কথাটা বারবার ফিরে ফিরে আসে যেন। আসি মনোময় ভট্টাচার্যের এই গানে।

0: সুন্দর তো বটেই, এবং সেখানে তিনি নানা ঢঙের পোশাক পরতেন, তোমার কথা বলেছো তুমি সে কথা।
1: আসলে ঠাকুরবাড়ির সন্তান এবং জমিদার বাড়ি, জমিদার বংশ ঠাট আছে, বাট আছে, এবং তার সঙ্গে সেই জমিদারির চলন বলন সবটা মিলিয়ে তিনি জমিদারের সন্তান। এবং তার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার কেউ হন, মানে তিনি প্রিন্স। সেখান থেকেও যদি আমরা ধরে ঘুরে আসি একটু করে, তাহলেও বলতে হবে এই সব কিছুর ওপর দিয়ে উঠে কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার চিন্তায়, তার মননে, তার সমস্ত কিছু জুড়ে একটা অভিনবত্বের ছোঁয়া তিনি রেখেছেন সম্পূর্ণ জীবন জুড়ে। এবং রবীন্দ্রনাথের পোশাক নিয়ে যখন আমরা কথা বলতে বসেছি আজকে দুই জয়শ্রী মিলে, সেখানে একটা কথা ভীষণভাবে স্পষ্ট যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত পোশাক আমরা তার বিভিন্ন জীবনের সম্পূর্ণ জীবন জুড়ে বিভিন্ন পর্যায়ে দেখেছি, সেখানে একটা বিষয় ভীষণ স্পষ্ট, সেটা হচ্ছে স্বাচ্ছন্দ। তিনি যখনই যে পোশাকই পরেছেন, যে ডিজাইনই করেছেন, তার চলাফেরায় সেটা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। কখনো পাঞ্জাবি, কখনো জব্বা, কখনো ধুতি, কখনো চাদর, এই সবটা মিলিয়ে মিশিয়ে তিনি কেমন করে যেন ওই পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন বা নিজেকে মানায় এমন পোশাক তৈরি করতে পেরেছেন, নিজেই নিজের স্টাইলিস্ট ভাবা যায়।
0: যেমন ধরো আমরা দেখব স্টাইলের ক্ষেত্রে জব্বা পোশাক যেমন ছিল, কিন্তু যৌবনে কিন্তু তিনি স্যুট পরতে পছন্দ করতেন, পরিণত বয়সে সেটা দেখা যায়নি। ওই যে তুমি মানিয়ে নেওয়ার কথা বললে না, যেহেতু সুঠাম একটা দেহর অধিকারী ছিলেন কবিগুরু, তাই জব্বা পোশাক যখন

0: লেন তার বাবরি চুল,
1: হুম,
0: আর দাড়ি সঙ্গে বেশ ভালো লাগতো, প্রিয় পোশাক হয়ে উঠল আলখাল্লা। এবং ওই যে আইকন তিনি, সেই আলখাল্লা যেটা আর কি আইকন হয়ে উঠলেন তরুণ বয়সে, কারণ এই সময় একটা গীতিনাট্য হয়েছিল বাল্মীকি প্রতিভা, এখানেই তিনি সেটা শুরু করলেন, পড়লেন এবং সবার নজরে এলো। এবং তারপরে জোড়াসাঁকো বাড়ির তেতলার ছাদে নাটকটি মঞ্চস্থ হলো, রবি ঠাকুরের নতুন রূপ দেখে তখন একেবারে সবাই প্রশংসায় পঞ্চমুখ, আহা বাল্মীকি প্রতিভা হয়েছে। বাল্মীকির পরে কুষ্টিয়ার শিলাইদহে বাউল ফকিরদের সঙ্গে দেখা হলো রবি ঠাকুরের, আর সেখানে গিয়ে পরে ফেললেন বাউলের পোশাক, বাউলদের ওই জোব্বা, রবীন্দ্রনাথের আলখাল্লা, সব মিলেমিশে কিন্তু দেখো একটা নতুন রূপ। এবং সে তার ছবিও আমরা দেখতে পাই, অবন ঠাকুরের আঁকা, ধাপে ধাপে তিন ধারায় মিলে, অর্থাৎ প্রথমে একরকম ছিল একটা, পরে তিনি নিজের মতো করে একটা জোব্বা করলেন, তারপরে আলখাল্লা, তারপরে তৈরি হলো রবীন্দ্রনাথের নিজস্ব জোব্বার স্টাইল
1: একেবারে। আর এই পুরোটা মিলিয়ে কেমনভাবে দেখুন একটা অদ্ভুতভাবে অঙ্গাঙ্গীভাবে তার ব্যক্তিত্বের সঙ্গে কেমন করে প্রত্যেকটা পোশাক, তার স্বচ্ছন্দ, সরলতা, নিজস্ব রুচি সবটা নিয়ে শরীরকে পোশাকের মধ্যে শক্ত করে আটকে রাখা কিন্তু কখনোই মনে হয়নি, সবসময় মনে হয়েছে শরীরের জন্যে পোশাক, পোশাকের জন্যে শরীর নয়। সেইটাকে অদ্ভুতভাবে ক্যারি করেছেন তিনি তার সম্পূর্ণ জীবন জুড়ে এবং প্রত্যেকটা পোশাকের স্তরে স্তরে ধাপে ধাপে।
0: আমরা এবার একটি গানে চলে যাই, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্য।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অধরা মাধুরী। সত্যি তাই, তার লেখার মধ্যে দিয়েই তাকে আমরা খুঁজে বার করি। তার রূপের যে প্রকাশ, তার স্টাইল, তিনি আইকন ছিলেন, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকে আমরা তার কথায় আসি।
1: আর তার সঙ্গে সঙ্গে শুধু তার নিজের ব্যক্তি জীবনে নয়, সমাজের ওপরে, কলমের ওপরে তো তার দখল, তার রাজত্ব সে তো চলেইছে। মানুষের মনে, মননে, চিন্তায় তিনি তো রাজা হয়েই রয়েছেন। সত্যি তাই, অধরা মাধুরী, তাকে ধরা সত্যি ভীষণই কঠিন। কিন্তু তারপরেও তার স্বদেশী আন্দোলনের সময় দেশীয় পোশাকের প্রতিও কিন্তু তার বিশেষ গুরুত্ব দেখা গিয়েছিল। পাঞ্জাবি, ধুতি আর চাদরকে তিনি জাতীয় পোশাকের ভাবনার সঙ্গে যুক্ত করেছিলেন। এমনকি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি জুতো মোজার বদলে খালি পায়ে শুধু চটি পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কিন্তু সেই সময় যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল। এবং বিশেষ করে ড্রেস, পোশাক, এই ড্রেস বা পোশাককে নিয়ে তিনি সবসময় এই ড্রেস বা পোশাককে একটা জাতীয় পোশাক হিসাবে কেমন হতে পারে, এই জাতীয়তাবাদ নিয়েও, মানুষের সেই ভালো লাগার জায়গাটা নিয়েও কিন্তু তিনি বারবার ভেবেছেন। এবং সেই ভাবার জায়গা থেকে দাঁড়িয়ে তিনি নিজেকে পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, সমাজেও তার প্রভাব পড়েছে, অবশ্যই পড়েছে।
0: একদম, দেখো তুমি বলছিলে যে হ্যাঁ, স্বদেশী আন্দোলনের এই কথাটা, এবং প্রত্যেকটার মধ্যেই তিনি তার যে ভাবনা সেটা তার প্রকাশ ঘটেছে। যেমন তিনি তার সাহিত্য ক্ষেত্রে, যেমন তিনি আন্দোলনের ক্ষেত্রে জড়িয়েছেন, মানে সেটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে, তেমনি আমরা দেখছি যে তিনি এই যে এক একটা অভিনয় করেছেন বা এক একটা সেক্ষেত্রে নৃত্যনাট্য বা ধরো নাটক লিখছেন, সেখানে এক একটা চরিত্র তো নানা রকম কথা বলছে,
1: তাই তো
0: মূর্ত হয়ে উঠেছে নানা ভাবনায়, সেই সঙ্গে তার পোশাকও তাই। যেমন আমরা বাল্মীকি প্রতিভার কথা বললাম, শারদ উৎসব নাটকে সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করলেন রবীন্দ্রনাথ 1908, এবং দশে রাজা এই নাটকে ঠাকুরদা চরিত্র, কিন্তু সেখানে তার পাকড়ি ছিল না, গেরুয়া খিলকার উপরে ফুলের মালা পরে মঞ্চে হাজির হলেন, সাদা রেশমের তৈরি পোশাক, চওড়া লাল কোমরবন্ধনী, অসাধারণ দেখতে, সকলে অবাক হয়ে দেখল। এই যে তৈরি করলেন আলাদা পোশাক, পোশাকের যে ভাবনাগুলো ফিরে ফিরে এলো আলাদা আলাদা হয়ে, ভাঙলেন, সে সব কিছুই কিন্তু তার নিজস্ব ফ্যাশন, নিজস্ব বলবো স্টাইল, পাল্টে পাল্টে।
1: একদমই তাই। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও তুমি দেখো, তার যে লম্বা চুল এবং তার যে দাড়ি, এটাও কিন্তু তার একদম স্বতন্ত্র চেহারা তৈরি করেছিল, এবং সেই তরুণ বয়সেই কিন্তু তিনি সেই স্টাইলকে ক্যারি করেছেন।
0: এবং সেটা ছবিটা কি অসাধারণ লাগে,
1: কি অসাধারণ লাগে, মানে এখন এখনকার দিনে যেগুলো ভাবতে গেলেও একটু চিন্তা করতে হয়, কিন্তু সেই সময় সেই সুঠাম পুরুষ তিনি কিন্তু সেই লম্বা চুল এবং দাঁড়িও তার স্টাইল,
0: মাথায় একটা পাগড়ি বেঁধেছেন। হ্যাঁ, সেই। আর আশ্রমে থাকার সময় রবীন্দ্রনাথ কিন্তু সুতির লুঙ্গি পরতেন, সঙ্গে থাকতো ঢিলে ঢালা পাঞ্জাবি, আর লুঙ্গির যে ডিজাইন সেখানেও নতুনত্ব, অনেকটাই পেটিকোটের টাইপের একটা কিছু করে নেওয়া, সাদা কিংবা গেরুয়া রং, সিল্কেরও অনেক সময় পরিধান করতে দেখা গেছে। পাঞ্জাবির ওপর পরতেন দুটো জোব্বা, ভেতরের জোব্বাটা বুক ঢাকা, যেটা আমরা দেখি, আর পুরনো কুর্তার মতো বুকের ওপর আড়াআড়ি করে কোমরে বোতাম লাগিয়ে নিতেন, ওপরেরটা থাকতো গলা থেকে পা পর্যন্ত, সামনের দিকটা সবটাই খোলা, হাঁটতে সুবিধা, পুরোটাই আলগা হয়ে ঝুলে থাকতো গায়ে, কালো বাদামি গেরুয়া নীল খয়েরি বাসন্তী কমলা মেঘ ছাই সব রঙের জোব্বা পরতে কিন্তু আমাদের ভালোবাসতেন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ।

গান শুনছি শোনাবো, রয়েছি আমরা দুই জয়শ্রী, জয়শ্রী মুখোপাধ্যায়, জয়শ্রী রায় আপনাদের সঙ্গে গান দরিয়াতে 107 মেগা আছে। আমরা ফিরে আসছি 20th এশিয়ান গেমসের আপডেটের পর আবারও আপনাদের সাথে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অসাধারণ গান রূপে তোমায় ভোলাব না। আসলে রূপ নিয়েই যিনি এসেছেন তাকে তো দেখলেই সবাই তার জন্য মন কেমন, বিশেষ করে দেখো জন্মদিনে তো একটা বিশেষ পোশাক থাকে। জন্মদিনেও কিন্তু আমরা রবীন্দ্রনাথকে, তার যে স্টাইল, যে ফ্যাশন নিয়ে আমরা কথা বলছি সেটা দেখা যেত, কিন্তু সেটা একদম বাঙালি ঘরানায়।
1: একেবারে
0: জন্মদিনে কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি পরতেন, গায়ে থাকতো বাটিকের উত্তরীয়, পায়ে পরতেন কটকি চটি বা নাগরা। এছাড়া ধরো পৌষ উৎসব, উপাসনা, এই সময়ও কিন্তু তার ওই গরদের ধুতি পাঞ্জাবি তাকে পরতে দেখা যেত। এটা একদম মানে পুরো বাঙালি ঘরানা নিয়ে, তার যে নিজস্ব বাঙালি যে স্টাইলটাকে তিনি তৈরি করে নিতেন, ওই ধরো কটকি জুতো। দেখো তুমি বলেছিলে যে ঋতুর কথা, নানা ঋতুতে তো রবীন্দ্রনাথ নানাভাবে নিজেকে সাজাতেন। বর্ষাকাল কবির ভীষণ পছন্দের ঋতু, নিয়ে গান লিখেছেন, কবিতা লিখেছেন, এবং সেই জন্য মানে বর্ষা তার কাছে গাঢ় নীল জব্বা নিয়ে এসেছে। নিজের পোশাকের রং পাল্টে দিতেন ঋতুর সাথে সাথে।
1: একেবারেই তাই। আসলে এই যে তুমি বলছো না যে প্রত্যেকটা কথা, এই কথাগুলো তুমি যত বলছো আমার মনে হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ এখনো পর্যন্ত যে যতটুকু জীবন আমরা কাটিয়েছি বা কাটাবো, রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় সর্বকালীন, এবং এই প্রত্যেকটা পোশাক যেন আমরা কখনো না কখনো দেখেছি, এবং এই পোশাকের সঙ্গে রবীন্দ্রনাথ কেমনভাবে একাত্ম হয়ে রয়েছেন সেগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং বারবারই তিনি এটা প্রমাণ করেছেন, তার ফ্যাশন স্টেটমেন্ট মানেই স্বাচ্ছন্দ্য, ভারতীয় ঐতিহ্য, নান্দনিক তত্ত্ব এবং ব্যক্তিসত্তা, এই সবটা মিলিয়ে তিনি অদ্ভুতভাবে প্রত্যেকটা ড্রেসকে তিনি ডিজাইন করেছেন। এবং এটাও সত্যি যে তিনি জাতীয় পোশাক নিয়েও ভাবতেন। 1970-এর দশক থেকে ভারতীয় নারী পুরুষদের নতুন ধরনের পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি, এটা এমনটাই জানা যায়। কিন্তু ভারতীয় পোশাকের ভবিষ্যৎ শুধু ভারতীয় ইউরোপীয় পোশাক জোড়া লাগানোর মধ্যে নয়, কিন্তু তিনি সবটা মিলিয়ে, সবটা হিন্দু মুসলিম পোশাকের উপাদান মিলিয়েও কিন্তু ভারতীয় রূপ তৈরি করে যেতে পেরেছেন। চাপকানকে তিনি পুরুষের উপযোগী পোশাক হিসাবে কিন্তু তিনি দেখেছেন,
0: মিশিয়েছেন, ফিউশন
1: করেছেন, মানে সেই সময় বসেও এটা কিন্তু তিনি করেছেন। এবং ঠাকুর বাড়ির ছেলেদের ক্ষেত্রেও তিনি পোশাকের মধ্যে একটি মিশ্র প্রভাব কিন্তু সেখানেও দেখা গেছে। জোড়াসাঁকোই পুরুষদের পোশাকে ইউরোপীয় কাটের সঙ্গে ভারতীয় ও নবাবীর রুচির মিশ্রণ কিন্তু দেখা যেত। রবীন্দ্রনাথ তার বর্দা জ্যোতিরিন্দ্রনাথের পোশাকের দিকেও নজর রাখতেন এমনটাও কিন্তু শোনা যায়। আর এই এই যে বৈচিত্র্য তিনি সব ক্ষেত্রেই এনেছেন, সেটা এই বলার পরে যেন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে একবার দেখি তো ছবিটা খুলে দেখা যায় কিনা, সত্যি সেটা মিলল কিনা।
0: হ্যাঁ, একটা জিনিস আমার মনে হয়, এত কালারফুল লাইফ না, মানে দেখো প্রত্যেকটা ঋতুর সঙ্গে পাল্টাচ্ছে, অনুষ্ঠানের সঙ্গে পাল্টাচ্ছে, নাটকের সঙ্গে পাল্টাচ্ছে, এবং শুধু নিজে পাল্টাচ্ছেন না, পাল্টানোর সকল যাতে পাল্টায়।
1: একদমই তাই।
0: এই যে একটা মানে ডুবে থাকা, যে পোশাকের মধ্যেও আমরা দেখো নতুন পোশাক পরলে আনন্দ আমাদের হয়, আমরা নিজের একটা স্টাইল তৈরি করতে পারলে, আমরা বলি না এটা আমার স্টাইল, তো এই যে আনন্দটা তিনি প্রতি মুহূর্তে কিন্তু অনুভব করতে চাইতেন। তার এত নিজে সাজতেন না, সাজাতেন যত্নে।

0: সাজানোর ওই যে কথাগুলো আমরা বলছিলাম যে সাজাতে চান সবাইকে, নিজেও পাল্টান, আর চেঞ্জেস লাইফ এটা তো তিনি সবসময় ভাবতেন। সময়ের সঙ্গে সঙ্গে পোশাক বদল হচ্ছিল রবীন্দ্রনাথের, নতুন নতুন ডিজাইন জুড়ে গেছে। একসময় আলখাল্লার ঝুল নেমে এলো পায়ের গোড়ালিতে, তারপর দেখা গেল হাতার ডিজাইনও বড় হয়ে গেল ঢোলা ঢালা, এবং পোশাকে বোতামের পরিবর্তে ফিতে ব্যবহার হলো, সহজ হলো আর কি,
1: একদম
0: যেটা তুমি বারবার বলছো কমফর্ট। হ্যাঁ, যেটা আরাম দেবে, সহজে খোলা যাবে, সহজে আবার পরিবর্তন করা যাবে ইত্যাদি। গলা বন্ধ করে বানানো হলো পোশাক, যেহেতু শান্তিনিকেতন ঠান্ডার জায়গা, এগুলোরও তো একটা ব্যাপার থাকতো। তো তিনি যখন বিদেশে গেছেন তখনও বোধ হয় পরিবর্তন, তো তার মানে বিদেশি পোশাকটাও সেরকম করে পরেছেন।
1: একেবারেই তাই, আমরা তাকে বিদেশি পোশাকেও বেশ কিছু ছবি আমরা তার দেখেছি। মানে আজকের পরিচিত রবীন্দ্রনাথকে দেখলে আমরা যেমনভাবে ব্যাখ্যা করে থাকি, কিন্তু সেটা এমনটা নয় যে তিনি কখনো পাশ্চাত্য পোশাক পরতেন না, এমন কিন্তু নয়, বা তিনি সেটাকেও যে ডিজাইন করে নিজের মতন তৈরি করে নেননি তেমনটাও কিন্তু নয়। তার বেশ কিছু ছবিতে ইউরোপীয় ধাঁচের কোট, ট্রাউজার, আনুষ্ঠানিক পোশাক কিন্তু দেখাই গেছে। অর্থাৎ তিনি পাশ্চাত্য পোশাক সম্পর্কে অপরিচিত ছিলেন না, বরং নিজের পোশাকের ধরনটি তিনি সেই সময়ের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করে নিয়েছিলেন, পাশ্চাত্য পোশাককে নিজের মত করে, নিজের ব্যক্তিত্বের সঙ্গে, নিজের জীবনের স্বাচ্ছন্দ্যের সঙ্গে অদ্ভুত মিশেলে তৈরি করেছিলেন। আমার মনে হয় তিনি হয়তো কোনো নামটাম দিয়েছিলেন কি না জানি না, কারণ রবীন্দ্রনাথ তো, হয়তো তিনি কোনো নামও দিয়ে থাকতে পারেন সেই পোশাকের।
0: দেখো এই যে মানে বিদেশি পোশাকের কথাও আসছে, একজন লিখছেন আর কি, বাংলার কবি নবীনচন্দ্র সেন, তিনি ওই নাটকের পোশাক নিয়ে ভাবনা চিন্তার পাশাপাশি বলছেন, রবীন্দ্রনাথের শারীরিক সৌন্দর্য বর্ণনা যে কেমন, মুখাবয়ব দেখলে চিত্রিত খ্রিস্টের মতো মনে হয়
1: একেবারে।
0: এবং তিনি যখন বিদেশে গেছিলেন তখন অনেকে কিন্তু সেটা দেখে অভিভূত হয়েছিলেন তার ওই চেহারা দেখে। তো সেই যে পোশাক আর চেহারা, শুধু যে আমাদের ভারতীয় বাঙালি না, সবটাই যেন তিনি আন্তর্জাতিক, জন্ম থেকেই তার চেহারা এবং পোশাক সব মিলিয়েও তিনি যেন আন্তর্জাতিক। এবং 80 বছর বয়সে রবীন্দ্রনাথকে দেখে কবি বুদ্ধদেব বসু মুগ্ধ হয়ে বলেছেন যে, অমন রূপবান হতে বুঝি অত বছর সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবং ব্রিটেনের যে রাষ্ট্রদূত বার্লিনে, যেটা বলছিলাম আর কি, বিদেশে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে, হি ওয়াজ মোর ইম্প্রেসিভ ইন অ্যাপিয়ারেন্স।

0: মোস্ট অফ দ্য কনসেপশনস অফ ক্রাইস্ট খ্রিস্টের কথা,
1: একদমই তাই। আসলে তার সম্পূর্ণ পোশাক নিয়ে যদি আমরা একটা ফ্রেমের মধ্যে দেখি, তাহলে কিন্তু বারবার করে ফিরে এসেছে বাংলা, ভারতীয়, পারসিক, মুসলিম এবং ইউরোপীয় প্রভাব বারবারভাবে মিলেমিশে একাকার হয়েছে তার প্রত্যেকটা ধাঁচের পোশাকের মধ্যে।

0: আমরাও কিন্তু তাঁরই সঙ্গ পেলাম এতক্ষণ ধরে, গান শুনলাম আর বললাম তাঁর স্টাইলের কথা। তিনি নিজে সেজেছেন, সবাইকে সাজিয়েছেন, আজ বোধ হয় আর সময় হবে না, তাই না?
1: একদম তাই। ঘড়ি আমাদেরকে বলছে যে আজকের মতো আমাদের এই রবীন্দ্রসঙ্গ আজ এই অনুষ্ঠান গান্ধরিয়ার মতন, দুই জয়শ্রীকে টাটা বাই বাই বলতে।
0: হ্যাঁ, রায়কেও টাটা আর মুখার্জিকেও টাটা। ভালো থাকবেন, তবে টাটা করলেও আমরা কিন্তু এক ঘন্টা বাদে আসছি আবারও আপনাদের নাটক শোনানোর জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণনায় অংশগ্রহণ করা প্রত্যেক ভারতবাসীর জাতীয় কর্তব্য। গণনা কর্মীরা বাড়িতে আসলে তাদের সব ধরনের সহায়তার আহ্বান জানান তিনি। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 138তম পর্বে তিনি আরও বলেন, এবারের গণনায় অনলাইনে নিজেরাই প্রয়োজনীয় তথ্য মানুষ দিতে পারছেন, এই সুবিধাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পরামর্শ দিয়ে তিনি রাজ্যের সুন্দরবনে একদল মহিলার, যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন, ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ডক্টর জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে যুক্ত দেশগুলির সীমানার বাইরেও অনুভূত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি সবরমতী লোকোশেডে নবনির্মিত ওয়াগ 12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের শেডটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে শ্রী শাহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াগ 12 বৈদ্যুতিক লোকোমোটিভটির যাত্রার সূচনা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনায় রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। আজ বিশ্ব পর্যটন দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রসংঘের অন্তর্গত বিশ্ব পর্যটন সংস্থা 27শে সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে ঘোষণা করে। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: too late?
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে আজ তিনি বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। এসআইআর নিয়ে বিরোধী দলগুলি দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেরালামে এসআইআর নিয়ে বিরোধীরা প্রশংসা করছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআরের বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে গিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষের রায়কে মেনে নিতে পারছেন না, তাই অযথা মুখ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন এবং প্রশ্ন তুলছেন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যসভা সাংসদ নিতিন নবীন এখন কলকাতায়। নিউ টাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। এরপর বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: শুরু হচ্ছে নাটক জয়ন্তর কীর্তি। হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অনুসরণে নাটক শ্যামল ঘোষ জয়ন্তর কীর্তি।

0: 버리다.
1: 야.
0: 아래께 머니. 아야야. 버리다. 누갑자.
2: 자 খাবার সময় নেই জয়ন্ত।
0: কেন? কি খবর হলো এই সাত সকালে?
2: বসে বসে বাঁশি বাজালে আর জানবি কোথ থেকে? খবর কাগজ পড়েছিস?
0: আজকে ভালো খবর আছে নাকি কিছু?
2: আশ্চর্য। এই যে পেয়েছি। রহস্যময় চুরি। গতকল্য গভীর রজনীতে বিখ্যাত ব্যবসায়ী মুকুন্দলাল নন্দীর গদিতে এক রহস্যময় চুরি হইয়া গিয়াছে। গদির কার্য শেষ করিয়া
0: জানলার গরাদ ভেঙে নন্দীমশয়ের ঘুমন্ত কর্মচারীকে দোতলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সিন্দুক ভেঙে টাকা নিয়ে পালিয়েছে তো?
2: তবে তুই পড়েছিস।
0: হ্যাঁ, নতুন কি, এ ধরনের চুরি তো আজকাল হামেশাই হচ্ছে। এই তো মাস তিনেক আগে ভবানীপুরের এক জুয়েলারি শপ থেকে এরকম করেই তো 50,000 টাকার উপর গয়না গাড়ি চুরি হয়েছিল।
2: তাহলে তুই বলছিস সেই দলই কাল রাতে হানা দিয়েছিল?

0: মুকুন্দবাবুর গদিতে?
1: হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু এই কেসে তোমার এত ইন্টারেস্ট কেন বন্ধু?
0: মুকুন্দবাবু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তাছাড়া আমি যে তোর মতো এক বিখ্যাত গোয়েন্দা সাক্ষরেদ এটা উনি জানেন, নিজেই আসছিলেন তোর কাছে। একে বুড়ো মানুষ, তাই দিশেহারা অবস্থা, তাই আমি দায়িত্ব নিয়ে চলে এলাম।
1: তবে আর কি, দায়িত্ব যখন নিয়েই ফেলেছ তখন চলো।
2: অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, অনেক কি নিজে যেতে পারেনি, তবু মানিকের কথা আপনি যে এসেছেন বড়ই বিপদ আমার, এখন আপনারই তো ভরসা।
1: অত উত্তেজিত হবেন না নন্দীমশাই, দেখা যাক না কতদূর কি করা যায়। পুলিশে খবর দেননি?
2: দিয়েছি তো, নিশ্চয়ই দিয়েছি, তারা তো এসে দেখে চলে গিয়েছে, ডায়েরি নিয়েছে। তবে হন্যান কি জানেন তো, ওদের 18 মাসের বছর।
0: ঠিক আছে কাকাবাবু, আমরা বরং সময় নষ্ট না করে যে ঘরে ঘটনাটা ঘটেছিল চলুন জয়ন্তকে একবার।
2: বিলক্ষণ বিলক্ষণ, আসুন আসুন জয়ন্তবাবু, আসুন আসুন।
1: সাবেক আমলের এর ডাবল ব্রেস্ট আয়রন চেস্ট করা তো কম কথা নয় মানিক, কেউ টের পেল না আশ্চর্য।
2: ওর নাম কি? এমনিতে আমার ঘুম খুব সজাগ, পাশের ঘরে ছিলাম কাল রাতে, তবু কিচ্ছু টের পাইনি, ভাবতে পারেন।
1: আই সি, তারপর?
2: ভোরবেলা রাস্তার লোকজনের চেঁচামেচিতে আমার ঘুমটা ভাঙলো, নিচে গিয়ে দেখি দীনবন্ধু মানে আমার যে কর্মচারীটি এ ঘরে ঘুমোতো, একটা একটা ঝোপের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে ভেজে যাচ্ছে মনে হয়, এই জানলাটা দিয়ে না ছুঁড়ে ফেলে চোখে, ভাবতে পারেন।
1: হ্যাঁ, সে তো কাগজেই পড়েছি। তা দীনবন্ধু তো এখন হাসপাতালে?
2: আগে হ্যাঁ, সেই থেকে জমে মানুষের টানাটানি চলছে।
0: জ্ঞান ফেরেনি?
2: মাঝে একবার ফিরেছিল।
1: কিছু বলেছে?
2: না, তবে পড়ার সময় নাকি এক ঝলক দেখেছিল, ওর নাম কি, ওই নিচে 3-4 জন লোক দাঁড়িয়ে আছে, ব্যাস।
1: দেখো নিক, জানলার এই শিকগুলো 1.5 ইঞ্চি ডায়ামিটারের, 6টার মধ্যে 2টো বেঁকে আছে দুপাশে, আর বাকি 4টে হাওয়া।
2: না না না না না, ওগুলো দোমড়ানোর মতো অবস্থায় না, এই নিচে পাওয়া গেছে।
0: জানতো, ভাবছি যে ভেঙেছে তার গায়ে কি সাংঘাতিক জোর বলতো, এ কি কোনো মানুষের কর্ম?
1: ঠিক আছে, আপাতত ফেরা যাক, নতুন কিছু ঘটলে জানাতে ভুলবেন না নন্দীমশাই।
2: নিশ্চয়ই, অবশ্যই জানাবো। ওর নাম কি এখন তাহলে?
1: ওই পুলিশ যা করার করবে, তবে আমরাও আছি, দেখা যাক সবাই মিলে চেষ্টা করে রহস্যের জট খোলা যায় কিনা। আচ্ছা নমস্কার।
2: নমস্কার।
0: কেসটা কিন্তু বেশ ঘোরালো হয়ে উঠল রে জানতো।
1: কিরকম?
0: আরে ভাই, বাড়ি ঢোকার মুখে একটা উটকো লোক এসে বলল, আপনি মানিকবাবু তো, আপনার নামে একটা চিঠি আছে। চিঠিটা খুলে পড়তে পড়তে তাকে দেখি লোকটা হাওয়া।
1: চিঠিটা কি খুব দামি কাগজে লেখা?
0: হ্যাঁ, মোটা পার্চমেন্ট কাগজে,
1: কালের রং সবুজ।
0: আশ্চর্য,
1: মুকুন্দ নন্দী চুরির তদন্ত থেকে সরে না এলে তোর জিন্দগি বরবাদ হবে বলে শাসিয়েছে নিশ্চয়ই।
0: তার মানে তোর কাছেও এসেছে?
1: তা ভাই, এক যাত্রায় কি আর পৃথক ফল হবে, ওই তো টেবিলের ওপর।
0: এখন কি করবি? ঠিক করলি?
1: ভাবছি বাঁশি বাজাবো আর তুই তবলাটা একটু ঠেকা দিয়ে দিবি।
0: এই ইয়ার কি মানিস দাদা, ব্যাপারটা কিন্তু মোটেই আর হালকা নেই জয়ন্ত,
1: কিন্তু এই চিঠিটা পাওয়ার পর বেশ হালকা হয়ে গেছে, বুঝলি না তো? তার প্রথমত লোকটা চিঠিটা লিখেছে বাঁ হাতে, কি করে বুঝলাম?
0: ও বিদ্যেটা তো তোমার জানাই,
1: এবার আন্দাজ কর তো বাঁ হাতে কেন লিখলো?
0: ধরা দিতে চায়নি বলে।
1: বেশ, কিন্তু লেখাটা যে খুব পাকা হাতে তাতে তো কোনো সন্দেহ নেই, অনভ্যাসের লেখা কি এত পাকা হয়?
0: এটা অবশ্য একটা পয়েন্ট।
1: তাহলে এক নম্বর, ধরা যাক সে দু হাতেই সমানভাবে লিখতে পারে, দুই, ডান হাতে চেয়ে তার বাঁ হাত চলে ভালো, কিংবা 3 নম্বর, ধরো হয়তো তার

0: দাঁড়ালো পত্রলেখক বাঙালি বড়লোক বিলাসী এবং লেফট হ্যান্ডার মানে বাঁ হাতে লেখেন রাইট
1: গুরু
0: দাঁড়াও দাঁড়াও এর চেয়েও গুরুতর আরো কিছু খবর আছে
1: আরো
0: লোকটি মানে যে চিঠি লিখেছে সে বৈজ্ঞানিক কিনা জানি না তবে মনে হয় কেমিস্ট্রিতে দখল আছে কি করে বুঝলি
1: কালির রং দেখে
0: না ওই খামের গায়ে এমন কিছু গুঁড়ো লেগেছিল যা খালির চোখে দেখা যায় না আমার ল্যাবে পরীক্ষা করে দেখেছি ওগুলো সব কেমিক্যাল পাউডার সম্ভবত যেখানে বসে চিঠি লিখেছে সেই টেবিলে ওগুলো ছড়ানো ছিল অন্যের বাড়ির টেবিলে বসে তো আর কেউ গোপন মৃত্যুর পরোয়ানা লেখে না
1: এই যে আলী বাবার গপ্পের মতো হলো রে সেই যে কুনকেতে মোহর আটকে ছিল হ্যাঁ
0: তা প্রায় সেই রকমই
1: তাহলে বুঝতে হবে লোকটা আমাদের খুব একটা নাগালের বাইরে নেই কেননা মুকুন্দ কাকার গদিতে তো আমরা বেশিক্ষণ ছিলাম না আর বাড়ি ফেরার পথেই চিঠি পেয়েছে তার মানে সে কাছে পিঠেই ছিল
0: ছিল কোনো বাড়িতে
1: বাড়িতে কি করে বুঝলি
0: আরে বাবা গাড়িতে বা রাস্তায় দাঁড়িয়ে লিখলে ওই রাসায়নিক গুঁড়োগুলো লেগে থাকতো চিঠিতে
1: তার মানে বোঝা যাচ্ছে অপরাধী এই বাগবাজার অঞ্চলেই থাকে তাহলে তো তাকে গ্রেপ্তার করা খুব কঠিন হবে না
0: তাই চারে মাছ এলেই কি ডাঙায় তোলা যায় যাক আপাতত ওই কাগজের মোড়কটা খুলে বলো তো জিনিসটা কি
2: এটা

0: আরে আসবে আসবে। এই যে, এই যে ভাই, এই যে ভাই শুনছো, এই যে
1: আমায় বলছেন।
0: হ্যাঁ ভাই, হ্যাঁ, একটা কথা শুনে যাও না।
1: আসছে।
0: উটকো লোক, দেখা যাক ওর কাছ থেকে চিঠিওয়ালার কোনো ট্রেস পাওয়া যায় কিনা।
1: বলুন স্যার,
0: কোথায় থাকো ভাই, কি নাম?
1: থাকি কুমোরটুলি, নাম কেশবচন্দ্র সেন।
2: বাপ রে, তুমি তো বিখ্যাত লোক, কি করো?
1: একটা চায়ের দোকানে কাজ করি আর খাই দাই ডুগডুগি বাজাই।
0: আরে বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ফুর্তিতেই থাকো।
1: একটা তো পেট আর ভাবনা কিসের মাথায়।
2: আচ্ছা, তুমি আমাদের যে চিঠি দুটো দিলে সেগুলো কার লেখা?
1: কি করে বলবো মশাই, এক ভদ্রলোক চিঠি দুখানা দিয়ে বললেন, ওই যে ছোকরা দুটো যাচ্ছে, এই চিঠি দুখানা ওদের দিয়ে এসো বলে চিঠি আর দশটা টাকা দিলেন। আপনাদের চিঠি দিলাম আর ফুকটে আমার দশটা টাকা গস্ত হয়ে গেল।
0: তো কেমন দেখতে ভদ্রলোককে?
1: অত শত খেয়াল করিনি, তবে বেশ লম্বা চওড়া মতন, মাঝ বয়সী, গায়ের রং মাজা মাজা, ডান হাতের বুড়ো আঙুলটা নেই।
2: ডান হাতের বুড়ো আঙুল নেই? তুমি ঠিক দেখেছো?
1: ঠিক বে ঠিক বুঝি না মশাই, যা দেখেছি বললাম, আমি এখন চলি।
0: আচ্ছা ঠিক আছে, এই নাও দশটা টাকা।
1: টাকা কি করতে হবে?
0: কিছু না কিছু না, এই যে তোমাকে ডাকলুম, এতক্ষণ গল্প স্বল্প করলে, এর একটা দাম নেই?
1: গপ্পের জন্য টাকা? কার মুখ থেকে উঠেছিলাম মাইরি। চলি স্যার, নমস্কার, দরকার হলে আবার ডাকবেন।
0: কি বুঝলে ব্রাদার মানিক চাঁদ?
2: রিয়েল জয়, ইউ আর এ জিনিয়াস। আমি বলছি একদিন তুই শার্লক হোমসের চেয়েও বড় ডিটেকটিভ হবি, মিলিনিস?
0: পরে মেলাবো, আপাতত চল গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে আসি।

0: দেখ জয়ন্ত, এই গঙ্গার পাড়ে এলে মনটা আজও কেমন উদাস উদাস লাগে না?
1: হ্যাঁ, নদীর জলো হাওয়ায় শুনেছি কবিতার ভাইরাস উড়ে বেড়ায়, নইলে আমার মতো কাঠকুট্টা মানুষেরও মনে হবে কেন যে ওই খড়ের নৌকোগুলো যেন কুঁড়ে ঘর সেজে ভেসে বেড়াচ্ছে।
0: মন্দ বলিসনি কিন্তু কথাটা।
1: ঠিক আছে, এখন বলতো ওই বিশাল বজরাটা কার? আরে ওই যে বয়ার কাজটা বাঁধ রয়েছে
0: ওটা দেবী চৌধুরানীর মতন হবে কারুর যা ডেকোরেশন?
1: তুই মন্দ বলিসনি। তবে ভাই, দেবী চৌধুরানী না হলেও আধুনিক কোনো ডাকাতের হওয়া কিন্তু অসম্ভব নয়।
0: দেখ, গোয়েন্দাগিরি করতে করতে তোর মাথাটা গেছে জয়ন্ত। ওরে বেটা, বজরা সাজিয়ে ডাকাতি করার দিন অনেক কাল আগেই শেষ হয়ে গেছে।
1: কেন, বেশ একটা ভিনটেজ স্টাইলে করে মন্দকে। চল মাঝিদের সঙ্গে একটু গল্প করে আসি।
0: চল।
1: আচ্ছা মাঝি ভাই, এই খড়ের নৌকোটা কার?
2: আমার বাবু, আপনারা কি পাইকার?
1: না না, ওই আমার চেনা একজন খড়ের ব্যবসা করে, তাই একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। তা তোমরা এখানে আছো তো কদিন?
2: তা বাবু, মাল খালাস না হোক পর্যন্ত থাকতেই হবে। এই তো চার পাঁচ দিন ধরে বসে আছি, গাঁটের ভাড়া গুনে যাচ্ছি, আর কদিন থাকতে হবে কে জানে। ব্যবসার দিন কাল আর আগের মতো নেই বাবু, খুব মন্দা।
1: আচ্ছা ভাই, ওই যে বজরাটা, ওটা কার? ভারি সুন্দর দেখতে তো।
2: ও ওখানে কদিন ধরে এই ঘাটি বাঁধা ছিল, পরশু থেকে দেখছি ওই বয়ার কাছে নিয়ে নোংর করিয়েছে, আর কে জানে। তবে চার পাঁচজন বাঙালি বাবু আর একটা হাবসি থাকে ওটাতে।
1: কি বললে, হাবসি? তুমি ঠিক দেখেছো?
2: আচ্ছা হ্যাঁ বাবু, মাথায় বিশাল উঁচু, শরীর তো নয় যেন লোহার পাহাড়, আবলুস কাঠের মতো রং, দেখলি গা ছমছম করে।
0: বাঙালি বাবুর নৌকোয় হাবসি? বলো কি আশ্চর্য তো।
2: ওই লোকগুলো বোধ হয় রাত্রে ঘুমোয় না বাবু, দিনের বেলা কোনো সারা শব্দ পাবেন না, কিন্তু মাঝ রাতে দেখেছি পাড়ে নেমে ঘোরাঘুরি করে, এদিক ওদিক চলে যায়।
1: ও আচ্ছা আচ্ছা, তা তোমরা তো এখন কিছুদিন মানে মানে আমার সেই পরিচিত লোকটিকে নিয়ে আসতে পারি আর কি। তা তোমার নাম কি ভাই?
2: রতন সাপুই, কাল পরশু পর্যন্ত আসি, নিয়ে আসবেন, ন্যায্য দাড়ি দেবো, থাকবেন না।

0: এলো।
1: আজ না দারোগা বাবু।
0: কে সুন্দর বাবু? আরে আসুন আসুন আসুন স্যার, এমন অসময়
2: যাচ্ছি না দিদি, তা ভাবলাম তোমাদের ফুলতে একটু দেখে যাই।
0: বেশ করেছেন হরিদা, সুন্দরবাবুর জন্য টোস্ট অমলেট আর আমার স্রেফ চা।
1: বসুন স্যার, দাদাবাবু এক্ষুনি এসে পড়বেন।
2: শুনুন, তোমরা নাকি মুকুন্দবাবু কেস্তানি খুব ঘাম ঝাড়াচ্ছ?
0: না তেমন আর তো কিছুই।
2: জানে বাবা, তোমাদের তো গুণের খাট নেই, তিলকে তাল বানিয়ে ছাড়বে, একটা সামান্য চুরির পেটিকেস নিয়ে এত হইচই করা কি আছে?
0: কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে তো অনেক সময় সাপও বেরিয়ে পড়ে সুন্দরবাবু, এমন তো কতবারই হয় বলুন।
2: খুব বড় সাপুর হয়েছে বুঝি।
0: এই তো জয়ন্ত, এই দেখ কে এসেছেন।
3: আরে সুন্দরবাবু, আপনার কথা ভাবছিলাম মনে মনে।
2: তা মনে মনে না ভেবে সরস্বতী একবার ভাবনাটা দেখিয়ে পারতে থামে গিয়ে।
3: আপনি নিজে আমার ঘরে এলেন, এ কি আমার কম সৌভাগ্য? হরিদা
0: হরিদা সুন্দরবাবুকে দেখে গেছেন, তোকে আর ওই নিয়ে মাথা ঘামাতে।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা খবর আমাকে দিতে পারেন সুন্দরবাবু?
2: কে?
3: সকালে বাগবাজার অন্নপূর্ণা ঘাটের কাছে দেখছিলাম এক সুন্দর বজরা বাঁধা আছে।
2: আচ্ছা,
3: তিন চার দিন ধরে নাকি আছে, ওটা কার জানেন?
2: বজরা? তা আমি কি জল পুলিশ? কেন কোনো খবর আছে?
3: না না না না, এখনো জানি না, তবে একটু যেন কটু গন্ধ পাচ্ছি।
2: বনের মস্তারে তা তাহলে যাও, আমাকে জানিও না। এই যে হরি, এসো এসো এসো, হ্যাঁ হ্যাঁ এইখানে রাখো। বাহ, ছেলেবেলায় বুঝলে হরি, একটা গান শুনেছিল।
1: কি গান দারোগা বাবু?
2: হরির কৃপায় দশজনে খায়, আমরা কেন খাবো না।
1: তোমাকে দেখলি আমার যে গানটা মনে পড়ে।
3: তা বেশ তো, হরির কৃপায় আপনি মন দিয়ে সেবা করুন, আমি বরং ততক্ষণে পাশের ঘরে গিয়ে গোটা কয়েক জরুরি টেলিফোন সেরে নিই।
2: দাদা আসত।
3: ও মাঝি ভাই, ভাড়া যাবে নাকি?
4: এগে কোন দিকে যাবেন বাবু?
3: বিশেষ কোথাও না, এই একটু এদিক ওদিক ঘুরে গঙ্গার হাওয়া খাবো দুই বন্ধুতে।
4: তা বেশ তো চলুন।
0: সকালে মাঝিদের মুখে যা শুনলাম জানতো, তাতে তো বজরার লোকগুলোর আচার আচরণ বেশ সন্দেহজনক বলে মনে হচ্ছে এখন। এরকম বজরা দিনের পর দিন এখানে বা নোংর ফেলে আছে কেন?
3: তাছাড়া শুনলি তো, বজরা একজন হাফসিও থাকে।
0: সেটাই তো আশ্চর্য, বাঙালি হাফসি কম্বিনেশন তো খুব একটা চোখে পড়ে না। তাছাড়া হাফসি শুনে তুই যেরকম এক্সাইটেড হয়েছিলি সেটাও কিন্তু আমার নজর এড়ায়নি।
3: ইয়েস, তোকে বলা হয়নি, নন্দীমশাই জানলার গড়াতে সেদিন আমি কয়েক গাছে চুল পেয়েছিলাম।
0: চুল?
3: হ্যাঁ চুল, কালো মোটা কোঁকড়ানো চুল। মাইক্রোস্কোপ পরীক্ষা করে দেখেছি ওগুলো কোনো কাফফি জাতের লোকের মাথার চুল।
0: বলিস কি, এ তো সাংঘাতিক প্রমাণ।
3: কাল পর্যন্ত এর অর্থ আমার কাছে স্পষ্ট ছিল না, সকালে মাঝির কথায় এবার যেন একটু আশার আলো দেখতে পাচ্ছি।
0: জানতো ওই দেখ, ওই যে পাহাড়ে দাঁড়িয়ে একটা লোক ঘন ঘন লাল নিশান নাড়ছে,
3: সিগন্যালিং।
0: তার মানে ডাল মে কুছ কালা হ্যায়।
3: এই তো বুঝেছিস, রিভলভারটা সঙ্গে নিয়েছিস তো?
0: হ্যাঁ।
3: অ্যালার্ট থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো দিক দিয়ে আক্রমণ আসতে পারে।
0: হ্যাঁ
3: মাঝি ভাই,
4: বলুন বাবু।
3: ওই যে বজরাটা দেখছো, ওর পাশ দিয়ে এগিয়ে চলো তো।
0: এ কি বিশাল বজরা রে জয়ন্ত, এ তো যাকে বলে ফ্লোটিং প্যালেস।
3: তা ঠিক, কাশ্মীরের হাউস বোট গুলো খুব সুন্দর, কিন্তু সে তো শুধু ভেতরটা, তাছাড়া সেগুলো একতলা, এটা আবার দোতলা।
0: ছাদটা দেখ, ঝকমুখে পেতলের রেলিং দিয়ে কিরকম ঘিরে দিয়েছে, বেশ রুচি আছে কিন্তু ভদ্রলোকে। না
3: বাইরেটা যার, ভেতরটা তার না জানি কেমন।
5: সেটা ভেতরে এলেই বুঝতে পারবেন।
0: কে?
5: আমি, এ বজরার মালিক। আপনারা বজরা দেখতে চাইছেন তো, তা বাইরে কেন, ভেতরে আসুন।
0: আপনি আপনি কোথায়?
5: ভেতরে আসলেই দেখতে পাবেন। ওরে কে আছিস? বাবুদের বজরায় তুলে নে। আসুন আসুন। যা ঘরগুলো ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দে। যান যান ওর সঙ্গে যান। কেমন দেখলেন?
0: অসামান্য। কি নেই আপনার বজরায়, এ তো প্যারাডাইস।
5: আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে কি জানেন, এখনকার বাবুদের শখ হলো লঞ্চ বা মোটর।

0: কে?
1: আমি মানিক।
0: আসুন আসুন।
1: জান তো নেই?
0: আচ্ছা না, দাদাবাবু তো দুপুরবেলায় বেরিয়েছেন।
1: বারে জরুরি দরকার বলে ফোন করে নিজেই হওয়া?
0: এসে যাবেন এক্ষুনি। ওই বোধ হয়।

0: চোখকে না, ওসব কলকব্জার জিনিস আমি দু চোখকে দেখতে পারি না, একবার বিগড়লেই গেল। তাছাড়া এর মধ্যে কেমন একটা বনিদি ভাবও আছে, তাই না? হ্যাঁ, কি আশ্চর্য! আর বসুন না, বসুন।
1: হ্যাঁ হ্যাঁ, বসছি। তা আপনাদের ঘরটা তো দেখছি বইয়ে ঠাসা।
0: হ্যাঁ, এটা আমার মোবাইল স্টাডি বলতে পারেন, যখন বজরায় থাকি না।
1: আপনার খুব পড়াশোনার শখ না?
0: হ্যাঁ, ওই আর কি, একটু আধটু ভালো লাগে তাই।
2: চমৎকার, লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর কম্বিনেশন, রেয়ার স্পেসিমেন।
1: ওদিকে টেবিলে আবার বকযন্ত্র, মাইক্রোস্কোপ, টেস্ট টিউব, এসবও রয়েছে দেখছি।
0: হ্যাঁ, ওটাও আমার একটা বাতি, অল্প স্বল্প কেমিস্ট্রির চর্চা করি।
1: এটা আমার আগেই বোঝা উচিত ছিল, এখানে অনেকগুলো কেমিস্ট্রি বই দেখছি। আসলে কি জানেন, এই সাবজেক্টটা আমাকেও খুব টান। হ্যাঁ, যদি কিছু মনে না করেন, দু চারটে লেটেস্ট বইয়ের নাম যদি লিখে দেন তাহলে।
0: আর বেশি কি, এক্ষুনি দিচ্ছি।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ রইলাম, আলাপ পরিচয় হলো, অথচ নামটা তো মানে
0: ভবতোষ মজুমদার, নিবাস বাগবাজার।
3: বাবু শীঘ্র করে আসুন, আকাশে মেঘ জমেছে, এক্ষুনি ভীষণ ঝড় উঠবে।
1: ঝড় উঠবে? তাহলে চলি, আপনার সঙ্গে আলাপ করবো, বেশ ভালো লাগবে।
2: হ্যাঁ,
1: পরে আবার দেখা হবে, আসছি। নমস্কার।
0: নমস্কার।
3: শক্ত করে ধরে বসেন বাবু, ভয়ঙ্কর ঝড় উঠেছে, নৌকো সামাল দেয়া খুব কঠিন হবে মনে হচ্ছে। আপনারা আপনারা সাঁতার জানেন তো?
1: জানি জানি, তুমি চালাও, তুমি চালাও।
3: ঠিক আছে ঠিক আছে।
1: জয়, কাজটা বোধহয় খুব বুদ্ধিমানের মতন হলো না রে। ওই বজ্রাচ্ছে এই ঝড় অনেক ভালো, মানে যা হবার হবে।
4: ওই দেখ জয়ন্ত, ওই দেখ একটা স্পিড বোট আমাদের লক্ষ্য করে ছুটে আসছে।
1: সর্বনাশ, ওই তো সে কাফরি।
4: হ্যাঁ,
1: আমাদের খুন করতে চায়, জলে ঝাঁপ দে মানে। ডুব সাঁতার দিয়ে গিয়ে
4: জয়ন্ত, কত গুণ, আরে যতক্ষণ পারা যায়।
5: জয়ন্ত, নৌকোটাকে ঘুরিয়ে দিল বোটটা, আবার ওই এদিকে আসছে রে।
1: ফায়ার মানিক, ফায়ার।

0: 그래, 연도. 레이, 고무찌지 나기.
1: 갈길 걸어놔라 밥치람.
0: 우리 말이야 종두들 못한 까프리 하트게 이제 잔니에 거래 필때 빼렸지. 야마들 조드 부르실 받기. 마누스 군 거란 주는 소단테기나 까프리 부르지.
1: 우발 기발. 우리 모터 모터 시그마키 가려다가 도도라 되게 마누스 춘에 펴라. 더블 브레스트 신두국 병에 말 하다노. 이따 야트터 검문아.
0: 근데 스피드보트니 무모때 룩다 고다 빨아로 말도.
1: 보트 폴리스에 খবর দিলে ওটা হদিস মিলবে
0: তবু কিন্তু একটা খটকা থেকে গেল জানতো
1: কি
0: বইয়ের নামগুলো ভবতোষ মজুমদার আমাদের সামনে বসেই ডান হাতে লিখলেন কালো কালিতে এবং হাতে তার সবকটা আঙুলি আছে ব্যাপারটা কেমন গোলমেলে নয়
1: না আমি দেখে নিয়েছি ওর লেখা কাগজ আর আমাদের চিঠির সেই কাগজ একই তবে হাতের লেখাটা অন্য লোকের হ্যালো কে সুন্দরবাবু হ্যাঁ বলুন থানা থেকে বলছেন হ্যাঁ চুরি হয়েছে আচ্ছা ও হুম হুম হুম আচ্ছা আচ্ছা আপনি আর আপনি আস ও ও ঠিক আছে ঠিক আছে ওকে
0: কি বলছেন সুন্দরবাবু কোথায় চুরি হয়েছে
1: বাগবাজারের সদানন্দ বসুর বাড়ি চিনিস
0: চিনি বই কি বিরাট ধনী কিন্তু হাড় কেপন জুয়েলারি ব্যবসা আছে সুদে টাকা খাটায় চুরি কবে হয়েছে
1: কাল রাতে
0: হবে না আমার পেল্লায় বাড়িতে একটা চাকর আর একজন বুড়ো দরওয়ান
1: ছেলে মেয়ে
0: একটাই তো মেয়ে সে তো শ্বশুর বাড়িতে আর বসবাবু বহুকাল বিপত্নিক শুনেছি রান্নার একজন ঠিকে লোক আছে রেঁধে বেড়ে চলে যায়
1: তুই তো দেখছি ওর অনেক কষ্ট ঠিক হয়েছে জানিস
0: পাড়ার লোক কিনা
1: ট্রেনে চল সুন্দরবাবু জরুরি তলব
0: চল
2: ভীমরতি মশাই ভীমরতি নইলে এই বুড়ো বয়সে কেউ রাত জেগে থিয়েটার দেখতে যায় ওই ওই বেটা বকুট বটুক পাকা আসি এই আমাদের পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার আমাকে খুব মানে গণে বললে দাদা থিয়েটারে দুটো ফ্রি পাস পেয়েছি চলুন দেখে আসি শিশির ভাদুরীর বই এমন ধরাধরি করলে হয় হয় হয় হয়
1: তারপর কখন ফিরলেন বাড়িতে
2: তখন তখন রাত একটা দিতে হবে বোধ করি শিবরাত্রি ছিল তো তাই

0: হোল নাইট থিয়েটার। হ্যাঁ, তা আমার ভালো লাগছিল না জানেন, আমি উঠে এলুম আর এসে তো এই অবস্থা। হয় হয় হয় হয় হয় হয়।
1: এত বড় কাণ্ডটা ঘটে গেল, বাড়িতে কেউ কিছু টের পেল না?
0: তাই তো বলছে, দারোয়ান চাকর সব ঘুমোচ্ছিল নিচয়, উঠে দরজা খুলে দিলে আমার ঘর তো বোতলায়। তা দরজা খুলে ঢুকতে গিয়েই অজ্ঞান হয়ে গেলুম, জ্ঞান ফিরল সেই একেবারে শেষ রাত্রিরে, তখন তো যা হওয়ার হয়ে গেছে।
2: হয় যে সঙ্গে টিকটিকা এসে গেছো, থ্যাংক ইউ। তা চোরের কোনো হদিস করতে পারলে?
3: আপনার আগে আমরা চোর ধরবো সেটা কি সম্ভব না সঙ্গত?
2: বাক্য ভাগিস।
0: দেখলেন তো সব,
2: হায় হায় করে বুক সামলাবেন না তো, কাজের কথা বলুন, কি কিছু ঠিক আছে?
0: আমার যথাসব্যস্ত স্যার, যথাসব্যস্ত। হায়
2: হায় হায় হায়, যথাসর্বস্ব রেখেছিলেন কেন সিন্ধুকে? চোরকে লোক দেখিয়ে পুলিশকে দৌড় করাবার জন্য চত্ব সব, তা হঠাৎ ঘরে ঢুকে কচি কোকার মতো অজ্ঞান হয়ে গেলেন কেন?
0: এই ঢুকতেই না সারা শরীরটা কেমন ঝিমঝিম করে উঠল, আর মাথা ঘুরে একবার ধুপফুস করে পড়ে গেলুম।
2: রাবিশ, কোন লোক দেখতে পাননি?
0: না, অন্ধকার ছিল যে, তাই আবার শিবরাত্রির।
2: দারোয়ান চাকর বোধহয় কিছু জানে না?
0: তাই তো বলছে।
2: সব কটাকে চালান করে দেবো। আরে জয়েন তো, তুমি আবার মেঝের উপর হামা করে দিচ্ছ কেন?
3: না না, ওই এখানে কিছু কাঁচের টুকরো পড়ে আছে তো, তাই কুড়িয়ে রাখছি।
0: আমার ঘরে কাঁচের টুকরো?
3: এই তো, এই তো দেখুন না,
2: এই তো দেখছি হালকা পাতলা কিছু কাঁচের গুঁড়ো টুকরো করে। এগুলো কি ওই হীরক চূর্ণ ভাবলে নাকি?
3: হীরে ভাবলে কি আর এত যত্ন করে নিয়ে যেতাম। সদানন্দবাবু,
0: হ্যাঁ বলুন।
3: আপনার ওই কুঁজোর পাশে দেখছি একটা কাঁচের গ্লাসে আধ গ্লাস জল রয়েছে, আপনি খেয়েছেন?
0: কই না, এই গ্লাসটা তো কুঁজোর মুখেই ঢাকা দেওয়া থাকতো, তাই ওখানে গেল কি করে?
3: মানে ওই ম্যাগনিফাইং গ্লাসটা খুলে তো হয়। পরীক্ষার রিপোর্টটা পেলে তখন বোঝা যাবে। চলো মানিক, আপাতত আমরা বিদায় হই। সুন্দরবাবু, সময় করে একবার যদি আমার ওখানে আসেন, মনে হয় আপনাকে কিছু নতুন খবর শোনাতে পারবো।
2: না, পুলিশের চাকরিটা আবার ছেড়েই দিতে হবে দেখছি, বুঝলে? জান তো
3: কেন, আবার কি হলো?
2: দূর দূর দূর, এটা কিন্তু জীবন, সকাল থেকে রাত অব্দি 33টা চুরি, 42টা রাজধানী, 66টা ছিনতাই, 10টা পাশবিক, না মাথা খারাপ হয়ে যাবে। ওরে বাপরে বাপরে বাপ, মন্দিরে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, ঠাকুরদের তো নাম করবো, তার উপায় নেই, লাইফটা একেবারে লাভিজাবল করে ছাড়লো।
3: হরিদা, সুন্দরবাবু এসেছেন।
2: থ্যাংক ইউ। তা তোমার ওই মানিকজোরটিকে দেখছি না যে
3: আসবে এক্ষুনি, একটা কাজে গেছে।
2: যাক, কিছু হদিস করতে পারলে?
3: দেখুন সুন্দরবাবু, দেশে আজকাল বৈজ্ঞানিক চোরের উপদ্রব বেড়েছে জানেন তো।
2: বৈজ্ঞানিক চোর মানে সোনার পাথর বাটি? সত্যি জানেন তো, ওই বাজে ডিটেকটিভ বইগুলো পড়ে তোমার মাথা দিয়ে একেবারে গেছে, বৈজ্ঞানিক চোর।
3: হাসছেন তো? আচ্ছা বলুন তো, এই যে পেল্লায় পেল্লায় সিন্ধুক ভেঙে সব চুরি হলো, কেউ টের পেলো না, সেটা কিভাবে হলো, কি দিয়ে খুললো?
2: আরে চোরদের কাছে কত রকম যন্ত্রপাতি থাকে, ছেড়ি হাতুড়ি বাটালি,
3: তাহলে তো শব্দ হতো, আর সিন্ধুকও ভাঙাচোর অবস্থায় থাকতো। ওগুলো খোলা হয়েছে অক্সি অ্যাসিটিলিন টর্চ দিয়ে। হ্যাঁ, অক্সি অ্যাসিটিলিন টর্চ, ওতে কোনো শব্দ হয় না, অথচ তালা খুলে যায়, বিদেশ থেকে আমদানি।
2: মাই গুডনেস, বলো কি।
3: আর সেদিন সদানন্দবাবুর ঘরে যে কাঁচের টুকরোগুলো পেয়েছিলাম, সেগুলো আমার ল্যাবে পরীক্ষা করেছি।
2: সেও সাংঘাতিক কিছু না?
3: অবশ্যই, ছোট বাল্বের মতো কাঁচের টিউবে ভরা ছিল হাইড্রোজেন আর্সেনাইড, মারাত্মক বিষাক্ত গ্যাস, বন্ধ ঘরে ছুঁড়ে মারলে এক পলকে 10-20 জন মানুষের জীবনহানি হতে পারে, তবে এর স্থায়িত্ব খুব অল্প সময়ের। রিজা, হ্যাঁ, এটাও বাইরের আমদানি।
2: চাকরি দাও আমাকে?
3: না না না না, চাকরি পরে ছাড়বেন, আগে বলুন আমার সেই কাঁচের গ্লাসের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পেয়েছেন?
2: আজকেই পেয়ে যাবো মনে হচ্ছে। তা ওটাতে তো কোনো গ্যাস ট্যাস আন্দাজ করেছো নাকি? হ্যাঁ,
3: আমার কাছে কোনো আন্দাজের দাম নেই সুন্দরবাবু, সবটাই প্রমাণ সাপেক্ষ।
2: তা কি প্রমাণ পেলে?
3: এখনো পাইনি, সেই জন্যই তো রিপোর্টের জন্য অপেক্ষা করছি। গ্লাসটা যে ধরেছিল সে বাঁ হাতে ধরেছিল, যে আমরা সাধারণত করি না, অবশ্য লেফট হ্যান্ডার হলে আলাদা কথা।
2: ধরো যদি তাই হয়,
3: আমাদের যে চিঠি পাঠিয়েছিল সেও লিখেছিল বাঁ হাতে, পরে অবশ্য জানতে পেরেছি তার ডান হাতের বুড়ো আঙুল নেই। ধরুন এই হাতের সঙ্গে যদি পুরনো কারো ছাপ মিলে যায় এবং প্রমাণ হয়।

0: 손들어 보! 손들어!
1: 예! 여기! 나 잡니다! 예! 기어로 지금 나 잡니다! 낙감에 담아게 말을 많이 들었는데 거발 담을 푹 깨가서 밥을 잡아 버리고 밥 안에 좀 또
2: 빠진다
1: 거냐?
2: 소리 손들어 보! 소리 손들어 보! 오빠의 티로나 앞날 거발 바로 이제 따라다이 거발 토갈 오빠 뒤에 가로
1: 마네?
2: 오칸에 아 액 물도 닦래 앞날까 제안도 댁도 받았나
1: 이 바가지 보다 먹죠?
2: 거코리 박 뒤에 걸어 있는 데 초록초록 되는 하이드로젠 아르사나이드 알아올 때 깨워 먹을 것도 숨지러
1: 3분 하나도 가도 가도 가도 가도 가도 가도 가도
2: 줄 아군 걸어 뒤에 버리
1: 나 봐요 얼마 다면네 보이 뜻밤니 칼라
2: 뭐니 뭐니 우리 가스 과일 세컨드 베시스 타이 하나 아순
1: 먼저
2: 애도 아미 죽지 하네 아순 아순 아차 오다 키 볼은도 손들어 보고
1: 야 그냥 हाथ पचोई घूमते हैं
2: हाँ तो वे वही घूमर भांग बेना
1: हाँ
2: हाँ बेचारी बोलता है इन्दुट्टी तो धरा दियो ना एक और ढूँके चिलो
1: बोला तुम्हारे आसनाएँ देते हैं एक बार बोलता चाकरी था
2: छाटते ही हबे
3: मुकुंदो और सदानंद बसु परपरी दुजनेर बाड़ीते जे चूरी होलो তোর ধারণা এ দুটোর মূলেই রয়েছে ওই ভবতোষ মজুমদার
2: ভেবেলি তো দোষ কি
3: না তা ঠিক নয় তবে সেই চার আঙুলের লোকটার হদিশ না পাওয়া পর্যন্ত মানে সেটা তো আর ভবতোষ নয়
2: সুন্দরবাবু
3: কি করে বুঝলি
2: বাব্বা হাতির পায়ে জুতো নেই সুন্দরবাবুর পায়ে বুট আছে তাও শুনতে পেলি না আশ্চর্য আসুন আসুন সুন্দরবাবু আসুন আপনার কথাই হচ্ছিল অনেকদিন বাঁচবেন
1: আমাকে তো বাদ দাও ভাই তোমার মতো ম্যাজিশিয়ান অনেকদিন বাঁচার দরকার আছে
3: ম্যাজিশিয়ান
1: নিশ্চয়ই হয় ম্যাজিশিয়ান নয় চমৎকার নইলে কি করে বললে কাঁচের গ্লাসে যার হাতে ছাপ আছে তার দানাতে বুড়ো আঙুলটা নেই
2: আপনি আপনি সত্যি বলছেন
1: আজই রিপোর্ট পেলাম যার হাতের ছাপ পাওয়া গেছে পুলিশের খাতায় সে খুব পুরনো পাপি তার নাম বলরাম চৌধুরী সত্যি তার দানাতে বুড়ো আঙুলটা নেই গ্লাসে তাই বাঁহাতের ছাপ ছিল
3: তাহলে ভবতোষ মজুমদার নয় বলরাম চৌধুরী ব্যাপারটা যে আবার গুলিকার হলে যায়
2: ধীরে বন্ধু ধীরে রজনী এখনো বাকি আগে বলরাম সম্পর্কে জানি বলরাম চরিত্রটা তাহলে একটু শোনান সুন্দরবাবু
1: বলরাম একটা ভয়ঙ্কর লোক 25 বছর আগে সে একটা খুনের মামলায় আসামি হয় কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় 20 বছর আগে একটা ডাকাতির মামলা ধরা পড়ে সেখানে খালাস পেয়ে যায় 19 বছর আগে বড়বাজার এক রাজনীতি কেসে ধরা পড়ে 3 বছর জেল হয় জেলে থাকতেই এক হাফসির সঙ্গে বন্ধুত্ব হয়
3: হাফসি হাফসির সঙ্গে বন্ধুত্ব
1: আর তাকে সঙ্গে নিয়ে কয়েকদিনের মধ্যেই জেল ভেঙে পালিয়ে যায়
3: খুবই সম্ভব উটি যা চিজ
1: চেনো নাকি
2: পরে বলছি আপনি বলে যান
1: তারপর 1 বছরের মধ্যে পরপর 3টে খুন 4টে ডাকাতি করেছে কিন্তু আজও পুলিশ তাতে কোনো হদিশ পায়নি গত 16 বছরের মধ্যে তেমন কোনো খবরও ছিল না ভেবেছি মরে টরে গেছে বোধ হয় কিন্তু এতকাল পরে আবার
2: আচ্ছা বলরামের কোনো ছবি টবি নেই পুলিশের খাতায়
1: আচ্ছা ভাই সব এনেছি তোমার জন্যে ছবি ইতিহাস সব শুধু ভূগোলটা ঠিক বুঝতে পারছি না কোন অঞ্চলে বিরাজ করছে এতকাল চেহারা দেখলে আঁচকে উঠবে হে
3: দেখি দেখি
1: এই দেখো
3: আরে বাস এই কি বিভৎস চেহারা রে মানে ভবতোষ নয়
2: না না না না না বলরাম চৌধুরী কিন্তু এ তো অসম্ভব সুন্দরবাবু
1: কোনটা
2: এই ছবিটা দেখ মানিক 25 বছর আগে তোলা পেছনে লেখা আছে তখনই নাকি ওর বয়স ছিল 45 বছর
3: তার মানে এখন 70 তাহলে সেই কাফরির বয়স তো ওরই কাছাকাছি
2: হিসেবে তো তাই বলে
1: কিন্তু আঙুলের ছাপ তো মিছে কথা বলবে না ভাইয়া দুজনের ফিঙ্গারপ্রিন্ট কি কখনো একরকম হয়
2: সে তো বটেই আর সেখানেই তো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে
1: আরে এইসব ক্রিমিনাল 100 বছর বয়সেও ডাকাতি করতে পারে
2: না না না না না না সে কথা হচ্ছে না সে কথা হচ্ছে না মানে যে লোকটা ওই আঙুল কাটা বলরামকে দেখেছে সে কিন্তু মোটেই ওকে বুড়ো বলেনি বলেছে মাঝ বয়সী
1: তাহলে ধরে না সেটা ছিল তার ছদ্মবেশ
2: তাই কি
3: জয়ন্ত সব শিখি
2: বাবা
3: কি ভয়ঙ্কর
1: হ্যাঁ
3: এ তো পাহাড়ি পাইথন সরে যা সরে যা মানে সরে যা
2: মাথাটা গুঁড়ো হয়ে গেছে কিন্তু শরীরটা এখনো বেঁচে আছে লেডের চাপে গুলিয়ে দেবে সরে যা
3: সুন্দরবাবু সুন্দরবাবু কোথায় সুন্দরবাবু
1: মরেছে
3: হ্যাঁ আপনি কোথায়
1: নিচে এই খাটের নিচে
3: ও তাই
1: আটকে গেছি ঠিক আছে

0: আমি
1: পুষবো কেন? পেছনের বাগান দিয়ে কেউ ঢুকিয়ে দিয়েছে, আসলে আমাদের খুন করতে চেয়েছিল।
0: দেড় দুমন ওজনের এই অজগর দুতলা ঢুকিয়ে দেওয়া তো দেশের লোকের কম মনে হয়।
1: জানতো মনে হয় এখানেও সেই কাফরি।
0: আমি চললাম জানতো। ও তোমার বাড়ি আর আমি আসছি না।
1: কেন কেন কেন
0: আবার জিজ্ঞাসা করছো? কেন এ তো যতগ্রহে সেদিন গেল হাইড্রোজেন আর্সেনাইড না কি বল কি বললে, আজ আবার এই হারিসেন্টারের মতন একটা মায়াল সাপ। এরপর কোনদিন দেখবো আফ্রিকার সিঙ্গি গন্ডার হাতি হিপোপটা মাছ সব ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। ও দুবার ফাঁড়া কেটেছে, এবার লাস্ট টুকটা বাকি। ও কথা বল না যে বারবার তিনবার না হয় আর নয়। নমস্কার।
2: এত গুলি গোলা শব্দ কেন দাদাবাবু? ওরে বাবা, এটি
1: মৃত্যুদূত। খুব জোর বেঁধে গেছি হরিদা।
2: এত বড় সাপ?
0: সাপ না হরি, ওকে বলে অভিশাপ।
3: সুন্দরবাবু চামড়াটা ট্যান করিয়ে জুতো বানাবেন নাকি? হ্যাঁ
0: রসিকা, তো একটা সময় আছে বুঝতে পারি। আমি চললু।
1: আরে বসুন বসুন বসুন সুন্দরবাবু বসুন, হরিদার হাতে চা ফেলে চলে গেলে নরকে পৌঁছতে হবে, বসুন বসুন।
2: কিন্তু দাদাবাবু বাগানের দিকে গেটটা তো বন্ধ থাকে, গেট খুললো কে?
1: সেটাই তো ভাবছি, মালি এসেছিল?
2: না সে তো দেখে গেছে।
1: না থেমে গেছে,
3: তোর গাল দিয়ে যে রক্ত পড়ছে রে।
1: হ্যাঁ ওই ওইটুকুর ওপর দিয়ে গেছে, আর এর উপর দিয়ে বোধ হয় এ যাত্রা বেঁচে গেলাম রে মানিক, কপালে লাগলেই হয়েছিল আর কি। আমারই বোকামি, জানলা দিয়ে উঁকি মেরে বাগানটা দেখতে গেলাম, কি করে বুঝবো বল? অত বড় পাইথন ছেড়ে দেওয়ার পরেও ব্যাটারা ঘাপটি মেরে বসে থাকবে?
0: আমি এখনই থানা থেকে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করছি। না এরকম অরক্ষিত অবস্থায় থাকার কোনো মানে হয় না। হ্যালো হ্যালো শ্যামবাবু পিএস? হ্যাঁ আমি বড়বাবু বলছি, শোনান। হ্যালো হ্যালো
4: হরিদা, তুমি ভূত দেখেছো?
2: ভূত? এরকম ভূত দাদাবাবু?
4: ভূত ভূতই তার আবার রকম সকম কি
2: আছে? না গেছো ভূত, মেছো ভূত, মামদ ভূত, সাতকুন্নি, সে কি একরকম দাদাবাবু?
4: এসব তুমি দেখেছো?
2: না মানে অনেকটা তো দেশে যায়নি।
4: তা দেখি,
2: এই দেখো কলকাতায় এত হট্টগোলে ভূত টিকতে পারি নাকি? নির্জন জায়গা ছাড়া ওনারা থাকবেনই না। পুরো বাড়ি, শ্মশান, বাঁশবন, এইসবই তো হলো ওনাদের ক্ষেত্র।
4: তুমি দেখেছো কখনো?
2: সে কপাল কি আর করেছি দাদাবাবু? তবে হ্যাঁ, যারা দেখেছে তাদের কাছ থেকে শুনেছি তো। কিন্তু দাদাবাবু এত কথা জিজ্ঞাসা করছো কেন গো?
4: খুব শিগগিরই দু তিনটে ভূতের সঙ্গে আমাদের দেখা হবে, যদি কোনোভাবে বেঁধে ফেলতে পারি তোমাকে দেখাবো। মানিকেলি, হ্যাঁ আয় আয় আয় বস। হরিদার সঙ্গে এতক্ষণ একটু প্রেত চর্চা করছিলাম, পাড়াগাঁয়ের মানুষ কত অভিজ্ঞতা।
5: তা ভালো, যা ঘুরছে পরপর উপায় কি? চল বরং সব ছেড়ে আমরা থিওসফিক্যাল সোসাইটিতে ভর্তি হই, কত প্রেতাত্মার সঙ্গে আলাপ হবে। হরিদা আমার চায় আজ একটু আদা দিও তো, বড় ম্যাচ ম্যাচ করছে গাটা।
2: ঠিক আছে।
4: দেখিস বাবা আবার জ্বরটা বাদাস নি, সুন্দরবাবু যে ঝামেলা বাগাচ্ছে, এখন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে।
5: আচ্ছা জান তো, তুই কি সত্যি কিছু ধরতে পারছিস না?
4: কি করে ধরবো বল, জ্যান্ত মানুষ হলে লড়াই করা যায়, ভূতের সঙ্গে কি মামদবাদী চলে?
5: সত্যি ব্যাপারটা কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে।
4: যাচ্ছে না, প্রথমে ধর বলরাম চৌধুরী, সুন্দরবাবুর মতে মারা গেছে 25 বছর আগে, তখন তার বয়স ছিল 45। ঠিক
5: অ্যাজ পার পুলিশ রিপোর্ট, ঠিক।
4: কিন্তু 25 বছর পরে তাকে চোখে না দেখলেও তার হাতে লেখা চিঠি পেয়েছি, সদানন্দবাবুর গ্লাসে তার আঙুলের ছাপ পেয়েছি, তখনও তার বয়স বাড়েনি। ঠিক
5: কেশবের রিপোর্ট অনুযায়ী,
4: ঠিক তার সঙ্গী ওই কাফরিটা আরেকটু হলে আমাদের খুন করেছিল, সেটা আমরা সচক্ষে দেখেছি।
5: উফ, সে কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। আচ্ছা তাহলে ভবতোষ মজুমদারটাকে, যার সঙ্গে বজরে আমরা গল্প করে গেলাম,
4: সেইখানেই তো রহস্যের জট।
5: আচ্ছা জয়, সেদিন যে ওই কাফরিটা আমাদের আক্রমণ করেছিল পোর্ট পুলিশ তার স্পিডবোটটার খোঁজ বার করতে পারলো না?
1: ওহো, তোকে তো বলা হয়নি না, ওই স্পিডবোটটা ভবতোষীর ছিল।
5: সেটা প্রমাণ হলো তো অ্যাটেম্প্ট টু মার্ডার চার্জে ওকে গ্রেপ্তার করা যায়।
1: মানিক রে, তুই চলিস ডালে ডালে, ভবতোষ পাতায় পাতায়।
5: কেন?
1: ওই ঘটনার পরদিনই কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল, ত্রিবেণীর ঘাট থেকে ভবতোষের স্পিডবোট চুরি হয়ে গেছে দুদিন আগে, যে খোঁজ দিতে পারবে তাকে ইত্যাদি এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
5: তারপর?
1: তারপর আর কি, বাগবাজার খালের ভেতর থেকে ফাঁকা স্পিডবোটটা উদ্ধার করে পোর্ট পুলিশ তার মালিককে ফেরত দিয়েছে, ব্যাস। তারপর তো চুরি যাওয়া বোটে তার দায় বর্তায় না?
2: এই যে জানিন, আদা দিয়েছি।
5: তবে আর কি, আয় এখন বাটি বাটি চা, বসে বসে খা, চমৎকার।
0: কোথায় থাকো? টেলিফোন করে করে পাই না।
1: কি হলো সুন্দরবাবু, এটা হাঁপাচ্ছেন কেন?
0: আর হাঁপাচ্ছি কেন, ফুসফুসে যেটুকু বাতাস ছিল এভাবে তাও বেরিয়ে যাবে।
5: বসুন বসুন বসুন, হরিদা, সুন্দরবাবু এসছেন। এই হরিদা।
0: থানা আছে তাদের এলাকায় জানা, বেঁচে বেঁচে আমার উপর এত হামলা কেন? এই যে আজকে খবর কাগজটা পড়েছ?
1: কাগজ পড়া আপাতত ছেড়ে দিয়েছি।
5: আপনি কি তারিণী বিশ্বাসের বাড়ির কথা বলছেন?
1: কি হয়েছে তার?
0: চুরি হয়েছে, আবার কি হবে? সাম্রাজ্যের অত বড় ধনী মানুষ, তারা 130,000 টাকা শুধু জড়োয়াল গয়নাই নিয়েছে।
5: কাগজে লিখেছে একজন দারোয়ান নাকি মারা পড়েছে, কিন্তু মৃত্যুর কারণ তো জানায়নি।
0: যাবে কি করে? কোনো আঘাত তাঘাতের চিহ্নই ছিল না তাতে।
1: হাইড্রোজেন আর্সেনাইড,
0: সবই ওই এক ফর্মুলায় ফেলছে।
1: কেন, আপনি লাশ দেখেননি?
0: দেখেছি বই।
1: আশেপাশে মিহি কাঁচের গুঁড়ো দেখতে পাননি?
0: শুনছিলাম বটে, কথাটা খেয়াল করা উচিত ছিল।
5: এটাও কি তাহলে ভবতোষ মজুমদার?
1: সেটা কি খুব অস্বাভাবিক?
0: আচ্ছা, কতদিন ধরে ভবতোষ ভবতোষ করে মুন্ডু খারাপ করছে কেন বলতো? কে লোকটা?
1: নাটের গুরু।
0: এক পাগুলে তোমার মাথা খুলে আমি উড়িয়ে দেবো।
1: থামুন থামুন থামুন সুন্দরবাবু, ও আমার লোক, খবরটা বোধ হয়।
5: বিখ্যাত লোক সুন্দরবাবু, কেশব চন্দ্র সেন। না না, ব্রহ্মানন্দ নয়, কুমোরতলির চায়ের দোকানে কাজ করে।
0: কি করে বুঝবো? যা উচিড়ের মতো চেহারা। তাছাড়া তোমার ওই বাড়ি তো ভাগের খাতাচ্ছে ডেঞ্জারাস। কি নেই, হাইড্রোজেন অজগর, বাপ রে।
1: কিছু খবর আছে কেশববাবু?
6: আগে এখানে বলবো।
5: বলো বলো, দারোগাবু আমাদের বন্ধু লোক।
6: সেই বজরাখানা, সেই বজরাখানা ঘুষুরির কাছে নোংর করেছে, আমার সঙ্গে সেই মোটর বোট সেখানেও আছে।
1: ঠিক আছে, তুমি এখন যাও, পরে কথা হবে।
6: তাহলে চলি স্যার। সালাম দারোগাবু।
1: আপনি বরং এখানে একটু জিরিয়ে নিন সুন্দরবাবু, যা হাঁপিয়ে গেছেন। হরিদা আছে, যখন যা লাগবে বলবেন, ও ঠিক করে দেবে।
0: তা তোমরা চললে কোথায় সেই ঘুষুরি?
1: দেখা যাক, আপাতত একটু নৌকোয় চড়ে গঙ্গায় হাওয়া খাবো। আমি বাঁশি বাজাবো আর মানিক গান গাইবে।
0: বলবো কাকে, দুটোই সমান চ্যাংড়া।

0: সেদিন কিন্তু এই বজটা দেখতে এসে বিপদে পড়েছিলাম।
1: তবু যেতে হবে, দরকার হলে অনেকবার। সেদিন গিয়ে কালপ্রিটকে দেখে এসেছি, আজ দেখতে হবে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা।
0: কিন্তু উঞ্চু তুই উঠবি বজরায়?
1: দেখি, একটা লাক্সারি আইডিয়া ভাবতে হবে।
2: এই ভাই, ভবতোষবাবু আছেন?
3: আছেন,
2: আমরা একটু দেখা করব।
3: উপরে উঠে আসুন।
1: মাঝি, তুমি একটু অপেক্ষা করো, আমরা আসছি।
2: চলো ভাই।
3: এদিক দিয়ে আসুন।
4: পান্সিওয়ালা
5: যদি খোঁজে, আরে ভাড়া মিটিয়ে দিয়ে বলে দে, বাবুরা পরে যাবে। আলামার দরজা আছে।

0: দেখলি তো ব্যাটারা ঠিক তককে তককে ছিল?
1: ক্যালকুলেশন একটু গোলমাল হয়ে গেল। কই বাত নেই, ভবতোষ আসার আগে ঘরটা একটু ভালো করে দেখে নিতে হবে।
0: কিন্তু দেখবি কি করে? দড়ি দিয়ে যা আস্তে পেস্টে বেঁধেছে।
1: ম্যাজিক জানিস? এই দেখ।
0: একি দড়ি খুলি কি করে?
1: একে বলে মাসল কন্ট্রোল। বাঁধার সময় ফুলিয়ে রেখেছিলাম, এখন ছেড়ে দিয়ে আলগা হয়ে গেল।
0: সাব্বাস!
1: দাঁড়া তোরটা খুলে দিচ্ছি। নাও উই আর ফ্রি। চল খুঁজে দেখি, সময় কম।
2: কর্তার ঘরে কিন্তু ওদের রাখাটা ঠিক হলো না রে।
3: আরে কি করবো না কি, বেচারা যে প্রথমে এই ঘরটাই ঢুকে পড়লো।
2: আচ্ছা কর্তাকে খবর দিতে লোক গেছে তো?
3: কখন? লঞ্চ নিয়ে বেরিয়ে গেছে এসব বললেন বলে।
0: আরে পাশের
1: লোকটা কি বলতো, মুখখানে কি ভয়ঙ্কর!
0: ও দানাতে দেখ বুড়া আঙুল নেই।
1: আচ্ছা, তার মানে ইনি সেই কুখ্যাত বলরাম চৌধুরী।
0: কিন্তু কিন্তু জয়, এ তো 70 বছরের বুড়ো নয়, 40-45 তো মনে হচ্ছে।
1: সেটাই তো রহস্য। কিন্তু কথা হচ্ছে এরা মরলো কি করে? অসুখ বিসুখে নাকি কেউ খুন করলো?
0: কফিনের মধ্যে দেখ দেখ খানিকটা এরকম জল রয়েছে মনে হচ্ছে। জয়, দূরে একটা মোটর বুটের শব্দ শুনতে পাচ্ছিস?
1: হ্যাঁ হ্যাঁ, ভাবো তো শাস্তি
0: কি হবে এখন।
1: লোকগুলো মনে হয় কর্তাকে রিসিভ করতে বজ্রার সামনের দিকে গেছে। আয়, পেছন দিকের এই জানলাগুলো খুলে জলে ঝাঁপ দি, ওরা টের পাবে না।
0: কিন্তু তারপর
1: ডুবসা, তার ধরতে এলে গুলি চালাবি, এছাড়া আর বাঁচার কোনো পথ নেই। রেডার স্পুপ!

0: বসুন সুন্দরবাবু, বসুন। আপনি ঠিক সময়ে এসেছেন। হরিদা আজ বারবার আপনার নামই করছিল।
1: আমার নাম হরি? কেন?
0: চমৎকার চিকেন কাটলেট বানিয়েছে হরিদা, বলছে আপনাকে চাখাতে না পারলে ওনাকে তৃপ্তি হয় না।
1: আহা, গায়ে সরল মানুষ তো, সর দিচ্ছে টা দিচ্ছে, এগুলো তোমাদের মতো এখনো মরে যায়নি। গুড, ভেরি গুড।
0: কিন্তু খেতে খেতে আপনাকে যে আমার একটা বক্তৃতা শুনতে হবে।
1: বক্তৃতা? আমি লেকচার তোমার? ক্রিমিনালদের খবর পেয়েছে বলে ডেকে আনলে, আর এখন শুকনো লেকচার?
0: শুকনো না, শুকনো না, সঙ্গে চাও থাকবে, যতবার খুশি।
1: ঠিক আছে ঠিক আছে, তোমার লেকচারে ভয়ে তোমার কাটলেট ছেড়ে পালাতে পারি না। অল রাইট, স্টার্ট।
2: দোকানে কাটলেট খেয়ে দেখুন দারোগাবাবু, আপনার নাম করে ভেয়ে গেছি।
1: থ্যাংক ইউ হরি।
0: আচ্ছা সুন্দরবাবু,
1: হ্যাঁ,
0: আপনি জন্ম মৃত্যু রহস্য নিয়ে কখনো নাড়াচাড়া করেছেন? না না না না না না, কথা বলতে হবে না, কথা বলতে হবে না, তাহলে কাটলেট ছিটলে বেরিয়ে আসবে। মানে আপনার মাথা নাড়া দেখেই বুঝেছি যে আপনি করেননি। করলে দেখতে পেতেন, মৃত্যু নিশ্চিত হলেও জীবনকেও ইচ্ছে করলে দীর্ঘস্থায়ী করা যায়।
1: যেতেই পারে, পুরনো মেশিনের কল কবজা পাল্টে ফেললেই তো ব্র্যান্ড নিউ।
0: বাহ, চমৎকার ধরেছেন। তবে ডাক্তাররা এখনও সবটা শিখতে না পারলেও সায়েন্টিস্টদের গবেষণা কিন্তু থেমেনি। তারা আবিষ্কার করেছেন যে কোনো জীবন্ত পদার্থই একরকম অমর। তরুণ জীবের দেহ থেকে টিস্যু বা বিধানতন্তু তুলে নিয়ে বেশ কিছুকাল রেখে দিলে দেখা যাবে তার ভেতরকার সেল বা অনুকোষ মরে না, বরং দিনে দিনে বেড়েই চলে। তবে হ্যাঁ, অসম্পূর্ণ দেহে ত্রুটির জন্য কখনো কখনো মরে যায় বটে, নইলে বলতে গেলে ওগুলো প্রায় অমর।
1: হে, আরো কাটলেট আনো, এই যন্ত্রণা আর হয় না।
0: ভাজছি ভাজছি, গরম গরম দেবে। আচ্ছা সুন্দরবাবু, আপনি রজনীগন্ধার গাছ দেখেছেন অথবা লিলি ফুলের?
1: যান আমার বাড়িতে, কত রকম ফুলের বাগান করেছি দেখে এসো, আমাকে ফুল চেনা।
0: তাহলে তো অবশ্যই জানেন এর মূল রোদে শুকিয়ে রাখলে মরে না, পরের বছর পুঁতলে আবার জেকে সেই।
1: সে নতুন কথা কি, যত ভালো খিল্ল কথাবার্তা।
0: আপনি শুনেছেন কি জানি না, ভোরনফ নামে এক বৈজ্ঞানিক এক তরুণ বানরের টিস্যু এক বৃদ্ধ মানুষের শরীরে ঢুকিয়ে তাকে প্রায় যুবক বানিয়ে তুলেছিলেন অনেক কাল আগে। আচ্ছা, আপনি ক্যারল সাহেবের নাম শুনেছেন?
1: পুলিশ কমিশনার মিস্টার ক্যারল তো, উনি তো রিটায়ার করেছেন।
0: না না না না না, আমি এক জগৎ বিখ্যাত বৈজ্ঞানিকের কথা বলছি। উনি 1912 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন।
1: হ্যাঁ, তাহলে আমি চিনি না।
0: তো তার মতে মানুষকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করা অসম্ভব নয়। মানুষের দেহকে মাঝে মাঝে ঘুম পাড়িয়ে যদি অনেক কালের জন্য গুদামজাত করে রাখা হয় এবং মাঝে মাঝে বের করে ওই রজনীগন্ধা বা লিলির মতো এই পৃথিবীতে লীলা খেলা করতে দেওয়া হয়, তাহলে মানুষের পরমায়ু শত শত বছর হতে পারে।
1: যথেষ্ট হয়েছে, এবার তোমার এই গাঁদা করে গল্প বন্ধ করতে জানতো রাবিশ।
0: আচ্ছা সুন্দরবাবু, সাধু সন্ন্যাসীরা সমাধিস্থ হন মাঝে মাঝে, শুনেননি?
1: হ্যাঁ, রামকৃষ্ণদেবের কথা শুনেছি, ওরা নাকি এমন সমাধি হতো।
0: কেন, যোগী হরিদাসের কথা শুনেননি? সমাধিস্থ অবস্থায় মাটির নিচে 40 দিন পুঁতে রাখা হয়েছিল, তারপর যখন তুলে আনা হলো আবার ধীরে ধীরে স্বাভাবিক হলেন।
1: ছেলেবেলায় হ্যাঁ কিছু জন পড়েছিল।
0: এসব যদি সত্যি হয় তবে গুদামজাত করলে শরীর নষ্ট হবে কেন? যোগীরা যোগ বলে সাহায্য করতেন আর বিজ্ঞানীরা করেন রসায়নের সাহায্যে।
3: এতক্ষণে আমি তোর বক্তৃতার মানে বুঝতে পারছি জয়। তার মানে তুই বলছিস ভবতোষ ওই রকম কোনো মেডিসিনের সাহায্যে বলরাম আর কাফরিটাকে ঘুম পাড়িয়ে রেখেছে? কফিনের মধ্যে জলগুলো আসলে কোনো ওষুধ?
0: রাইট, আর ভবতোষ যে একজন কেমিস্ট সে তো আগেই জেনেছি।
1: উফ, আবার সেই ভবতোষ হচ্ছিল কারণ সাহেবের কথা, এর সঙ্গে ভবতোষ আছে কোথেকে?
0: মানিক, সুন্দরবাবুকে একটু বুঝিয়ে বল কোথেকে আসে। হয়তো হরিদাও কাটলেটের থালা আনছে, আমি ততক্ষণ কটা জরুরি কাজ সেরে

0: শুনলেন তো?
1: হ্যাঁ, কিন্তু এ তো অবিশ্বাস্য হে। তাছাড়া ভবতোষরা এত সব করতে যাওয়ার কারণটাই বা কি?
2: ধরুন যেসব আসামি প্রাণদণ্ড বা গুরুতর শাস্তি পেয়েছে, ভবতোষের আশ্রয়ে তারা কিছুকাল ঘুমিয়ে নিতে পারে, কেননা সেখানে মৃত্যুভয়ও নেই আর পুলিশের তারাও নেই। আর ভবতোষের সুবিধে তার পাপ কাজ হাসিল করার জন্য সে বেশ কিছু এক্সপার্ট লোক বা ক্রিমিনাল পেয়ে যাচ্ছে। অথচ যখনই পুলিশ খোঁজ করছে তখন নিজের দরকারে ওদের ঘুম পাড়িয়ে রাখছে তরল ওষুধ ভরা কাঁচের কফিনে।
1: স্প্লেন্ডেড।
2: ভাবছি লোকটা যদি ওর এই অসামান্য আবিষ্কার কোনো মহৎ কাজে লাগাতো।
1: না, আর কোনো কথা না, আরজি পোর্ট পুলিশের সঙ্গে আমি কথা বলে লঞ্চের ব্যবস্থা করছি। ওই ভবতোষটা কি, ওই নাটের গুরুর খেলাজ খতম করবোই।

0: এটা কি চালাচ্ছে বলো তো জানো তো? এটা কি মোটর লঞ্চ না গাধা রোড না খুব স্পিড কই? হ্যাঁ
1: খুব
0: স্পিড কই,
1: কি মুশকিল, খুব জোরেই তো চালাচ্ছে সুন্দরবাবু। আপনি এত উত্তেজিত হবেন না, আপনার আবার প্রেশারের ধাত, আপনি অসুস্থ হয়ে পড়লে তো সব পণ্ড হয়ে যাবে।
0: অসম্ভব, এখন আমার উত্তেজনা ব্যারোমিটার একেবারে হু করে চলে যাচ্ছে। এবার তোমার এই ভবতোষ ভবনের শেষ না করা পর্যন্ত এই পারদ আমি নামাতে পারবো না জানো তো। মানিক কোথায়? মানিক
1: ওই তো দূরবীনটা চোখে দিয়ে চারদিকটা নজর রাখছে।
0: হুম,
1: এই তো এলো বলে। আপনি বরং ওই ওই ফ্লাস্কে রাখা একটু চা আছে না, গলাটা ভিজিয়ে নিন।
0: এটা রাইট রাইট, এখন অনেক এনার্জি স্টোর করার দরকার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: কিরে মানিক, কিছু দেখতে পাচ্ছিস?
2: ঘুষুরি তো এসে গেল রে, বহুদেশের বজরার তো কোনো টিকিটাও দেখতে পাচ্ছি না।
1: তাই তো দেখছি,
2: আমরা আসছি খবর পেয়ে আবার জলে টেলে ডুবি জানি তো।
1: সেটাও অসম্ভব নয়, এই ওকে একটু জিজ্ঞেস করে দেখ তো।
2: ওই যে নৌকোটা আসছে, এই যে এই যে, ও মাঝি ভাই, মাঝি ভাই শুনছো? আচ্ছা শোনো, তোমাদের ওদিকের কোনো বজরা দেখতে পেয়েছো? ত্রিবেণীর ঘাটে মাদা আছে।
3: ওরে বাবা, এর মধ্যেই ত্রিবেণীর থেকে ঘাড়ি কেড়েছে বেটা।
1: শুনেছি ত্রিবেণীতেই নাকি ভবতোষের একটা বাগান বাড়ি আছে অনেককাল।
2: কে জানে,
3: হয়তো ওটাই ওর ওই কি বলে ডেড বডি প্রিজার্ভ করার গোডাউন।
1: খুব অসম্ভব নয়, কত ক্রিমিনাল যে সেখানে জমা আছে কে জানে।
0: আরে এই তো মানিক জোর, খুশুরে কত,
1: সে তো আমরা অনেকক্ষণ ছাড়িয়ে এসেছি।
0: হ্যাঁ এই কেমন আছি কোথায়? হে ঘুষুরিতে যাচ্ছি ক্রিমিনাল ধরতে, আর সেই ঘুষুরি পেছনে পেলে চলে এলু। হ্যাঁ স্যার,
2: আরে
1: সেপাই কি করবে, বজরা তো আর বটবৃক্ষ নয় যে এক জায়গায় শেকড় গেড়ে দাঁড়িয়ে থাকবে। ওটা আপাতত ত্রিবেণীর ঘাটে বাঁধা আছে খবর পেয়েছে, আমাদের লঞ্চ সেদিকে যাচ্ছে।
0: তাহলে তো ঠিকই যাচ্ছে, থামাতে বলছো কেন?
2: আমরা কোথায়, আপনি তো থামাতে বলছেন।
0: ও আমি থামাতে বললাম।
2: জয়ন্ত, আমরা তো ত্রিবেণীর কাছাকাছি এসে পড়েছি, কিন্তু

0: যেখানে আগুন লেগেছে লঞ্চ সেখানে নিয়ে চলুন,
1: খবরদার সিধে চলো, ওইসব বাজে আগুন টাগুন ডাকার সময় নেই আমাদের।
2: আর কি মুশকিল, এটা দিয়ে দেখুন না, ওই যেখানে আগুন লেগেছে তার সামনের ঘাটে ওই বজ্র আর স্পিড বোর্ডটা বাঁধা রয়েছে, তার মানে ওটাই ভবতোষের সেই বাগান বাড়ি।
0: হ্যাঁ
3: হ্যাঁ, খুব সম্ভব। আমরা আসছি বুঝতে পেরে ভবতোষ পালাবার চেষ্টা করছিল, কিন্তু সে পথ বন্ধ দেখে তাড়াতাড়ি এখানে এসে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
1: কিন্তু কেন?
2: কারণ তার বিরুদ্ধে যেসব প্রমাণ তাকে সে মুছে দিতে চায়। এটা খুব সহজ কথা,

0: বাতাসে কি পেট্রোলের গন্ধ? যত এগুচ্ছি
1: পেট্রোল ছড়িয়েই তো আগুন লাগিয়েছে বাড়িতে।
2: সেবাইলা শোনো, সবাই দিদার বন্দুক লোড করে নাও, লঞ্চ পাড়ে বেড়ার সঙ্গে সঙ্গেই বাড়িটা ঘিরে ফেলবে, কেউ বাধা দেবার চেষ্টা করলেই ফায়ার করবে, আমার অর্ডার। কি বদ গন্ধ রে বাবা, যেন শ্মশান এসে পৌঁছেছি।
1: একরকম তাই তো, যতগুলো ডেড বডি মজুদ ছিল ওর গোডাউনে সব এই আগুনে পুরো শেষ হয়ে গেল।
0: হায় রে, কত পাপ না জানি করেছিল ওরা, সৎকারও হলো না।
1: তবে একটাই সান্ত্বনা, জীবন তো পুড়লেও অচেতন বলে কোনো যন্ত্রণা ভোগ করলো না ওরা।
3: জয়ন্ত, ওই দেখ,
4: আরে ওই তো ভবদোষ, জামা কাপড় দাও দাও করে আগুন জ্বলছে।
3: ওর আগুনই ওকে বাড়িতে ফেলে দিয়েছে। ও কি সুন্দরবাবু, সুন্দরবাবু ওদিকে যাবেন না।
5: খবরদার, খবরদার, কেউ যদি বাঁচতে চাও আমার দিকে ওদিকে আসার চেষ্টা করো না। আমার কাছে ভয়ঙ্কর বোমা রয়েছে, তোমরা তোমরা কেউ প্রাণে বাঁচবে না। সরে দাও সব, সরে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
2: মরলে তো একবারই মরবো না শয়তান, কিন্তু তার আগে তোকে।
1: যা, নিজের বোমাতে নিজেই উড়ে গেল ভবদোষ। সত্যি সুন্দরবাবু, আপনার সাহস দেখে না আমি মুগ্ধ।
0: সত্যি, বন্দুক হাতে আপনি যেভাবে ছুটে গেলেন ভবদোষের দিকে,
2: ধর্মের কল, আবার কিছুই করতে হল না, অথচ ভবদোষের ভবলীলা সাঙ্গ। একেই বলে কি জানো?
0: কি
2: বাইবেল বলনি? একেই বলে পাপের বেতন মৃত্যু।

0: হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অনুসরণে জয়ন্তর কীর্তির নিবেদিত হল নাটক শ্যামল ঘোষ। অভিনয় করেছেন ভবতোষ, সমর কুমার, হরি, শ্রীরাম ধারা, কণ্ঠস্বর এবং মাঝি দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও তপন পাল, সদানন্দ অরুণ মুখোপাধ্যায়, মুকুন্দ অজিত গঙ্গোপাধ্যায়, কেশব চন্দ্র সেন, জগদীশ মুখোপাধ্যায়, মানিক অরুময় বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত গৌতম চক্রবর্তী এবং সুন্দরবাবুর ভূমিকায় তরুণ কুমার। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান। SIR নিয়ে বিরোধী দলগুলি দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেরালামে SIR নিয়ে বিরোধীরা প্রশংসা করছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে SIR এর বিরোধিতা করছেন। SIR প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারের এককার সিদ্ধান্তে হয়নি, তা গতকালের প্রকাশিত তথ্যে স্পষ্ট হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে SIR হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের রঞ্জা বিটে হরতরার মাঠের কাছে আজ সকালে তিনটি হাতিকে মৃত অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখা যায়। অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক তারে তড়িৎহত হয়ে মা হাতিসহ দুটি শাবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে 2রা অক্টোবর বাঘ ছাড়ার কথা, কিন্তু এই উদ্যোগের অঙ্গ হিসেবে বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে এখনও ধরা যায়নি চিহ্নিত বাঘিনী। এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা করছে রাজ্যের বন দফতর। প্রয়োজনে চিহ্নিত বাঘিনীর পরিবর্তে বাল্মীকির অন্য কোনো বাঘিনী, এমনকি বাঘও আনা হতে পারে। বন দপ্তর সূত্রের খবর, বৃষ্টির কারণে ঘুম ভাঙানি গুলি ছুড়ে বাঘিনীকে কাবু করতে সমস্যা হচ্ছে। হিমঘরে অতিরিক্ত আলু মজুতের জেরে বাজারে দাম ধসে পড়ায় কৃষকদের স্বস্তি দিতে পরিবহনে ভর্তুকির ঘোষণা করেছে রাজ্য সরকার। কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, হিমঘরে মজুত আলু রেলের রেকের মাধ্যমে ভিন রাজ্যে পাঠালে আগামী 30 নভেম্বর পর্যন্ত কুইন্টাল প্রতি 100 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে দেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এ মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন।

0: তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 10, 20 এবং 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনায় রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ভাষণে তিনি একথা বলেন। এসআইআর নিয়ে বিরোধী দলগুলো দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেরালামে এসআইআর নিয়ে বিরোধীরা প্রশংসা করছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করছেন। এসআইআর প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনের একার সিদ্ধান্ত হয়নি, তা গতকালের প্রকাশিত ছবিতে স্পষ্ট হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর হয়েছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। শেষ পাওয়া খবরে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ 25 ওভারে 1 উইকেটে 158 রান করেছে। 2 মাসের বিরতির পর রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতের একদিনের ক্রিকেট দলে ফিরেছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: রেইনবো স্টুডিও ক্লাব বলছে, এখন 4:02 হয়েছে 34 সেকেন্ড, আর তুমি শুনছো তোমার ফেভারিট শো,
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
3: রবিবারে সপরিবারে বেড়াতে গেলেন নাকি, নাকি পুজোর কেনাকাটা এখনো আছে বাকি?
1: আর যারা করেন সানডে পার্টি, গানের তালে নেচে ওঠে জোড়া পা দুটি,
3: নাকি দেন সিফ আড্ডা, ল্যাদ খেয়ে সময় কাটান, অফিসের চাপ মাথায় নিয়ে রবিবারেও মাথা খাটান,
1: তাদের বলি নেবেন না চাপ, ওরে বাপ, আমরা দুজন চলে এলাম, এবার খুলবো খাপ,
3: নিয়ে গান, তুমুল আড্ডা আর প্রচুর ইনফরমেশন, সঙ্গে আছে দারুণ গল্প আর জমাটি ইন্টারঅ্যাকশন।
1: এখন থেকে সন্ধে 6:30 আমরা থাকব অন, আমি হলাম অপরূপা আর সঙ্গে অর্পণ।
3: আজ হবে বেড়ানোর গল্প, সঙ্গে থাকবে গান, আপনি আমি মিলে মিশে তুমুল জমবে ফান।
1: 107 FM রেইনবো, আপনি কান রাখছেন তো, তৈরি আমরা দুজন আর আপনি রেডি তো?

0: 107 FM Rainbote. Weekend Cafe. Weekend Cafe.
1: او مردم زی آب زانگی بات کرتا ہے تو ادھر ہمارا نیبل میں آئی ہے ادھر آپ کو ملے گا گوا کو فیل کر دینے والا پوکھرا کرمانو اور ادھر تو دنیا کا سب سے اونچا پاسو ماؤنٹین ہے آپ آئیے گا تو نیپال میں آئیے گا
2: نیپال جا ہی سکتے ہیں بھیا جی چلیے جاتے ہیں لیکن جائیں گے کب
1: সেটা মোটামুটি ধরে নাও এই যে কয়েকদিনের মধ্যেই একটা লম্বা ছুটি আসতে চলেছে পুজোর পরে লক্ষ্মী পুজো থেকে শুরু করে ধরে নাও এই কালী পুজো পর্যন্ত একটা লম্বা ছুটি এই সময় অনেকেরই ছুটি থাকে স্কুল কলেজ ছুটি থাকে বলতো এই সময় বেড়ানোর জন্য 38.59% লোক বেড়াতে যায়
2: শাবাশ তুমি এই ইনফরমেশনটা পেলে কোথা থেকে মানে এই যে 38.9 সামথিং
1: সংস্কৃতে বলে সকপল কল্পিত কল্পনা মানে ক্রিয়েটিভিটি এইভাবে দেখাতে হয় না দিয়ে এবার সবাই খুঁজে বেড়াবে কোথায় কোথায় এই পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে কিন্তু মোট কথা এই সময় প্রচুর লোক বেড়াতে যায় আমি তো অন্তত যাই এবং অনেকেই দেখি বেড়াতে যায় সুতরাং যারা মনে করে যে পুজোর মধ্যে কলকাতায় থাকবো না তারা বড্ড বোকা কারণ পুরো আলোটা হচ্ছে এখানে সবাই আনন্দ এখানে করছে আর এখান থেকে এই সময় বেরিয়ে চলে যাওয়াটা বড্ড বোকা বোকা কাজ সেই জন্য পুজোর পরে ওই সময়টাতে একটা বেরিয়ে যাওয়ার জন্য বেস্ট টাইম বলে মনে হয় সো আজকে আমরা আলোচনা করছি এই কারণটায় কারণ হচ্ছে আজকে ওয়ার্ল্ড
2: সেক্ষেত্রে কি করা যায় তৎকালে টিকিট কেটে হলেও আমরা কোথায় যেতে পারি সেটা কিন্তু আমাদেরকে আপনাদের জানাতে হবে 0903659292 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে আর আছে ফোন মেসেজও
1: সুতরাং আপনারা একটু জানান যে লক্ষ্মী পুজো তো কালী পুজো পর্যন্ত এই সময়টাতে কোথায় বেড়াতে যাওয়া যায় সো লেটস স্টার্ট দ্য জার্নি সং চলুন আমরা বেরিয়ে পড়ি

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: আরে সাম্ভা কিতনে লোক যা রে হ্যাঁ রে
2: 38.29 সরদার জি
1: কহাঁ যা রে ইয়ে লোক
2: ঘুমনে সরদার জি ঘুমনে
1: কব কব হ্যায় জানা হ্যাঁ
2: আরে জানা তো হ্যাঁ দুর্গা পুজো কালী পুজো কে বিচ মে দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর পরেই কালী পুজো আর এর মাঝখানে থাকে একটা লম্বা ভেকেশন যে ভেকেশন বা যে অফিসে ছুটিটা অ্যাপ্লাই করে যে ছুটিটা তুমি পেতে পারো তাতেই তুমি ঘুরতে যেতে পারো আর আজকে তোমার কাছেই জানতে চেয়েছি যে আমাদেরকে যদি সাজেস্ট করো যে ওই সময়টায় আমরা দুজন কোথায় যেতে পারি তাহলে সেই দায়িত্বটা আজকে তোমাদের দিয়েছি 9903653992 তে তোমরা আমাদেরকে জানাতে থাকো
3: এক্স্যাক্টলি কারণ এমন সুযোগ আর কবে পাবেন কারণ আজকে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আজকে এই বেড়ানোর দিনে সুতরাং আমরা যদি একটু প্ল্যান করে নিই কবে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমাদের একটু ভেবে নিতে হবে যে ইন্টারেস্টিং জায়গা কোনগুলো আছে আমার তো পছন্দ পাহাড়
2: আমার সমুদ্র
3: সমুদ্র সমুদ্র আর জায়গা হলো
2: কেন সমুদ্র জায়গা নয় পাহাড় কি কোনো জায়গা হলো
3: তো তুমি বলো সমুদ্রে কি আছে আছে তো মধ্যে দুখানা ফ্রেম একটা হচ্ছে সমুদ্র আর একটা হচ্ছে ডাঙা
2: আর সমুদ্রে যে একটা লম্বা আকাশ দেখতে পাচ্ছি টানা অনেকক্ষণ ধরে একটা আকাশ একটা বিশাল ব্যাপার একটা বড় ব্যাপার
3: আমরা ওইখানে এতটা হাঁটতে হবে যে
2: হ্যাঁ সে না হয় হাঁটলাম কিন্তু দেখো পাহাড়ে তো অনেক রকমের ভয়ও থাকে সমুদ্রের ভয়টা তো একটু কম মানে আমি চাইলে জলে নাও যেতে পারি কিন্তু পাহাড়ে তো পাহাড়ে চড়তেই হবে পাহাড় কি কি সমতল থেকে দেখবো শুধু মাথা উঁচু করে
3: কিন্তু আমার তো মনে হয় সমুদ্রের চেয়ে পাহাড়টা অনেক বেশি ভালো এই কারণে ভালো কারণটা হচ্ছে যে সমুদ্রে তুমি

0: দুটো বা তিনটি ফ্রেম পাবে বড় জোর। এক হচ্ছে তুমি সমুদ্র অথবা তুমি বিচ, বিচের ছবি অথবা তুমি ডাঙার ছবি দেবে, ব্যাস আর কিছু ছবি পাবে না। যদি আমরা ছবির দৃষ্টিকোণ দেখে দেখি, এখন বেড়ানোর তো বেসিক্যালি লোকজন বেড়াতে যায় না, ছবি তুলতে যায় আর কি। সুতরাং ছবি তুলতে গেলে তুমি যদি পাহাড়ে যাও তাহলে দেখবে প্রতিটা এক জায়গায় দাঁড়িয়ে পাঁচখানা ফ্রেম পেয়ে যাবে, মানে প্রতিটা মোড়ে আলাদা আলাদা ফ্রেম দেখে একবার পাগল হয়ে যাবে। সুতরাং এইরকম এত এত ফ্রেম পাওয়ার জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে পাহাড়ে বেড়াতে যাওয়া।
1: তোমার ফ্রেমের সাথে আমি ভীষণভাবে একমত, তুমি যে ফ্রেমের কথা বলে, আবার একই সাথে তুমি যদি সমুদ্রে, একদম বৃষ্টি নেমেছে, বৃষ্টির জলের ফোঁটা সমুদ্রে পড়ছে, তোমার পায়ে সমুদ্রের জল এসে লাগছে, সেটাও কিন্তু একটা অন্যরকমের আনন্দ। আমার আনন্দটা হচ্ছে অনুভূতির দিক থেকে আনন্দ, তোমার আনন্দের মধ্যে অনুভূতির সাথে ফ্রেমও মিশে আছে, আমি মানছি।
0: কিন্তু এইটাও ভাবো যে ওইখানে পাহাড়ে চড়তে গেলে একটু পরিশ্রম হয় বটে, তাই না?
1: সেই জন্য তো ঘরকুনো মানুষদের পাহাড়ের চেয়ে সমুদ্রটাই বেশি।
0: পাহাড়ের বৃষ্টিটা ওই সবুজ, চারদিকে সবুজ পাহাড়, তার মাঝখানে যখন বৃষ্টি পড়ে আহা হা হা, কিংবা যখন বরফ পড়ে ও হো হো, যখন একেবারে পুরো সাদা অন্ধকারে ঢেকে যায় তখন আয় হায় হায় হায় পাগল হয়ে যেতে হয়, তখন মনে হয় সব ছেড়ে চলে যাই একান্তে বিজনে নিভৃতে নীরবে। আহ
1: আপনার আপনার যেটা মনে হচ্ছে যে পাহাড় না সমুদ্র সেটা জানতে পারবো, কারণ আমার মনে হয় আপামর বাঙালির এই তর্ক এবং এই নিয়ে চায়ের আড্ডা দীর্ঘদিন থাকবে, এর কোনো শেষ নেই যে পাহাড় নাকি সমুদ্র।
0: সুতরাং আপনারা জানাতে পারেন যে 9903653992 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে এক্স্যাক্টলি কোথায় গেলে ভালো হয়। যেমন ধরো এই দুটো জিনিস এক জায়গায় মিশে, সেটা হচ্ছে ভাইজাগ। ভাইজাগে সমুদ্র আছে পাহাড়ও আছে, ঠিক আছে, এবং এই যে এক কম্বিনেশনটা, এইটা বোধহয় খুব কম যে জায়গাগুলোতে পাওয়া যায়, এটা তার মধ্যে অন্যতম। কিন্তু আপনি আমাদের সাজেস্ট করুন যে পাহাড়ে বা সমুদ্রে কোথায় গেলে এই যে সময়টা, এই সময়টা দুর্দান্তভাবে কাটানো যেতে পারে। আপনাদের এসএমএস এর অপেক্ষায় বা হোয়াটসঅ্যাপের অপেক্ষায় রয়েছি আমরা।
1: হ্যাঁ, 9903653992 তে আপনি আপনার কথা আমাদেরকে জানান যে আমরা কোথায় যেতে পারি, পাহাড় নাকি সমুদ্রে, নাকি দুটোই আছে এমন কোনো জায়গার সন্ধান আপনি দিতে পারেন। এই মুহূর্তে আপনার গানে রইল মাশুকা, ফিরে আসছি অপরূপা অর্পণ আপনাকে সাথে নিয়ে।

0: 107 FM Rainbow T. Weekend Cafe. Weekend Cafe.
1: সুভাষ ভাই হারালে ভাই পাওয়া যায় রে, কিন্তু ছুটি পাওয়া গেলে ছুটি চলে গেলে তার পাওয়া যায় না।
2: আমি যে কি করবো আজকে, আমি কি করবো, মানে আমি কি পাশাপাশি বসে একসাথে শো করবো নাকি শুধু তোমাকে মুগ্ধ হয়ে শুনবো, আমি বুঝতে পারছি না।
3: আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা বেড়াতে যাবো, কোথায় কোথায় যাওয়া যায় সেটাই খোঁজার চেষ্টা করছি। আপাতত 107 AIR FM রেইনবো স্টুডিওতে রয়েছি আমরা দুজন, আমি অর্পণ
2: আর আমি অপরূপা।
3: আর আমাদের সেই চিরকালীন তর্ক আমরা করছি, পাহাড়ে যাবো না সমুদ্রে যাবো?
2: না সমুদ্রে, একদমই তাই। এবং এই চিরকালীন তর্কে আপনিও জুড়ে যাবেন 9903653992 তে। আপনি আপনার কথা বলতে পারেন যে পাহাড় নাকি সমুদ্র, আর পাশাপাশি ওই গুরু দায়িত্বটা ভুললে কিন্তু চলবে না। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে তৎকালে হলেও আমরা কোথায় যেতে পারি, একটা জায়গার যদি সন্ধান আমাদেরকে দিতে পারেন। সেরকমই একটা মেসেজ আছে, আপনি লিখেছেন, আমার মনে হয় কাশ্মীর যাওয়া যেতে পারে, এই সিজনে সবচেয়ে ভালো লাগবে। কিন্তু তুমি তোমার নাম লেখোনি, যদিও তোমার আগের মেসেজ থেকে আমি তোমার নামটা পেয়েছি, তুমি ঋষিতার রয়।
3: তার মানে আমরা যদি বাঙালিদের যে সমস্ত বেড়ানোর জায়গা সম্পর্কে দেখি, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে দীপুদা।
2: একদম, কোনো দিকে তাকানোর নেই।
3: যারা জানেন না তাদের জানিয়ে দিই যে হোয়াট ইজ দীপুদা।
2: দীঘা, পুরী আর দার্জিলিং।
3: দীঘা, পুরী, দার্জিলিং, আর এই লোকজন হানিমুন করতে পুরীতে যাচ্ছে। পুরীতে লোকজন পুজো দিতে যাওয়ার কথা, সেখানে লোকজন হানিমুন করতে চলে যাচ্ছে। কিন্তু পুরী হচ্ছে এমন একটা, এমনভাবে মানুষের, মানে বিশেষত বাঙালিদের মাথায় বসে গেছে যে পুরী ছাড়া লোকজন কিচ্ছু ভাবতে পারে না। আর এখন দীঘা তো রয়েছে, মন্দারমণিও হয়েছে বটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে দার্জিলিং, এই দীপুদা ছাড়া বাঙালির বেড়ানো সম্ভব হতে পারে না।
2: এবং তুমি যে হানিমুনের কথা বললে, তুমি জানো এমন বহু দম্পতি আছেন যারা হানিমুনের সিরিজ করেন, যে দীপুদা মাস্ট, দীপুদাটা আগে কমপ্লিট হোক, তারপর আরো কোথাও যাওয়ার কথা ভাবলে ভাবা যাবে, আগে দীপুদা।
3: এবার বাজেটের উপর নির্ভর করছে, যাদের বাজেট, হ্যাঁ, আমার মতো গরিব মানুষ যারা, তারা আর কি বেড়াতে গেলে হয়তো কাছাকাছি চলে যান, দীপুদাতেই মোটামুটি তাদের ভরণ পোষণ হয়ে যায়। কিন্তু যাদের একটু বেশি পয়সা রয়েছে তারা একটু দূরে দূরে যান, যেমন ভাইজাগ যেতে পারেন কিংবা গোয়া যেতে পারেন। তবে এটুকু বলা যেতে পারে, বেড়ানোর জন্য গোয়া এই সময়টার চেয়ে বেশি ভালো হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় লোকজন যেতে চায়, বিশেষত আন্দামান, আন্দামানও সেই সময়টা যাওয়া যেতে পারে। আর যেহেতু সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের মধ্যে রয়েছে, সমুদ্রের যে হাওয়াটা ওটা খুব বেশি ঠান্ডা নয়, তার ফলে হচ্ছে কি ওই সময়টা বেশ একটা নাতিশীতোষ্ণ ব্যাপার থাকে, বেশ ভালো লাগে আর কি।
2: হ্যাঁ, এবং গোয়ার ভাইব মানে একটা কালারফুল ভাইব রয়েছে, একদম অন্যরকম। তুমি যদি সাউথ গোয়া যাও, সেখানে যেমন তুমি গ্রিনারি পাচ্ছ, পাশাপাশি নর্থ গোয়া এবং গোয়ার একটা অন্যরকম ভাইব, সেটা যদি একদম পুরোটা নিংড়ে নিতে হয়, তাহলে আমার মনে হয় বেস্ট, আমাদের মনে হয় বেস্ট সময় কিন্তু ডিসেম্বর টু ফেব্রুয়ারি।
3: ও, তাছাড়াও আরও যদি অনেকে যেতে চান যাদের আরেকটু বেশি পয়সা আছে, তারা কিন্তু ধাপে ধাপে আরেকটু উপরে চলে গেলে তারা মালদ্বীপে চলে যেতে পারেন, মালদা না গিয়ে তারা মালদ্বীপে চলে যেতে পারেন। কিংবা আরও বেশি যাদের পয়সা রয়েছে তারা শ্রীলঙ্কাতেও যেতে পারেন। শ্রীলঙ্কা কিন্তু এরকম বেড়ানোর জন্য ডেস্টিনেশন হিসেবে খুব ভালো, দারুণ রকমের পছন্দের হয়ে উঠছে, কেননা ওখানকার লোকজন আতিথেয়তাপূর্ণ এবং সেখানকার খরচাপাতিটাও তুলনায় অনেক কম হয়। এবং তাছাড়াও রয়েছে আরেকটু যদি পয়সা থাকে, সেশেলস। সেশেলস হচ্ছে একেবারে মহাসমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, দারুণ সুন্দর। যাদের আরো বেশি পয়সা রয়েছে, আরো বেশি খরচা করতে চান, তারা চলে যেতে পারেন। মায়ামি বিচ আছে, তারপর আরো নানা পৃথিবীর নানা জায়গাতে বিভিন্ন বিচ রয়েছে। লেকিন চাঁদের আমার মতো অবস্থা, তারা
2: আমাদের মতো, কারেক্ট করে দিলাম, কারেকশন,
3: ঠিক আছে,
2: আমাদের মতো অবস্থা যাদের,
3: তারা দীপুদাতেই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু আপনারা প্ল্যানও করতে পারেন যে সমুদ্র, যেহেতু আজকে লেডিস ফার্স্ট আমরা জানি, সুতরাং অপূর্বর পছন্দটাই আমরা খুঁজে বার করে নিলাম, এক্স্যাক্টলি কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে সমুদ্রের কাছাকাছি। আমরা আরও কয়েকটা জায়গায় খুঁজে বার করার চেষ্টা করবো। আপনারা একটু জানান আমাদের 9903653992 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে এই লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত একটা বড় সময় বেড়া যাওয়ার জন্য বেস্ট টাইম কোথায় যাওয়া যেতে পারে, আমাদের একটু সাজেশন দিন। আর দেখুন, এই সময়টা তো বেসিক্যালি আপনার দিলকে খুশ রাখার উচিত, তাই না?
2: একদম তাই, দিলকে খুশ করতে আমরা একটা গান শুনতে পারি। কি গান?
3: ইয়েস, চলো, ইশক মে দিল তো ফানা হোতা হ্যায়, তুই হামারে লিয়ে, আপকে লিয়ে ইয়ে গানা হোতা হ্যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ি কিন্তু এই মুহূর্তে দৌড়চ্ছে, আমরা মোটামুটি তারই পেছন পেছন দৌড়তে দৌড়তে দেখতে পাচ্ছি এখন বেজে গেছে 4:37 হয়ে 22 সেকেন্ড। আর উইকেন্ড ক্যাফেতে রয়েছে আমরা দুজন, আমি অর্পণ,
2: আমি অপরূপা। আর এই যে পাহাড় এবং সমুদ্র নিয়ে কথা হচ্ছে, পাহাড় সমুদ্র কোথায় যাওয়া যেতে পারে, একটু টানাটানি চলছে দুজনের মধ্যে এবং তোমার মধ্যেও। এবার চলে আসি একটু যদি মরুভূমির কথাও তো বলতে হয়, ওই যে বালির যে শহর, বালির যে রাজ্য, বালির যে দেশ, তাকেই বা ভুলি কি করে।
1: মানে মুকুল, মুকুল, ওই দেখো সোনার কেল্লা।
2: Yes, তো রাজস্থান, হ্যাঁ, অনেকেই আবার এমনও আছেন যারা পাহাড় সমুদ্রের যে লড়াই তার মাঝে একটুখানি মাথা গলিয়ে বলছেন যে আমার না মরুভূমি প্রিয়, মরুভূমির এই যে তাপমাত্রার যে ওঠা পড়া এইটা আমি ভীষণভাবে এনজয় করি। তো সেই রকমই মরুভূমিও কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স করার একটা বিষয়। পাশাপাশি রাজস্থানের তো অন্যান্য সৌন্দর্য তো রয়েইছে, মানে সেখানকার যে সাম্রাজ্য সেটা নিয়েও যদি তুমি ভাবো, একটু দেখো, সাইট সিং করো, তাহলেও তো মোটামুটি মোটের ওপর জমে যাবে ব্যাপার,
1: মনে পড়বে সেই রাজকাহিনী, আমাদের ছোট্টবেলায় পড়া রাজকাহিনী সব, বাপ্পাদিত্য, তারপর হাম্বির থেকে শুরু করে সমস্ত রাজস্থানের বীরদের কাহিনীগুলি সব মনে পড়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি তাদের মধ্যে বাপ্পাদিত্যর কথা আমরা যদি শুনি, তার আরেকটা নাম ছিল বাপ্পা রাওয়াল। যে রাওয়াল, বাপ্পা রাওয়াল, মানে যিনি রাজস্থানের এক রাজা ছিলেন, তার সাম্রাজ্য বিস্তৃত ছিল এবং তারই নাম অনুসারে ওই রাওয়াল পিন্ডি বলে যে জায়গাটা এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে সেটা রয়েছে। এবং তার সাম্রাজ্য কিন্তু আমাদের বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের সীমানা পেরিয়ে ইরান টিরান চলে গিয়েছিল। এত সাংঘাতিক বড় যোদ্ধা ছিলেন, যদি আমরা জানি না তার সম্পর্কে খুব বেশি কিছু, শুধুমাত্র আমার প্রথম পরিচয় পেয়েছিলাম আমরা সেই ছোট্টবেলায় রাজকাহিনী গল্প পড়বার সময়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ার সময়। কিন্তু আমরা যদি ওই দিকটাতে আর একটু এগিয়ে যাই বেড়াতে, যে স্থান কান্ট্রিজ, স্থান মানে হচ্ছে ল্যান্ড, যেটার সঙ্গে আমাদের সংস্কৃত স্থানের অনেকটা মিল রয়েছে, স্থান আর স্থান বেসিক্যালি একই মানে আর কি। এবং আমরা যদি পাকিস্তানটা বাদ দিয়ে আর কি টপকে যাই, আমরা যদি সেন্ট্রাল এশিয়ার দিকে যাই, সেখানে কিন্তু অনেকগুলো স্থান কান্ট্রিজ রয়েছে, অন্তত গোটা সাতেক তো হবেই। তো তার মধ্যে একটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান যতই লোকজন ভয় পাক না কেন, কিন্তু এটা জানবেন যে আফগানিস্তানের সাধারণ মানুষরা ভারতবাসীদের প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। মানে আপনি যদি কোনো বিপদে গিয়ে পড়েন এবং বলেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়ান, আরে বাপরে, তো আপনাকে সেবা করবার জন্যে, আপনাকে ভালোবাসা দেখাবার জন্য ওরা একবার মুখিয়ে থাকে, এতটা ভালোবাসে। কিন্তু আমরা জেনারেলি ভয় পাই বলে আমরা অনেক সময় যেতে চাই না। কিন্তু তার একটু ওপর দিকে যদি যাই আমরা কাজাকস্তান পাব। কাজাকস্তান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ যেটা ল্যান্ডলকড, মানে যার চারদিকে সমুদ্র নেই।
2: আচ্ছা,
1: হ্যাঁ, এগুলো সমস্তগুলো বেসিক্যালি একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, কিন্তু এর ভিজুয়াল মারাত্মক ভালো, দারুণ, দুর্ধর্ষ। এবং কাজাকস্তানে ওখানে জেনারেলি কাজাক লোকরা রয়েছে এবং কাজাকদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে যেটা কিনা আমাদের মধ্য এশিয়ান কান্ট্রিগুলো, সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলো, এগুলোকে তুমি রিলেট করতে পারবে, দারুণ ইন্টারেস্টিং। তাছাড়া রয়েছে কিরগিজস্তান, কিরগিজস্তান সেন্ট্রাল এশিয়া, যেটা একসময় সোভিয়েত ইউনিয়নের ছিল। তাছাড়া তাজিকস্তান, তাজিকস্তান ছিল হচ্ছে আমাদের সেন্ট্রাল এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট এরিয়া, হ্যাঁ, সবচেয়ে ছোট, কিন্তু তাজিক লোক যারা, তাদের মধ্যে অনেকেই কিন্তু আফগানিস্তানে রয়েছে, ইরানে রয়েছে, কেউ পাকিস্তানে রয়েছে, ছড়িয়ে রয়েছে আর কি, এরকম প্রচুর। যেমন বাঙালিরা অনেকে, কেউ ভারতবর্ষে রয়েছে, কেউ পাকিস্তানে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় রয়েছে, ঠিক তেমনি আর কি। এছাড়া রয়েছে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান

0: এইখানে কিন্তু ওই তুমি ডেজার্টের কথা বলছিলে, আমাদের মরুভূমি, মরুভূমি কিন্তু ওখানে রয়েছে, এবং তুর্কমেন যারা রয়েছে তাদের জায়গা সেটা তুর্কমেনিস্তান। এছাড়া রয়েছে উজবেকিস্তান যেখান থেকে বাবর এসেছিল। তো এই জায়গাটার মধ্যে কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভৌগোলিক জায়গা রয়েছে এবং এত কালারফুল, এবং এই সেন্ট্রাল এশিয়া এগুলোর মধ্যে অনেকগুলো আবার একসময়কার সিল্ক রুট যেটা ছিল, যেটা আমাদের ব্যবসা বাণিজ্য হতো আজ থেকে 2000-3000 বছর আগে, সেই সিল্ক রুটের মধ্যে পড়ে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই স্তান কান্ট্রিগুলোর ক্ষেত্রে, যাদের প্রচুর বাজেট নেই, যারা সুইজারল্যান্ড যেতে পারেন না অথচ বিদেশ যেতে চান, এবং সেটা অবশ্যই ইয়েতে বালি পাটায়ার দিকে নয়, বালির কথা একটু পরে আসছি, কিন্তু এদিকে যদি যেতে না চান তাহলে স্থান কান্ট্রিগুলোতে আপনি যেতে পারেন চাইলে, খুব ইন্টারেস্টিং। তাতে খরচাটাও তুলনায় অনেকটা কম, অথচ বিদেশ যাত্রাও হবে, এবং দারুণ সুন্দর সুন্দর মানুষ, দারুণ সুন্দর ওদের কালারফুল ওদের জীবনচর্যা, পোশাক আশাক, খাওয়া দাওয়া দারুণ ইন্টারেস্টিং। একটা অন্যরকম অনুভূতি হবে সেন্ট্রাল এশিয়ার এই সমস্ত কান্ট্রিগুলোতে গেলে,
1: একদম মানে মন বলতে চাইছে আল্লাহ বেবি। ভীষণ ভীষণ ভীষণভাবে আমার তো ইচ্ছে তৈরি হচ্ছে মনে যে যেতে হবে। তোমাদেরটাও জানো 9903659992 তে, সঙ্গে আছি অপরূপা আর অর্পণ।
0: মানে আমরা যদি একটু ভালো জিনিস দেখতে চাই, চোখের কী দোষ হতে পারে বলুন তো, কী দোষ হতে পারে? নয়নের কোনো কসুর হয় না গো, কসুর হয় না, কবি বলেছেন এবং আমাদের গানে গায়কও তাই বলছেন, নয়নের কী বা কসুর?

0: Bote. Weekend Cafe. Weekend Cafe.
1: আমি চেয়ারের পর বসিয়া বসিয়া ঘড়ির পানি দেখিছে চাহিয়া, ঘড়িতে এখন গিয়াছে বাজিয়া 4:46 হয়ে 34 সেকেন্ড।
2: এই রে, তুমি যা করে ফেললে, এরপর আমি আর কি বা বলি।
1: তুমি বলতে পারো যে আজকে উইকেন্ড ক্যাফেতে কারা রয়েছে সেটা বলো।
2: আজকে হ্যাঁ, আজকে অপরূপা আর অর্পণ আমরা দুজনে আছি, এবং আজকের উইকেন্ড ক্যাফেটা জাস্ট জমে গেছে, কারণ আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা সেলিব্রেট করছি। আমরা প্রচণ্ড ঘুরছি, আমরা এই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেও আমাদের মনকে পৌঁছে দিচ্ছি, কোথায় না নিয়ে যাচ্ছি, কখনো সুইজারল্যান্ড, কখনো বালি, কখনো কাশ্মীর।
1: স্বপ্নে যখন পোলাও রাজ্য, ঘিয়ের কলসিটা উল্টে দাও না। আরে আর মান্নাদের সঙ্গে কবেই বলে গেছেন, চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আপনাদের চোখ দিয়ে বাহিরের দৃশ্যটাকে দেখতে চাইছি। তো আমরা অনেকগুলো জায়গা আমরা দেখেছি, মানে আলোচনা করেছি কোথায় কোথায় যাওয়া যেতে পারে। আপনারা অনেকে আইডিয়া দিয়েছেন, আরও যদি কোনো আইডিয়া থাকে সেটা আমাদের দিতে পারেন। যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো প্রায় 10-12 দিনের মতো একটা গ্যাপ রয়েছে, এই সময় অনেকে স্কুল ছুটি টুটি থাকে, বিশেষত ছেলে মেয়েদের স্কুল ছুটি থাকে, ফলত এই সময়টাতে অনেকে বেড়াতে যেতে চান, কিন্তু কোথায় যাওয়া যেতে পারে সেইটা নিয়ে আমরা ভীষণ কনফিউজড রয়েছি। তো আমরা এ গ্রেডের দুজন মানুষ, অর্পণ আর অপরূপা, তো আমরা দুজনেই মোটামুটি ঠিক করে নিয়েছি যে বেড়াতে তো যাবই, কোথায় যাওয়া যায় আপনাদের কাছে সাজেশন চাইছি আর কি।
2: একটা মেসেজ এসেছে সুন্দর করে, সেখানে আবার একটু শেষের দিকে একটু সরিও বলা হয়েছে, কারণ তোমাকে দাদা বলতে মিস করেছে, তাই বলেছে সরি দাদা, আমার ভুল হয়েছে। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করছো যে আমার সমুদ্র যেতে কম খরচে সুন্দর লাগে, অর্পণ ইন্ডিয়ার বাইরে হলে মালয়েশিয়া যেতে পারি, আমার বাবু গিয়েছিল, ইন্ডিয়াতে হতে হলে আমি নর্থ ইস্ট বেড়ানোতে যেতে পারি।
1: ইয়েস, নর্থ ইস্ট, বিশেষত এই যে ডিসেম্বরের কথাটা বলছিলাম আমরা কিছুদিন আগে, ডিসেম্বরে এই সময় না একটা দারুণ একটা উৎসব হয় নাগাল্যান্ডে আর কি। হ্যাঁ, সেই নাগাল্যান্ডের উৎসবটাতে অনেকে যান, কিন্তু আপনারা একটু খোঁজখবর নিন, এই সময়টা অনেকে যান, একটা দারুণ একটা উৎসব হয়, এবং সেখানে ওদের যে 16-18 মতো উপজাতিরা রয়েছে তারা সকলে এসে ওখানে পার্টিসিপেট করেন, এবং সারা বিশ্বের যে সমস্ত ভালো গান বাজানা হয় সমস্তগুলো সেখানে শোনা যায়, এবং টপ লেভেলের যে সমস্ত সিঙ্গাররা মিউজিশিয়ানরা তারা ওখানে গিয়ে ওই উৎসবটাতে অংশগ্রহণ করেন নাগাল্যান্ডে। তো প্রথমে আপনি কোহিমা যাবেন, সেখান থেকে তারপর আপনাকে গাড়ি করে আলাদা করে যেতে হবে, ওই সময়টা একটা দুর্দান্ত ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকটা হয় জেনারেলি। তো এছাড়াও শিলং রয়েছে, তারপর আমাদের মেঘালয়, আসলে এমন একটা জায়গা যেখানে প্রচুর বৃষ্টি হয়, আবার তাছাড়া সেখানে প্রাকৃতিকভাবে তৈরি দোতলা ব্রিজ গাছের শেকড় দিয়ে, সেটা দেখতে লোকজন অনেকে যায়, সারা বিশ্ব থেকে লোকজন আসে, কি করে প্রকৃতিকে সংরক্ষণ করে প্রকৃতির মাধ্যমেই বেঁচে থাকা যায় সেটা একটা ইন্টারেস্টিং জায়গা। তাছাড়াও মণিপুর তো অসাধারণ জায়গা, যদিও অনেক সময় অনেক জায়গাতে কিছু কিছু সমস্যা হয়, কিন্তু মণিপুরের কালচার অসম, অসাধারণ, মানে তার গান বাজনা নৃত্য যদি আমরা দেখি সেটা ভাবা যায় না, এত সুন্দর। আর আসাম তো রয়েছে, বিহুর দেশ, তাছাড়া রয়েছে আমাদের মিজোরাম রয়েছে, সেটাও দুরন্ত দুর্ধর্ষ, আর ত্রিপুরা তো রয়েছে, অনেকে ত্রিপুরায় যারা যেতে চান সেখানে অনেক বেড়ানোর জায়গা রয়েছে, নর্থ ইস্ট সত্যি অসাধারণ।
2: একদমই, এবং আমাদের যে মেসেজ আসছে সেখানে আবার মন কেমনের একটা মেসেজও এসছে, সেখানে তুমি বলছো অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে যে আমার মনে হয় নিজের গ্রামে যদি যেতে পারি।
1: হ্যাঁ, যারা শহরে থাকেন তারা গ্রামেই চলে যেতে ভালোবাসেন, এই কারণটাতে ওখানে যে সবুজটা রয়েছে, প্রকৃতি যেখানে এত সহজে পাওয়া যায়, এবং সবুজ তো আমাদের রিজুভিনেট করে, যার জন্য দেখবে অনেকে পাহাড়ে যেতে চান, কেন, কারণটা হচ্ছে ওখানে সবুজটা বেশি পাওয়া যায়, এবং তার ফলে কি হয় আমাদের মনের দিক থেকে আমরা অনেক বেশি সুস্থ হয়ে উঠি,
2: তরতাজা হয়ে যায়,
1: একদম তাই, রিজুভিনেট করে আমাদের প্রত্যেককে। তেমনি গ্রামের ওই ভাবনা, একটা পাতার থেকে একটা জল টুপ করে ঝরে পড়া জলের ফোঁটা যদি তোমার হাতের উপরে এসে পড়ে, কিংবা তোমার বাহুর উপরে এসে পড়ে, অদ্ভুত একটা ফিলিং আসে। কিংবা ধরা যাক সেখানে তুমি হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে কাশফুলের বন দেখতে পাবে, কিংবা নদীতে একটা ছোট্ট নৌকাতে করে বসে বসে আস্তে আস্তে মাছির দাঁড় টানছে, তুমি তাতে বসে আছো চুপচাপ, কোনো কথা, শেষ বিকেলের যে হাওয়া কথাটা সেটা তোমার কানের পাশ দিয়ে বইছে, তোমার কানের লতি ছুঁয়ে যাচ্ছে, আর তুমি শুনতে পাচ্ছ মাঝে মাঝে পাখির ডাক, শেষ বিকেলের ডাকগুলো, পাখিগুলো সব ফিরছে, আকাশে কেমন একটা অদ্ভুত লালচে রং, অদ্ভুত সুন্দর লাগে সেই গ্রামের দৃশ্যগুলো। সেটা কিন্তু এখনও অনেক জায়গায় গেলে পাওয়া যায়, পুরোপুরি শহর হয়ে যাওয়ার আগে, আমাদের প্রকৃতি থেকে দূরে চলে যাওয়ার আগে একবার কিন্তু আমাদের গ্রামে

0: চলে যাওয়াটা সত্যিই দরকার। থ্যাংক ইউ অনিমেশবাবু।
1: শ্রাবণী চক্রবর্তীর একটা মেসেজ পড়ব, সেখানে বলছে যে গুড ইভিনিং দুজনকেই, তোমরা বিশাখাপত্তনম ঘুরে আসতে পারো, না ঠান্ডা না গরম।
0: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক, এটা গুড অপশন। বিশেষত আমাদের দক্ষিণ ভারত যেটা রয়েছে সেখানে কিন্তু দারুণ ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তাছাড়াও আরও একটা ব্যাপার আমাদের বলে নেওয়া দরকার, যারা আর কি প্রকৃতিটাকে একেবারে কাছে থেকে উপলব্ধি করতে চান তারা কিন্তু ট্রেকিং করতে যেতে পারেন। ট্রেকিং হচ্ছে ইন জেনারেল মানে গরুর খাটান খাটান যাকে বলে আর কি সেটাই খাটতে হয়। সিরিয়াসলি মানে আমার মনে হয় মাঝে মাঝে যে কেন যায়, তারপরে যখন ফেরার সময় বোঝা যায় যে কেন গিয়েছিলাম, মানে তখন মনের মধ্যে শরীরের মধ্যে এমন তুমুল একটা আনন্দ থাকে, এমন একটা অদ্ভুত এনার্জি চলে আসে যেটা ভাবা যায় না। অনেকগুলো জায়গা রয়েছে, যেমন যারা পাহাড়ে ট্রেক করতে চান, কেউ জঙ্গলে ট্রেক করতে চান, তাছাড়াও কোস্টাল ট্রেকিংও রয়েছে জানো তো। হ্যাঁ, কোস্টাল ট্রেকিং মানে ধরা যাক এখান থেকে আমাদের এখানে একটু কম রয়েছে তুলনায়, কিন্তু অনেক এরকম আছে যারা ওই কোস্টাল এরিয়াগুলো ধরে হাঁটতে শুরু করেন এবং শীতকালে আর কি হাঁটতে হাঁটতে হাঁটতে এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এইভাবে তারা পেরিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার প্রকৃতি, মানুষ, সমস্ত কিছু পরিবর্তিত হতে থাকে। এটা একটা অদ্ভুত দৃশ্য, চোখের সামনে মানে ভূগোল, প্রকৃতি, সমস্ত কিছু পরিবর্তিত, সমাজ পরিবর্তিত হয়ে যাওয়ার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, নিজের চোখে যখন দেখতে পাই তখন একটা অদ্ভুত অনুভূতি হয়, অদ্ভুত নিজের মধ্যে রিচনেস কাজ করে যা কত কিছু জানলাম।
1: হ্যাঁ, এবং ট্রেকিং মানেই আমরা জানি যে পাহাড়েই ট্রেকিং, সেখানে এই কোস্টাল ট্রেকিংটাও জানলাম। এবং আজকে জানিয়ে দিই যে যেহেতু স্টুডিও ক্লক ভীষণ জোরে দৌড়চ্ছে, আমাদের কিন্তু এবার আস্তে আস্তে সময় আসছে গল্প স্বল্পের। আজকের গল্প স্বল্প থাকবে ঠিক 5:02। কী গল্প আছে না আছে সেটা তো ক্রমশ প্রকাশ্য।
0: অবশ্যই তাই, এবং এই গল্পটা শোনবার পর আপনারা যারা আর কি এই গল্পটা শুনে আপনাদের মনে হচ্ছে আচ্ছা এই গল্পটা যদি এইরকম হতো কিংবা এইরকম করলে এইরকম হতো আর একটু বেটার হতো, তাহলে সেই সাজেশনগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের পাঠাতে পারেন। কেননা আমরা নিরন্তর চেষ্টা করে যাই যে আমাদের এই গল্পগুলো যেন সকলের ভালো লাগে। আমাদের সেই প্রচেষ্টার মধ্যে আপনারা যদি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন তাহলে অবশ্যই আপনারা ধন্যবাদার্হ হবেন।
1: এবং এই যে পুজো আসছে, পুজোর আগে তো একটু হাত গরম হলে ভালোই লাগে, তো সেখানে আজকে গল্প স্বল্প শুনে আপনার যেটা মনে হবে আপনার মেসেজ আমাদেরকে করতে পারেন 9903659992। আর আমাদের যদি মনে হয় যে আপনার মেসেজটা ভীষণ সুন্দরভাবে গঠিত, এমন নয় যে আপনাকে শুধু ভালোই বলতে হবে, আপনার মেসেজে যদি মনে হয় যে আপনি গল্প স্বল্প আজকের গল্প ভীষণ মন দিয়ে শুনেছেন এবং আপনার সমালোচনা বা প্রশংসা দুই খুব সংগঠিত, তাহলে কিন্তু আমরা আপনাকে সরাসরি নিয়ে চলে যাব কুইজওয়ালার সেমি ফাইনাল রাউন্ডে, যেটা আজ বাদে কাল মানে আগামী পরশু মঙ্গলবার রাত 9:30।
0: এবং তার জন্য 9903659992 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপটা করতে হবে। তাহলে এই কথাই রইল, এরপরে নিয়ে আসছি একটা দুরন্ত গল্প, অসাধারণ গল্প আমরা পাঠ করব এবং আরও কয়েকজন থাকবেন, সেই সঙ্গে এরপরে আরও ইন্টারেস্টিং কিছু গান রয়েছে। মোট কথা 6:30 পর্যন্ত আমরা রয়েছি স্টুডিওতে, 107 FM রেইনবো স্টুডিওতে, উইকেন্ড ক্যাফেতে আমরা দুজন, আমি অর্পণ,
1: আমি অপরূপা,
0: আর এখন রয়েছে রূপম ইসলাম।

আকাশ বেলি কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এ মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন, স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছেন। তিস্তাসহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলিতে বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা শাসকদের পাশাপাশি খড়গপুর, IIT, যাদবপুর, কলকাতা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সহ

0: একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাম এবং তৃণমূল কংগ্রেস আমলে ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার সনাতন ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী 29 ডিসেম্বর কলকাতায় 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। শেষ পাওয়া খবরে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ 37 ওভারে 5 উইকেটে 199 রান করেছে। জাপানে এশিয়ান গেমসে ভারত আজ স্কোয়াশে 2টি রুপো পেয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পে ধূমপান, মদ্যপান এবং অনৈতিক কার্যকলাপ গল্পের প্রয়োজনে উঠে এসেছে। ধূমপান ও মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাসকে বা কোনো প্রকার অনৈতিক কার্যকলাপকে 107 FM রেইনবো কোনোভাবেই উৎসাহ বা সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উন্মোচন। লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 1964 সালে ব্যারাকপুরে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং অপারেশন রিসার্চে MBA। 2005 সাল থেকে নিয়মিত লেখালেখি শুরু করেন। বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকায় উপন্যাস, গল্প, ধারাবাহিক উপন্যাস, নিবন্ধ ইত্যাদি লিখেছেন। শিশু কিশোর থেকে বড়দের জন্য তাঁর লেখা উপন্যাসের সংখ্যা প্রায় 40-এর কাছাকাছি এবং ছোট গল্পের সংখ্যা 150 ছাড়িয়ে গিয়েছে। তাঁর লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে রাধিকা, কালযাত্রী, অসমাপ্ত, ফুলমতি, সেদিন চৈত্রমাস ইত্যাদি। তিনি শৈলজানন্দ স্মৃতি সাহিত্য পুরস্কার, গজেন্দ্র মিত্র ও সুমথনাথ ঘোষ সাহিত্য পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। আজকের গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উন্মোচন। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় অরিজিৎ, অপরূপা, দেবারতী, কল্পলাল, ইন্দ্রাণী, অমরজিৎ ও শুভায়ন্দা। শুরু হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উন্মোচন।
3: হোটেলের রিসেপশনিস্টের দিকে বুকিং এর কাগজটা তীর্থঙ্কর এগিয়ে দিতেই মেয়েটা মহিমার দিকে চেয়ে একগাল হেসে জিজ্ঞেস করল,
4: কেমন আছেন ম্যাম?
3: প্রশ্নটা যে নেহাত সৌজন্যমূলক নয় সেটা একটু পরে বোঝা গেল। তীর্থঙ্কর ঝুঁকে মন দিয়ে রেজিস্টারের নাম ঠিকানা লিখতে লিখতে মেয়েটাকে মুখ না তুলিয়ে হালকা ছলে জিজ্ঞেস করল, আলাপ আছে নাকি আপনাদের?
4: হ্যাঁ হ্যাঁ ম্যাম, তো গত মাসেই এখানে এসে থেকে গিয়েছেন।
5: কি, আমি? না না, কিছু বোধ হয় ভুল হচ্ছে আপনার। আমি হোটেলে কেন, মন্দারমণিতেই আগে কোনোদিন আসিনি।
4: ও সরি।
3: মিটার মুখে হাসিটা অপ্রস্তুতে বদলে যাওয়ার সময়ও ভুরুটা ঈষৎ কুঁচকে উঠল।
4: তাহলে আমি বোধ হয় ভুল করছি।
3: রেজিস্টারটা ফেরত দিতে দিতে ব্যাপারটা তীর্থঙ্করের নজর এড়াল না। তবে এটাকে আমল না দিয়ে মেয়েটাকে বলল,
6: ভালো একটা রুম দেবেন, হ্যাঁ সেফ আছে।
4: নিশ্চয়ই স্যার।
3: মেয়েটা যেন হাফ ছেড়ে বাঁচল।
4: স্যার আপনার আইডি প্রুফ লাগবে একটা।
3: তীর্থঙ্কর ব্যাগের ভেতর থেকে পাসপোর্টটা বার করে মেয়েটাকে দিল। মহিমাও ব্যাগটা খুলল। নিজের আধার কার্ডটা হাত ব্যাগেই থাকে, কিন্তু অনেক ঘেঁটেও খুঁজে পেল না। এরকম তো কখনো হয় না।
4: ঠিক আছে ম্যাম, ব্যস্ত হবেন না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে দিয়ে যাবেন। স্যার আপনার পাসপোর্টটা ফটোকপি করে রুমে পাঠিয়ে দিচ্ছি, আপনারা রুমে গিয়ে রিল্যাক্স করুন। হরিতা!
3: একজন মাঝবয়সী মেরুন উর্দি পরা ওয়েটার এগিয়ে এসে

0: মহিমাকে আরেকবার হতভম্ব করে সেলাম ঠোকে একই কথা বলল,
1: ভালো আছেন ম্যাডাম।
0: এবার মহিমা আর কোনো প্রতিবাদ করল না, উত্তরও দিল না। রিসেপশনিস্ট মেয়েটা তাড়াতাড়ি রুমের চাবি দিয়ে বলে উঠল,
2: হরিদা 107, এনজয় ইউর স্টে স্যার ম্যাম।
0: হরিশঙ্কর তীর্থঙ্কর আর মহিমার সুটকেস দুটো তুলে নিয়ে খুশি খুশি মুখে মাথা ঝাঁকাল।
1: হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, আসুন ম্যাডাম।
0: মহিমা খপ করে তীর্থঙ্করের হাতটা ধরে একটা যেন ঘোরের মধ্যে হাঁটতে লাগলো হরিশঙ্করের পেছন পেছন। সাত মাস হয়েছে বিয়ে হয়েছে তীর্থঙ্কর আর মহিমার, হানিমুন এখনো হয়নি। তীর্থঙ্করের প্ল্যান করা আছে ইউরোপে হানিমুন করতে যাবে, 19 দিনের লম্বা ট্যুর। বিয়ের পর এতদিন টানা ছুটি পাওয়া যাচ্ছিল না, অবশেষে সেই ছুটিটা পেয়েছে পুজোর পর। লক্ষ্মী পুজোর পরের দিন সেই ট্যুর শুরু। এই স্বপ্নের হানিমুনটার দিকে তাকিয়ে থাকা ছাড়া বিয়ের পর আলাদা করে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। মহিমাই দু একদিন কোথাও যাওয়ার জন্য অনেকবার আবদার করেছিল, তীর্থঙ্কর সময়ের অভাবের অজুহাত দিয়ে গিয়েছে, শেষে এই মন্দারমণি। মহিমা এবার একেবারে জেদ ধরে বসেছিল। জায়গাটার নাম শুনে তীর্থঙ্কর বলেছিল,
3: মন্দারমণি? ও ফল প্লেস আছে, মন্দারমণি কেন?
2: কারণ জায়গাটা এত কাছে, কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা ড্রাইভ। কি আশ্চর্য দেখো, আমার জানাশোনা সবাই জায়গাটায় ঘুরে এসেছে, আমার কখনো যাওয়া হয়নি। কদিন ধরে না ভীষণ ইচ্ছে করছে গো মন্দারমণি যেতে।
3: ধুর, কোথায় আমরা ইউরোপ যাব বলে প্ল্যান করছি আর তোমার মাথায় মন্দারমণি ঘুরছে? জানো ইউরোপে কত ভালো ভালো বিচ দেখবো আমরা। এই তো নেটে জায়গাগুলো দেখো, একটার পর একটা, মানে ফাটাফাটি জায়গা।
2: না, নেটে কেন ছবি দেখবো, সে যখন যাব তখন নিজের চোখেই দেখ। কেন, আমাদের দেশের বীজগুলোই বা কম কিসে শুনি? উফ, আমার ইচ্ছের না কোনো দাম নেই যেন তোমার কাছে। চলো না মন্দারমণি ঘুরে আসি, প্লিজ এই শনি রবিবার চলো। আর সমুদ্র তো তোমারও খুব প্রিয়।
3: সমুদ্র আমার প্রিয়? এটা কি করে জানলে তুমি?
2: অফকোর্স জানি, সাত মাস তোমার গিন্নি, কি প্রিয় নয়?
3: ওই আর কি, মানে পাহাড় জঙ্গলের কাছে সমুদ্র কিছুই নয়। আর বললাম তো তোমাকে, আর দেড় মাস পরই তো ইউরোপ নিয়ে যাচ্ছি।
2: দেড় মাস? ইউরোপ যাওয়া তো এখনো অনেক দেরি আছে গো, বিয়ের পর কোথাও যাইনি আমরা। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ চলো।
0: এরকম চাপের কাছে তীর্থঙ্কর শেষমেশ একরকম মেনে নিতে বাধ্য হয়েছিল। আক্ষরিক অর্থে এই মন্দারমণিতে দুদিনের বেড়াতে আসাটাই হানিমুন বলা উচিত, কিন্তু তীর্থঙ্কর এটা কিছুতেই হানিমুন বলতে রাজি নয়। তবু মহিমার কাছে এটাই ফুরফুরে হানিমুন। তবে সেই ফুরফুরে মেজাজটা একেবারে নষ্ট করে দিয়েছে রিসেপশনিস্ট মেয়েটা আর ওই আকবর ওয়েটারটা। রিসেপশনিস্ট মেয়েটার গলাটা ভেতরে কাঁটার মতো বিঁধছে।
4: ম্যাম তো গত মাসে এখানে এসে থেকে গিয়েছেন।
0: রুমে ঢুকে তীর্থঙ্কর জানালার কাছে এসে বাইরে তাকাল। মন্দারমণিতে সমুদ্র আগু পিছু করে, এখন সমুদ্রটা কাছে। রুমটার একদিকে বড় জানালা, এদিকটা বেশ ফাঁকা। জানালার কাছে এসে হাত ছড়িয়ে বলল,
3: মন্দ নয় এদিকটা, দেখে যাও।
0: ঘরের এক কোনায় মহিমা বসে আছে, মুখটা শুকনো।
3: আরে কি হলো তোমার, শরীর খারাপ লাগছে নাকি?
2: না।
3: কি মুশকিল, এই তো লং ড্রাইভটা কত হই হই করতে করতে এলে। মন্দারমণি আসবে বলে তো একেবারে পাগল হয়ে গেছিলে, এটাই আমাদের হানিমুন, মানে একবারে গলা ফাটাচ্ছিলে তো। মানে হলোটা কি তোমার, এখানে তো এসে সমুদ্রই দেখছো না তুমি?
2: মেয়েটা কি কনফিডেন্টলি বলল না আমি গত মাসে এখানে এসে থেকে গেছি? আর ওয়েটারটাও বলল,
3: তো তুমি সত্যি এসেছিলে নাকি?
2: মানে মানে তুমিও সন্দেহ করছো?
3: কি জানি বাবা, গত মাসটায় তো আমি অফিসের ট্যুরে দু সপ্তাহ বাইরে গিয়েছিলাম। অ্যান্ড ইউ আর অল অ্যালোন, সুন্দরী, অ্যাডমায়ার নিশ্চয়ই কম নেই তোমার।
2: বিশ্বাস করো আমি,
3: আরে তুমিও না, আই ওয়াজ জাস্ট জোকিং বাবা। আরে বাবা, মেয়েটা কিছু ভুল করেছে, দেখো না শয়ে শয়ে টুরিস্ট হ্যান্ডেল করছে, হয়তো তোমার মতোই কাউকে দেখেছিল, ওরা গুলিয়ে ফেলেছে, এটা নিয়ে তুমি এত ওয়ারিড হচ্ছ কেন?
0: মহিমাকে হাত ধরে টেনে ওঠালো তীর্থঙ্কর।
3: কাম অন ডিয়ার, লজিক্যালি ভাবার চেষ্টা করো। ধরে নিচ্ছি তুমি তোমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এই হোটেলে এসেছিলে, ঠিক আছে? মেয়েটা আর ওয়েটারটা তোমাকে চিনে রেখেছে, তাহলে তোমার বয়ফ্রেন্ডকেও তো চিনে রেখেছে।

0: আমাকে দেখছে, তাহলে আমার সামনে তোমাকে ওই কথাটা বলতো কি? তুমি না, বলছি তো, তোমার মতো দেখতে কারোর একটার সঙ্গে গুলিয়ে ফেলেছে, বুঝলেন?
1: আচ্ছা, তোমার সঙ্গে কখনো এরকম হয়েছে?
0: কিরকম?
1: এই যেরকম মেয়েটা কনফিডেন্টলি বলছে।
0: না ম্যাডাম, নেভার ইন মাই লাইফ। ইন্টারকমটা বেজে উঠল। তীর্থঙ্কর গিয়ে ফোন

0: কে তীর্থঙ্কর জিজ্ঞেস করল,
1: এই কি খাবে?
0: মহিমার গলায় আনমনা ভাবটা কাটেনি, তীর্থঙ্করের প্রশ্নটা যেন শুনতেই পেল না। নিজের মনে বলতে লাগল,
2: লজিক্যালি তো তাই, আমি যদি কারোর সঙ্গে গত মাসে এই হোটেলে এসে থাকতাম তাহলে কি তোমাকে জোর করে এখানে নিয়ে আসতে রাজি হতাম? এখানে হোটেলটা পর্যন্ত আমি নেট থেকে খুঁজে তোমাকে বলেছি।
0: কথাটা ঠিক, এই হোটেলটা মহিমায় খুঁজে পেতে বার করেছে। রিসিভারটা কানে ধরে তীর্থঙ্কর বলল,
1: বলছি আপনি একটা কাজ করুন ভাইয়া, অর্ডারটা নিতে না কাউকে রুমে পাঠিয়ে দিন, আমরা রুম সার্ভিস নিয়ে নেব, ঠিক আছে?
0: ফোনটা ছেড়ে তীর্থঙ্কর বলল,
1: এই তুমি কি এটা এখনো সিরিয়াসলি নিয়ে বসে আছো নাকি?
2: দেখো, তুমি ইউরোপ যাওয়ার আগে হানিমুনে কোথাও যেতে চাওনি, আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি। এটা কখনো হতে পারে? যেখানে আমি অন্য কারোর সঙ্গে ঘুরে গিয়েছি সেখানেই তোমাকে জোর করে নিয়ে এলাম?
1: আরে দূর, তুমি না সেই ঘুরিয়ে ফিরে একই কথা বলে যাচ্ছ।
2: না, যদি তুমি লজিক্যালি বুঝতেই পারছো আমি এখানে আগে কোনোদিন আসিনি, তাহলে তুমি আমাকে সন্দেহ করছো কেন?
1: আরে কি মুশকিল, সন্দেহ করব কেন?
2: তুমি তো একটু আগে বললে, ধরে নিচ্ছ আমি আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এই হোটেলে এসেছিলাম।
1: উফ, আমার খেপিটা রে। আরে তোমার সঙ্গে কি আমি একটু ইয়ারকিও মারতে পারবো না? কি হলোটা কি তোমার বলো তো?
0: ডোরবেলটা বেজে উঠল, মহিমার কথা শেষ হলো না। তীর্থঙ্কর দরজাটা খুলে দেখল, অর্ডার নেওয়ার জন্য প্যাড পেন্সিল হাতে একজন উর্দি পরা ছেলে দাঁড়িয়ে আছে।
1: হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন।
0: ছেলেটা ভেতরে ঢুকে মহিমাকে দেখে চওড়া করে হেসে বলল,
3: ভালো আছেন ম্যাম?
0: মহিমা কোনো উত্তর দিল না, একটা শূন্য দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো।
1: বলছি কি পাওয়া যাবে এখন?
3: সব পাবেন স্যার, ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত সব।
1: মাছ?
3: অফকোর্স স্যার, রুই পমফ্রেট চিংড়ি ইলিশ। চিংড়ি তো ম্যাম খান না, আমার মনে আছে ম্যাম চিংড়িতে আপনার অ্যালার্জি আছে। ইলিশ ভাপা নিন স্যার, ম্যামের তো খুব পছন্দ, সেবার ভালো ইলিশ খাওয়াতে পারিনি আপনাকে, আজকে খেয়ে দেখুন একদম ফ্রেশ ইলিশ।
2: তুমি তোমার মতো অর্ডার দাও, আমি কিছু খাবো না।
0: তীর্থঙ্কর শুনল না, দুজনার জন্যই অর্ডার দিয়ে ছেলেটাকে রুমে খাবার পাঠিয়ে দিতে বলল। মহিমা স্থানুর মতো বসে আছে। তীর্থঙ্কর খাটে ঠেস দিয়ে আধশোয়া হয়ে বলল,
1: ম্যাম চিংড়ি খান না, চিংড়িতে অ্যালার্জি, ইলিশ ভালোবাসেন, বাট কোইনসিডেন্স তাই না?
2: আমি এটারই অপেক্ষা করছিলাম, কখন তুমি সিরিয়াস হয়ে সন্দেহ করতে শুরু করবে।
1: সন্দেহ?
2: অফকোর্স সন্দেহ।
1: না না না না, সন্দেহ কিছুই করছি না, শুধু ভাবছি যে দুজনের পরে তৃতীয় জন একই ভুলটা কিভাবে করছে। আমি শিওর যে ঠিক তোমার মতো কেউ একজন গত মাসে এসেছিল, বুঝলে?
2: আমার কোনো জমজ বন্টন নেই তীর্থঙ্কর, আর শুধু দেখায় ভুল নয়, নির্ভুলভাবে বলে দিচ্ছে আমার ফুড লাইকিং কি। এবার তো আমাকে প্রমাণ করতেই হবে।
1: কি প্রমাণ করবে?
2: সত্যিটা। সত্যি তো একটাই, তাই না? হয় আমি সত্যি এসেছিলাম, না হয় কোনোদিন আসিনি।
1: আরে কাম অন, আমি কোনো প্রমাণ চাইনি।
2: তুমি মুখে যাই বলো, তোমার চোখের ভাষা বলে দিচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো।
1: উফ না রে বাবা, আমি অন্য জিনিস ভাবছি। মানুষের মনে কিছু মেমরি হঠাৎ করে ইরেজ করে যায়, মানে ধরো তিন চার দিনের মেমরি সম্পূর্ণ ইরেজ করে গিয়েছে।
2: গত মাসের?
1: হতেই পারে।
2: তাহলে তুমি ধরে নিচ্ছ গত মাসে আমি এসেছিলাম, আর সেই এসে ঘুরে যাওয়াটা আমার স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে, তাই তো?
1: দেখো, একটা রেয়ার পসিবিলিটি বলতে পারো, এরকম একটা মেন্টাল ডিসঅর্ডারের কথা কিন্তু আমি একবার পড়েছিলাম। আচ্ছা, তোমার কি আগে কখনো এরকম হয়েছিল?
2: হয়ে থাকলেও কেউ কখনো বলেনি আমাকে, কিন্তু আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না, ভেতর ভেতর একটা ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি কি সত্যি এসেছিলাম? সত্যিটা না আমাকে প্রমাণ করতেই হবে গো।
1: ওকে ওকে, তোমার ফোনটা দাও তো আমাকে।
2: আমার ফোন?
1: হ্যাঁ, কারণ তুমি সমুদ্র ভালোবাসো তো, এখানে বেড়াতে এলে নিশ্চয়ই মোবাইলে কয়েকটা ছবি অন্তত তুলবেই। ইমেজ গ্যালারিতে সার্চ করে দাও তো।
2: নাও।
0: মহিমা মোবাইলটা তীর্থঙ্করের হাতে দিল, পুরো ফোনের সব ছবি একটা একটা করে খুঁজল তীর্থঙ্কর। গায়ে হলুদ, আইবুড়ো ভাত, সঙ্গীতের অনুষ্ঠান থেকে

0: শুরু করে হালফিলের দুজনের অনেক সেলফি, কিন্তু সমুদ্রের ছবি একটাও নেই।
1: ব্যাড লাক, রহস্যটা আর জমল না, ধুর একটাও ছবি নেই।
0: একটা ঝাপসা চোখে ফোনটার দিকে তাকিয়ে মহিমা বলল,
2: কিন্তু এরকমও তো হতে পারে, আমি সত্যি এসেছিলাম, এমন কারোর সঙ্গে এসেছিলাম যে কোনো সূত্র রেখে যেতে চাইনি। না না না না, আমার সলিড প্রমাণ চাই, প্লিজ প্লিজ তীর্থঙ্কর হেল্প মি।
0: তীর্থঙ্কর উঠে দাঁড়িয়ে বলল,
1: তাহলে চলো।
2: কোথায়?
1: আরে বাবা, রিসেপশনে। তুমি এসে থাকলে রিসেপশনের রেজিস্ট্রারে নিশ্চয়ই তোমার নাম থাকবে।
0: মহিমাকে নিয়ে রিসেপশনে এলো তীর্থঙ্কর। দুপুরের দিকে রিসেপশনটা ফাঁকা, রিসেপশনিস্ট মেয়েটা হরিশঙ্করের সঙ্গে কথা বলছিল। তীর্থঙ্কর আর মহিমা এগিয়ে যেতেই পোশাকি হাসিটা হেসে বলল,
3: রুম ঠিক আছে তো স্যার? এনে আপনার পাসপোর্টটা স্যার।
0: পাসপোর্টটা নিয়ে তীর্থঙ্কর গলাটা খাঁকড়িয়ে পরিষ্কার করে নিয়ে বলল,
1: মানে একটা ইনফরমেশন দিতে পারবেন?
3: বলুন না স্যার।
0: তীর্থঙ্কর একবার মহিমার দিকে চাইল, মহিমার মুখটা যেন আরো শুকনো।
1: মানে ঠিক বুঝতে পারছি না যে কিভাবে বুঝিয়ে বলবো আপনাকে, একটা জিনিস আপনি কাইন্ডলি একটু হোটেলের রেজিস্ট্রারে চেক করতে পারবেন, উনি গত মাসে সত্যিই হোটেলে চেক ইন করেছিলেন কিনা?
0: মেয়েটা অবাক হয়ে তীর্থঙ্কর আর মহিমার দিকে তাকালো। পাশের থেকে হরিশঙ্কর বলে উঠল,
4: হ্যাঁ ম্যাডাম, আপনি এসেছিলেন তো, আপনি ওই খাড়ির দিকে যাবেন বলেছিলেন বলে আমি আপনাকে ভ্যান রিক্সা ডেকে দিলাম।
3: আহ হরিদা!
0: রিসেপশনিস্ট মেয়েটা ঈষৎ ধমকে হরিশঙ্করকে চুপ করালো, কিন্তু মেয়েটার মুখে সন্দেহের ভ্রুকুটিটা মেলাল না। মেয়েটাকে চুপ করে থাকতে দেখে মহিমা অসহায়ভাবে বলে উঠল,
2: দেখুন আপনিও কিন্তু বলেছিলেন আমি গত মাসে এসে থেকে গিয়েছিলাম।
3: আপনাকে দেখে আমার তাই মনে হয়েছিল ম্যাম।
2: আপনি শিওর?
3: মানে ম্যাম আমার মনে হচ্ছে।
0: মেয়েটা আর চোখে হরিশঙ্করের চোখের দিকে এক ঝলক তাকালো, খুব মৃদু মাথা ঝাঁকালো হরিশঙ্কর।
2: তাহলে কবে এসেছিলাম, কার সঙ্গে এসেছিলাম, কতদিন ছিলাম?
0: মেয়েটা চুপ করে থাকলো।
2: কি হলো, উত্তর দিন।
1: আচ্ছা আচ্ছা, আপনি একটু রেজিস্ট্রারে বা আপনাদের কম্পিউটারে দেখুন না, তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না?
3: আপনার নামটা ম্যাম?
2: মহিমা, মহিমা সেনগুপ্ত।
0: মেয়েটা চুপ করে রেজিস্ট্রারের পাতা উল্টাতে লাগলো, এক মাসের জায়গায় তিন মাসের পাতা উল্টালো, কিন্তু মহিমা সেনগুপ্ত নামটা কোথাও পেল না। একটা স্বস্তি ফুটল তীর্থঙ্করের মুখে।
1: যাক, একটু নিশ্চিন্ত হলাম।
0: তারপর মহিমার মুখের দিকে তাকিয়ে বলল,
1: ব্যাস এবার তাহলে তুমিও নিশ্চিন্ত হও, ঠিক তোমার মতোই দেখতে কেউ এখানে একজন এসেছিলেন, যার সঙ্গে সবাই তোমাকে ভুল করছে, মিটে গেল।
3: অবশ্য রেজিস্ট্রারে নাম নাও থাকতে পারে।
0: রীতিমতো খুশি উঠল মহিমা।
2: কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ আমি আমার নাম ভারিয়ে এসেছিলাম, যত সব।
3: সরি ম্যাম, আমি সেটা মানে করিনি।
0: আরো রেগে উঠল মহিমা, গলা চড়িয়ে বলতে লাগলো,
2: আপনি কি মনে করছেন আই ডোন্ট কেয়ার? আপনি একটা নোংরা ইঙ্গিত করেছেন, আপনি একটা সম্পর্ক ভেঙে দিতে যাচ্ছেন, সেটা কি বুঝতে পারছেন? আমি না আপনার মতো নই যে যার তার সঙ্গে মন্দারমণি চলে আসব।
3: প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাম, আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি জানি না ঠিক আপনার মতো দেখতে আরেকজন গত মাসে এখানে এসে থেকে গিয়েছেন কিনা, কিন্তু এই ভুলটা শুধু আমার নয়, পরিতার মতো আমার অনেক স্টাফও বলছে।
2: আর তাই আপনি বলছেন রেজিস্ট্রেশনে আমার নাম নাও থাকতে পারে, আমি নাম ভারিয়ে এসেছিলাম?
3: আমি একবারও সেই কথা বলিনি ম্যাম, আমি শুধু বলেছি রেজিস্ট্রারে আপনার নাম নাও থাকতে পারে, কারণ রেজিস্ট্রারে শুধু তার নামই থাকে যার নামে বুকিং হয়। আপনার আজকের বুকিংটাই দেখুন না, স্যারের নাম রয়েছে মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত, টোটাল নাম্বার অফ গেস্ট 2, মানে আপনারা দুজন।
0: তীর্থঙ্করের আবার সব গুলিয়ে যাচ্ছিল, পরিস্থিতি সামলাতে বলল,
1: মানে আপনি কিছু মনে করবেন না, সরি, আসলে বুঝতেই পারছেন তো ইস্যুটা একটু সিরিয়াস, মানে আমরা না ভীষণ কনফিউজড আর ওয়ারিড হয়ে পড়েছি, মানে এখন ঠিক এরকম দেখতে দুজন অথবা মানে অনেক কিছুই তো হতে পারে।
3: বুঝতে পারছি স্যার, কিন্তু এক্ষেত্রে আমি মানে আমরাও তো হেল্পলেস।
0: তীর্থঙ্কর সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট বার করতে মেয়েটা বলল,
3: এক্সকিউজ মি স্যার, এখানটা নো স্মোক

0: সরি। সিগারেটটা আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে তীর্থঙ্কর বলল,
1: আচ্ছা বেশ, তর্কের খাতিরে ধরেই নিলাম যে রেজিস্টারে মহিমা সেনগুপ্ত নামটা নেই, অন্য কারো নামে বুকিং ছিল। কিন্তু আপনারা তো সবার আইডি প্রুফ রাখেন, তাহলে একটু কাইন্ডলি চেক করে দেখুন না, মানে মহিমা এসেছিল কিনা, আর এলে কার কার সঙ্গে এসেছিল বা কার সঙ্গে এসেছিল। ওর অবশ্য সব আইডি বিয়ের আগের মহিমা সান্ডাল।
2: স্যার, আমাদের হোটেলের একটা প্রাইভেসি পলিসি আছে, আমরা এইভাবে গেস্টদের প্রাইভেসি ডিসক্লোজ করতে পারি না।
3: কোন প্রাইভেসি ডিসক্লোজ করার কথা বলছেন বলুন তো আপনি? আমি শুধু নিজের আইডেন্টিটির কথা বলছি, আগে প্রমাণ হোক আমি সত্যিই এসেছিলাম, তারপর জানতে চাইবো কার সঙ্গে এসেছিলাম।
1: কুল ডাউন মহিমা, কুল ডাউন প্লিজ, আমাকে ব্যাপারটা দেখতে দাও, আমি দেখছি তো, কথা বলছি তো।
0: তীর্থঙ্কর আরো বুঝিয়ে বলার পর মেয়েটা নিমরাজি হলো আইডি খুঁজে বার করতে। পেছনের অফিস রুম থেকে বার করে আনলো মোটা একটা ফাইল, ফাইলের মধ্যে একটার পর একটা বিভিন্ন লোকের পরিচয়পত্রের ফটোকপি। তার একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একটা পাতা এসে থেমে তীর্থঙ্করের দিকে তাকিয়ে বলল,
2: আশ্চর্য।
1: কি হলো?
0: মেয়েটা ফাইলটা তীর্থঙ্করের দিকে ঘুরিয়ে বলল,
2: এই দেখুন, আপনিও তো এসেছিলেন ম্যামের সঙ্গে, আপনাদের দুজনেরই অরিজিনাল আধার কার্ড, তীর্থঙ্কর সেনগুপ্ত আর মহিমা সান্যাল।
0: তীর্থঙ্কর চমকে উঠল, দুটো অরিজিনাল আধার কার্ড দেখতে অবিশ্বাস্য লাগছে, বিশেষ করে নিজেরটা। ভুরুটা একবার খুঁজকে বলল,
1: এগুলো আপনাদের কাছে কিভাবে?
0: মেয়েটা মহিমার একটু আগে করা অপমানটা এখনো ভোলেনি, মহিমার দিকে তীর্যক একবার তাকিয়ে বলল,
2: আমাদের দিক থেকে একটা ভুল হয়তো হয়েছিল, আধার কার্ডটা ফটোকপি করার পর আপনাদের হয়তো ফেরত দেওয়া হয়নি, আপনারাও চেয়ে নেননি, তবে আমরা আপনাকে ফোন করেছিলাম গত মাসের 25 তারিখে, আপনার কাছে অ্যাডভাইস চেয়েছিলাম অরিজিনাল আধার কার্ডগুলো কোন ঠিকানায় কুরিয়ার করে পাঠাবো, আপনি বলেছিলেন জানাবেন, এই দেখুন জেমস ক্লিপ দিয়ে আটকানো নোট আছে, আপনি জানাননি।
1: আরে কি মুশকিল, কি বলছেন কি আপনি একের পর এক, কবে এসেছিলাম আমরা?
2: চেক ইন গত মাসের 22 তারিখ, চেক আউট 24 তারিখ, দুরাত্রি ছিলেন আপনারা।
1: ইম্পসিবল এটা, গত মাসের 22 থেকে 24 আমি ভুবনেশ্বরে ছিলাম অফিস টুরে, ইম্পেরিয়াল হোটেলে উঠেছিলাম, রেকর্ড আছে সেখানে, আপনি রেজিস্টার ওই একই তারিখগুলোতে আমার বুকিংটা দেখান।
0: মেয়েটা আর রেজিস্টারটা দেখালো না।
2: সরি স্যার, আমি এত বেশি অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারবো না, আমার মনে হচ্ছে আপনাদের কিছু সমস্যা আছে, আমাদের ম্যানেজার কাছে গিয়েছেন, রাত্রে ফিরবেন, এই ব্যাপারে যা কিছু আপনার বলার বা জিজ্ঞেস করার আছে আপনি ওকে জিজ্ঞেস করবেন।
1: না না, দাঁড়ান দাঁড়ান, আপনি প্রথমে বললেন যে মহিমাকে গত মাসে এখানে থাকতে দেখেছেন, এখন বলছেন আমিও এসেছিলাম, আপনি মহিমাকে চিনতে পারলেন, আপনার স্টাফরাও চিনতে পারল, তাহলে আমাকে চিনতে পারলেন না কেন? মানে গন্ডগোল তো আমাদের নয়, আপনাদেরই কিছু কিন্তু সিরিয়াস প্রবলেম আছে। হ্যাঁ
2: সরি স্যার, আমি আর কোনো কমেন্ট করব না।
0: হরিশঙ্কর এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব শুনছিল, এবার তীর্থঙ্কর ওর দিকে তাকিয়ে বলল,
1: আরে যে ভাই, তুমিও তো একটু আগে বললে যে ম্যাডাম খাড়ির দিকে যাবেন বলেছিলেন বলে তুমি ভ্যান রিক্সা ডেকে দিয়েছিলে, সঙ্গে কি আমি ছিলাম?
0: হরিশঙ্কর কিছু বলতে যাচ্ছিল, রিসেপশনিস্ট মেয়েটা থামিয়ে দিয়ে বলল,
2: হরিদা তুমি 105 যাও, অনেকক্ষণ আগে খাবার অর্ডার করেছে।
0: তীর্থঙ্কর রিসেপশনে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরাটা দেখিয়ে বলল,
1: ঠিক আছে সবার ভুল হতে পারে, কিন্তু যন্ত্রের ভুল হবে না, আপনি গত মাসের 22 থেকে 24 তারিখে সিসিটিভি ফুটেজ চেক করে দেখান যে আমরা এখানে এসেছিলাম।
2: সরি স্যার, এটাও আমার ইখতিয়ারে নেই, আমাদের ম্যানেজার রাত্রে ফিরলে আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন, তবে এইটুকু আপনাকে বলতে পারি স্যার, 3 সপ্তাহের বেশি পুরনো ফুটেজ আমাদের সিস্টেমে স্টোর করা থাকে না।
1: বাহ ওয়ান্ডারফুল, বলছেন একটা জিনিস আর তার কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, অদ্ভুত ব্যাপার।
2: চলো রুমে চলো।
1: আরে কিছু একটা গন্ডগোল আছে মহিমা, কিছু একটা চক্রান্ত তো। এই শোনো, লেটস চেক আউট ফ্রম দিস হোটেল, হ্যাঁ রাইট নাও, এক্ষুনি চলো।
0: এতক্ষণ যে উত্তেজিত হয়েছিল মহিমা, হঠাৎ যেন খুব শান্ত হয়ে গেছে।
4: না, এই ব্যাপারটা আগে বুঝতে হবে, এটা সলভ করেই এখান থেকে যাব।
0: মাথার চুলগুলো খামচে ধরে তীর্থঙ্কর বলল,
1: আরে কি বুঝবোটা কি আমি, তুমি ভালো করেই জানো যে গত মাসের 22 থেকে 24 আমি ভুবনেশ্বরে ছিলাম।
4: জানি তো, কিন্তু এটাও তো অস্বীকার করতে পারবো না যে ওরা আমাদের দুজনের অরিজিনাল আধার কার্ড ওদের ফাইল থেকে বের করে দিল।
0: রুমে ফিরে এলো দুজনে, দরজার মুখে একজন ওয়েটার খাবার নিয়ে

0: গিয়াছে। তীর্থঙ্কর ছেলেটাকে জিজ্ঞেস করল, আচ্ছা যে ছেলেটা অর্ডার নিয়ে গেল সে কোথায়?
1: কে স্যার? সহদেব। ওর তো এখন ডিউটি অফ হয়ে গেল, ও আবার রাত্রে আসবে।
0: আচ্ছা ভাই, তুমি কি বলতে পারবে যে আমাদের কখনো আগে তুমি এই হোটেলে এসে থেকে যেতে দেখেছো?
1: কবে স্যার?
0: এই তো গত মাসে।
1: গত মাসে আমি ছুটিতে ছিলাম।
2: আহ ছাড়ো না, সবাইকে এভাবে জিজ্ঞেস করে কি হবে? তার চেয়ে আমরাই মনে করার চেষ্টা করি।
0: আরে কি আজে বাজে বলছো তুমি মহিমা!
2: কেন, তুমি তো একটু আগে বললে মানুষের মনে কিছু মেমরি হঠাৎ করে নাকি ইরেজ হয়ে যায়, হয়তো সত্যি আমরা দুজন এসেছিলাম। আচ্ছা এরকমও তো হতে পারে, এখানে আসার পরে তুমি হয়তো রুম থেকেও বেরোওনি, তাই তুমি কেমন দেখতে ওদের মাথায় সেটা রেজিস্টারই করেনি।
0: অ্যাবসার্ড, অফ অল দ্য প্লেসেস এক মাস আগে মন্দারমণিতে এসেছিলাম আর সেটা বেমালুম ভুলে গেলাম, সেটাও আবার আমরা দুজন একসঙ্গে। তোমাকে বলছি মহিমা, জায়গাটা ভালো নয়, সেফ নয়, চলো চেক আউট করে আইদার অন্য হোটেল দেখি অথবা কলকাতায় ফিরে যাই। খেয়াল করে দেখেছো, আমাদের আইডি দেখালো কিন্তু রেজিস্ট্রারের নামটা দেখালো না।
2: আবার এটাও তো হতে পারে, কোনো কনস্পিরেসি নেই, কিছু একটা এমন ঘটেছিল যে আমাদের মনের মধ্যে থাকা কিছু স্মৃতি মুছে গেছে।
0: আরে রাবিশ কথাবার্তা বলছো তুমি।
2: এছাড়া আর কোনো উপায় নেই তীর্থঙ্কর, চলো আমরা মনে করার চেষ্টা করি।
3: ভাত, আলু পোস্ত, ইলিশ মাছ সেন্টার টেবিলের উপর পড়ে রইল। মুখোমুখি সোফায় বসে আছে তীর্থঙ্কর আর মহিমা।
2: দেখো গত মাসের 22-24 তুমি ভুবনেশ্বরে ছিলে ইম্পেরিয়াল হোটেল, আর আমি ছিলাম কলকাতায়, রাইট?
0: হুম, একেবারেই তাই।
2: তাহলে আমরা না প্রথমে সাক্ষী খুঁজি যে সত্যি আমরা ভুবনেশ্বর আর কলকাতায় ছিলাম কিনা। দাঁড়াও আমি বাড়িতে ফোন করি, মাকে জিজ্ঞেস করি।
3: মাকে ফোন করে স্পিকার অন করলো মহিমা, যাতে যা কথাবার্তা হয় তীর্থঙ্কর স্পষ্ট শুনতে পায়।
2: হ্যাঁ মা। আচ্ছা তোমার খেয়াল আছে গো যে গত মাসের 22-24 আমি কলকাতায় ছিলাম কিনা?
4: এ আবার কি প্রশ্ন, ওভাবে তারিখ ধরে বলা যায় নাকি? তারপর তুই তো নিজের ফ্ল্যাট হয়ে যাওয়ার পর বাবা মার কাছে আসা ছেড়েই দিয়েছিস। কতবার বলেছি তীর্থঙ্কর যখন ট্যুরে বাইরে থাকে এখানে এসে থাক, তুই তো আসিসই না। তা হ্যাঁ রে, তোরা মন্দারমণি পৌঁছে গেছিস?
2: হ্যাঁ মা, ছাড়ছি, তোমাকে পরে ফোন করছি।
3: ফোনটা ছেড়ে মহিমা বলল,
2: প্রমাণ হলো না যে আমি কলকাতায় ছিলাম কিনা। এবার তোমার পালা, তুমি কাউকে একটা ফোন করে কনফার্ম করো না তুমি ভুবনেশ্বরে ছিলে কিনা।
0: হ্যাঁ কিন্তু করবোটা কাকে?
2: আরে ইম্পেরিয়াল হোটেলের রিসেপশনে করো।
0: আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার কাছে হোটেলের বিল আছে, অফিসে এখনো জমা দিইনি, কলকাতায় ফিরেই তোমাকে দেখাতে পারি।
2: না না না, কলকাতায় ফেরার আগেই এই মিস্ট্রিটা সলভ করতে হবে। বেশ তাহলে না তুমি অফিসের কাউকে একটা ফোন করো।
0: আরে এটা তো একটা বোকা বোকা ব্যাপার হয়ে গেল, কাকে ফোন করবো অফিসের কাউকে? আরে জাস্ট বদ্ধ পাগল বলবে আমাকে।
2: কিন্তু করতে তো হবেই তীর্থঙ্কর, পাগল তো আমরা হয়েই গিয়েছি। ভীষণ ভীষণ কঠিন একটা ধাঁধা, ওরা আমাকে দেখেছে, আমার ফুড হ্যাবিটস জানে, তোমার আমার অরিজিনাল আধার কার্ড পর্যন্ত ওদের কাছে ছিল। চেষ্টা আমাদের করতেই হবে, কি অদ্ভুত একটা ব্যাপার, আমাকে মনে রেখেছে কিন্তু তোমাকে মনে করতে পারছে না। তুমি প্লিজ ফোনটা করো।
0: ইম্পসিবল মহিমা, নিজেকে খোরাক করার কোনো মানে হয় না।
2: আরে বাবা খোরাক তো আমরা হই আছি এতগুলো লোকের সামনে, চেষ্টা করতেই হবে। আচ্ছা তোমার অরিজিনাল আধার কার্ডটা তুমি লাস্ট কবে দেখেছো বলো তো?
3: মনে করতে পারলো না তীর্থঙ্কর, দেশের মধ্যে হলেও পাসপোর্টটাই সবসময় নিজের কাছে রাখে। ইউরোপের নানা দেশের ভিসা করার সময় ট্রাভেল এজেন্টকে অনেক কাগজপত্র দিয়েছিল, তার মধ্যে আধার কার্ডটাও ছিল কি কিছুতেই মনে পড়ছে না। তেতো গলায় মহিমাকে জিজ্ঞেস করলো,
0: তোমারটা কবে দেখেছিলে শুনি?
2: আমারটা তো সবসময় আমার হ্যান্ডব্যাগেই থাকে, মনে হচ্ছে সকালে কলকাতাতেও দেখেছিলাম, বাট নট শিওর। সব কেমন গুলিয়ে যাচ্ছে তীর্থঙ্কর, তুমি না প্লিজ তোমার অফিসের কাউকে একটা ফোন করো।
0: আরে কি বলছো কি তুমি মহিমা, আমার অফিসে তো একটা রেপুটেশন আছে।
2: কিন্তু আর তো কোনো উপায় নেই, দেখলে তো মা কিচ্ছু বলতে পারলো না। আচ্ছা তোমার যদি অস্বস্তি হয় তাহলে আমি ফোন করছি, তোমার অফিসের অবিনাশদাকে আমি ফোন করি, আমার কাছে তো ওর নাম্বার আছে। তুমি তো বলেছিলে ভুবনেশ্বরে তুমি আর অবিনাশদা একসঙ্গে একই হোটেলে ছিলে।
3: মহিমা মোবাইলটা তুলতেই খপ করে মহিমার হাতটা ধরে উত্তেজিত হয়ে বলে উঠল তীর্থঙ্কর,
0: একদম না, তুমি কাউকে

0: ফোন করবে না।
1: বোঝার চেষ্টা করো তীর্থঙ্কর, ওরা আমাকে দেখেছে, আমার ফুড হ্যাবিটস জানে, তোমার আমার আধার কার্ড ওদের কাছে ছিল। চেষ্টা আমাদের করতেই হবে, তোমার একার ব্যাপার নয়, আমাদের দুজনের ব্যাপার এটা।
2: মহিমা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই উত্তেজনা বাড়িয়ে আরো শক্ত করে মহিমার হাতটা চেপে ধরলো তীর্থঙ্কর।
0: না, আমি তো বলছি তুমি কাউকে ফোন করবে না।
1: জানতেই হবে তীর্থঙ্কর, আমরা সত্যি এখানে এসেছিলাম কিনা, ওদের কাছে আমাদের আধার কার্ডটাই বা এলো কি করে।
0: তোমারটা কিভাবে এসেছে আমি জানি না, কিন্তু আমার আধার কার্ডটা হয়তো হারিয়ে গিয়েছিল।
1: বলনি তো আমাকে, তোমার আধার কার্ড হারিয়ে গিয়েছিল, কবে কোথায় হারিয়েছিল?
0: আরে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ওরা কিছু একটা চক্রান্ত করেছে।
1: আরে বাবা, খামোখাইরা চক্রান্তই বা করতে যাবে কেন? ফর দ্যাট ম্যাটার, এরা তো জানতোই না যে আমরা আসছি। আমি নিজে নেটে খুঁজে এই হোটেলটা বুক করেছি, আমারটা তো মনে করতে পারছি না, কিন্তু তোমারটা যদি মনে করতে পারো সেটা তো অফকোর্স ইম্পর্টেন্ট, না হলে ধরে নিতে হবে ওরা যা বলছে সেটাই ঠিক। আমরা এখানে এসে দুজনের আধার কার্ড হারিয়েছিলাম।
0: না, এখানে আসিনি আমি।
1: নিশ্চয়ই এসেছিলাম, আমাকে অবিনাশ দাকে ফোনটা করতে দাও তো। গত মাসের 22-24 তুমি কোথায় ছিলে জানতেই হবে।
2: আরো গলা চড়লো তীর্থঙ্করের।
0: আরে মহিমা, তোমাকে তো বারণ করছি তুমি ফোন করবে না।
1: তাহলে বলো তুমি গত মাসের 22-24 কোথায় ছিলে?
0: দূর দেরি বলছি তো, ভুবনেশ্বরে।
1: না, তুমি ভুবনেশ্বরে ছিলে না, আমি জানি তুমি কোথায় ছিলে।
0: কোথায় ছিলাম আমি?
1: এই মন্দারমণিতেই।
0: মানে তুমি কি পুরো পাগল হয়ে গেছো নাকি?
2: মহিমা উঠে দাঁড়িয়ে তীর্থঙ্করের কাঁধ দুটো ঝাঁকিয়ে বলতে লাগলো,
1: না, মন্দারমণিতে এই হোটেলেই অন্য একটা মেয়ের সঙ্গে।
0: আরে কি জাতা বলছো তুমি, পাগল হয়ে গেছো পুরো, ছাড়ো আমাকে।
2: তীর্থঙ্কর মহিমার হাত দুটো কাঁধ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মহিমা আরো খামচে ধরে তীর্থঙ্করের কাঁধ দুটো ঝাঁকাতে ঝাঁকাতে বলল,
1: তীর্থ, স্বীকার করো তুমি মন্দারমণিতে এই হোটেলেই ছিলে অন্য একটা মেয়ের সঙ্গে, তার নাম নীতু মেহতা, স্বীকার করো।
0: মানে কি যাতা বলছো বলো তো, কুইজ নীতু মেহতা? অসম্ভব, পাগলের মতো কথা বলো না, উল্টো পাল্টা সন্দেহ করছো তুমি মহিমা।
1: আমার কাছে প্রমাণ আছে, অকাট্য প্রমাণ।
0: ওকে বলো কি প্রমাণ আছে বলো।
1: ভিডিও ফুটেজ, তুমি আর নীতু মেহতা একসঙ্গে।
2: একেবারে মেজাজ হারিয়ে তীর্থঙ্কর চিৎকার করে বলে উঠল,
0: আরে না না, থাকতেই পারে না, 23 তো আমি পুরীতে ছিলাম, আমার সঙ্গে ছিল অনন্যা।
2: হঠাৎ চুপ করে গেল তীর্থঙ্কর, তারপর চুপ করে উদাস হয়ে বাইরের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ চুপ করে থেকে মহিমাও একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল,
1: শিকার যখন করেই ফেললে তখন বাকি সত্যি কথাটাও বলে ফেলো তীর্থঙ্কর।
2: তীর্থঙ্কর একটা সিগারেট ধরিয়ে চুপ করেই থাকলো। মহিমা বলতে আরম্ভ করল,
1: যাকে আমি বলি, আমি জানি তুমি গিয়েছিলে পুরীর হোটেল কলিঙ্গতে, তারিখটাও জানি, গত মাসের 23। ভুবনেশ্বরের এম্পেরিয়াল হোটেলে তোমার গত মাসের 22-24 বুকিং ছিল ঠিকই, কিন্তু 23 তুমি ক্লায়েন্ট ভিজিট করতে যাওনি, অফিসকে জানিয়েছিলে তোমার শরীর খারাপ। সেই শরীর খারাপের কথা অবশ্য আমাকে জানাওনি, স্বাভাবিক, কারণ তোমার তো শরীর খারাপই হয়নি। তুমি গিয়েছিলে পুরী, তোমার সঙ্গে ছিল তোমার অফিসের অনন্যা। 23 তোমরা দুজনে রাতটা কাটিয়ে আবার 24 সকালে ফিরে এসেছিলে এম্পেরিয়াল হোটেলে, তারপর বিকেলে চেক আউট করে ফ্লাইটে রাত্রে কলকাতায় ফিরেছ।
3: তুমি কি করে এই সমস্ত?
2: গম্ভীর গলায় বলতে শুরু করলো মহিমা।
1: এই নাটকটা আমাকে করতেই হতো তীর্থঙ্কর, না হলে এত সহজে আমি সত্যিটা জানতে পারতাম না। তোমার গোপন অভিসারে কোনো ক্লু না রাখার চেষ্টা তুমি করেছিলে ঠিকই, কোনো ছবিও তুলে রাখুনি মোবাইলে, এম্পেরিয়াল হোটেলের বিল রাখলেও পুরীর হোটেলের কোনো বিল তোমার পকেটে রাখুনি। সেদিন আমাকে একবারের বেশি তুমি ফোনও করনি, তবু ওই যে ক্লুটা তুমি তোমার অজান্তেই রেখে দিয়েছ। 1 তোমার জিন্সের পায়ের ফোল্ডে কিছু বালি, ভুবনেশ্বরে ওরকম বালি জিন্সের ফোল্ডে আসার কথা নয়, সেটা সম্ভব একমাত্র কাছাকাছি কোনো সমুদ্রে গেলে। কাছাকাছি সমুদ্র বলতে তো ওই পুরী, অনুমান করছি অনন্যার সঙ্গে তুমি সমুদ্রের জলে গিয়ে পা ডুবিয়েছিলে। দ্বিতীয় ভুলটা ছিল তুমি ফেসবুকে হোটেল নিউ কলঙ্গিতে একটা চেক ইন করে ফেলেছ, তারিখটা 23, ভুল বুঝতে পেরে চেক ইন পোস্ট

0: মুছে দিয়েছো ঠিকই, কিন্তু প্লেসেস ইউ ভিজিটেড 23 তারিখে পুরীর ছাপটা কিন্তু রয়েই গেছে। তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য সেটা আমি দেখতে পেয়েছি।
1: আর এখানে তোমার আশাটা, তুমি তাহলে কার সঙ্গে এসেছিলে?
0: তুমি কি বোকা গো, কারোর সঙ্গে নয়, আমি এখানে আসিনি। রিঙ্কি মানে যে মেয়েটা রিসেপশনে আছে, ও আমার বন্ধু নীতু মেহতার বোন। ওর বিশ্বস্ত 2-3 জনকে নিয়ে নাটকটা করতে খুব সাহায্য করেছে আমাকে। তোমার আমার দুজনের আধার কার্ডই আমার ব্যাগেই ছিল। তুমি যখন রেজিস্টারে নাম লিখছিলে তখন এক ফাঁকে আমি হরিশঙ্করের হাতে দিয়ে দিয়েছিলাম। ওদের অবশ্য আসল কারণটা বলিনি, শুধু বলেছিলাম তোমার সঙ্গে একটু সিরিয়াস মজা করছি। যাই হোক, একজন চরিত্রহীন আনফেথফুল হাজবেন্ড তুমি, নিজের ওপর না ঘেন্না হচ্ছে? 7 মাস ধরে আমি তোমার সঙ্গে আছি, লম্পট একটা।
2: ইন্টারকমটা তুলে রিসেপশনে মহিমা ফোন করতেই ফোন ধরে রিঙ্কি বলল,
3: উফ, তোমাদের হানিমুনের সারপ্রাইজ কেম ওভার হলো মহিমাদি?
2: সেই চাপা দীর্ঘশ্বাসটা ফেলে মহিমা বলল,
0: থ্যাংক ইউ রে, একদম ওভার। কিন্তু একটা ব্যাপার ঘটে গেছে বুঝলি, মায়ের কাছে আর্জেন্টলি ফিরতে হবে। তুই চেক আউট করার জন্য কোনো বেলবয়কে একটু পাঠিয়ে দিবি প্লিজ?
2: শুধু কিছু দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না ঘর থেকে, এমনকি মহিমার চলে যাওয়ার শব্দটুকুও না।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উন্মোচন, গল্পের কথক অর্পণ, তীর্থঙ্কর অরিজিৎ, মহিমা অপরূপা, রিঙ্কি দেবারতী, হরি কল্পলাল, হোটেল স্টাফ অমরজিৎ ও শুভায়ন্দা, মহিমার মা ইন্দ্রাণী, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা, সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: কেমন লাগলো গল্পটা? আসলে আমাদের এই যে লুকোচুরির যে কাহিনীটা, যেটা উন্মোচিত হলো, সেই গল্প উন্মোচন খুব ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? তো এই গল্পটা কেমন লাগলো, কিংবা এটা আরও ভালো কী করা যেতে পারে, এই সম্পর্কে আপনাদের মতামত জানতে চাইছি আজকে 107 FM রেইনবোতে। স্টুডিওতে রয়েছে আমরা দুজন, আমি অর্পণ
1: আর আমি অপরূপা। 9903652322 আপনি জানান আজকের গল্প আপনাদের কেমন লাগলো। যার মেসেজ আমাদের সবথেকে ভালো লাগবে, কেবল প্রশংসা নয়, যদি সমালোচনাও করেন সেটাও হবে, যারটা মনে হবে সব থেকে সুন্দর, সব থেকে ভালো, তাকে কিন্তু আমরা সরাসরি নিয়ে যাবো কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে। তাহলে এখন আমরা একটা গান শুনি,
0: গান শুনে আবার এসে আমরা বাকি আলোচনা করবো।

0: ঘড়ি সময় বলছে এই মুহূর্তে বেজে গেছে 5:45 হয়ে ঠিক 45 সেকেন্ড। 107 FM রেইনবো স্টুডিওতে আজকে গল্পটা শোনার পর মনটা কেমন একটা উদাস হয়ে গেল। এই ঘর ভাঙা, সম্পর্ক ভাঙার গল্পগুলো শুনতে শুনতে কোথাও যে মন খারাপ রয়েছে, আজকে গানের মধ্যেও তাই রয়েছে। কিন্তু এই মন খারাপটা ভালো করবার জন্যে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে কোথায় বেড়াতে যাওয়া যেতে পারে। আরও দু একটা যদি প্রচুর মেসেজ এসেছে আমাদের কাছে, সেগুলো একটু পাঠ করে দিই, নয়তো সবাই বলেন এই যে আমি যে লিখে পাঠালাম সেটা কি হাওয়ায় উড়ে গেল, নাকি ছাগলে খেয়ে গেল, নাকি ঝড়ে উড়ে গেল। তো সেই বার্তাগুলো একটু সকলের কাছে জানিয়ে দিই।
1: হ্যাঁ, আমাদের কাছে মেসেজ এসছে যে আমি যাব বললেই তো আর আমার যাওয়া হবে না, পাসপোর্টটা নেই। আমার বাবু কাতার এয়ারলাইন্সে জব করে, আমরা কতবার বলেছি আমাদের নিয়ে চলো, টিকিটের খরচ আমরাই না হয় দেব, কিন্তু জানি না সেটা বাস্তবে আদৌ হবে কি না। কাশ্মীর থেকে কন্যাকুমারী দেখেছি, রাজস্থান মানালি গিয়েছি, আর অপুরা যাইনি।
0: আমি তো কাতার অনেকবার গিয়েছি, মানে ছোটবেলা আগে ফোন করলে আমাদের বলা

0: अब कतार में है। আমি তো জানতাম আমি ভারতে আছি, কাতার মে হ্যাঁ।
1: আন্দামান এবং নিকোবর যেতে পারেন বলছেন অন্বেষা দাস আমাদেরকে হাওড়া থেকে। এবং আরও বেশ কিছু মেসেজ আছে 9903653992 হোয়াটসঅ্যাপটা একবার চট করে ঘুরে আসা যাক। সেখানে তুমি লিখছো, গুড ইভিনিং, আমি সৌভিক বোস দমদম থেকে বলছি। আজকের কাহিনীটা ভীষণ ভালো ছিল, কিন্তু শেষে যদি হাজব্যান্ডকে জিজ্ঞেস করতো যে ও এই জিনিসটা কেন করেছে তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের গল্প স্বল্পের
0: আসলে কেন করেছে এটা খুব মনে হয় না সেই প্রশ্নের উত্তর। করেছে যখন করেছে এবং অমুক কারণে করেছে বললে কি সে খুশি হতো? না, খুশি হতো না। সম্পর্ক যেটা ভাঙা সেটা ভাঙতে, কিছু করার নেই। আর হ্যাঁ, এবার
1: একজন মেসেজ করেছে জাহির, জাহির লিখছে দার্জিলিং যেতে পারেন।
0: দার্জিলিং, সত্যি দার্জিলিংটা আমাদের বাঙালির দীপুদার আন্ডারেই পড়ে। দীঘা পুরী কিংবা দার্জিলিং, এটা বাঙালির বেড়ানোর সবচেয়ে পছন্দের জায়গা। এবং দার্জিলিংয়ে ম্যালে ঘোরাটা আমাদের একটা ফ্যাসিনেশন অনেকেরই, তো সত্যি অনেকেরই ভালো লাগে। এবং কুয়াশার মাঝখানে হেঁটে আসছেন স্লো মোশনে কেউ প্রিয়জন, হ্যাঁ, তার মাঝখানে খাবার দেওয়া হয়েছে, পায়রাগুলো সেখানে উড়ছে, লোকজনের হাঁটার আওয়াজ পেয়ে। আবার সেখান থেকে দেখা যাচ্ছে ওই বহু মানুষ, ছোটো ছোটো মানুষ, কেউ চা খাচ্ছেন, কেউ দাঁড়িয়ে গল্প করছেন, কেউ ছবি তুলছেন, কেউ পাশের যে চায়ের দোকানটা আছে সেখানে বসে বিভিন্ন ধরনের চা কালেক্ট করছেন, কেউ হয়তো পাশের রেস্টুরেন্টটাতে সেখানে বসে একটু কফি খাচ্ছেন আর উপভোগ করছেন মহল যেটাকে বলে সেইটাকে। কিংবা ওখান থেকে কেউ চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছেন ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে, কিংবা দুপা এগিয়ে গিয়ে যেখানে রাজভবনের দিকটায় ওদিকটায় গেলে ওখান থেকে চা বাগান দেখা যায় এখনো পর্যন্ত, তো সেগুলো দেখতে পারেন। কিংবা একদম যখন কুয়াশা থাকবে না তখন আরও অনেকগুলো রাস্তা রয়েছে, যেহেতু অনেকগুলো রাস্তার সম্মিলন, একটা বাজারের দিকের রাস্তা রয়েছে, আর অনেকগুলো রাস্তা রয়েছে। তো সেই দার্জিলিং আমাদের সকলের ভালো লাগার একটা জায়গা, যেখানে যখন তখন যাওয়া যায়, বর্ষাতেও যাওয়া যায়, গরমেও যাওয়া যায়, শীতেও যাওয়া যায়, সবসময় যাওয়া যায়।
1: ঠিক, এবং দীপুদা চিরজীবন আমাদের সাথে থাকুক, দীপুদা আমাদের ছেড়ে কোথাও না যান। এবং আরও একটা মেসেজ সেখানে আমাদেরকে মাধাই দাস লিখছেন যে প্রিয় অপরূপা দিদি ও অর্পণদা, রোজ ঝলমলে শরতের বিকেলের শুভেচ্ছা জানালাম তোমাদের, আর কি বলবো। যদি লং ছুটি কাটাতে চান কাছাকাছি উড়িষ্যার দারিংবাড়ি চলে যান, সেখানে প্রকৃতির সব রূপ রস সৌন্দর্য ঢেলে দিয়েছে যেন। একদিকে সবুজে ঘেরা পাহাড়, সেই পাহাড়ের বুক চিরে ঝরে পড়ছে ঝর্ণা, আশা করি খুব ভালো লাগবে। সমুদ্র যাদের ভালো লাগে তারা পাবে কাছাকাছি সমুদ্র দেখতে, চলে আসেন এখানে লম্বা ছুটি কাটাতে, পাহাড় সমুদ্র ঝর্ণা জঙ্গল সবই পাবেন এখানে। মাধাই দাস, বহরু ঘোষপাড়া।
0: এবার দেখো এই যে জায়গাটা দারিংবাড়ি, দারিংবাড়ি নিয়ে অনেকেই বলেন এটা একেবারে অনেকটা ফিল দেয়, দার্জিলিংয়ের ফিল দেয়, হয়তো এতটা নয়, কিন্তু ওইখানে যে জায়গাটা সেটা সত্যি সত্যি একটা অদ্ভুত ভালো লাগা এফেক্ট দেয়। তো এই যেমন আমি, আমার দাড়ি রয়েছে, আমার বাড়িটাকে অনেকে বলে দারিংবাড়ি, সুতরাং সে বাড়িতেও অনেকে যায়। আবার কেউ কেউ যায় হচ্ছে যে এই দারিংবাড়ির জায়গাটার মধ্যে যে মানে উড়িষ্যাতেও গিয়ে পাহাড়ের এত আনন্দ পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, দার্জিলিংয়ে গেলে অনেক কনজেস্টেড এরিয়া থাকে প্রচুর পরিমাণে, দারিংবাড়িতে সেটা নেই, কিন্তু ফলত প্রকৃতির অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এবং এখন প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে এলাকাগুলোতে, তাছাড়া ওখানে জীবজন্তুর দেখা পাওয়া যায়, খুব সুন্দর জায়গা। যারা উড়িষ্যাতে গিয়ে এরকম পাহাড়ি ফিল পেতে চান তাহলে কিন্তু তারা অবশ্যই যেতে পারেন।
1: একদমই তাই। এবং এই পাহাড় ঘুরতে যাওয়া, সমুদ্র দেখা, জঙ্গলের মাঝে একটুখানি জঙ্গল উপভোগ করা, সবটাই চলতে থাকুক, পাশাপাশি আমাদের একটা গানও থাকছে।
0: আসলে এই বেড়াতে যাওয়া পুরোটার মধ্যে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, প্রকৃতিকে ভালোবাসা, অবকাশ যাপনের প্রতি ভালোবাসা, আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে সেই ভালোবাসাময় সময়টাকে কাটানো, সমস্তগুলো আমাদের ভালো লাগার। সুতরাং এই ভালোবাসাটা চিরকাল থাকুক, এটুকুই কামনা।

0: আসলে বেড়ানোর জায়গা নিয়ে আমরা আলোচনা করতে করতে আমাদের আলোচনাটা একটা জায়গায় শেষ তো করতে হবে, তো আমরা আপাতত এখানেই শেষ করছি বেড়াতে যাওয়ার জায়গা নিয়ে। তো দীপুদার জয় হোক, দার্জিলিং যাওয়া হবে, এবং অঞ্জন দত্ত তো দার্জিলিং নিয়ে এত ফ্যাসিনেটেড যে উনি দার্জিলিং বলতে অজ্ঞান আর কি, সুতরাং আমরাও সেই সূত্রে দার্জিলিংয়ের প্রতি আমাদের ভালোবাসাটা অনেকটা বেড়ে রয়েছে।
1: একদম, এবার একটু দার্জিলিংয়ের ছোঁয়া গানে গানে থাকলো। অপরূপা আর অর্পণ, আমরা দুজনেই ফিরে আসছি ঠিক 6:02 তোমাকে সাথে নিয়ে 9903659992 জানাতে পারো আমাদের কেমন লাগছে তোমার।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। তিনি বলেন, জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারতের অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন যে ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায়, কিন্তু তা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। তিনি স্পষ্ট করেন যে যেসব দেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেয় তাদের সঙ্গে আলোচনার কোনো অবকাশ নেই। তিস্তাসহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলিতে বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা শাসকদের পাশাপাশি খড়গপুর, IIT যাদবপুর, কলকাতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাম এবং তৃণমূল কংগ্রেস আমলে ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বর্তমানে তার পরিবর্তন হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: বই বুঝে মরতে বেজে
3: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
4: আমরা আসবার সময় দেখেছিলাম যে আজকে এসপ্ল্যানেড এরিয়াতে কেনাকাটার যা ভিড়, বাপরে বাপরে বাপ, সকলে বেরিয়ে পড়েছেন শেষ মুহূর্তে কেনাকাটা। সেই কেনাকাটা করার পর বাড়িতে ফিরবেন সকলে, ধীরে ধীরে তৈরি হবেন পুজোর জন্যে। আনন্দ সকলের মনে একেবারে রঙিন হয়ে উঠেছে, এটির ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর তাই সেই রঙিন মনে রঙিন সুর পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমরা দুজন, আমি অর্পণ,
5: আমি অপরূপা।
4: আর এখন সে তার জন্য আপনাদের রঙিন ইন্টু তিন,
5: তিন একে তিন থাকছে, তিন এক তিন গানের হ্যাট্রিক নিয়ে আবারও ফিরছি অপরূপা আর অর্পণ। 9903653992 তে আপনি জানাতে থাকুন যে আপনার আমাদের কেমন লাগছে।
3: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

0: ঘড়ি কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে, আর আজকে উইকেন্ড ক্যাফেতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দুজন। সঙ্গে রয়েছি অপরূপা আর অর্পণ। আর আপনাদের জন্য যে সমস্ত গানগুলো আমরা নিয়ে এসেছি, প্রতিটা গানের মধ্যে খেয়াল করে দেখুন আপনাদের সেই পুরনো প্রেম বা ভালোবাসা বা অনুভূতির চোরাস্রোত যেগুলো মনের মধ্যে নিত্য বহমান, সেগুলোকে ছুঁয়ে যায় প্রতিটা সুর। ঠিক তেমনি কিছু কিছু অতীত, কিছু কিছু স্মৃতি আমাদেরকে এখনও হন্ট করে বা আমাদেরকে এখনও সেই পুরনো দিনে নিয়ে যায়। কোনো একটা সুর হঠাৎ করে কানে ভেসে এলো, কিংবা এই যে পুজো আসছে, পুজোর সময় যেরকম আমরা মাঝে মাঝে আমরা দেখি সেই 80-এর দশকের গান, 70-এর দশকের গান বা 90-এর দশকের গান, সেই গানগুলো যখন হঠাৎ করে গানে বাজে, আমরা হঠাৎ করে চলে যাই আমাদের সেই ছোট্টবেলায়। তো ফলত সেই গানগুলো শুনতে আমাদের অনেক বেশি ভালো লাগে।
1: হ্যাঁ, আর সেই রকমই একটা গান এই মুহূর্তে যেটা আমরা ইন্ডি পপ সেগমেন্ট, একটা তো আমাদের FM রেনবোর থাকেই, সেরকম ইন্ডি পপ সেগমেন্টে তোমাকে শোনাবো ইউফোরিয়ার একটা গান। ইউফোরিয়া পলাশ সেন আমাদের ভীষণ প্রিয়, এবং আমরা যখন 90s যে সময় একটু একটু করে বড় হচ্ছি, স্কুল কলেজ যাদের যে সময়, ওই সময়টায় তারা সবাই না এই গানগুলোর সাথে বেড়ে উঠেছি এক কথায় বলতে গেলে। তো এই মুহূর্তে তোমার গানে রইল ইউফোরিয়ার এই গানটি, ফিরে আসছি অপরূপা আর অর্পণ তোমাকে সাথে নিয়ে।
2: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: ক্যাবাত বলে শোনের গান আমাদের সেই পুরনো দিনে মনে করিয়ে দেয়, এবং আজকে সেই পুরনো গান, পুরনো অনুভূতি, তিনেকে তিন গল্প, গান, ইনফরমেশন, সেই সঙ্গে আপনাদের কাছ থেকে জানা অনেকগুলি কথা, কোথায় যাওয়া যেতে পারে, সেই ডেস্টিনেশন সব কিছু জেনে টেনে নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে আপাতত বিদায় নেবার সময় এবার হলো। প্রসন্ন মুখ তোল,
1: এবার তো যেতেই হবে, কিছু করার নাই, তাহলে এবার যাই। কিন্তু যেতে যেতে যেতে যেটা বলার সেটা হচ্ছে যে পুজো তো চলেই আসছে। আমরা দুজন এক্ষুনি আলোচনা করছিলাম যে আমাদের কী প্ল্যান, আমরা কীভাবে কী পুজোটা কাটাতে চাই, সেটা নিজেদের মধ্যে একটু আলোচনা হলো, এবং যা বুঝলাম যে আমরা ভীষণ কাঁচা হয়ে আছি আপাতত পুজোর প্ল্যানিংয়ে, কিন্তু আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে যে তোমরা ভীষণভাবে এগিয়ে গেছো, নিজেদের পুজো প্ল্যান একদম সর্টেড, জানো কী করবে না করবে, শুধু সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টাটা কিন্তু করতেই হবে।
0: এক্স্যাক্টলি, আমি মোটামুটি ঠিক করেছি পুজোর পাঁচটা দিন আমি খাবো, সারাদিন শুধু খাবো,
1: আমি বাড়িতে থেকে খাবো, এটাই আমিও ভেবেছি।
0: কি খাবো জিজ্ঞেস করছেন না তো?
1: কি
0: ল্যাদ, পুজোর সময় কাজ করতে ইচ্ছে করে না দাদা, কি বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে সারা বছর কাজকর্ম করে টোরে কোনো রকমে এই কয়েকটা দিন তো ছুটি পাওয়া যায়, এই সময়টা শুধু গতন নাড়তে আর ইচ্ছে করে না, সুতরাং আরামসে বসে সময় কাটিয়ে দিন কাটিয়ে আনন্দে কাটাবো, এটুকু প্ল্যান করে নিয়েছি। আপনারাও খুব ভালো কাটান, দারুণ কাটান, দুর্দান্ত কাটান,

0: শপিং যা করার করে নিন, আর ভালো থাকুন, আর সব সময় কানে রাখুন 107 FM রেইনবো। আপাতত অর্পণ আর
1: অপরূপা
0: নিচ্ছে বিদায়,
1: টাটা বলছি,
0: বাই বাই,
1: টাটা।
2: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

I feel like a woman. আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি চালিত ট্রেনের যাত্রারও সূচনা করেন। এটি ভারতের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার যাত্রা এবং দেশের নেট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যের পথে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা প্রধানমন্ত্রী তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছেন। জাপানে এশিয়ান গেমসে ভারত আজ স্কোয়াশে 2টো রূপ পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রূপ জিতেছেন। ফাইনালে মালয়েশিয়ার ইয়ন ইও এনজিকে আধিপত্য বজায় রাখেন এবং অভয়কে 9-11, 5-11, 5-11 হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে অনাহাত সিং রূপ পেয়েছেন। ফাইনালে তিনি মালয়েশিয়ার সিভাসাঙ্গারি সুব্রমণিয়মের কাছে 4-11, 4-11, 7-11 হেরে যান। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং নিলে ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারে ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রাখে। শেষ পাওয়া খবরে ভারত 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 38 রান করেছে। 2 মাসের বিরতির পর রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতের একদিনের ক্রিকেট দলে ফিরেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
1: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি।

0: রবিবার আমরা চাষবাসে বেশ মগ্ন হয়ে উঠেছি, এবং এই চাষবাসটা কিন্তু না না না আপনি একদম একা করছেন না, সঙ্গে রয়েছে দেবারতী আর অমরজিৎ, আর ফার্ম টু সিটি পুরো চাষবাসে রেডি করছে আপনাকে, এবং আমরা নিজেদেরকেও রেডি করছি।
1: ভালোই ছিলাম, বাস করতে করতে হঠাৎ করে যে এরকম চাষের প্রসঙ্গ চলে আসবে, তাও আবার দেবারতী এরকম ফাঙ্কি ফাঙ্কি মুডে, বেশ আমাকে চাষের মধ্যে একটা আলাদা ধরনের এনহ্যান্স করবে সেটা তো ধারণাই করতে পারি।
0: শোনো শোনো অমরজিৎ শোনো, এখন চাষবাস বললেই শুধুমাত্র কাদামাটি বা ধরো চড়া রোদ কোদাল নিয়ে তুমি বেরোচ্ছো এটা কিন্তু নয়। তুমি কিন্তু এই যে বললে না ফাঙ্কি মুড, এই ফাঙ্কি মুডে নিজের শহরের ঘরে বসেও বা ধরো তোমার হাতে যদি ল্যাপটপ থাকে সেটা নিয়েও কিন্তু তুমি একজন সফল চাষী হতে পারো।
1: ওয়াও, মানে ল্যাপটপ নিয়ে আমি চাষ করছি ভাবতে খুব ভালো লাগছে। হ্যাঁ, ছোটবেলায় আমি আঁকতে খুব পছন্দ করতাম সেটা জানি, অনেক সময় যেটা হতো সেটা হচ্ছে হয়তো দেখা গেল একটা বাড়ির চাল আঁকছি, ওটা কখন যে পাহাড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর কি, বাড়িটা ছোট পাহাড়টা বড়, কিন্তু সেই আঁকা আঁকি অব্দি ঠিকঠাক ছিল। তা হচ্ছে এখন দেবারতী বলছে যে হাতে ল্যাপটপ নিয়ে নাকি কি সব চাষবাস, মানে এরকম একটা ধানের ক্ষেত্রে কি আঁকতে হবে নাকি? আমি সেটা কিন্তু পারবো না প্লিজ।
0: তোমার যা আঁকার আমি মানে কি বলবো
1: নমুনা,
0: হ্যাঁ নমুনা আর কি, নমুনা যা শুনলাম সেখানে আমি তোমাকে আঁকতে তো বলবো না, তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো এগ্রিপ্রেনিয়রশিপ।
1: কি কি কি কি ইন্টার্নশিপ?
0: আরে
1: কিসের? চাষের ইন্টার্নশিপ? আচ্ছা, আমাকে তার মধ্যে ঢুকাচ্ছে? ও বুঝতে পেরেছি, তার মানে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। বাবা বাবা বাবা কি সুন্দর, আমার কোনো জমি নেই।
0: আরে বাবা, ইন্টার্নশিপ নয়, এটা হলো এগ্রিপ্রেনিয়রশিপ, মানে আমাদের নতুন প্রজন্মে অনেকেই এখন আর চাকরি না খুঁজে শহরের বুকে চাষবাসকে বা ফার্মিং কে পেশা বানিয়ে হ্যাঁ প্রচুর প্রচুর টাকা রোজগার করছে।
1: কত কত কত?
0: আরে খালি টাকা,
1: লক্ষ্যটা যেন লক্ষ্যের দিকে থাকে।
0: আর লক্ষ্য মাটি ছাড়াই এখন ফ্ল্যাটের ভিতরে চাষ হচ্ছে, কিভাবে? আরে সব যদি এখন বলে দিই তাহলে তো ওই গেল।
1: না না না না না, ব্রেকে পা আসছি, একটা ছোট ব্রেকের পর।
2: ক্যা কর রহা হ্যায়, ইধার ইধার ইধার হাম বোল রহা হ্যায়, তেরে বিজু কা
3: পুতলা বোল রহা
2: হ্যায়। পক্ষিয়ো সে তো হাম খেত কো বাচা লেতে হ্যায়, পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বাচা?
3: মতলব?
2: দেখ বেটা, তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না, মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায়, অর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কাইসে সেহতমন্দ হোগি হ্যায়। আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কাইসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, হ্যাঁ মাটি ভি তন্দুরুস্ত ওর লোক ভি। আরে পহলি ওয়ালি বাত কহাঁ,
3: পরম তো সবই ডালে,
2: সব নাই, আজ ভি লাখো জাগরুক কিসান পরম্পরাগত বিধি সে ফসল উগা রহে, খরচা কম ওর উপজ কি কিমত ভি বেহতর পা রহে।
3: সচ?
2: রে বেটে, এক্সপিরিয়েন্স সে বতা রহে হ্যায়, ধূপ মে বাল সফেদ নাই কিয়ে হ্যায়।
3: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा।
4: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

0: চলে এসেছি ব্রেক থেকে আবারও ফিরে, অমরজিৎ এবং দেবারতি আপনার সঙ্গে। আচ্ছা দেবারতি, একটু আগে একটা কথা বলছিল যে যে ফ্ল্যাটের মধ্যে কোথাও কোনো মাটি নেই, সামান্য একটুখানি মাটি থাকলে সেটাও আমরা কোনো একটা টবের মধ্যে বসিয়ে দিই, সেখানে স্নেক প্ল্যান্ট বা অন্যান্য কোনো গাছ, যেটা আমাদের দেখতে বেশ সুন্দর লাগবে আর কি। মানে ওই কোট আনকোট একটা বাংলায় কথা যে দৃষ্টিনন্দন, এস্থেটিক সেন্সটা বরাবরই আমাদের খুব বেশি, সেই রকমই কোনো একটা কিছুর ওপরে আমাদের ইন্টারেস্ট সব থেকে বেশি থাকে। কিন্তু মাটি ছাড়া কী করে চাষটা হবে শুনি?
1: আরে বাপরে, আরে খুব সহজ বিষয় অমরজিৎ, তুমি এত ছোট ছোট বিষয় এত ঘাবড়ে যাও না। আমি যে ফার্মিং এর কথা বলছি সেটা তোমার ওই ফ্ল্যাটের ছোট্ট ঘরে, মানে আমরা যেটাকে আমাদের ঘরগুলোকে দেশলাই বাক্স বলি, সেই দেশলাই বাক্সের মধ্যেই হওয়া সম্ভব। বিজ্ঞান একে বলছে হাইড্রোপনিক্স। ওরে বাবা, কঠিন না বেশ শব্দটা?
0: পেরেছি, আমি নিতে পেরেছি, হাইড্রোপনিক্স। হ্যাঁ, হাইড্রোপনিক্সটা অ্যাকচুয়ালি
1: শুধুমাত্র নিউট্রিশন রিচ জল তুমি ব্যবহার করে ঘরের পাইপের ভেতরে দিব্যি ফলিয়ে দিতে পারবে তাজা তাজা স্ট্রবেরি, লেটুস পাতা।
0: ওমা, তাই নাকি?
1: স্ট্রবেরি বড্ড দাম মার্কেটে গো।
0: বলছি আমার বাড়িতে আমি করেই ছাড়ব। মানে স্ট্রবেরির যখন বড্ড দাম মার্কেটে, এটা যখন শুনেই ফেলেছি দেবারতির কাছ থেকে, তাহলে মাটি থাকুক বা না থাকুক, ব্যাবিলনেও তো ঝুলন্ত উদ্যান আছে নাকি?
1: ও হো হো, এই যে মানে আমাদের বাংলার বুক থেকে ব্যাবিলনে চলে গেল। না না, ফিরে এসো বাবা, ফিরে এসো বাংলায়, ফিরে এসো। তোমাকে আর একটা আইডিয়া দিই, সেই আইডিয়াটা হলো মাইক্রোগ্রিনস। এটা হজম হলো?
0: মাইক্রোগ্রিনস মানে সবুজ সবুজ সবুজ, এই যে আমরা চারিদিকে এই বনভূমির দিকে তাকাই, সেটা ছোট হতে হতে হতে হতে আরো ছোট হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার চোখের পাওয়ারটা নিয়ে তুমি আবার কোনো কথা বলছো না তো?
1: বয়স হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। যাই হোক, মাস্টার্ড, সানফ্লাওয়ার বা পালং শাকের কুচি চারা যা মাত্র 7 থেকে 10 দিনে ঘরের ট্রেতেই তৈরি হয়ে যায়, ভিটামিনের ঠাসা এই মাইক্রোগ্রিনস শহরে বড় বড় ক্যাফে আর রেস্টুরেন্টে ছড়া দামে বিক্রি হচ্ছে।
0: আমি তো ক্যাফে আর রেস্টুরেন্টে মাঝে মধ্যেই যাই, এবার গিয়ে তাহলে খোঁজ খবর নিতে হবে।
1: মানে বুঝতেই পারছো তুমি যে খুব সামান্য পরিশ্রম, অল্প জায়গা আর মাত্র 1-2 সপ্তাহের মধ্যেই পকেটে ক্যাশ।
0: এই পয়েন্টে আমি স্টিক করে থাকবো, পকেটে ক্যাশ। তার বাকি পেছনে কি হয়েছে না হয়েছে সেটা দেখার দরকার নেই, পকেটে ক্যাশটাই আমরা কিন্তু স্টিক করে থাকবো।
1: আর ছাড়ো, ও তো মোটামুটি ক্যাশেই আটকে থাকলো, আমি বরং আইডিয়াগুলো দিই। তবে পরের আইডিয়ার জন্য

0: ফার্ম টু সিটিতে আবারও ফিরে এলাম অমরজিৎ এবং দেবারতী আপনার সঙ্গে। আর ছাদে মানুষ মোটামুটি বিকেলবেলার দিকে একটু হাওয়া বা একটু শীতকালের সকালে রোদ পোহাতে যায়, কিন্তু ছাদে বসে নাকি ব্যবসাও করা যায়।
1: ছাদটা বললে না আমার সেই মা বাবারির কথা মনে পড়ে যায়, ওই যে সন্ধ্যেবেলা লোডশেডিং হচ্ছে, ছাদে সবাই মাদুর পেতে বসে গেলাম, চা একটু মুড়ি মাখা, উফ উফ উফ। তুমি যে ছাদের কথা বলে অমরজিৎ আমার নস্টালজিক করে দিলে।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সমস্ত কিছুই বললো কিন্তু দুপুরবেলা ছাদে যখন কেউ থাকতো না, তখন ওই আচারের কৌটোগুলো যে কোথা থেকে কোথায় হাওয়া হয়ে যেত, সেটা বরঞ্চ আমরা ওই বিষয়ে কোনো গভীর অনুসন্ধান করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ছাদের কথা বললেই কেমন জানি ওই সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদের কথা মনে পড়ে যায়।
1: তবে এখন তো ছাদে আনাগোনা খুবই রেয়ার হয়ে গেছে, কারণ মানুষ এখন স্মার্টফোন নিয়ে ব্যস্ত, ল্যাপটপ বা খুব রেয়ার যেটা হয় সেটা হলো বন্ধুদের সঙ্গে একটু বেরোনো। তার ফলে আমাদের ছাদ বাবা যে এখন বলে যে আরে তোমার অপেক্ষায় বসে আছি, তুমি তো আর এলে না। তবে ছাদটাকে কিন্তু ইউটিলাইজ করা যায়, মানে ছাদটাকে আপনি বানিয়ে ফেলতে পারেন আপনার ব্যবসার হেডকোয়ার্টার।
0: রুফটপ ফার্মিং বা ছাদ কৃষি শুধুমাত্র এখন এইটুকু টার্মেই কিন্তু আটকে নেই। মনে আছে যখন কলেজে পড়তাম তখন রুফটপে একটা খুব সুন্দর গার্ডেন ছিল, সেখানে যদিও আমাদের যাওয়া মানা ছিল, যাই হোক না কেন প্রিন্সিপাল আমাদের উপর খুব একটা বিশ্বাস করতে পারতেন না, কিন্তু এখন যেটা বলছি সেটা কিন্তু পুরোদস্তুর ব্যবসার কথা। অনেকেই ছাদে গ্রিন হাউস বানিয়ে ক্যাপসিকাম, চেরি টমেটো বা বিদেশি ভেষজের চাষ করছেন, আর বিক্রির জন্য কোনো বাজারে কিন্তু যেতে হচ্ছে না, মানে হাতে তো স্মার্টফোন রয়েছেই, ফোনে কন্ট্যাক্ট করলে অথবা সোশ্যাল মিডিয়াতে একটা পেজ বানিয়ে নিলেই হলো।
1: একদমই তাই। আর এর ফলে যেটা হয়, শুধুমাত্র যে বাইরের লোক তা না, নিজের আবাসনের লোক, নিজের পাড়ার লোকেদের কাছেও কিন্তু পৌঁছে দিতে পারছেন কেমিক্যাল মুক্ত একদম তাজা সবজি। মানে লোকে বাজারে যাওয়াচ্ছে আপনার থেকে একটু সামান্য বেশি দাম দিয়েও ফ্রেশ জিনিস একদম লুফে নেবে।
0: এক্স্যাক্টলি তাই। আরও একটা পয়েন্ট হচ্ছে, মাঝখানে কিন্তু কোনো ডিলারের ব্যাপার থাকছে না, মানে ওই রিটেলার ডিলার হয়ে যেরকমভাবে বিষয়টা আপনি ভাবছেন ব্যাপারটা কিন্তু সেরকম নয়, মানে একদম 1:1 এই ব্যবসাটাই কিন্তু হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভেষজ জিনিস যদি আপনার থেকে কেউ পায় তাহলে সে কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতেও কিন্তু অভ্যস্ত, তার কারণ আমরা কিন্তু এখন একটু বেশি খরচা করে কমফোর্ট নিতে চাই।
1: একদমই তাই। তো বুঝতেই পারছেন যে ফার্ম টু সিটি শুধুমাত্র কিভাবে চাষ করবেন তার টিপস দেবে না, তাতে কিন্তু আটকে নেই। অমরজিৎ আর দেবারতী কিন্তু কিভাবে ফার্মিংটাকে রোজকারও ট্রান্সফর্ম করা যায় সেই টিপসগুলোও দিচ্ছে, তো একটু তো সঙ্গে থাকতেই হবে।

0: किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रूपए से 200 रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना, अन्नदाता के परिश्रम को सम्मान, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: রুফটপ, তাতে সাজানো গোছানো বাগান, দেখতে কার না ভালো লাগে বলুন তো। ছোটবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমার কিন্তু মনে আছে একটি বাড়ি ছিল যে বাড়িতে সুন্দর করে ফুলের চাষ হতো এবং সেটাও কিন্তু রুফটপে। কলেজের কথা তো একটু আগেই বলে দিলাম আপনাদেরকে যে আমাদের কলেজে কিন্তু একটা বড় রুফটপ গার্ডেন ছিল যেখানে কিন্তু নানা ধরনের ফুল ফল এবং সবজির চাষ হতো। কে চাষ করতো সেটা জানি না, কিন্তু দূর থেকে যখন দেখতাম যে স্ট্রবেরি বা টমেটো ঝুলে রয়েছে তখন কিন্তু দেখতে দারুণ লাগতো।
4: এবার আমি বুঝতে পারছি কেন তোমাদের ছাদে যাওয়া মানা ছিল, কারণ তোমাদের মতো লোকজনই গিয়ে ওগুলো সব তুলে মুড়ি যারা স্মার্টফোনে বেশি স্বাচ্ছন্দ্য তাদের জন্য ব্যাপারটা কিন্তু খুব ইজি। কিরকম বলতো?
3: কিরকম?
4: আসলে এই যে ফার্মিং এর ব্যবসা, এটার সঙ্গে কিন্তু প্রযুক্তির জুড়ে রয়েছে। মানে মোবাইল অ্যাপ দিয়ে গাছের জল দেওয়া, সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা বন্ধুর বাড়িতে গিয়ে এরকম ভাবে রিমোট দিয়ে ফ্যান চালাতে দেখেছিলাম, তখন থেকেই বুঝে গেছিলাম যে সবকিছুই পসিবল আর কি।
4: আসলে খুব কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন, মানে মাশরুম ফার্মিং বা ইনডোর প্ল্যান্টের নার্সারি দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। স্টার্ট আপ হিসেবে এই ব্যবসার ভবিষ্যৎ কিন্তু দারুণ উজ্জ্বল, এমনকি ব্যাংক লোন বা সরকারি সুবিধাও কিন্তু পাওয়া যাচ্ছে। সো এই কর্পোরেট লাইফের যে ইঁদুর দৌড়, সেটা থেকে যদি একটু বেরিয়ে আসতে হয়, একটু হাটকে ভাবতে হয়, তাহলে কিন্তু এই যে গ্রিন বিজনেস বা এগ্রোপ্রেনারশিপ কিন্তু পারফেক্ট ফিউচার তৈরি করে দিতে পারে।
3: এই যে কোট আনকোট এই টার্মটা, এগ্রিপ্রেনিয়রশিপ, যখন অমরজিৎ এবং দেবারতি কথা বলছিলাম এই এগ্রিপ্রেনিয়রশিপ নিয়ে এবং নতুন করে আরও একবার এই টার্মটার সঙ্গে পরিচিত হলাম, তখন কিন্তু ইয়েস, আপনাদের সঙ্গেও এটা শেয়ার করতে কোনো দ্বিধাবোধ নেই আমাদের যে এটাও কিন্তু নতুনভাবে নতুন ভবিষ্যতের দিশা দেখাতে পারে।
4: চাষ হলো, ব্যবসা হলো, একটা নতুন ভবিষ্যতের দিশা পাওয়া গেল, আর এই সব কিছুতে কিন্তু আপনার সঙ্গী ফার্ম টু সিটিতে অমরজিৎ আর দেবারতি।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে সমন্বয় কথাটার অর্থটা খুব একটা বুঝতাম না, কিন্তু যত বড় হলাম এবং যখন দেবারতির সঙ্গে বন্ধুত্ব হলো, তখন সমন্বয়ের কথাটার অর্থ না খুব ভালোভাবে বুঝে গেছি। দেখেছেন তো কি সুন্দর করে কিচেন গার্ডেনিং থেকে শুরু করে রুফটপ গার্ডেন থেকে শুরু করে আপনার ভবিষ্যৎটাকে কীরকম উজ্জ্বল করে দিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু শুরুই করেছিলাম বিভিন্ন ধরনের এই ফার্মিং নিয়ে কথা বলবো, কিন্তু ফার্মিং যে ভবিষ্যৎও উজ্জ্বল করে দিতে পারে সেটা কিন্তু জানতাম না সিরিয়াসলি।
4: অনেক কিছুই করতে পারে, তবে সেটার জন্য কিন্তু আমাদেরকে শুনতে হবে, মানে ফার্ম টু সিটিতে দেবারতি আর অমরজিৎকে কিন্তু শুনতে হবে, আর কোথাও গেলে চলবে না।
3: একদমই তাই। তুমি একটু আগে কি জানি র্যাট রেসের কথা বলছিলে না, মানে ইঁদুর দৌড়ের কথা বলছিলে না, এই কদিন আগেই তো গণেশ পুজো চলে গেছে, আমার মনে হয় এই র্যাটের মতো তুমি যদি একটু রেসটা দিতে পারো এবার আমার সাথে, তাহলে মনে হয় ভালো হয়, কারণ সময় তো কমে আসছে।
4: তাহলে আমরা একটু রেস করি, আপনাদের সঙ্গে আবার কথা হবে।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজন রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27শে সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন

ছিলেন যে উদ্দীপনা জুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনি মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম, অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা,
অতীতের সঙ্গে আমাদের

সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সফরের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি,
প্রকৃতির

ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, এনএসএসএ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক, তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে

0: ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থুন থিরখাননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তার পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: 2026 IT 나고야.
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন তুমি শুনছো নস্টালজিক 90s নস্টালজিক 90s only on 107 FM রেইনবো নস্টালজিক 90s নস্টালজিক 90s

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: রবিবারের রাত, এবং সব সময়তেই রবিবারের রাতগুলো যখন আমরা 107 FM রেইনবোকে কানে টিউন করি, তখন আমাদের রোববারের রাতগুলো একটু পাল্টে যায়। তার কারণ, সানডে মানেই একটা টেনশান তো সবারই থাকে, সানডে মানেই আবার একটা নতুন সপ্তাহের শুরু, এবং সোমবার সকাল থেকে আবার নতুন যাত্রা শুরু, সেই সব টেনশান তো সবারই থাকে। সেই সব টেনশান থেকে যদি একটু আমাদের মনটাকে ঘুরিয়ে দেওয়া যায়, একটু যদি ভালো থাকা যায়, তাহলে এর থেকে ভালো কী বা হতে পারে। সেই রকমই তোমার মনটাকে আজকে একদম পুরো নস্টালজিয়ায় ভাষাতে, এই যে পুজোর আগের একটা উইকেন্ড, সেই উইকেন্ডে তুমি কি করলে, কেমন ঘুরলে, কোথায় কি কেনাকাটা করলে, কি না করলে, সমস্ত কিছু ব্যস্ততার পর রবিবার রাতে যখন 107 FM রেনবোকে তুমি কানে টিউন করেছো, তখন আজকে স্টুডিওতে প্রথমবার একসঙ্গে তুমি শুনতে পাচ্ছ সৌমিক এবং তৃষ্ণাকে।
2: একদম। আর এই যে আজকে এখন 10:27 হয়ে গেছে, সৌমিক আর তৃষ্ণা কিন্তু তোমার সঙ্গে থাকবে রাত 12 পর্যন্ত। আর কিভাবে তোমার সঙ্গে আড্ডা দেব বলো তো? আমরা রেডিও তো তোমার কানে থাকবেই, তবে তার সঙ্গে থাকবে হাতে মোবাইল ফোনটাও, আর সেই নাম্বারটা ম্যাজিক নাম্বার 9903653992। আর সঙ্গে তো রাত 11 পর্যন্ত তোমার জন্য একটা দরজা খোলা আছে, কিসের বলো তো? অ্যাপের, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইয়েস, 107 FM রেইনবো কলকাতা, কোথাও স্পেস দিও না, স্পেস না দিয়েই চটপট গিয়ে সার্চ করো, আর ওখানে দেখবে ইনস্টা চয়েস, মানে স্টোরিতে যাবে FM রেইনবোর, গিয়ে স্টোরিতে দেখতে পাবে ইনস্টা চয়েস, দুটো গান দেওয়া রয়েছে, কোন গানটা তুমি শুনতে চাইছো সেই গানের ওপর হালকা করে একটা ট্যাপ করে দাও, আর সেটাই রাত 11 পর যে গানটা সবচেয়ে বেশি ভোট পাবে সেই গানটা রাখবো তোমার কানে কানে, চলছে নস্টালজিক 90s।
1: ঠিক তাই, এবং তার সঙ্গে আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক প্রোগ্রামে, প্রত্যেক শোতে সবসময় যে তোমাকে বলি না যে না, এটা রিকোয়েস্টের গানের অনুষ্ঠান নয়, এখন তোমাকে শোনাতে পারবো না, আজকে কিন্তু একদম তোমার সামনে আমরা মাথা নত করে স্বীকার করছি, আজকে একদম আমাদের হাত পা বাঁধা, তুমি প্লিজ তোমার পছন্দের গানটা, 90s-এর তোমার ফেভারিট গানটা আমাদের চটপট 9903653992 রিকোয়েস্ট করো, গানের নাম লেখো, নিজের নাম লেখো, শর্ট লোকেশন লেখো, এবং আমাদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই অনেকেই মেসেজ করছিলে যে আজকে কি প্রোগ্রাম হবে, না না, আজকে অবশ্যই প্রোগ্রাম হবে, এবং প্রোগ্রাম তো শুরু হয়েই গেছে, এবং আজকে হ্যাঁ গেমিং জোনও থাকবে, ইনস্টা চয়েস থাকবে, সমস্ত কিছু থাকবে, সব কিছুই থাকবে। তবে তার আগে এখন একটা দারুণ দারুণ দারুণ তোমার ফেভারিট, হয়তো এটা তোমার রিকোয়েস্টের গানও ছিল, সেরকমই একটা গান আমরা শুনি, তারপর গানের গল্প, সব কিছু তো থাকবেই, গানের গল্পে আমরা ফিরছি এই গানটার পরে। হো গিয়া হ্যায় তুজকো প্যার সাজনা, সেই সেই সেই বিখ্যাত গান, যে গানটা শুনলেই তোমার চোখের সামনে এক রাশ অনেকগুলো সিন ভেসে বেড়ায়। হতে পারে সেটা তোমার কলেজের ওই ব্যাগটা বাঁদিকে নেবে না ডানদিকে নেবে সেই চিন্তাও হতে পারে, বা তুমি ওই যে তোমার পছন্দের মানুষটিকে যখন দেখলে ব্যাগ থেকে চিরুনিটা বার করে একটু চুলটা বাঁদিকে আছড়ে নিলে, সেই সব স্মৃতিগুলো মনে আসছে, যদি আসে সেটাও আমাদের লিখে জানাতেই পারো 9903653992। নস্টালজিক 90s-এ আজকে সৌমিক এবং তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছি, থাকবো রাত 12 পর্যন্ত। জাস্ট এই গানটার পরে সৌমিক আর তৃষ্ণা একসঙ্গে আবার তোমার সঙ্গে গল্প করতে ফিরে আসছি।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: সৌমিক আর তৃষ্ণার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো 90s এর এক বিখ্যাত বাংলা গান। তুমি আইডেন্টিফাই করো এই গানটি কোন সিনেমার, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s-এ আজকে সৌমিক এবং তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছি, এবং এই যে তোমাকে যে গানটা শোনালাম, হো গেয়া হে তুজকো প্যার সাজন, আজকে আজকে আমরা আসতে আসতে মানে স্টুডিওতে আসতে আসতে ঠিক করছিলাম যে আজকে কী করা যায় কী করা যায়। তো তখন আমরা দুজনে মিলে ডিসাইড করলাম, আচ্ছা এরকম কী করা যায় যে আমরা তো 90s-এর প্রচুর ভালো ভালো গানের ভিডিও দেখি এবং ভিডিওগুলো আমাদের বেশ ভালো লাগে, এবং সেটা হতে পারে কোনো সময় সর্ষে ক্ষেতের ভিডিও, বা সেটা হতে পারে কোনো সময় লন্ডনের কোনো একটা সুন্দর ব্রিজের ভিডিও। এখন ব্যাপারটা হচ্ছে যে তো আমরা সেটাই ডিসাইড করলাম যে আজকে আমরা 90s-এ সেই সব গানগুলো যদি প্লে করি যে গানগুলোর শুটিং লোকেশন বিদেশে ছিল, মানে সেই সময়তে। হ্যাঁ, এবার এখন 2024-এ এসে কিন্তু তুমি বিচার করলে হবে না, এখানে হয়তো সবটাই এখন বিদেশে শুটিং হয়, কিন্তু সেই সময়ে যখন সব জায়গাতেই একটু টানাটানি, সেই সময় যখন টলিউডও যখন অনেকটা টানাপোড়েনের মধ্যে দিয়েছিল, সেই সময় তো বলিউডও অবভিয়াসলি অনেক টানাপোড়েনের মধ্যে দিয়েছিল, এবং তার মধ্যে থেকেও কিছু সুপার ডুপার গানের কি বলবো সুপার ডুপার গান আমরা উপহার পেয়েছি। তো সেইরকম একটা গান
2: সেই সময়টায়, কিন্তু মানে তুমি যদি 90s-এর শুরুর দিকটা দেখো শ্রমিক, প্রথম দিকটায় যদি বিদেশে শুটিং বলা হয় 90s-এ, সেক্ষেত্রে সুভাষ ঘাই আর আমরা বলতে পারি যশ চোপড়ার কথা, এবং তারা কিন্তু যথেষ্ট রকমের এফর্ট দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করেছেন যে হ্যাঁ বিদেশে একটা ঝাঁ চকচকে জায়গায় শুটিং হচ্ছে। তার মানে কি এইটা যে ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে কোনো ঝাঁ চকচকে সুন্দর জায়গা নেই? না, ছিল, কিন্তু এই যে দর্শককে নতুন কী দেখানো যায়, নতুন কীভাবে চমক দেওয়া যায়, এটা বলতে পারো একটা এফর্ট দেওয়া, একটা মানে সিনেমা যখন বানানো হচ্ছে গল্প সুন্দর, কিন্তু এই যে গানের সিকোয়েন্সে আমরা হয়তো বাইরে দেখছি আর কি, বিদেশে শ্যুট করা হচ্ছে, অথবা এরকম অনেক সিনেমা আছে যেগুলোর ধরো পার্শিয়ালি ইন্ডিয়াতে শ্যুট হয়েছে, পার্শিয়ালি বিদেশে শ্যুট করা হয়েছে, এবং দেখতে পাই কোনো কোনো গান হয়তো সেই একটা সিনেমাতেই কোনো গান হয়তো বিদেশে শ্যুট করা হয়েছে, কোনো গান হয়তো ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছে, কিন্তু হয়তো এরকমও আছে স্বপ্নের কোনো একটা সিকোয়েন্স যেটা কিনা বিদেশে শ্যুট করা হচ্ছে। হঠাৎ করে এই যে ধরো এই গানটার কথা শুনছি, মানে যেটা আমরা শুনলাম হোগায়, ঠিক আছে, এটা কিন্তু কি বলবো গানটা কিন্তু লোকেশন হিসেবে আর কি বিদেশেই শুট হয়েছিল, কোন লোকেশন বলতে পারবে তুমি?
1: হ্যাঁ, সেটা তোমার শুটিংটা হয়েছিল হচ্ছে সুইজারল্যান্ড, এবং গানটা ধরো মানে একদম যখন আমরা ছোট ছিলাম সেই সময় তো তখন আর জানতাম না, অবভিয়াসলি সেটা বড় হয়ে জেনেছি যে এটা এটা মানে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে, এবং একটা সুন্দর ব্রিজ ছিল সেখানে, ওই
2: কাঠের একটা ব্রিজ,
1: হ্যাঁ হ্যাঁ, এবং সেটাও কিন্তু রিয়েল লোকেশন, সেটা কিন্তু কোনো মানে কি বলবো কোনো স্টুডিওর মধ্যে নয়, তো সেটাই। এবং সব থেকে বড় কথা, ডিরিয়েলজের মানে সিনেমাটার শুটিংটা শুরু হয়েছিল কিন্তু এই গানটার শুটিংটা দিয়ে।
2: হ্যাঁ, এবং এই যে ওখানে একটা দেখবে বৃষ্টির একটা সিন রয়েছে, এবং সেটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল সিন ছিল না, ঠিক আছে, মানে হঠাৎ করে বৃষ্টি পড়ছে শ্যুট করা হলো এমনটা নয়, এবং এটা যথেষ্ট একটা মজার ফ্যাক্ট বলতে পারো।

0: কাজল পরে একটা ইন্টারভিউতে, একটা নয় বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে এই গানের যে রেন সিকোয়েন্সটা ছিল এটার জন্য ফায়ার ইঞ্জিন দিয়ে আর্টিফিশিয়াল রেন তৈরি করা হয়েছিল এবং জায়গাটা খুব ঠান্ডা, মানে যেটা আমরা টেলিভিশনের পর্দায় বা সিনেমা হলে গিয়ে দেখেছি যে এত সুন্দর লাগছে ব্যাপারটা, কিন্তু মানে ভাবো হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সুইজারল্যান্ডে সেখানে শিফনের আউটফিটে তিনি শুট করছেন, যথেষ্ট কষ্টকর। স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে, ফ্যান্টাসাইজ করতে ভালো লাগে, কিন্তু যারা এই কাজটা করছেন, আমরা বলি না যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তো মানে গ্ল্যামারই আলাদা, সবকিছু আলাদা, পর্দায় যেটা দেখি সেটা হচ্ছে আউটকামটা, কিন্তু সেটার পেছনে কতখানি যে কষ্ট থাকে সেটা দেখতে
1: সত্যি তাই। তার কারণ দেখবে আমরা সবসময়তেই খুব মানে রেজাল্টে বিশ্বাস করি, আমরা কি দেখছি ফাইনালি রেজাল্টটা কি হলো সেই সব, যাই হোক এইসব প্রচুর কথা প্রচুর গল্প, নাইনটিজের কথা শুরু করলে কথা শেষ হয় না, ঠিক সেরকমই নাইনটিজের ভালো ভালো গানেরও কোনো শেষ নেই। তো সেরকমই পরের একটা গান তোমাকে শোনাবো, সেই গানটা শুনে সৌমিকা তৃষ্ণা অবশ্যই আবার নস্টালজিক নাইনটিজে তোমার সঙ্গে ফিরবে। আর হ্যাঁ, 9903653992 তে তুমি তোমার গান রিকোয়েস্ট করতে থাকো এবং আমাদের এই যে গেমিং জোনটা তোমায় শোনালাম সেটারও সঠিক অ্যান্সার দিতে থাকো এবং আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে গিয়ে ইনস্টা চয়েসে কিন্তু ভোট করতে পারো, ভোটিং লাইন খোলা আছে 11টা পর্যন্ত।
0: আচ্ছা, অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলটা যদি তুমি এখনো না জেনে থাকো, 107 FM রেইনবো কলকাতা, যাও চটপট গিয়ে ভোট দিয়ে দাও তোমার ফেভারিট গানকে।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: শুনছিলে তু মেরে সামনে ফ্রম দ্য মুভি ডার, 1993 রিলিজ করেছিল। আর এই যে গানটা শুনলে, শুনে চোখের সামনে কি ভেসে উঠল, নিশ্চয়ই সুন্দর সুইজারল্যান্ড। আর এই যে জুংফ্রাও আর লুজার্ন, সুইজারল্যান্ডের কথা বলছি, শাহরুখ আর জুহির এই যে বরফে ঢাকা অ্যালপাইন পিকসে, মানে একদম মানে আইকনিক গান একদম, যেটা সেই সময় যে কোনো সমীক আমি দেখেছি, যে কোনো সেলুনে তুমি যাবে, সালন নয় কিন্তু, হ্যাঁ সেলুন, সেলুনে যাবে এই গানটা কিন্তু বাজবে, সেই সময়টার কথা বলছি। ওয়ান অফ দ্য কি বলবো হিট সংস, সুপার হিট সংস, একদম একদম রাইট। হ্যাঁ, নস্টালজিক নাইনটিজে তুমি শুনছো সৌমিক আর তৃষ্ণাকে, থাকবো তোমার সঙ্গে রাত 12 পর্যন্ত। ইনস্টা চয়েসেও কিন্তু ভোট দিতে হবে। ইনস্টা চয়েস কি? 107 FM রেইনবো কলকাতার পেজে যাও চটপট ইনস্টাগ্রামে, আর ভোট দাও তোমার ফেভারিট গানটাকে। তারপর রাত 11 পর কিন্তু আর ভোট দিলে চলবে না, কারণ তারপর যে গানটা জিতবে ভোটে সেই গানটাই বাজাবো তোমার জন্য।
2: ঠিক তাই, এবং আমাদেরকে রিকোয়েস্ট করেছে গানে, সেটা হচ্ছে যে জয়দীপ রায় বাঘা যতীন থেকে, হামকো সিরফ তুমসে প্যার হে বরসাত সিনেমা থেকে। তো সেই গানটা আমরা শুনে আবার নস্টালজিক নাইনটিজে সৌমিক আর তৃষ্ণা তোমার সঙ্গে ফিরবে, অনেকগুলো গানের গল্প নিয়ে, অনেকগুলো কথা নিয়ে, অনেকগুলো আড্ডা নিয়ে। আর গেমিং জোনের আনসারটাও চটপট পাঠিয়ে দাও, গেমিং জোনটাও আরও একবার শোনাবো। অনেকে বলছো যে হ্যাঁ কেন এখনও শোনালো না, কেন এখনও শোনালো না, শুনিয়েছি একবার, তুমি হয়তো কোনো কারণে বাই মিস্টেক মিস হয়ে গেছে, হতেই পারে, চিন্তা করো না, আরও একবার শোনাবো। তবে এখন একটা রিকোয়েস্টের গান জয়দীপ রায় বাঘা যতীন থেকে শুনতে চেয়েছেন, হামকো সিরফ তুমসে প্যার হে ফ্রম দ্য ফিল্ম বরসাত।
3: নস্টালজিক 90s এ, নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: সৌমিক আর তৃষ্ণার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো 90s এর এক বিখ্যাত বাংলা গান। তুমি আইডেন্টিফাই করো এই গানটি কোন সিনেমার, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s.
3: Nostalgic 90s.
2: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
3: Nostalgic 90s.
4: हमको सिर्फ तुमसे प्यार है, हैं रोमिका और तृष्णा शुधुमात्र बारोटा पर्यंत रात बारोटा पर्यंत तोमाकेई भालोबाशबे कारण এখন চলছে নস্টালজিক নাইনটিজ। আর নস্টালজিক নাইনটিজে আমরা অনেক ভালোবাসার গান, কি বলবো, ভালো লাগার গান শুনছি, এবং যে গানগুলোর, যে বলিউড ফিল্মগুলোর বা গানগুলোর শুটিং হয়েছে বিদেশে, ভারতবর্ষের নয়, সেরকম গান। আর এই যে গানগুলো শুনছি, এই গানটার ব্যাপারে যেটা শুনলাম আর কি, সেটার ব্যাপারে কিছু জানো তুমি গল্প?
5: এই তুমি হামকো সিরফ তুমসে প্যার হ্যায় কথা বলছো? না, হামকো সিরফ তুমসে প্যার হ্যায়ের গল্পটা আমি এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না,
4: মনে পড়ছে না। কিন্তু আমাদের ঝুলিতে একটা গান রয়েছে যেটা কিনা আমরা একটু পর শোনাতে চলেছি, সেটার গল্পটা।
5: আচ্ছা হ্যাঁ, ইয়েস বসের কথা। ইয়েস
4: ইয়েস, মানে আনসারটাও দিল এইভাবেই যে ইয়েস বস, আমার কাছে ট্রিভিয়া আছে, সুন্দর একটা ছোট্ট গল্প বলতে পারবো, বলো।
5: সত্যি তাই, তার কারণ হচ্ছে এই ইয়েস বসের আমরা এখন মেকো ইয়াসা গীত গাও গানটা শোনাবো, এবং গানটা যখনই, সত্যি কথা বলতে আমি এখনও 2026 এসেও যখন যে মুহূর্তে যেখানে গানটা শুনি, ধরো আমি খাচ্ছি, খেতে খেতে টিভি দেখছি, এবং টিভিতে কোনো একটা চ্যানেল মানে ঘোরাতে ঘোরাতে গানটা হচ্ছে, ধরো আমি সেই গানটা শেষ না করে কিন্তু সেখান থেকে উঠি না।
4: এবং নাইনটিজের গান মানে কিন্তু দেখো শুধুমাত্র নস্টালজিয়ায় ভেসে যাওয়া নয়, আমি তো বলবো যে এভারগ্রিন একটা সেগমেন্ট বলা যেতে পারে। নাইনটিজের গান বললে থামা যাবে না বস, ইয়েস বস,
5: সত্যি তাই। এবং আমরা যখন দেখছিলাম, সেটা হচ্ছে এই সিনেমার মানে ইয়েস বসের এই মেকো ইয়াসা গীত গাও, এই গানটার শুটিং লোকেশনও কিন্তু সুইজারল্যান্ড হয়েছিল, তবে অন্য শহর, বার্ন বলে একটা শহরে হয়েছিল,
4: বার্ন এবং মন্ট্রো,
5: হ্যাঁ এই দুটো শহরে মোটামুটি শুটিং গুলো হয়েছিল। এবং সত্যি তাই, মানে এটা যে সময়ের রিলিজ আর কি, সেই সময়তে দাঁড়িয়ে আমরা তো সেই

0: আমরা এক্স্যাক্টলি সেই দিনে তো আমরা গানটা শুনিনি, আমরা একটু বড় হয়ে শুনেছি তখন অত, সত্যি কথা বলতে যখন যে যে সময় গানটা রিলিজ করেছে সেই সময় আমরা এতটাই ছোট ছিলাম, গানটা বোঝার মতো বা সুরটা বোঝার মতো আমাদের বয়স ছিল না। কিন্তু যখন একটু বড় হয়ে শুনেছি, যখন ওই একটু একটু ডানাগুলো উঠছিল, একটু একটু ভালো ভালো লাগছিল, একটু ক্রাশ খাচ্ছিলাম, সেই সময়তে যখন ওই নাইনটিজের গানগুলো শুনতাম, তখন আর কি ওই নিজের ক্রাশের ওই ভালো লাগাগুলোকে বলো বা ওই ফিলিংসগুলোকে একটু উস্কে দেওয়া আর কি, সেরকমই উস্কে দেওয়া একটা গান এই গানটা
1: একদম। এখন কিন্তু যদি আমরা সেই গানটার পিকচারাইজেশনটা বা দেখি আর কি, তাহলে বলতে পারি যে এখনও কিন্তু আমার ফেয়ারি টেলের মতোই মনে হয় যে হ্যাঁ, কোনো একদিন তৃষ্ণাও যাবে সুইজারল্যান্ড এবং গিয়ে ওই সুইস স্ট্রিটের ওপর দিয়ে ঘুরে বেড়াবে, লোকাল ট্রামে চড়বে, এরকম আর কি ব্যাপার একটা, মানে ইচ্ছা তো আছে মনের মধ্যে। তবে হ্যাঁ, গানে গানেই কিন্তু এখন ঘুরে আসতে হবে আমাদের সুইজারল্যান্ড, কি বল?
0: সত্যি তাই। এবং এই গানটা শোনার পর আমরা কিন্তু আমাদের ইনস্টা চয়েসে কোন গান আমাদের আজকে রানার হলো, কোন গান আমাদের আজকে ফার্স্ট পজিশন পেলো, সেই সব কিছু নিয়ে সৌমিকা তৃষ্ণা নস্টালজিক নাইনটিজে ফিরবো তোমার সঙ্গে গল্প করতে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: নাইনটিজ ইনস্টা চয়েসে, এবং তোমাকে বলেছিলাম যে আমাদের যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল রয়েছে 107 FM রেনবো কলকাতা, সেখানে যাও এবং সেখানে গিয়ে তুমি তোমার পছন্দের যে গানটা, আমরা দুটো গান দিয়েছিলাম, সেই পছন্দের গানটা তোমাকে ভোট করতে বলেছিলাম এবং তুমি ভোট করেছো। এবং আজকে এটা বলাই যায় যে ভোটিং যে খুব হাড্ডাহাড্ডি হয়েছে এরকমটা নয়, কারণ অনেকটা ডিফারেন্স রয়েছে। আমরা দুটো গান দিয়েছিলাম, একটা হচ্ছে এক শরারত আর একটা হচ্ছে ও ও জানে জানা। তো আজকে আমাদের
2: সৌমিক আর তৃষ্ণা যে গান দুটোর কথা ভেবে এসেছিল, ভেবেছিল যে হ্যাঁ খুব হাড্ডা হাড্ডি লড়াই হয়তো হবে, তবে হ্যাঁ অনেকটাই মার্জিনে যে গানটা সৌমিক আর তৃষ্ণা ভেবেছিল জিতবে সেটা জেতেনি,
1: সত্যি জেতেনি। এবং আজকে আমাদের যে গানটা সেকেন্ড হয়েছে সেই গানটা হচ্ছে এক শরারত, এবং সেই গানটা মাত্র ভোট পেয়েছে 34%। এবং যে গানটা অবভিয়াসলি যে গানটা ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে ও ও জানে জানা
2: উইথ 66% ভোট,
1: সত্যি তাই। তবে একটা কথা অকপট স্বীকারোক্তি, কোনো লজ্জা নেই এতে, সৌমিকা তৃষ্ণা দুজনেই চেয়েছিল যদি ভোটটা যদি উল্টো হতো তাহলে আমাদের খুব ভালো লাগতো আর কি, না ঠিক আছে। আর আমরা বলছি না যে ও ও জানে জানা এটা আমাদের ফেভারিট গান নয়, অবভিয়াসলি খুব ফেভারিট, কিন্তু তা সত্ত্বেও
2: মানে ভালো লাগুক খারাপ লাগুক যদি আমরা হেরেও গিয়ে থাকি আর কি, এরকম একটা চিন্তা ভাবনা করে থাকি, তবুও কিন্তু আমরা দুটো গানই শুনবো, তার মানে মজাটা কিন্তু থাকছে আর কি, আনন্দটা থাকছেই। তবে হ্যাঁ, এই যে দুষ্টু তুমি ভোট দিয়েছো না ওই গানটাকে ও ও জানে জানা সালমান খান শর্টলেস, দুষ্টু বুঝতে পারছি।

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone. হ্যাঁ, আজকে আমরা যে গেমিং জোনটা শুনিয়েছিলাম এবং সেই গেমিং জোনটায় অনেকগুলো সঠিক উত্তর এসেছে, প্রচুর সঠিক উত্তর এসেছে,
1: কিন্তু
0: হ্যাঁ অনেকগুলো ভুল উত্তর এসেছে এবং কেউ কেউ খুব খারাপ লেগেছে। ধরো কেউ লিখেছে মস্তানি, মানে ধরো এই গানটার থেকে অক্ষরটা মানে জাস্ট কোনো কারণে হয়তো নামটা মনে পড়েনি, এরকম হয়েছে। কেউ কেউ শুধু গানের নামটাই লিখে পাঠিয়ে দিয়েছে, জাস্ট মানে সিনেমার নামটা বলতে পারেনি, তাই তাদের নামগুলো আমরা বলছি না। তবু আমাদের প্রচুর সঠিক উত্তরদাতাদের নাম আমরা বলবো এখন এবং তারপর আমাদের সঠিক উত্তরটা আমরা বলবো।
1: ওকে, সঠিক উত্তর তুমিও দিয়েছো, তোমার নামটাই বলি তাহলে। শঙ্কর চন্দ্র দে বারাসাত, মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাকরাইল। আচ্ছা মন দিয়ে কিন্তু শোনো, এতগুলো নামের ভিড়ে নিজের নামটা কিন্তু শুনতে ভুল করো না। সুমিত সিংহ চুচুড়া, জয়দীপ রায় বাঘা যতীন, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা,
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি, পূজা গড়াই খাটসা, পার্থ হায়দ্রাবাদ, ঝুমা সাউ হাওড়া,
1: বিজলী চক্রবর্তী মহেশতলা, প্রশান্ত দলাই কাঁথি, সুনীত রায় বীরভূম, সুদীপ্ত বাগ রাজবলহাট, সাথী কর্মকার আন্দুল,
0: আনোয়ার মোল্লা মহেশতলা, মধুমিতা বেড়া পূর্ব মেদিনীপুর, সুস্মিতা পূর্ব মেদিনীপুর, কেশব জানা দমদম, সোনালী কালীঘাট রোড, অঞ্জন গড়িয়া, আভা লস্কর হাওড়া,
1: রহমাতুল্লাহ হোগলা, অমিত হাওড়া, অপূর্ব সেন দমদম, সীমা বেহালা, আর সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, ইয়াসমিনা ফকির মথুরাপুর, অ্যান্ডি কলকাতা, শরীফুল ইসলাম ঠাকুরপাড়া মরিচা,
0: গণেশ ডোমজুর, রমা দত্ত বেলতলা রোড, কবিতা দাস বাঘা যতীন, হিমাদ্রি অধিকারী সুন্দরবন, রিন্টু নিউবালিপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, উর্মিলা শিলিগুড়ি, কল্যাণী মণ্ডল দমজুর, ডোমজুর সায়নী সাউথ দমদম, অপূর্ব সেন দমদম চিড়িয়া মোড়,
1: আর তন্ময় ভবানীপুর থেকে, মানে অপূর্ব, সবার জন্য একটা জোরে হাততালি একদম। আর যাই হোক, যেটা বলছিলাম, এই সিনেমাটার নামটা কি এবার আমরা বলবো নাকি আমরা শুনিয়েই দেব?
0: এই সিনেমার হ্যাঁ গানটা তো আমরা শোনাবোই, এবং সেই বিখ্যাত সিনেমা রানী মুখার্জি এবং প্রসেনজিতের, মানে আমাদের সবার প্রিয় বুম্বাদার সেই সিনেমা, এবং রানী মুখার্জির কিন্তু এটা প্রথম সিনেমা,
1: একদম বাংলা দিয়ে শুরু করেছেন কাজ,
0: সত্যি তাই। তো আমরা এই গানটা শুনবো এবং এই গানটা শোনার পর আমরা তিনেক কি দিন, আমাদের তিনটে যে পরপর গান থাকে, তিনটে গানের হ্যাট্রিকে আমরা যাব এবং সেই গানগুলো, যে গানগুলোই, সেই গানগুলোই তোমাকে শোনাবো, যেই গানগুলোর শুটিং লোকেশন কিন্তু বিদেশের কোনো না কোনো জায়গায় ছিল, হতে পারে সেটা সুইজারল্যান্ড, হতে পারে ইংল্যান্ড, হতে পারে লন্ডন, সে যেখানে হোক হতে পারে, কিন্তু হ্যাঁ শুটিং লোকেশনটা কিন্তু ছিল বাইরেই। তো সেই রকমই গানগুলো শোনাবো।
1: ঠিক বলেছো। আর এই যে আমরা বলছি, আমরা কারা? সৌমিক আর তৃষ্ণা, রাত ১২টা পর্যন্ত থাকবো তোমার সঙ্গে। আচ্ছা, এই যে গানগুলোর কথা বলছি, বিদেশে শুটিং লোকেশন 9903653992, তুমি কিন্তু জানাতেই পারো আমাদেরকে যে তোমার এরকম বিদেশে শ্যুট হওয়া, এরকম যদি কোনো গান থাকে নাইনটিজের, কোন গানের লোকেশন তোমার সবচেয়ে ভালো লেগেছে, জানাতেই পারো, একটা আড্ডা হতেই পারে।
0: ঠিক তাই, এরকম আড্ডা হতেই পারে। এবং আমাদের সঙ্গে, মানে সৌমিক আর তৃষ্ণার সঙ্গে এখন সামনাসামনি কথা বলতে গেলে তোমাকে আসতে হবে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখান থেকে লাইভে সরাসরি তোমার সঙ্গে কথা হবে এই গানটার পর তিনটে গানের হ্যাট্রিক সেই সময়।

তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: Bangla Ganer 90s,
2: Bangla Ganer 90s.
3: নস্টালজিক নাইনটিজে সৌমিকা তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছে এবং আজকে তোমাকে শোনালাম সেই সব গানের কথা, মানে বলিউডের সেই সব গানগুলো যে গানগুলোর শুটিং লোকেশন বিদেশে ছিল আর কি।
4: ডেফিনেটলি আমরা সব কথা তোমাকে শোনাতে পারলাম না, কারণ আমাদের কাছে কিন্তু অত সময় নেই বা ছিল না আজকে। নইলে কিন্তু আমরা একটা জব্বর একদম জবরদস্ত একটা লিস্ট বানিয়ে এনেছিলাম যে কোন কোন গান তোমাকে শোনাবো আর গানের গল্প বলবো।
3: ঠিক তাই। তবে হ্যাঁ, ঠিক যে সময় আমরা বলিউডের কথা বলছি, যে সময় আমরা এই যে বলিউড বিদেশে শুটিং এই সব বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করছি,
4: সেই সময়টায় কিন্তু কিছু আদরে মাখা বাংলা গানও রয়েছে।
3: সত্যি তাই। এবং এই যে বাংলা গানগুলো তোমাকে আমরা এখন শোনাবো বা চেষ্টা তোমাকে আমরা এখন গুলো বলাটা ভুল, চেষ্টা করব যতগুলো শোনানো যায়। এবং সেই গানের মধ্যেই একটা গান হচ্ছে মহিনের ঘোড়াগুলির বিখ্যাত গান। এবং মহিনের ঘোড়াগুলি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রথমে তো অবশ্যই চন্দ্রবিন্দুর গান বেশি আমাদের ক্যাচি লাগতো, বেশি ভালো লাগতো। তারপর যখন একটু বড় হলাম তখন ভূমির গানগুলো ভালো লাগতে শুরু করলো। এইবার যখন একটু আঘাত পেলাম প্রেমে তখন একটু আবার ফসিলস, একটু একলা ঘর, একটু হাসনুহানা, এগুলো যেন একটু বেশি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে।
4: এবং সেটা কিন্তু ক্লাস ফাইভ সিক্স এর ব্যাপার নয়, মানে আমাদের ক্ষেত্রে তো নয় কোনোভাবে। ধরো সৌমিকের হয়তো তখন সবাই সবাই গোঁফটা উঠছে, কোচিং এ গিয়ে টিউশন ক্লাসে গিয়ে হয়তো কাউকে একটু হালকা ভালো লাগছে, সেই রকম একটা সময়।
3: ঠিক, যাই হোক, সেরকম একটা গান এখন তোমার সঙ্গে থাকবে এবং গানটার পরে সৌমিকা তৃষ্ণা নস্টালজিক নাইনটিজে তোমার সঙ্গে ফিরবে বেশ কিছু দারুণ দারুণ দারুণ গান নিয়ে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. '90s pop tunes. Just indie pop.
1: ভালো তো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, যেমনটা আজ রাত মানে প্রায় দু ঘন্টা আমরা তোমার সঙ্গে ছিলাম সৌমিকা আর তৃষ্ণা। নস্টালজিক 90s-এ গান শুনিয়েছি আজ তোমাকে, যে সমস্ত হিন্দি ছায়াছবিগুলো বিদেশে শ্যুট করা হয়েছে অথবা কোনো গানের সিকোয়েন্স যদি বিদেশে শ্যুট করা হয়ে থাকে সেই সমস্ত গানগুলো।
2: সত্যি তাই, এবং এই সমস্ত গানগুলো আমরা যখন নিজেরাও যখন শুনছিলাম তখন আমরাও একটা বিভিন্ন মায়াজালে ফেসে গেছিলাম, এবং বিভিন্ন আমাদেরও স্মৃতিগুলো ভিড় করে আসে, ছোটবেলার স্মৃতিগুলো যেগুলো আমাদের খুব স্বপ্নের, খুব আদরের, খুব মিষ্টি কিছু স্মৃতি, সেই স্মৃতিগুলো এক লহময় মানে অনেক কিছু মনে করিয়ে দেয় এই গানগুলো আর কি।
1: কারণ আমরা কিন্তু 90s kids। প্রাইমারি স্কুলে যাচ্ছি বা আরেকটু বড় হচ্ছি, ক্লাস 5, 6, 7, 8, এই সময়টা কিন্তু বুঝতে শুরু করেছি একটু একটু একটু করে, কারণ অনেকবার শুনেছি, বাড়িতেও কিন্তু বাবা মারা সেগুলো শুনেছেন, যদিও তারা কখনোই 90s এর কিডস ছিলেন না।
2: তো যাই হোক, 90s এর গান তোমায় শুনিয়েছি, বাংলা গান তোমায় শুনিয়েছি, তোমার রিকোয়েস্টও রাখার চেষ্টা করেছি। তবে সবার রিকোয়েস্ট রাখতে পারিনি, তবে হ্যাঁ তৃষ্ণা যেটা বললো, একটা জিনিস আমাদের ঝুলিতে মানে বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ইন্ডি পপ। আমরা ফিল্মের গান তো শুনলাম 90s এর, কিন্তু 90s এর
1: ইন্ডি পপ বলতে যেগুলো আমরা বুঝি আর কি, সেগুলোর মধ্যে থেকে কি বলবো, খুব খুব খুব আইকনিক একটা গান, এবং শুধুমাত্র গানটা তো শুনেছে অনেকেই, পরবর্তীকালে যখন ইন্টারনেটের চলটা হলো আর কি, চল হলো বলতে যখন আমাদের কাছে ডেটাটা ফ্রি হতে শুরু করলো, আমি সেই সময় গিয়ে ওই গানটার ভিডিওটা দেখেছিলাম, যেটা তোমাকে একটু পড়শোনা।
2: সত্যি তাই, এবং এই গানটা দিয়েই আজকে সৌমিকা তৃষ্ণা তোমাকে টাটা বাই বাই বলবে, এবং গানটা শুনতে শুনতে

0: সত্যি মানে এই লোকটার জীবনটাও না বেশ অন্যরকম ছিল আর কি। তো যাই হোক, সেই সব সেই লোকটার কথা মানে আমরা অবভিয়াসলি বুঝতেই পারছো আমরা পলাশ সেনের কথা বলছি। পলাশ সেনের কথা না হয় আবার অন্য কোনো নস্টালজিক নাইনটিতে তোমার সঙ্গে হবে। তবে আজকে যেতে যেতে তোমাকে ইউফোরিয়ার থেকে সেই বিখ্যাত গান, যে গানটা মানে পলাশ সেন বললেই যে গানটার কথা একদম সবার আগে আসে, সেই গানটা তোমাকে শুনিয়ে আজকে নস্টালজিক নাইনটিস থেকে সৌমিকা তৃষ্ণা তোমাকে টাটা বাই বাই জানাবে।
1: সায়োনারা।

রাত যখন গভীর হয় তখন FM রেইনবো শুনতে হয়, আর শুনতে হয় গল্প স্বল্প। হ্যাঁ, গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সময়টা রাত 12:01 হয়ে 3 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 3 সেকেন্ড আগে শুরু হলো নতুন দিন 28 সেপ্টেম্বর, সোমবার। এই দিন আপনাদের জীবনে খুব ভালো কাটুক। আবার রবিবারের ছুটি কাটিয়ে সোমবারের কাজের দিনে প্রবেশ করলাম। কাজের দিন না গভীর রাতে, হ্যাঁ, দিনের পরিবর্তন হয়ে গেল, ক্যালেন্ডারের পরিবর্তন হয়ে গেল। আর আমাদের কান রইল 107 FM রেনওয়ে, কারণ এই সময়টা গল্প স্বল্পের সময়। আজ সেই গল্পটাই শুনব, যে গল্পটা গত রবিবার বিকেল 4:02 আমরা 107 FM রেনবো শুনেছিলাম বা শোনার সুযোগ পেয়েছিলাম। সত্যি কথা বলতে কি, 107 FM রেনবোর অনুষ্ঠানগুলো বারবার শুনতে মন চায়, আর গল্প স্বল্প শোনার জন্য প্রাণ আমাদের সকলেরই আকুলি বিকুলি করে। হ্যাঁ, আর সেই সুযোগ তো 107 FM রেনবোই দিয়ে দিচ্ছে, অর্থাৎ গত রবিবারের গল্পটি আপনি আজকে, ইয়াস, এই রবিবার বেরিয়ে সোমবারে আরও একবার শুনতে পাচ্ছেন। এটাই নিয়ম, গত রবিবারের গল্পটি আরও একবার সম্প্রচার করা হয়। আর এছাড়া যে কোনো সময় যদি আপনি গল্প স্বল্প শুনতে চান তাহলে কি করতে হবে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে আপনি সাবস্ক্রাইব করে নিন, না করা থাকলে। আর সেখানে কিন্তু একের পর এক গল্প আপলোড করা হচ্ছে। আপনি গল্প স্বল্পের গল্পগুলি আপনার সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন শুনে নিতেই পারেন।

0: আর এর সঙ্গে আরও একটা বিষয় তো বলে দিতেই হয়, সেটা হলো গল্প স্বল্পের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আরও একটি অনুষ্ঠান। গল্প স্বল্পের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আরও একটি অনুষ্ঠান, মঙ্গলবারের জনপ্রিয় অনুষ্ঠান কুইজওয়ালা। এই কুইজওয়ালা অনুষ্ঠানে সরাসরি সেমিফাইনাল রাউন্ডে খেলতে চান নাকি? চান তো? তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এই গল্পটা শুনে, মানে আজকে যে গল্পটা সম্প্রচার করা হবে সেটা শুনে তার একটা গঠনমূলক সমালোচনা, যদি গল্পটা ভালো লেগে থাকে কেন ভালো লেগেছে, যদি গল্পটা মন্দ লেগে থাকে কেন মন্দ লেগেছে, একদম ডিটেইলসে বিস্তারিতভাবে জানিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার 9903659992 এই নাম্বারে, 9903659992। আর একবার বলি, 9903659992। এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করতে পারেন আপনার ইচ্ছা মতন, শুধু নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার। হ্যাঁ, নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না, কিন্তু নাম, লোকেশন, ফোন নাম্বার দিয়ে আপনি পাঠিয়ে দিন আপনার গঠনমূলক সমালোচনা। আর এই সমালোচনা যদি আমাদের কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনি সরাসরি সেমিফাইনালে খেলছেন মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানে, ঠিক আছে? আর গল্প শেষ করার 1 ঘন্টা পর্যন্ত আপনি আপনার বক্তব্য জানাতে পারবেন আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা SMS এর মাধ্যমে, 9903659992 সেই নাম্বার সেভ না করা থাকলে করে নিন, গল্পের শেষে আমি আবারও বলবো। আর আর মাঝে মধ্যে একটু একটু হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, আমার উপস্থাপনা কেমন লাগছে, আমাদের গল্পগুলো কেমন লাগছে, আপনারা কেমন আছেন, আমরা কেমন আছি যদি জানতে চান, না হয় একটু গল্প স্বল্প হয়েও যাবে আপনাদের সঙ্গে গল্পের শেষে, ঠিক আছে? তাহলে আর কথা বাড়াবো না, এবারে চলে যাব সরাসরি গল্প স্বল্প অনুষ্ঠানে।
1: সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়, কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অরিন্দম গুপ্তর মন। অরিন্দম গুপ্তর জন্ম 1979 সালে। দীর্ঘ 21 বছর ভারতীয় বিমান বাহিনীতে বিমানের টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি একটি ভারতীয় বহুজাতিক ব্যাংকে কর্মরত। ছোটবেলা

0: থেকেই সাহিত্য রচনার প্রতি তার গভীর আগ্রহ। বাবার হাত ধরেই শৈশবে একটি স্থানীয় লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখির মাধ্যমেই তার লেখক পরিচিতি তৈরি হয়েছে। তার লেখা অন্যতম উল্লেখযোগ্য স্বীকৃতি পায় প্রথম সারির বাংলা সংবাদপত্রের ডিজিটাল মাধ্যমে। আজকের গল্প অরিন্দম গুপ্তর মন, গল্পের কথক অরিজিৎ, অন্যান্য ভূমিকায় আত্রেয়, বিহু, সুদীপ্ত, গোপা, মহুয়া, অভিপ্সা ও সৌমি, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অরিন্দম গুপ্তর মন।
1: ইস, তোর জায়গায় যদি আমি থাকতাম, যিনি এত ভালো রোম্যান্টিক গল্প লেখেন তিনি যে কি দারুণ রোম্যান্টিক হবেন সেটাই আমি ভাবছি। এই শোন না, শোন শোন, তোর বাবা তো দারুণ রোম্যান্টিক, তাই না? ইস, তোর কি ভাগ্য রে, এমন একটা মানুষ তোর বাবা ভাবা যায়?
2: না বাবা, আমি এতেই খুশি। বাবা হলে ওর প্রেমে পড়তে পারতাম না, তার থেকে এই ভালো।
3: কথাগুলো এখনো যেন কানের পর্দায় আটকে আছে মনসীজার। কান দুটো গরম হয়ে গিয়েছিল। লোকটা দিন দিন অসহ্য হয়ে উঠছে, নিজের বাবা বলে ভাবতে ইচ্ছে করে না। একটা হেরে যাওয়া মানুষ নিজের জীবন গড়তে পারেনি, নিজের স্ত্রী সন্তানদের জীবন গড়তে পারেনি, গল্প মানেই সারাটা জীবন কাটিয়ে গেল। কোনো দায়িত্ব নেই, কোনো দূরদর্শিতা নেই, কোনো হেলদোল নেই, আর সন্তানদের জন্য কোনো ভাবনা নেই। যতদিন যাচ্ছে মায়ের অভাবটা আরো বেশি অনুভব করছে সে। বড় হতে গেলে শুধু বয়স বাড়লেই হয় না, অনেক পরামর্শ, অনেক সঙ্গের প্রয়োজন আছে, অনেক ভালোবাসা, অনেক সহচর্যের প্রয়োজন আছে। মনসীজা নিজের সাথে আপোষ করে নিয়েছে, সে জানে যে তার কপালে এইসব নেই।
4: মায়ের জায়গায় বাবাকে নিতে পারত না?
3: না, মনসীজার মধ্যে এমন একটা ভাবনা আসার জন্য কোনো অনুশোচনা নেই। এই ভাবনাটা তার একান্ত নিজের। সে মাঝে মাঝেই ভগবানের কাছে প্রশ্ন করে যে
4: মায়ের জায়গায় বাবা নয় কেন?
3: কারণ মা থাকলে তারই একাকিত্ব আজ থাকতো না, নিজেকে নিজের বাবা মা হয়ে বড় করে তুলতে হতো না। লোকটা কিচ্ছু করে না, শুধু বইপত্রের মধ্যে সারাদিন ডুবে থাকে আর ছাইপাশ লিখে যায়, কি জানে কি লেখে। লোকটার প্রতি এত রাগ, এত ঘেন্না যে সে তার একটা লেখাও পড়ে দেখেনি।
4: যে মানুষটা নিজের কোনো দৃঢ় চরিত্র নেই, সে আবার অন্যের চরিত্র তৈরি করছে। যে লোকটা নিজের স্ত্রী সন্তানের জীবন সামলাতে পারছে না, সে আবার নতুন জীবন সৃষ্টি করছে, আর সেই সব লেখা লোকে পড়ছে।
5: অদ্ভুত, তোর বাবা এমন এমন সব রোমান্টিক চরিত্র তৈরি করে, নিশ্চয়ই নিজের জীবন থেকে গল্প নিয়ে। তার মানে তোর বাবা হেভি রোমান্টিক, তাই না রে?
4: হবে হয়তো, আমি তার প্রেমিকা নই, মেয়ে, তাই সে রোমান্টিক কিনা বলতে পারবো না। তাছাড়া দেখ, আমি বাবার কোনো লেখা পড়িনি, তাই আমাকে তার লেখা বা তার সম্পর্কে প্লিজ কিছু জিজ্ঞাসা করবি না।
5: আমিও শুনেছি লেখকরা যা লেখেন তার বেশিরভাগই নিজের জীবন থেকে তোলা ঘটনা থেকে। তার মানে তোর বাবা প্রচুর প্রেম করেছে, তাই না?
3: মনসীজার কান গরম হয়ে গিয়েছিল। পুবালির কথাটায় পুবালির উপর নয়, তার বাবার উপরে রাগ আর ঘেন্নাটা আরো বেড়ে গিয়েছিল।
4: অসহ্য, অসহ্য, এই লোকটার কাছ থেকে কবে যে মুক্তি পাব।
6: কিরে, কি এত ভাবছিস?
3: আকাশের ডাকে হুঁশ ফেরে মনসীজার।
4: না, ও কিছু না।
6: নিশ্চয়ই কাকুকে নিয়ে আবার উল্টোপাল্টা ভাবছিস।
4: আমার আর অন্য কিছু নিয়ে ভাববার উপায় কোথায় বল?
6: তুই না বড্ড বেকার টেনশন নিস। শোন, তার থেকে বরং যেটা নিয়ে তোর টেনশন করার কথা সেটা নিয়ে কর। প্রেমিকের অভিভাবকের সঙ্গে দেখা করতে এসেছিস, জানিস তো প্রেমিকদের সব থেকে বড় পরীক্ষক যেমন প্রেমিকার বাবা, তেমনি প্রেমিকাদের সব থেকে বড় পরীক্ষক হলেন প্রেমিকের মা। মা তো নেই, পিসিমাই আমার কাছে মা। এই পারবি তো উত্তরতে? দেখিস, ঝোলাস না প্লিজ, তোর হাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।
4: ভয় পাস না আকাশ, আমি ঠিক সামলে নেব।
3: আকাশের পিসিমার সামনে যখন পৌঁছয়, প্রথমটা সত্যি সে ভয় পেয়েছিল। তারপর ওর স্বাভাবিক ব্যবহারে আস্তে আস্তে সেও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে।
2: দেখ না, বাবুকে সেই কবে থেকে বলছি তোকে আমার কাছে নিয়ে আসতে, একটু দেখবো, কথা বলবো, আদর করব। তা না, খুব পাজি না রে আমার বাবুটা।
4: তা একটু পাজি আছে বইকি।
6: ওই দেখো, যেই দুজনে একসঙ্গে হয়েছে অমনি পরনিন্দা পরচর্চা শুরু হয়েছে। আচ্ছা, পরিচয় শুরুতে কোথায় একটু একে অপরের সম্পর্কে কথা হবে, তা না আমার নিন্দে হচ্ছে।
2: এক মার খাবি বাবু, খালি আর কি।
4: হ্যাঁ, একটু ভালো করে মেরে দাও তো বিষয়মণি, বড্ড পাজি হয়েছে তোমার বাবু।
2: মার তো ওর প্রাপ্যই, কিন্তু কি জানিস মা, তোকে দেখার পর না বাবুকে আর মারতে ইচ্ছে করছে না। তোর হাতে অক্ষত বাবু তুলে দিতে পারলেই আমি খুশি।
3: মনসীজা যেন মুগ্ধ হয়ে যায়। অনেক ছোট বয়সে মাকে হারিয়েছে সে, বাবার সাথে মানসিক দূরত্ব যেন মায়ের অভাবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। খালি মনে হতো, ইস, মা যদি থাকতো। আকাশের পিসিমাকে দেখে তার খুব লোভ হচ্ছিল, সেই মায়ের আদর পাওয়ার লোভ।
4: একটা কথা বলবো, তোমাকে কি আমি মা বলে ডাকতে পারি?
3: লোভ সামলাতে না পেরে বলে ফেলে মনসীজা। মনসীজার কথায় খানিকটা সময় চুপ করে থাকে আকাশের পিসিমণি। আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এমন একটা প্রস্তাবে হয়তো হতচকিত হয়ে গিয়েছে।
2: কি বললি, কি বলে ডাকবি? সে তোমার সৌভাগ্য রে। ডাকিস ডাকিস, তুই আমাকে মা বলেই ডাকিস।
3: পিসিমার চোখে জল এসে গিয়েছিল, গভীর অপত্য স্নেহে বুকে টেনে নিলেন মনসীজাকে। এভাবেই বোধ হয় কারো কারো জীবনে না পাওয়ার শূন্য স্থানগুলো ভরাট হয়। কোথাও মাটির বুক ঘেঁষে এগিয়ে যাওয়া বৃষ্টির জলের মতো সীমিত ও ধীর গতিতে, তো আবার কোথাও হঠাৎ আছড়ে পড়ে ভাসিয়ে নিয়ে যাওয়া সমুদ্রের ঢেউয়ের মতো। মনসীজা পিসিমণির অনুমতিতে ভেসে যায়। বহু বহু দিনের একটা অপ্রাপ্তি আজ যেন ধুয়ে মুছে গেল কোথাও। হয়তো মাও তার ভালোবাসা ফিরে পাওয়া গেল না, কিন্তু মায়ের স্নেহের ওমটা যেন সে অনুভব করতে পারল। আকাশের বাড়ি থেকে বেরোনোর পরে কিছুটা পথ আকাশের পাশাপাশি হাঁটে মনসীজা, কোথাও কোনো কথা না বলে। একটা অদ্ভুত ভালো লাগায় যেন আচ্ছন্ন হয়ে আছে সে।
6: কিরে, কিছু বলছিস না যে?
4: কিছু বলতে ইচ্ছে করছে না।
6: কেন?
3: নিজেকে নিজের হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে বলেছিল,
4: আমাকে পিসিমণির জড়িয়ে ধরার মুহূর্তটাকে অনুভব করতে চাইছি। তোর পিসিমণিটা কি ভালো রে আকাশ?
6: হ্যাঁ, রক্তের সম্পর্কে আমার পিসিমণি আসলে আমার মা।
4: তুই খুব ভাগ্যবান জানিস, আমারও যদি এরকম একজন পিসিমণি থাকতেন, ঠিক যেন আমার মা।
3: আকাশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে, মনসীজার দিকে ঘুরে দাঁড়ায়। মনসীজাও আকাশকে ওইভাবে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে পড়ে, খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে,
4: কিরে দাঁড়িয়ে পড়লে যে?
6: আমার পিসিমণি কিন্তু সত্যি তোর মা হতে পারতেন।
4: কি যা তা বলছিস?
6: ঠিকই বলছি, আমার পিসিমণি তোর মা হলেও হতে পারতেন।
3: মনসীজার মুখ থেকে কোনো কথা বেরোয় না, সে অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের মুখের দিকে।
6: তোর নামটা মনসীজা কেন জানিস?
4: কেন?
6: মন থেকে মনসীজা, মানে মন থেকে জন্ম যে মহিলার, অর্থাৎ তুই। আর এই মন কে বলতো?
4: আমার মা, আমার মায়ের ডাকনাম।
6: ঠিক, আরো একজনের ডাকনাম ছিল মন।
4: কার?
6: আমার পিসিমণির।
4: মানে?
6: মানে তোর বাবা যদি তোর মাকে পছন্দ না করে আমার পিসিমণিকে পছন্দ করতেন, তাহলে হয়তো তুই আজ আমার পিস্তুত বোন হতিস। আর তাহলে আর যাই হোক, আমাদের প্রেমটা করা হতো না।
3: আকাশের ঠাট্টা তখন মনসীজার গায়ে লাগে না, তার তখন হিসেব মেলানোর তৃষ্ণা মনে লেগে।
7: তোর বাবা মা আর আমার পিসিমণি একই কলেজে পড়তেন, তারা তিনজন ভালো বন্ধুও ছিলেন। তোর বাবাকে আমার পিসিমণি ভালোবাসতেন, কিন্তু তোর বাবা পছন্দ করতেন তোর মাকে। তোর হয়তো মনে হয় তোর

0: বয়সের মানুষটার কথা।
1: তুই কি জানিস তোকে দেখতে হুবহু তোর মায়ের মতো?
2: জানি, পুরো না হলেও অনেকটাই।
1: ঠিক, অনেকটাই বা হয়তো সেই অনেকটার থেকেও বেশি। এবার ভাবতো, সেই মানুষটা যখন প্রতি মুহূর্তে তার প্রিয় মানুষটির মতো দেখতে অন্য একটা মানুষকে সারাক্ষণ চোখের সামনে দেখে, অথচ মেনে নিতে বাধ্য হয় সে আসল মানুষটা নয়, তখন সেই মানুষটার মনে কিরকম ঝড় বয়ে যায়। হয়তো ভাবছিস আমি কেন বা কেমন করে বুঝলাম। না রে, বুঝিনি, তবে অনুমান করতে পারি।
2: এটা বোকা বোকা কথা। আমি তার যেমন সন্তান তেমন মায়েরও সন্তান। মায়ের সঙ্গে মুখের মিল থাকাটা অস্বাভাবিক কিছু তো নয়।
1: অস্বাভাবিক তো বলিনি, আমি বলতে চাইছি যে মুখটা তাকে তার সব থেকে প্রিয় মানুষটার অনুপস্থিতির কথা মনে করায়, তাকে সামনে থেকে দেখাও কষ্টের। যদি সে মুখ তার নিজের মেয়ের হয় তাও। তুই মনে করে দেখ, তুই কিন্তু আমাকে একবার বলেছিলিস তোর বাবা ছোটবেলায় তোকে খুব ভালোবাসতেন, কিন্তু যতই বয়স বেড়েছে তোর বাবার সঙ্গে তোর দূরত্ব তত বেড়েছে। কখনো কি তার কারণটা ভেবে দেখেছিস? যেদিন তোর কথাটা পিসিমণিকে জানালাম সেদিন থেকে উনি তোকে দেখার জন্য পাগলের মতো করছিলেন। হ্যাঁ, তার ভালোবাসাও প্রকৃত ছিল, তবে তার বিয়ে না করার কারণ কিন্তু শুধু সেটাই নয়। আমার বাবা মার মৃত্যুর পরে আমাকে দেখার কেউ ছিল না, তাই পিসিমণি নিজের জীবনের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন। আর তোর বাবা মা দুজনই যেহেতু আমার পিসিমণির খুব ভালো বন্ধু ছিলেন, তাই তাদের জীবন থেকেও সরে এসেছিলেন। কিন্তু একদিকে আমার বাবা মা, অন্যদিকে তোর মা, সব হিসেব গোলমাল হয়ে যায় রে। আমার পিসিমণি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, আর তোর বাবা তার লেখা নিয়ে। আর তুই ভাবলি তোর বাবা একজন মানসিকভাবে পলাতক মানুষ। হয়তো তাই, তিনি তোর থেকে হয়তো পালিয়ে থেকেছেন, কিন্তু তোর দায়িত্ব থেকে কোনোদিন কি পালিয়ে থেকেছেন? এর উত্তর তুইও জানিস, না, থাকেননি। তবু তুই মানিস না, নিজের মনের আদালতে তোর বাবাকে বারবার কাঠগড়ায় দাঁড় করাস আর এক পেশে বিচার করে শাস্তি দিস। ওই তল ভেবে না দেখে মন্তব্য করা কিছু বন্ধুর কথায় ক্ষতবিক্ষত হয়ে বাবাকে ঘেন্না করিস। মন শোন, তোর বাবা একজন ভালো মানুষ। সে তার জীবন থেকে নেওয়া ঘটনা থেকে শুধু গল্প লেখেন না, কখনো অন্যের জীবন থেকে, কখনো তোর বাবার যে ভাবনাগুলোর হিসেব মেলেনি তার থেকে গল্প লিখেছেন। গল্পের স্রষ্টাকে যে সেই গল্পের চরিত্র হতেই হবে তার তো কোনো মানে নেই, কি বলিস?
3: মনুষীজা যেন অচল হয়ে গেছে, তার পা চলছে না, তার মাথা চলছে না, শুধু কতগুলো দীর্ঘশ্বাস পালা করে বেরিয়ে আসছে। একটা কোণঠাসা মানুষকে সে না বুঝে আরো কোণঠাসা করে রেখেছে, দিনের পর দিন, বছরের পর বছর। এত ঘেন্না কেন? মেয়ে হয়ে কি সে তার বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারতো না, বলতে পারতো না যে তোমার এক মন নেই তো কি হয়েছে, আর এক মন তো আছে তোমার মেয়ে? মনুষীজা কেঁদে ফেলে, মনুষীজা এখনো কাঁদছে, মনুষীজা আর একটু কাঁদবে, তারপর এক ছুট্টে দৌড়ে গিয়ে বাবাকে অনেক দিন পরে সেই ছোটবেলার মতো করে জড়িয়ে ধরে বলবে,
2: বাবা বাবা আমি তোমাকে খুব ভালোবাসি।
3: গল্পটা শেষ করতেই ঘড়ি থেকে একটা ছোট্ট শব্দ শোনা গেল। মন দেখল একটা বাজছে। বইটা বন্ধ করে জানলার পাশে এসে দাঁড়ায়, সে সারা শহরটা ঘুমোচ্ছে। এই শান্ত

0: রাতে তার একাকিত্বকে সঙ্গ দিচ্ছে শুধু পথের আলোগুলো। সেগুলো তো বাল্ব থেকে বেরিয়ে খানিকটা পথ পেরোতে না পেরোতেই ফুরিয়ে যাচ্ছে, বাকিটা পথ অন্ধকারই হারিয়ে যাচ্ছে। রাস্তাটার সাথে নিজের যেন খুব মিল খুঁজে পায় মন। একে বেঁকে চলে যাওয়া পথটার যেটুকুতে আলো পড়ছে শুধু সেটুকুই তো দেখা যাচ্ছে, বাকিটা পথ তো সেই অদেখা, অচেনাই থেকে যাবে অচেনা প্রতীকের কাছে। ঠিক যেমন মন পিছনে ফেলে আসা দীর্ঘ সময়ে তার বাবাকে ততটুকুই চিনেছে যতটুকু সে চিনতে চেয়েছে। পুরো বাবাকে তার চেনা হয়ে উঠল কোথায়? সেক্ষেত্রে সে তো আজও সেই অজানা পথিক, আর তার বাবা সেই অজানা পথ।
1: ঠিক কতটা পথ একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় সেটা আমি জানি না, জানতেও চাই না। কিন্তু ওই একলা হয়ে থাকা মানুষটাকে এবার বন্ধু করতে গেলে যতটা সময় দিতে হোক না কেন, আমি দিতে রাজি। ভুল হতেই পারে, কিন্তু ভুল জেনেও সেটাকে বয়ে বেড়ানো আরও বড় ভুল। না না, আমি আর সেই ভুল করতে চাই না।
0: সেদিন আকাশ ওই কথাগুলো বলার পর থেকে বাবার প্রতি তার অনুভূতিটা একটু একটু করে কেমন যেন পাল্টে গেল। সত্যি তো কোনোদিনও ব্যাপারগুলোকে সে এত তলিয়ে দেখেনি, উল্টে অভিমান ঘৃণা করে একলা মানুষটাকে যেন আরো বেশি করে একলা অসহায় করে দিয়েছে। এবার পাল্টাতে হবে, সব কিছু পাল্টাতে হবে। এই কদিনে বাবার লেখা দুটো বই পড়ল মন, ঠিক পড়ল না গোগ্রাসে গিলল।
1: এত অনুভূতি, এত ভালোবাসা, এত স্নেহ।
0: দুটো বইয়ের প্রথমটা ভালোবাসার গল্প। গল্পটা পড়তে পড়তে গল্পে নায়ক নায়িকাকে মন ভালোবেসে ফেলেছিল। তার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল যে এই চরিত্র দুটো আসলে ওই এক ঘরে হয়ে থাকা লোকটা এবং তার হারিয়ে যাওয়া বউয়ের। মন গল্পটা পড়তে পড়তে বারে বারে ছুঁয়ে দেখতে চেষ্টা করেছে চরিত্র দুটোকে। কল্পনায় দুহাতে দুজনের গলা জড়িয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে। দুজনের হাত ধরে সেই ছোট্ট মন হয়ে লাফিয়ে লাফিয়ে পথ চলতে চেয়েছে চেয়েছে আর তার চোখ থেকে কেবল জল গড়িয়ে পড়েছে, কারণ সে জানে যে তার চাওয়াগুলো কোনোদিন পূরণ হওয়ার নয়, অথচ সে সত্যি সত্যি খুব মন থেকে এগুলো চেয়েছে, এর আগে কোনোদিন যা চায়নি। কান্না পাচ্ছে মনের, একটু কি কাঁদবে সে? কেউ তো নেই এখানে, কেউ দেখতেও পারবে না জানতেও পারবে না। না না, সে কাঁদবে না, কেউ না থাকুক, এই নির্জনতা তো আছে, এই নির্জনতার কাছে তার একাকিত্ব যে ধরা পড়ে যাবে। কাল রাতে খুব ঝড় উঠেছিল, রাস্তার পাশে পড়ে থাকা ওই ঝড়ে ভেঙে যাওয়া গাছের ডালগুলো এখনো দেখা যাচ্ছে না, অথচ সে জানে যে ওগুলো ওখানেই আছে।
1: সব ভাঙা কি আর সবসময় চোখে পড়ে? এই যে আমি নিজে প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে ভেঙে চলেছি, তার খবর কে রাখে? যে মানুষটা রাখতো তাকে গত কয়েকদিন ধরে নিজের জীবন থেকে সরিয়ে রেখেছি। আকাশ আমার হাত ছাড়িয়ে মুক্ত হওয়ার একমাত্র জায়গা, ডানা মেলে মনের সুখে উড়বার একমাত্র জায়গা, সেই আকাশকে গুটিয়ে একটা বাক্সে বন্দি করে রেখেছি।
0: মনুষীজা কদিন আগে আকাশকে মেসেজ পাঠিয়েছিল।
1: আকাশ, কটা দিন আমি একটু একলা থাকতে চাই।
0: তারপর থেকে আকাশের একাধিক ফোন বার্তা নিরুত্তর থেকে গেছে। মনের মনের ভিতরে ভীষণ কষ্ট সুদে আসলে বেড়ে চলেছে। মন কাঁদবে না, তবু মন কাঁদবে।

0: একটু আগে শেষ করা দ্বিতীয় গল্পটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। স্ত্রীকে হারানো এক একাকী বাবার ছেলেকে নিয়ে লড়াইয়ের গল্প, তাদের মাঝের মানসিক দূরত্ব, বাবা ও ছেলের ব্যক্তিগত টানাপোড়েন, ছেলের মনে হওয়া যে বাবার জায়গায় মা থাকলে হয়তো বেশি ভালো হতো, এই সব কিছু যেন তার জীবনের সঙ্গে মিলে যায়। শুধু চরিত্রটা পাল্টে গেছে, না হলে তো এই গল্পটা তাদেরই গল্প।
1: তবে কি বাবা সবটুকু বুঝতে পারতেন? তাই কি বাবা নিজেকে আরো কুটিয়ে নিয়েছেন, স্বেচ্ছায় নির্বাসনে চলে গেছেন?
0: বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। একা হয়ে যাওয়া মানুষটাকে সে পারত একটু শান্তি দিতে, কিন্তু সে তাইনি। তার বদলে সারা জীবন অভিমান আর অভিযোগের তীরে শুধু জর্জরিতই করে গেছে। মানুষটার অসহায়তাকে বোঝেনি, বোঝার বিন্দুমাত্র চেষ্টা করেনি সে। মনের ভিতরে প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছে মনসীজার, একটা ঝড় যেন ভিতরে থেকে তার চোখ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মুনার বাধা দিল না, তার শরীর কাঁপিয়ে ঝড় দুচোখ থেকে জল হয়ে গড়িয়ে পড়ল গালে। খুব ইচ্ছে করছে আকাশের কাছে ছুটে যেতে, তারা ভরা আকাশের দিকে তাকাতেই কান্নার বেগ বাড়ে মনের।
1: একটা ফোন করব, সেই ভালো।
0: মন ছুটে যায় বিছানার দিকে, বিছানা থেকে মোবাইলটা তুলে নেয় সে। আকাশের 12টা মিসড কল, ইনবক্সে দেখলো কথা বলতেছে, দেখা করতেছে, অনেকগুলো মেসেজ করেছে আকাশ। ছেলেটা পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে কথা বলার জন্য, দেখা করার জন্য। মনি দেখা করেনি, কথা বলেনি, এবার একটা ফোন করবে সে। আকাশের নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে গেল মন। বাবার ঘর থেকে একটা আওয়াজ এলো যেন। নিজের ঘর থেকে বেরিয়ে বাবার ঘরের দিকে পা বাড়ালো মন, আর সেটা অনেক দিন পরে। বাবার ঘরে আলো জ্বলছে, এত রাতেও নতুন কিছু লিখছেন কি? বহুদিনের আড়ষ্টতাকে দূরে সরিয়ে দরজা ঠেলে বাবার ঘরে ঢোকে মন। অপ্রত্যাশিত এই ঘটনায় চমকে উঠে মনের বাবা অতীন সেন।
2: কি তো তুমি এই সময়?
1: একটা শব্দ শুনলাম, মনে হলো
2: ও হ্যাঁ, লিখতে লিখতে চোখ জড়িয়ে এসেছিল, ঘুমের চোখে হাত লেগে জলের গ্লাসটা পড়ে গিয়েছিল। ও কিছু নয়, তুমি যাও শুয়ে পড়ো।
0: মন কিছু বলে না, দরজার দিকে ফেরে, তারপরে আবার ঘুরে দাঁড়ায়, টেবিলের কাছে এগিয়ে যায়, একটা র্যাপার হাতে তুলে বলে,
1: এটা কিসের ওষুধ? প্রেসারের? কবে থেকে খাচ্ছ?
2: অনেক বছর হয়ে গেছে।
1: ও, দিনে কটা ওষুধ খাও তুমি?
2: তিনটে, দিনে দুটো, রাতে একটা।
1: নিয়ম মেনে খাও। সত্যি?
2: হ্যাঁ।
1: তোমার সুগার আছে?
2: না।
1: খুব ভালো, কাল থেকে আমি ওষুধ দিয়ে যাব তোমাকে।
0: অতীন সেন মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কিছু বলতে পারে না সে, তার গলা থেকে যেন আওয়াজ বেরোতে চাইছে না। মনও বুঝতে পারছে না যে কথা বলতে কার গলা বেশি কাঁপছে, তার নাকি তার বাবার। তার গলা থেকেও যে আর কথা বেরোতে চাইছে না, এত দিনের জমানো অভিমান যেন সে কথার পথটা আটকে দাঁড়াচ্ছে।
1: আর শোনো, এত রাত জেগে লিখতে হবে না, কাল সকাল।

0: কালে উঠে আবার লিখবে, এখন ঘুমিয়ে পড়ো, বুঝেছো?
1: অতীন সেন চেয়ারে বসেই মন্ত্রমুগ্ধের মতো ঘাড় নাড়ল।
0: কি হলো, বিছানায় যেতে বললাম তো, যাও বলছি।
1: অতীন সেন বাধ্য ছেলের মতো বিছানায় গিয়ে শোয়, আর মন গায়ে চাদরটা টেনে দেয়, তারপর দরজার দিকে ফেরে।
2: মন মা, আমি জানি তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর মা, কোনোদিন তোকে হারাবার কথা ভাবিনি। আমি জানি, আমি জানি যে তুই আমাকে খুব খুব অপছন্দ করিস, ঘৃণা করিস। আজ অনেক দিন পরে তুই আমার এই ঘরে ঢুকলি, আবার আসা বন্ধ করে দিবি না তো মা? এই বুড়ো বাবাটার কিন্তু তুই ছাড়া আর কেউ নেই রে মা, কেউ নেই।
1: মন আবার এগিয়ে যায় তার বাবার দিকে, বাবার কপালে হাত রেখে বলে,
0: নিশ্চিন্তে থেকো বাবা, এই ভুল আর হবে না।
1: বাবাকে বিছানায় শুয়ে দিয়ে খুব দ্রুত গতিতে সে ঘর ছাড়ে, তারপর ছুটে যায় নিজের ঘরে। দরজাটা বন্ধ করে অঝরে কাঁদে। তার অনেক দিনের জমানো অভিমান বেরিয়ে আসে তার চোখের জলের সাথে। নিজের মনটা হালকা হলে মোবাইলটা তোলে মন, আকাশের উদ্দেশ্যে মেসেজ লেখে।
0: বড় স্বার্থপর মনে হচ্ছে নিজেকে রে, বহুদিনের ভুল আজ ভাঙলাম, ধন্যবাদ তোর প্রাপ্য। তবে এবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আকাশ, তোর সাথে আর বোধহয় পথ চলা হলো না, কিছু হিসেব মেলাতে হবে, তাতে যদি আমার নিজের ক্ষতি হয় হোক না, আশা করব বরাবরের মতো এবারেও তুই আমাকে বুঝবি, কারণ তুই ছাড়া আর তো কেউ আমাকে বোঝে না। ভালো থাকিস আকাশ, তোর ভবিষ্যৎ সুখের হোক।
1: মেসেজটা পাঠিয়ে জানলার পাশে এসে দাঁড়ায় মন, তারাগুলো গা ঢাকা দিয়েছে, বোধহয় মেঘ জমেছে আকাশে, বৃষ্টি নামতে পারে।
0: কিরে, এখনো রাগ করে আছিস?
1: আকাশের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে জিজ্ঞাসা করলো মন।
2: সেটা করাটা কি খুব অস্বাভাবিক?
0: একদমই না, আমার উপর রাগ করার তোর পুরো অধিকার রয়েছে।
2: অধিকার? না রে, তোর উপর আমি আমার সব অধিকার ছেড়ে দিয়েছি।
1: গলাটা কি কাঁপলো আকাশের, মনটা ডুকরে উঠল মনের। নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিজের হাতে সযত্নে পর করছে সে, যে মানুষটার পাশে পাশে সারাটা জীবন পথ চলার স্বপ্ন দেখেছে সে, আজ নিজের হাতে সেই স্বপ্নটাকে গলা টিপে খুন করছে। সামনে অসহায় আকাশ দাঁড়িয়ে, চোখ মুখ শুকিয়ে গেছে তার, চোখের সামনে স্বপ্ন ভাঙছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এর থেকে বড় অসহায়তা আর কি হতে পারে? যেদিন সাত সকালে ঘুম থেকে উঠে মনের মেসেজটা পেয়েছিল, মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছিল।
2: এর মানে কি? কি বলতে চায় মন? তোর ভবিষ্যৎ সুখের হোক, এর মানে কি? আর ওই যে তোর সাথে আর বোধহয় পথ চলা হলো না, ওই কথাটারই বা অর্থ কি? এইভাবে কি কোনো সম্পর্ক শেষ করা যায়? সম্পর্ক সম্পর্ক শেষ বললেই কি সম্পর্ক শেষ হয়ে যায়? সম্পর্ক কি এতই ঠুনকো?
1: তারও আগের থেকে অবশ্য মন দেখা করা, কথা বলা, সবই বন্ধ করে দিয়েছিল। একদিন জানালো যে কটা দিন একা থাকতে চাইছে, আর তারপর থেকেই দুম করে সমস্ত বন্ধ। আকাশ কত চেষ্টা করেছে যোগাযোগ করার, ফোনের পরে ফোন করেছে, মন ধরেনি। বাড়ি গিয়ে দেখা করার চেষ্টা করেছে, কাজের মাসিকে দিয়ে মন বলিয়েছে যে দিদি বাড়িতে নেই। আকাশ বুঝতে পারছিল না যে কি এমন ঘটল যে দুম করে দেখাশোনা, কথা বলা, সমস্ত কিছু বন্ধ করে দিতে হলো। যদি রাগ বা কোন অভিমান থেকে এমনটা করত, আচ্ছা তাহলে কি লিখত যে তুই ছাড়া আর তো কেউ আমাকে বোঝে না? সবটা কেমন যেন গলিয়ে যাচ্ছিল আকাশের মনের কিছু হিসেব মেলানোর ইচ্ছেতে। আকাশের সমস্ত হিসেব কেমন একটা তালগোল পাকিয়ে গিয়েছিল। সারাটা দিন একটাই প্রশ্ন শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আকাশের, কেন? উত্তরটা এসেছিল কয়েকদিন পরে। একদিন হঠাৎ করেই মন হাজির হয়েছিল আকাশের বাড়িতে, তবে আকাশের সঙ্গে দেখা করতে নয়, পিসিমণির সঙ্গে দেখা করতে। পিসিমণির পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে সে বলেছিল,
0: তোমাকে না মা হিসেবে পেতে খুব লোভ হয়।
3: ধুর, আমার পাগলি মেয়ে! আরে আমি তো তোর মাই। কিন্তু তুই বল, তুই আমার বাবুটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? ছেলেটার কষ্ট আমি যা সহ্য করতে পারছি না মা।
1: মন সে কথার কোনো উত্তর না দিয়ে আবার বলে,
0: আমি জানি আমার বাবার জীবনে আমার মা আর আমি ছাড়াও আরেকজন মন থাকতে পারত।
1: কথাটা বলেই চুপ করে একদৃষ্টে তাকিয়েছিল পিসিমণির দিকে। একটা অদ্ভুত লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে গিয়েছিল পিসিমণির গাল। যেন ঠিক সেই মন যে কলেজ জীবনে খুব ভালোবাসত অতীনকে, তার মনের কথা বলতে গিয়ে চরম একটা ভালো লাগার অস্বস্তিতে ডুবে গিয়েছিল। সেই মনের সেদিন মন ভেঙেছিল ঠিকই, কিন্তু তাতে কি সবটুকু মিথ্যে হয়ে যায়? সেই ভালো লাগার, ভালোবাসার অনুভূতিটাই তো পরম প্রাপ্তি। আজও যখন অতীনের কোনো বই বেরোয়, গোগ্রাসে সেই লেখা শেষ করে সে, তার ভালোবাসার মানুষটার গল্পে সেই ভালোবাসার মানুষটাকে সে খুঁজে পায়। তাই তো নিজের সঙ্গে আপোষ করতে কষ্ট হলেও এতটুকু দ্বিধা করেনি সে। সবার ভালোবাসা তো সবার জন্য নয়, সবাইকে সব জায়গায় মানায় না।
3: তোকে এসব কথা কে বলেছে? বাবু, তাই না? ও, এই ছেলেটার পেটে যদি একটা কথা থাকে,
0: সে যেই বলে থাকুক, তুমি আমার কথার উত্তর দাও।
3: কি বলবো?
0: আমার মা হও না গো।
3: ওরে বাবা, আমি তো তোর মাই। আচ্ছা তুই বল, পেটে ধরলেই কি শুধু মা হয়? বাবুকে কি আমি পেটে ধরেছি বলতো? কিন্তু ও তো আমারই ছেলে।
0: তুমি ভালো করেই বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। আমার খুব ইচ্ছে তোমাকে মিসেস অতীন সেন হিসেবে দেখার।
1: পিসিমণি স্থির হয়ে যায়। সে কি কথা, সে কি ঠিক শুনছে? মেয়েটা কি পাগল হয়ে গেছে?
3: না, আমি বুঝতে পারছি না। আমি সত্যিই বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস, আর আমি বুঝতে চাইছিও না। একজন তার ভালোবাসার মানুষটার কাছে না পৌঁছতে পেরে পাগলের মতন করছে, আর সেই ভালোবাসার মানুষটা ছুটে এলো এক আইবুড়িকে মা বানাতে। কি পাগলামো হচ্ছে বলতো এসব? আমি কিন্তু এসব একদম পছন্দ করছি না।
0: তোমার অতীন খুব একা মা।
3: আমার বাবুও খুব একা মা।
0: আমাদের সামনে অনেক সময় পড়ে আছে, আমরা ঠিক সামলে নেব, কিন্তু কিন্তু তোমরা দুটো মানুষ এতগুলো দিন একা একা কাটিয়েছ। আমি চাই তোমরা বাকি জীবনটা অন্তত একসঙ্গে কাটাও।
3: তুই চাস, কিন্তু বাকিরা কি চায় তুই জানতে চেয়েছিস? আমি, বাবু, তোর বাবা।
0: তোমার বাবু আমার সঙ্গেই আছে।
3: আছে, কিন্তু মন থেকে কি আছে? তোকে খুব ভালোবাসে তো তাই না করতে পারে না রে মা। নিজের সব হারাবে জেনেও তোর পাগলামিকে সেজন্যই মেনে নিয়েছে। ও আমার নীলকণ্ঠ মা, আমি ওকে ঠিক জানি। শোন না মা, এমন মানুষকে তুই হারাস না মারে, হারাস না।
0: আমার কাছে এই মুহূর্তে আমার বাবার সুখ আগে। লোকটা বড্ড একা হয়ে গেছে মা।
3: আর তুই ভাবছিস সেই একাকিত্ব আমি ভরাট করবো?

0: কি বলতো তুই? হ্যাঁ, ও ঘর তো ভরাট হবার নয় রে। আমি মন হতে পারি, কিন্তু তোর বাবার মন অন্য। সে তোর মা, তোর মায়ের জায়গা কেউ নিতে পারবে না। তুই এখনো তোর বাবাকে চিনিস নি মা, আগে লোকটাকে চেন, তারপর আসিস।
1: বেশ, আমি যদি আমার বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি না করবে না তো? বলো।
0: করব।
1: কেন?
0: কারণ যা আমার নয় তার প্রতি আমার কোনো লোভ নেই, তাই।
1: তুমি কি আমার বাবাকে এখনো ভালোবাসো না?
0: হয়তো বাসি, কিন্তু তাতে কি?
1: হয়তো না, আমি জানি তুমি এখনো ভালোবাসো।
0: না হয় বাসি, তাতে কি? ভালোবাসলেই কি একসঙ্গে থাকতে হবে?
1: তাহলে বাবুর আর আমার ক্ষেত্রে রাগ করছো কেন?
0: শোন মা, তোর বাবা আমাকে কোনোদিনও ভালোবাসেনি। আমার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু তোদের ক্ষেত্রে তো সেটা নয়। তোরা একে অপরকে ভালোবাসিস, তোদের ভালোবাসাকে মেরে ফেলে আমার ভালোবাসার ঘর বানাবো আমি, এটা তুই ভাবলি কি করে বলতো?
2: মন সেদিন বেরিয়ে পড়েছিল ওই বাড়িটা থেকে, পাশে হেঁটেছিল আকাশ। মনের ইচ্ছে হয়েছিল আগের মতো আকাশের হাত ধরে হাঁটতে, কিন্তু না, সে হাত ধরেনি। অনেকটা পথ হাঁটার পরে মন বলেছিল,
1: কিরে কিছু বলবি না?
3: না,
1: আমার উপর রেগে আছিস?
3: না, রাগ নয়, একটা একটা কষ্ট বুকের ভেতরে আস্তে আস্তে বাড়ছে। যা করছিস ভেবে করছিস তো?
1: হ্যাঁ, অনেক ভেবেছি। বাবাকে কোনোদিন এতটুকু ভালোবাসা দিতে পারিনি আকাশ, কোনোদিন তার পাশে গিয়ে দাঁড়ায়নি। কিভাবে যে এতগুলো দিন একা একা কাটিয়ে দিল, আমি একটাবার খোঁজ পর্যন্ত রাখিনি, কোনোদিন খবর নিইনি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে আকাশ।
3: আর তোর প্রায়শ্চিত্তের জন্য তুই যে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছিস, সেটা কি?
1: কাকে কষ্ট দিলাম?
3: কেন, তুই বুঝতে পারছিস না?
1: ও, তোর কথা বলছিস?
3: যদি বলি খুব ভুল বললাম কি কিছু? শুধু আমি কেন, পিসিমণি, তুই নিজে আর তোর বাবা?
1: পিসিমণিরও যাতে একাত্ম কাটে তারও তো ব্যবস্থা করছি, অন্য কাউকে নিয়ে তো ভাবিনি। তাছাড়া কেউ না জানুক, তুই তো জানিস পিসিমণি বাবাকে কতটা ভালোবাসেন।
3: বাসেন না মন, বাসতেন, অতীত। দেখ, পিসিমণি এই অনেক কিছু না পাওয়ার জীবনে এখন অভ্যস্ত হয়ে গেছেন, এর থেকে আর বেরোতে পারবেন কিনা আমি নিশ্চিত নই।
1: পিসিমণিকে যে করে রাজি করা আকাশ, আমি বাবাকে রাজি করাচ্ছি।
3: আর আমি?
1: স্বার্থপর হোস না আকাশ, যে মানুষটা তোকে ভালো রাখার জন্য নিজের পুরো জীবনটা দিয়ে দিল, তার খুশির জন্য এতটুকু করতে পারবি না? এতটা ছোট তো আমার আকাশ ছিল না।
2: আকাশ আর কিছু বলতে পারেনি সেদিন, বাকিটা পথ একেবারে চুপ করে হেঁটে গিয়েছিল। কথাটা কিভাবে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছিল না মন। আকাশের পিসিমণিকে দুম করে একেবারে মনের কথা বলে দিলেও নিজের বাবাকে বলতে গিয়ে বারে বারে আটকে যাচ্ছিল সে। ক্রমশ সহজ হতে থাকা বাবা মেয়ের এই সম্পর্কে এখনো বেশ খানিকটা আড়ষ্টতা তো থেকে গিয়েইছে। তবু একদিন মনের সমস্ত দ্বিধা সরিয়ে বাবার হাতে প্রেশারের ওষুধটা তুলে দিতে দিতে মন খুব স্বাভাবিক স্বরেই বলল,
1: বাবা, আমার এক বন্ধুর বাড়িতে আগামীকাল একটা নিমন্ত্রণ আছে।
4: বেশ তো, যাবি? এতে এত জিজ্ঞেস করবার কি আছে?
1: আমার একা না, আমাদের দুজনের নিমন্ত্রণ।
4: আমি তো কোথাও যাই না রে মা, তুই বরং ঘুরে আয়।
1: বাবা,
4: কি রে, কিছু বলবি?
1: বন্ধুটার নাম আকাশ, ও আমার খুব ভালো বন্ধু।
2: অতীন মেয়ের মুখের দিকে এক দৃষ্টি তাকায়, তারপর স্মিত হেসে বলে,
4: আমার মায়ের যখন খুব ভালো বন্ধু তখন তো আমাকে যেতেই হবে।
2: পরের দিন মৌন তার বাবা গিয়ে হাজির হয়েছিল।

0: প্রকাশদের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে। স্মৃতির ওপর জমা বিস্মৃতির আস্তরণটা যখন একটু একটু করে সরে, তখন তো মন্দ লাগে না। হয়তো কখনো মন খারাপের কথা তো কখনো মন ভালো করার কথা মনে পড়ে। আসলে মন খারাপের স্মৃতিরও একটা আলাদা মজা আছে। হৃদয়ের রক্তক্ষরণ অনেক সময় মনে করিয়ে দেয় যে এখনো আমরা বেঁচে আছি।
1: চিনতে পারছিস অতীন?
0: জলের গ্লাসটা এগিয়ে দিয়ে আকাশের পিসিমণি জিজ্ঞাসা করেছিল। নাকের ওপর পিছলে আসা চশমাটা আবার ঠেলে আসল জায়গায় পৌঁছে অতীন বলল,
2: আরে শাশ্বতী না?
1: চিনতে পেরেছিস তাহলে? আমি কিন্তু আশা করিনি।
2: কি বোঝাতে চাস? বুড়ো হয়ে গেছি, স্মৃতি শক্তিতে মরচে জমেছে?
1: না, বিখ্যাত মানুষজনেরা অনেক সময় পুরনো পরিচিতদের ভুলে যায় কিনা সেই জন্য।
2: হয়তো ভুলে, তবে তাদের আশেপাশে অনেক নতুন চরিত্রের আমদানি হয় বলে। আমি শুধুমাত্র আমার গল্পে নতুন চরিত্রের আমদানি করি, আমার চারপাশে একটুও ভিড় জমতে দিই না।
1: বুঝলাম, তোর মেয়েটা খুব মিষ্টি হয়েছে জানিস? তুই হয়তো জানিস না, ও আমাকে মা বলে ডাকে।
2: মা কেন?
1: সেটা তুই তোর মেয়েকেই জিজ্ঞেস করিস।
2: মন বলছিল তোর ছেলে ওর নাকি খুব ভালো বন্ধু, তবে এতটা ভালো বন্ধু সেটা আমি বুঝিনি।
3: মা কিন্তু আকাশের মা নন, পিসিমণি।
0: কথাটা শুনে অবাক হয় অতীন, হিসেব মেলাতে পারছে না যেন।
2: ও দুঃখিত, আসলে আসলে আমি জানতাম না।
1: ধুর, এতে দুঃখিত হবার কি হয়েছে? সবাই জানে আমি ওর পিসিমণি, কিন্তু আমি আর আকাশ জানি আমি ওর মা।
0: অতীন কিছু বুঝে উঠতে পারে না, অবাক হয়ে একবার শাশ্বতীর মুখের দিকে তাকায়, আর একবার মনের মুখের দিকে।
3: মা বিয়ে করেননি, আকাশের খুব ছোট বয়সে ওর বাবা মা মারা যান, মাই ওকে বড় করেন। তোমরা কথা বলো, আমি আর আকাশ পাশের ঘরে গল্প করছি।
0: শাশ্বতীর এবার একটু অস্বস্তি হচ্ছে, এত দিন ধরে মন আর আকাশের কথার বিরোধিতা করে এসেছে সে, বিয়ের প্রস্তাবে ক্রমাগত না করেছে, তবু এই মুহূর্তে অনেক অনেক দিন পর সেই প্রিয় মানুষটাকে এতটা সামনে দেখে মনটা যেন একটু লোভী হয়ে উঠছে। আচ্ছা, হ্যাঁ করে দেবে নাকি? একটা জীবনের একটা অসমাপ্ত বড় অংশ হয়তো তাহলে সম্পূর্ণতা পাবে। একটা বয়সের পরে শারীরিক চাহিদা বলে কিছু থাকে না, শাশ্বতীরও নেই, তবু লোভ হচ্ছে যে প্রিয় সেই মানুষটাকে 24 ঘন্টা ধরে চোখের সামনে দেখতে, তার একটু যত্ন নিতে। ভালোবাসাতে তো সবটুকু পাওয়া থাকে না, দেওয়াও তো থাকে, আর তাতেও যে আনন্দ লুকিয়ে থাকে।
2: বিয়ে করলি না কেন?
1: তোর জন্য, তুই তো না করে দিলি।
2: মানে?
1: ভয় পাস না, এর পেছনে তোর কোনো হাত নেই। আসলে দাদা বৌদি চলে যাবার সময় বাবুটা এত ছোট ছিল না, আমি আর তখন বিয়ের কথা ভাবতে পারিনি। তুই ঘাবড়াস না।
2: বুঝলাম, সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিলি?
1: কেটে গেল তো, টেরই পেলাম না সময়টা কিভাবে কেটে গেল।
2: সত্যি আমারও পুরো জীবনটাই কেটে গেল, টেরই পেলাম না। পিছন ফিরলে সন্দেহ হয়, বেশি পেলাম নাকি বেশিটাই হারালাম?
0: খানিকটা সময় চুপ করে থেকে শাশ্বতী বলল,
1: তুই অনেক কিছু হারিয়েছিস ঠিকই, কিন্তু খুব ভালো একটা মেয়ে পেয়েছিস, তোকে খুব ভালোবাসে।
2: জানি, আমার দীর্ঘদিনের একাকিত্ব দূর করে দিয়েছে, নিজের হাতে ওষুধ খাওয়ায়, আমার খাওয়া দাওয়ার উপর কড়া নজর রাখে, সব দিক থেকে আমাকে একবারে সামলে রাখে।
1: তুই কি এটা জানিস, ও তোর জীবন সঙ্গিনী খুঁজছে?
2: মানে?
0: শাশ্বতী হেসে ওঠে, চেয়ার ছেড়ে উঠে পড়ে, বলে,
1: কি খাবি বল, চা না কফি?
0: আজ মনের খুব আনন্দ, আজ তার ইচ্ছে পূরণের দিন, আজ তার স্বপ্ন পূরণের দিন। মনের ওপর থেকে এক মন বোঝা যেন নেমে গেল। বাবাকে যে এত সহজে রাজি করানো যাবে সেটা আশাই করেনি মন। পরিস্থিতি যেন চারপাশ থেকে তাকে বেশি করে কোণঠাসা করে দিয়েছিল। একদিকে সে আকাশকে ক্রমশ দূরে সরাচ্ছিল, আবার তাকেই জোর করছিল পিসিমণিকে রাজি করাতে। একদিকে যেমন বাবার প্রতি দীর্ঘদিনের অবহেলার অপরাধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তেমনি আকাশকে দূরে ঠেলে দেওয়ার জন্য আরও একটা নতুন অপরাধ বোধ জন্ম নিয়েছিল তার মনে। আর এই দুই তাকে দিন রাত কাটছিল একেবারে শাখের করাতের মতো। যাক বাবা, আজ শান্তি, আকাশ তার পিসিমণিকে শেষ পর্যন্ত রাজি করিয়েছে। পিসিমণি ঠিকই বলেছেন যে ছেলেটা নীলকণ্ঠই বটে। খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। এখন তো তার সামনাসামনি দাঁড়াতেও ভীষণ অস্বস্তি মনে হচ্ছে মনের। চোখে চোখ পড়লেই বুকটা যেন ধড়াস করে ওঠে। কোথায়, এতদিন তো এমনটা হতো না। ওদের সম্পর্কের সেই প্রথম দিকে এই অনুভূতিটা একটু একটু হলেও আস্তে আস্তে কিন্তু সেটা কমে গিয়েছিল। আর আজ তাদের মাঝে খানিকটা দূরত্ব তৈরি হতেই সেই ভালো লাগাটা, মানে সেই ভালো লাগার অস্বস্তিটা আবার ফিরে এসেছে। আচ্ছা, তাহলে কি সাময়িক দূরত্ব ভালোবাসাকে আরো দৃঢ় করে? কিন্তু এখন তো আর দৃঢ় হয়ে লাভ নেই। আজকের পর থেকে আকাশ তার নতুন মায়ের ভাইপো, এক কথায় মামাতো ভাই। আর সে নিজের আকাশের পিসে মশাইয়ের মেয়ে, সে তো প্রকারান্তরে পিস্তুত বোন। তাহলে কি সম্পর্ক দাঁড়ালো তাদের মধ্যে? ভাই বোন, তার মানে আকাশের করা রসিকতাটাকেই মন একেবারে বাস্তবে পরিণত করল। এবার যেন একরাশ অস্বস্তি তাকে গিলে খেতে চাইছে। না, এত কিছু ভাবলে হবে না। আর আজ তার এইসব নিয়ে কোনো ভাবনা নয়, আজকে তার শুধু আনন্দ করার দিন। আজ তার বাবা এক নতুন সঙ্গী পাচ্ছেন, নতুন মন। মন জানে এ মনও বাবাকে শেষ বয়সে ভালো রাখবে, খুব ভালো রাখবে। ওদিকে আকাশের পিসিমা শাশ্বতীর আজকের দিনটা সারা শরীর মন জুড়ে অস্বস্তি মেখে রেখেছে। একটা সময়ের পর এই দিনটার স্বপ্ন দেখেছিল সে, তারপর হঠাৎ একদিন অতীনের প্রত্যাখ্যান। স্বপ্ন ভাঙলে যে এতটা কাটাছেঁড়া হয় মনের ভিতর, এর আগে কখনো সেটা অনুভবই করেনি শাশ্বতী। মগজে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়, কিন্তু যে রক্তক্ষরণ মনের ভিতরে হয়ে চলে, যাতে শারীরিক মৃত্যু না হলেও মনটা যে আস্তে আস্তে মরতে থাকে, সেটা কি? আজ সেই স্বপ্নটা বোধহয় আরো একবার মিথ্যে করে দেখছে। আর খানিকটা সময়ের উপরে কি আছে সে জানে না, সে শুধু জানে যে স্বপ্ন দেখা তার বারণ, তাকে মনে বাঁধন দিতে হবে। স্বপ্ন ভাঙার কষ্ট অনেক, একবার সে পেয়েছে সে আর সেই কষ্ট পেতে চায় না, সে আর স্বপ্ন দেখতে চায় না। অতীন বলেছে,
2: যা করবার আমি করব, তুই খালি আমার সঙ্গে থাকিস।
0: কি করে এই বুড়োটাকে সে বোঝাবে যে সে আজীবন অপেক্ষা করে থাকতে পারে তাকে সঙ্গ দেওয়ার জন্য? ওদিকে অতীনের মনে তখন অনেক হিসেব ঠান্ডা মাথায় মেলানোর চিন্তা। জীবনের অনেক চরিত্র ও পরিস্থিতি তৈরি করেছে সে, কিন্তু আজকের পরিস্থিতি তৈরিটা বোধহয় সব থেকে কঠিন ছিল তার কাছে।
2: ঠিক যেন একেবারে মায়ের মতো হয়েছে মেয়েটা, সেই রকমই জেদি, সেই রকমই একরোখা, সেই রকমই আবেগী। একবার যখন মনে মনে ঠিক করে নিয়েছে, তখন সেটা করেই ছাড়বে।
0: সেদিন যখন শাশ্বতী মনের কথা জানালো, অতীন হতবাক হয়ে গিয়েছিল। মেয়েটা যে এত বড় হয়ে গেল সেটা খেয়ালই করেনি সে। কোথাও যেন একটা আনন্দ।

0: তো মনের ভিতরে আস্তানা কেড়েছিল। না না না, জীবন সঙ্গী ফিরে পাওয়া নয়, মেয়েকে ফিরে পাওয়ার জন্য।
1: বুঝলাম, তা তুই কি বলেছিস ওদের?
2: আমি না করে দিয়েছি, ওরা বাচ্চা, এখন সেভাবে পরিণত মনস্ক হয়নি, কিন্তু ওদের কথায় না নাচার মতন পরিণত মন, পরিণত মাথা আমাদের তো আছে।
1: আরো একটু বিস্তারিত বল।
2: কি আর বলবো বল, আকাশ আর তোর মেয়ে একে অপরকে ভালোবাসে, ভবিষ্যতে বিয়ে করবে বলে পরিকল্পনা করেছিল। আমার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এলে তোর মেয়ের আমাকে আর আমার তোর মেয়েকে খুব পছন্দ হয়ে যায়, আকাশের কাছেও শুনেছে। তুই আর আমি ভালো বন্ধু ছিলাম, ব্যাস। তারপর থেকে ওর মাথায় পাগলামি বাসা বেঁধেছে, আকাশটাও হয়েছে তেমন, নিজের সর্বস্ব খুইয়ে মনকে খুশি করতে সেও উঠে পড়ে লেগেছে। সে জানে এতে হয়তো আর কোনোদিনই তার ভালোবাসার মানুষটাকে সে ফিরে পাবে না।
1: কেন,
2: কি আশ্চর্য, ওদের ইচ্ছে সফল হলে ওরা তো সম্পর্কে ভাই বোন হয়ে যাবে। একজন তার বাবার একাকিত্ব দূর করছে, অন্যজন তার মায়ের মতন পিসির, অথচ এটা করতে গিয়ে নিজেদের জীবনে যে একাকিত্ব ডেকে আনছে সেটা ওরা বুঝতেই পারছে না।
1: বিয়েটা হবে, যা করার আমি করব, তুই খালি আমার সঙ্গে থাকিস, কেমন?
0: আকাশ ভাবছিল যে এক একজন অচেনা মানুষ হঠাৎ করে এতটা প্রিয় কি করে হয়ে যায়, অথচ হয়ে যে যায় সেটা তো সত্যি। মন হয়েছিল, মনের বাবা হলেন লেখক অতীন সেন, তার খুব প্রিয়। ঘটনাচক্রে ভালোবাসল মনসীজা সেন ওরফে মনকে, যদিও তখন সে জানত না যে মন আসলে তার প্রিয় লেখকের মেয়ে, পিসিমণিরও প্রিয় লেখক অতীন সেন। তাই মনের কথা জানাতে পিসিমণির হঠাৎ বদলে যাওয়াটা প্রথমে বুঝতে না পারলেও তার নজর এড়ায়নি। মনের সাথে দেখা করার ছটফটা নিয়ে প্রথম প্রথম হবু বৌমার সঙ্গে দেখা করার আকুলতা মনে হলেও পিসিমণির এক মুহূর্তের অসতর্কতা আকাশকে বুঝিয়ে দিয়েছিল যে অতীন সেন পিসিমণির পূর্ব পরিচিত এবং ব্যাপারটা শুধুমাত্র পরিচয়ের নয়। পিসিমণিকে একটু চেপে ধরতেই পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। অনেক উৎসাহ নিয়ে কথাটা জানিয়েছিল মনকে, আর সেদিন থেকেই জীবন যেন একটা বড় রহস্যময় হয়ে গিয়েছিল। প্রথমে মনের একা থাকতে চেয়ে মেসেজ, তারপর সেই ভালো থাকার মেসেজ, আর তারপর থেকে তো শুধুই দূরে দূরে সরে যাওয়া। মনের প্রতিটা কথা মেনে নেওয়া মানে যে আরো দূরে সরে যাওয়া, সেটা সে ভালো করে জানত। তবু কেন কি জানে সে না করতে পারত না, ইচ্ছে হতো পরের বার ঠিক না করবে, কিন্তু মনের মুখের দিকে তাকালেই সব কেমন যেন গুলিয়ে যেত। তারপর যেদিন মন বলল
3: স্বার্থপর হোস না প্লিজ,
0: সেদিন যেন সত্যি নিজেকে কেমন স্বার্থপর মনে হয়েছিল। সত্যি তো, তার বড় হওয়ার জন্য যে পিসিমণি তার জীবনের সমস্ত সুখ ত্যাগ করল, সেই পিসিমণির কোনো এক সময়ের মনের যে ইচ্ছে ছিল সেটা যখন পূরণ হওয়ার সুযোগ এসেছে, তখনও সে নিজের স্বার্থের কথা ভাববে? এতটা স্বার্থপর তো সে কোনোদিন ছিল না। সেদিন থেকেই আকাশ মন থেকে পিসিমণিকে বোঝানোর চেষ্টা করেছিল, যদিও তিনি রাজি হওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছিলেন না। তাই মনের কথা মতো মনের বাবাকে পিসিমণির সামনে আনার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই পরিকল্পনা কাজে লাগে। আর সেদিনের পর থেকেই পিসিমণিও রাজি হয়ে যান। মুখোমুখি সাক্ষাৎ বোধহয় তার মন বদলে দিয়েছিল, ওদিকে মনও তার বাবাকে রাজি করিয়ে নিয়েছিল। অন্তত আজ পর্যন্ত আকাশ ও মনের তাই মনে হয়েছিল, যদিও ঠিক এই মুহূর্তে সেই ধারণাটা ভুল প্রমাণিত হল। আকাশ ও মনের ঠিক করা রেজিস্টার এসে অতীন সেন এবং শাশ্বতী রায়ের বিয়ের কাগজ, না যা বের করল সেটা আকাশ রায় এবং মনসীজা সেনের বিয়ের কাগজ। আকাশ ও মন হতবাক হয়ে গিয়েছিল।

0: এর মানে কি, কি করে হলো এমনটা? ব্যাপারটা পরিষ্কার করলেন মনের বাবা। যেদিন আমন্ত্রণে মন ও তার বাবা এলেন, মন তার বাবাকে পিসিমনির সঙ্গে কথা বলতে দিয়ে আকাশের সাথে অন্য ঘরে চলে গিয়েছিল। মন আকাশের ঘরে গিয়ে টেবিলের ওপরে অগোছালো বইগুলো গুছিয়ে দিচ্ছিল, আর আকাশ এক দৃষ্টিতে দেখতে দেখতে বলেছিল,
1: গোছাস না, ছেড়ে দে।
2: কেন?
1: আমার কাজ আমাকেই করতে দে, বাইরেটা গুছিয়ে কি হবে?
2: ভেতরটা হয়তো আর গোছাতে পারবো না, তাই
1: তাই তো বলছি থাক।
0: মন পাশে এসে বসেছিল, আকাশের হাতটা নিজের হাতে নিয়ে বলেছিল,
2: তোর কি আমাকে খুব স্বার্থপর মনে হয় আকাশ? তোর কি মনে হয় তোর মনের মন নেই, তার আবেগ নেই, তার ভালোবাসা পাওয়ার লোভ হয় না, তার ভালোবাসতে ইচ্ছে করে না, তার কি তোকে ছুঁয়ে থাকতেও ইচ্ছে করে না?
0: আকাশ অবাক হয়ে তাকিয়েছিল মনের মুখের দিকে, মনের চোখে তখন জল।
2: তুই কি একাই অগোছালো হয়ে গিয়েছিস? আমি হইনি, বল আমি হচ্ছি না? সেই খবর কোনোদিন রেখেছিস? কখনো একবারও কাছে টেনে নিয়ে জানতে চেয়েছিস মন তুই কেমন আছিস?
0: আকাশের খুব লজ্জা করছিল, সত্যি তো সে তো জানতে চায়নি, সে খালি নিজের হারানোটা নিয়ে দুঃখে ছিল, কিন্তু মনও তো হারাচ্ছিল, হারাচ্ছিল তো দুজনেই, পার্থক্য শুধু এটুকুই যে মন স্বেচ্ছায় হারাচ্ছে আর আকাশ মনের ইচ্ছেকে পূরণ করতে গিয়ে।
1: মন কেমন আছিস?
0: আর কেঁদে ফেলেছিল মন, নিজের সমস্ত দ্বিধা এতদিনের প্রতিরোধ সরিয়ে আকাশকে বলেছিল,
2: খুব খারাপ রে, তোর মন তোকে ছেড়ে একদম ভালো নেই।
0: খুব কান্না পেয়েছিল আকাশের।
1: তাহলে জেদ ছাড় না প্লিজ, আবার সব আগের মতো করে চলুক।
0: মন আকাশকে ছেড়ে সোজা হয়ে বসেছিল।
2: না রে, তা হয় না, আমাদের ভাগের ভালোবাসাটা বোধহয় এইটুকুই ছিল, এবার বাবা পিসিমণির ভাগে খানিকটা থাকুক।
0: আবার থেমে গিয়েছিল আকাশ, কিছু বলতে পারেনি সেদিন। অবশ্য তখন সে জানে না যে পাশের ঘরে কি চলছে, এখন বুঝতে পারছে পাশের ঘরে সেদিন একটা গোপন আঁতাত চলছিল, আর তাই তো পরের ঘটনাগুলো এত সহজে ঘটে গেল। পরের ঘটনাগুলো বলতে আকাশের পিসিকে রাজি করানো, মনের তার বাবাকে রাজি করানো। তখন একটু আশ্চর্য হলেও মনে হয়েছিল যে অনেকদিন পরে দেখা হওয়াতে দুজন পুরনো বন্ধুর মনে পুরনো একটা আবেগ ফিরে এসেছে, হয়তো তাদের নিজেদের একাকিত্ব তাদেরকে একে অপরের কাছে পৌঁছে দিয়েছে। আর আজ সেই ভুলটাই ভাঙল।
2: এসব কি বাবা?
3: তুই চাস না যে তোর বাবা ভালো থাকুক? এটাই তোর বাবার ভালো থাকার উপায় রে।
2: কিন্তু এটা তো আমার ইচ্ছে ছিল না।
3: তোর ইচ্ছেটা আসলে কি ছিল, বাবার বিয়ে নাকি ভালো থাকা? কে বলেছে তোকে তোর বাবা খারাপ আছে? হ্যাঁ ছিল, একটা সময় খারাপ ছিল, তোর মা যখন চলে গেল তুই তখন খুব ছোট, আমি তোকে সামলাতে পারিনি, জানি এটা আমার ব্যর্থতা, আসলে আমি নিজেকেই তো সামলাতে পারিনি তখন, তাই ডুবে গিয়েছিলাম লেখার মধ্যে, যত ডুবেছি ততই তোর থেকে দূরে সরে গিয়েছি আর ততটাই একা হয়েছি। সেদিন রাতে তুই যখন আমার ঘরে এলি, আমার সব একাকিত্ব চলে গেল রে মা, যে ছেলেটা আমার একাকিত্ব দূর করলো তাকে আমি এত বড় শাস্তিটা দিয়ে কি করে? আর তুই যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি সব জেনে বুঝেও আমি আমার মেয়েকে সেই যন্ত্রণায় ঠেলে দেব, এটা তুই ভাবলি কি করে মা? দেখ আমি গল্প লিখি, যে চরিত্রগুলো তৈরি করি সেগুলো কাল্পনিক হতে পারে, কিন্তু কিন্তু তাদের আবেগগুলো তো মিথ্যে নয় রে। তোর বাবা কি এতটাই হৃদয়হীন রে মা?
2: কিন্তু বাবা,
3: আবার কিন্তু কিসের? তুই তোর বাবার একাকিত্ব দূর করতে চেয়েছিস, সে তো হয়েই গেছে। তুই বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে দিয়েছিস, আকাশের মতো এত ভালো একটা ছেলে দিয়েছিস, আর সব থেকে বড় কথা, আমার আমার পুরনো বন্ধুর সাথে আমায় দেখা করিয়ে দিয়েছিস। আর কি চাই বলতো আমার? আমরা দুই বন্ধু মিলে তোদের বিয়ে দিয়ে দেব, তারপর বিয়াই বিয়ান মিলে খুব আড্ডা মারব। তাছাড়া মা, আমি দেখ সারাদিন লেখা নিয়েই ব্যস্ত থাকি, একাকিত্ব অনুভব করার সময় কোথায় আমার? আগে তোর থেকে দূরত্বে কষ্ট হতো, এখন তো সেটাও হয় না রে। আর তুই কি ভাবিস, তোদের ভালোবাসাকে মেরে আমি ভালো থাকবো? হ্যাঁ,
0: মন একেবারে চুপ করে গিয়েছে, কিছু বলতে পারছে না। তার দুটো চোখ জলে ছলছল করছে। সে ধীর পায়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল, আর অতীন মেয়েকে দুহাতে আঁকড়ে ধরে বলল,
3: বিশ্বাস কর মা, আমরা বরং এতেই বেশি ভালো থাকব।
4: কিন্তু আমাদের তো বিয়ের বয়স হয়নি।
2: জানি, কাগজগুলো আসল নয় রে, তোদের ভুল ভাঙানোর জন্য এগুলোকে প্রিন্ট করে আনা হয়েছিল, রেজিস্টারও সাজানো। তবে এটা ঠিক, তোদের অভিভাবক হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোর চাকরি হলে মন মা যখন চাইবে তখনই তোদের বিয়ে হবে।
3: আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো। সময়টা তোদের ইচ্ছে মতো হবে, কিন্তু বিয়েটা, কিন্তু বিয়েটা, বিয়েটা তোমার আকাশের সাথেই হবে। কি ঠিক আছে তো? হ্যাঁ,
0: মন জবাব দেয় না, শুধু বাবাকে জড়িয়ে ধরে। আর আকাশের খুব আনন্দ হচ্ছে, সবকিছু যেন সেই আগের মতো হয়ে গেল, বরং আরো বেশি নিশ্চিত করে। এই ভদ্রলোককে ভীষণ ভীষণ ভালো লেগে গেছে আকাশের। এতদিন সে লেখক অতীন সেনের ভক্ত ছিল, আর আজ থেকে সে মানুষ অতীন সেনেরও ভক্ত হয়ে গেল। সেই ছোটবেলায় সে বাবা মাকে হারিয়েছে, আর আজ এতদিন পরে তাদের অভাবটা কেন কে জানে খুব অনুভূত হচ্ছে। মনের বাবার কাছে গিয়ে সে তাকে প্রণাম করল, আর তারপর বলল,
4: আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি?
3: এই যে বলছি, শ্বশুর মশাইকে কি তোমার কাকু বা মেসো মশাই বলে ডাকার পরিকল্পনা ছিল? হ্যাঁ, কি
0: আকাশও তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ ওইভাবে থাকার পরে অতীনের আগল আলগা হলে আকাশ শাশ্বতীর সামনে গিয়ে দাঁড়ায়, তারপর তাকে জড়িয়ে ধরে বলে,
4: তুমি চিরকাল আমাকে বাবা মা হয়ে বড় করে এলে, অথচ আমি তোমাকে সারা জীবন পিসিমণি ডেকে এলাম। মনের মতো আমিও যদি আজ থেকে তোমাকে মা ডাকি, আপত্তি করবে?
0: শাশ্বতী এবার জড়িয়ে ধরে আকাশকে।
2: পাগল ছেলে আমার, একেবারে পাগল, পাগল একটা।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অরিন্দম গুপ্তর মন, গল্পের কথক অরিজিৎ, আকাশ আত্রেয়, মঞ্জিষা বিহু, অতীন সুদীপ্ত, শাশ্বতী গোপা, পাওলি মহুয়া, পূবালি অভিপ্সা ও পৌলমি সৌমি। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা, সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প।

0: তারপর কেমন লাগলো গল্পটা?
1: হ্যাঁ,
0: গল্পটা কেমন লেগেছে এটা জানাবেন আমাকে, মানে আমাদেরকে। 9903659292 এই নম্বর, 9903659292 এই নম্বর, একটি গঠনমূলক সমালোচনার মাধ্যমে, যার গঠনমূলক সমালোচনা আমাদের কর্তৃপক্ষের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে তাঁকেই নিয়ে যাওয়া হবে মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে। তাহলে নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার দিয়ে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অফিসিয়াল নাম্বার 9903659292 জানিয়ে দিন আপনার বক্তব্য। ঠিক আছে, আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ শুনবেন ঠুমরি এবং দাদরা। মিশ্র খাম্বাজ ঠুমরি, মিশ্র পেলু দাদরা এবং মিশ্র গড়া দাদরা, শুভ্রঘোর কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনীতে এতক্ষণ শুনলেন মিশ্র খাম্বাজ ঠুমরি, মিশ্র পেলু দাতরা এবং মিশ্র গড়া দাতরা। শিল্পী শুভ্রা গুহর পরিবেশনায় এখন শুনবেন শরদের রাগ চন্দ্রকোষ, শিল্পী শ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন শরদের রাগ চন্দ্রকোষ, শিল্পী শ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

বন্ধুরা, স্টুডিও ঘড়ি বলছে সময় এখন রাত 2:11 হয়ে 36 সেকেন্ড। হিন্দি ছায়াছবির অনুষ্ঠান আপকে লিয়ে প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে রয়েছেন তপারতী গঙ্গোপাধ্যায়।

মধ্যে এবারে এবারে এবারে আমরা শুনব বেশ কিছু সুপারহিট হিন্দি ছবির গান। আর আজকে 10 বছর আগের কিছু গান আপনাদের শোনাব, পরপর 4টে গান শুনে নিই আর এই রিসেন্ট পাস্টকে রিভিজিট করি। আমরা অনেকদিন আগের কথা মনে রাখতে পারি, কিন্তু এই কিছুদিন আগে, এই 4-5 বছর আগে, এই 10 বছর আগের সময়টা হয়তো ভুলে যাই। ফিতুর ছবি থেকে প্রথম গানটি সুনিধি চৌহান এবং জুবিন নটিয়ালের কণ্ঠে, তারপর গানটি মিঠুন, অরিজিৎ সিং এবং অনিরুদ্ধ ভোলার কণ্ঠে সনম রে ছবি থেকে, তারপর গানটি সুনিধি চৌহানের কণ্ঠে জাস্ট গো টু হেল দিল, একই বছরে মুক্তি পাওয়া ডিয়ার জিন্দগি ছবি থেকে, এবং তারপর গানটি পলক মোছলের কণ্ঠে কন তুঝে, সেই 2016 সালে মুক্তি পাওয়া এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবি থেকে।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। গভীর রাতে আপনার সাথে FM Rainbow 107-এ আমি সোহম। বন্ধুরা, আপকে লিয়ে অনুষ্ঠানে আজ কাঁটায় কাঁটায় 10 বছর আগের গান শোনাচ্ছি আপনাদের। আর এই 10 বছর আগের আমাদের স্মৃতি একটু উল্টে পাল্টে দেখি না, না 10 বছর খুব বেশি সময় নয়, কিন্তু তারই মাঝখানে আমার আপনার জীবনটা কতটা বদলে গেছে। আগে যে বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা বেঁচে থাকতাম, আজ সে নির্ভরশীলতা বদলে গেছে। আজ আমরা অন্য মানুষ সে কথা নয়, কিন্তু অন্য জীবন যাপন করছি। একই জীবনে মানুষ অনেকগুলো জীবনকে যাপন করে, আর দেখবেন আমাদের বেশিরভাগেরই অনেক অতীত, মানে সুদূর অতীতের কথা মনে থাকে, কিন্তু রিসেন্ট পাস্ট আমরা অনেকেই ভুলে যাই। তা একটু মনে করি না গানের মাঝখানে, সুরের মাঝখানে। গান আর সুরের মাধ্যমেই তো জীবনের যে কোনো মুহূর্তে ফিরে আসা যায়। 10 বছর আগেও আমার আপনার জীবনে নিশ্চয়ই কোনো ভালো মুহূর্ত ছিল। পরের গানটি সুনিধি চৌহানের কণ্ঠে রকি হ্যান্ডসম ছবি থেকে 2016 সালে মুক্তি পাওয়া ছবি, এবং তার পরের গানটি মেহরবান, সুখবিন্দর সিং, সাহিল হাটা এবং সহশিল্পীদের কণ্ঠে 2016 সালে মুক্তি পাওয়া সর্বজিৎ ছবি থেকে। সর্বজিৎ একটি বাস্তব জীবনের ঘটনার ওপর তৈরি হওয়া ছবি। তারপরে গানটি সুনিধি, মাফ করবেন, সোনু নিগম এবং প্রকৃতি কক্করের কণ্ঠে 2016 সালেই মুক্তি পাওয়া ছবি আজহার। হ্যাঁ, এটিও একটি বায়োপিক, বুঝতেই পারছেন। তাহলে এবার এই তিনটি গান আমরা চলুন শুনে নিই। পরপর তিনটি গান গভীর রাতে আপনাদের উপহার পাঠালাম।

বেশ কয়েকটা গানের উপরে আবার ফিরে এসেছি আপকে দিয়ে অনুষ্ঠানে। বন্ধুরা, আমার অর্ধের আপকে দিয়ে শেষের দিকে চলে এসেছে প্রায়, কিন্তু এখনো এখনো যে গান শুনতে হবে। আর দশটা বছর কম সময় নয়, আবার খুব বেশি সময়ও নয়, দশটা বছরে জীবন দশ গুণ বদলে গেছে। দশটা বছরে বয়সও 10 বছর বেড়ে গেছে, এক্সপিরিয়েন্সও 10 বছর বেড়ে গেছে। মানুষের জীবনের ঠিক ভুল করার একটা আশ্চর্য সময় আছে। একটা সময়ের পর মানুষ ঠিক ভুল আর কিছুই করে না, সে শুধু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকে, মানে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকে। তাই মানুষের জীবন খুব আশ্চর্য। এই আশ্চর্য জীবন থেকে যদি রহস্য খুঁজতে হয়, তাহলে অবশ্যই অতীতের দিকে তাকাতে হবে। আর এমন গভীর রাত ছাড়া অতীতের দিকে তাকানোর সময় কোথায়? আপনার, আমার, আমাদের? তাহলে বন্ধুরা, চলুন আবার একবার আমাদের অতীতের দিকে তাকাই। নেহা কক্করের কণ্ঠে এর পরের গানটি ও জানিয়া, ওই একই বছরে মুক্তি পাওয়া ফোর্স 2 ছবি দেখে শুনে নেব। তারপরে নীতি মোহনের কণ্ঠে পরের গানটি ওই একই বছরে মুক্তি পাওয়া ক্যাবারের ছবি থেকে। আর এর মাধ্যমেই বিদায় নিচ্ছি আমি আপকে লিয়ে অনুষ্ঠান থেকে। এরপরে আসছেন তপারতী গঙ্গোপাধ্যায়, তার সঙ্গেই গানের সফর, সুরের সফর চলবে ভোর 4টে পর্যন্ত আপকে লিয়ে অনুষ্ঠানে।

107 মেগাহার্টজ এফএম রেইনবো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে ছিলাম সোহমের সাথে, শুনছিলাম 2016 সালের অর্থাৎ আজ থেকে ঠিক 10 বছর আগের হিন্দি ছায়াছবিগুলির গান। আমি শোনাবো ঠিক তার পরের বছর 2017 এবং 18-র গানগুলি। প্রথম গান শুনব আতিফ আসলামের কণ্ঠে টাইগার জিন্দা হ্যায় ছায়াছবির গান।

এর পরের গান রঙ্গুন ঝা ছবি থেকে শুনব, রেখা ভরদ্বাজের কণ্ঠে। তারপরের গান শুনব রইস ছায়া ছবি থেকে, অরিজিৎ সিং এবং হর্ষদীপ কৌরের কণ্ঠে।

এরপরের গান শুনব ওকে জানো ছায়াছবি থেকে সাশা তিরুপতির কণ্ঠে। তারপরের গান অজয় গোগাওয়ালের কণ্ঠে ধড়ক ছায়াছবি থেকে।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি 2017-18 গান শুনছি। অজয় গোগাওয়ালের কণ্ঠে গান শুনলাম ধড়ক ছায়াছবি থেকে। এরপরের গান শুনব জব হ্যারি মেট সেজল ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। তারপরের গান দঙ্গল ছায়াছবি থেকে জনিতা গান্ধীর কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সময় তো অনেকটাই পেরিয়ে এলাম, 3:41 হয়েই গেল। গান শুনছিলাম জিরো ছায়াছবি থেকে, অভয় যোধপুরকরের কণ্ঠে। এরপরের গান শুনব বরেলি কি বরফি ছায়াছবি থেকে, সুমেধা কারমাহের কণ্ঠে। তারপরের গান শুনব আতিফ আসলাম এবং তুলসী কুমারের কণ্ঠে, সত্যমেব জয়তে ছায়াছবি থেকে।

আজকে তো সময় শেষের দিকে, দ্বিতীয় পর্বেরও, তাই মনে হচ্ছে আর দুটি গান হয়তো আপনাদের শোনাতে পারবো। 2017-18 গান শুনছিলাম আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বে। আপনাদের সঙ্গে আমি তপারতি ছিলাম। অবশ্যই আমি যখনই আপনাদের কাছে আসি বিশেষ কথা বলি না, একটু গান শোনাবার চেষ্টা করি, কিন্তু বলার অনেক কিছু থেকে যায় জানেন। কিন্তু এত রাত, এই সময়টা জুড়ে আমরা থাকি হয়তো একটা অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, গানগুলি হয়তো কানের মধ্যে আসে যারা শ্রোতা আমাদের, রাত জাগা শ্রোতা, তাই তাদের কাছে বিশেষ কথা না বলে গানের কাছে আমরা কাইন্ড অফ সমর্পণ করি নিজেদের এই সময়টুকু। তেমনই চলে, কিন্তু এই মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে একটু চারপাশে তাকাবেন, একটু নিজের খুব নিরিবিলি ঘেরাটোপ বা খুব কমফর্ট জোন থেকে বেরিয়ে একটু চারপাশে দেখতে হবে আমাদের, তারপরে আমরা বুঝবো যে ঠিক কিভাবে আরও একটু পথ একসাথে সবাই মিলে এগোনো যায়। সেই সব কথা ছায়াছবিও বলে, আমাদের সময়ের কথা বলে, গানের মধ্যে দেখা যায়, ভালোবাসার গানেও দেখা যায়, আবার যন্ত্রণার গানেও দেখা যায়, ভালোবাসা যন্ত্রণা মিলিয়ে মিশিয়ে থাকে। তো সেই সব ছায়াছবিগুলি যেমন সবার সাথে বদলায় আর কি, আমরাও তো অল্প বিস্তর বদলাতেই থাকি, সেই বদলের কথা একটু ভাগ করে নিতে ইচ্ছে করে কিন্তু করি না। মনে হয় ঠিক আছে, আজ আরেকটু গান শুনি, পরে কোনো দিনও কথা বলবো। তেমনভাবেই প্রত্যেকটা দিন আমার কেটে যায় আপনাদের সঙ্গে। আশা করি আজকের দিনটাও, এই সময়টাও সেভাবেই ভালোই গেল, খারাপ না। বদ্রীনাথ কিদুলানিয়া ছায়াছবি থেকে গান শুনব। অখিল সচদেবা এবং মনসিল গুজরালের কণ্ঠে। তারপরের গান বিরেতি ওয়েডিং ছায়াছবি থেকে, জাভেদ আলী এবং আকাঙ্ক্ষা ভান্ডারের কণ্ঠে। এই দুটি গান পরপর শুনব। শুনতে শুনতে আমি তপারতি আজকের আপকে লিয়ে থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী আই ভি বন্দ্যোপাধ্যায়, শুনবেন রাগ বৈরাগী ভৈরব। খেয়াল পরিবেশনায় আই ভি বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন খেয়াল, বৈরাগী ভৈরব রাগে পরিবেশনায় আইভি বন্দ্যোপাধ্যায়। প্রভাতিতে এরপরে শুনবেন সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র। শুনবেন রাগ টোড়ি, তবলায় ইমন সরকার। পঙ্কজ মিশ্রর পরিবেশনায় সারেঙ্গি, রাগ টোড়ি।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি, টরি রাগে পরিবেশনায় পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রমা মণ্ডল।

পরের গান অমৃতা দে এবং তন্ময় বিশ্বাসের দ্বৈত কণ্ঠে, তারপরের গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।